0: তাহলে সেখানেও কিন্তু আমাদেরকে শুনতে পারবেন, আমাদের সাথে জয়েন করতে পারবেন বিশ্বের যে কোনো জায়গা থেকে। প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, বরাবরের মতোই আমাদের আজকের এই আয়োজনে, আজকের এই অনুষ্ঠানে একজন সম্মানিত অতিথি আছেন। আসলে তার অনেক অনেক পরিচয়, তাকে আমরা স্বাগত জানাবো আনুষ্ঠানিক ভাবে, তবে তার অনেক অনেক পরিচয়, অনেক গুণী একজন শিল্পী, একজন মানুষ আমাদের আজকে সম্মানিত অতিথি হিসেবে আছেন। তিনি একাধারে বাচিক শিল্পী, আবৃত্তি শিল্পী, সহকারী অধ্যাপক, নাট্যশিল্পী, উপস্থাপক, অনুষ্ঠান ঘোষক, আসলে পরিচয় দিতে থাকলে মনে হয় লিস্টটা অনেক বেড়ে যাবে। তবে এত এত পরিচয়ের মধ্যে তিনি নিজেকে আবৃত্তি শিল্পী হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তার প্রিয় জায়গা বা এগিয়ে রাখবেন আবৃত্তি শিল্পটাকে। তো সেদিক থেকে আমরা আজকে তাকে স্বাগত জানাচ্ছি, আমাদের সম্মানিত অতিথি আবৃত্তি শিল্পী শিরিনা বিথিকে স্বাগত জানাচ্ছি আপনাকে। কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। অনেক অনেক ধন্যবাদ ওয়াসিকা, আমি আপনার একজন নিয়মিত দর্শক, আপনার প্রোগ্রাম আমি দেখি এবং
0: অনেক অনেক
1: রেডিও ত্রিতাল,
0: ধন্যবাদ।
1: রেডিও ত্রিতালের অলমোস্ট সব প্রোগ্রামই বোধ হয় আমি দেখি, এবং হচ্ছে যে শুরু থেকেই আপনাদের এই কাজটি, আপনার যে নিউ ইয়র্ক থেকে প্রচারিত বাংলা ভাষাভাষীর জন্য, এটা অনেক বড় আমার মনে হয় বিনোদনের একটি জায়গা। এই আর এটির সাথে জড়িয়ে আছেন আমি আমাদের অত্যন্ত প্রিয়, আমার ব্যক্তিগত ভাবে অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন শামীম শাহেদ ভাই, যার কথা না বললেই নয়, আমি ভীষণ একজন গুণী মানুষ হিসেবে তার ভক্ত, এবং আমি নিজে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাকে আজকের এই আয়োজনে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এত চমৎকার আয়োজনে।
0: অনেক অনেক ধন্যবাদ, আমরা আসলে ধন্য আপনাকে পেয়ে। আর এই রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ, এই প্ল্যাটফর্মটা আমাদের আবেগের জায়গা, আমাদের ভালোবাসার জায়গা, আমরা এই প্ল্যাটফর্মটাকে এগিয়ে নিতে চাই আমাদের শ্রদ্ধেয় শামীম ভাইয়ের হাত ধরে। আচ্ছা, আপনার
1: নিশ্চয়ই
0: যে শুরুতে পরিচয় বলছিলাম, আমি কিন্তু সত্যি কথা বলতে, যদি এখানে উপস্থাপকের সিটে বসে আছি, কিন্তু আপনি নিজেও একজন শক্তিশালী উপস্থাপক, আপনার সামনে উপস্থাপনা করতে আমি একটু নার্ভাস ফিল করছি। আশা করি আপনারা
1: অসিকা
0: আমার
1: ভুলে
0: সৌজন্যের
1: যান,
0: জন্য
1: ভুলে
0: ক্ষমা
1: যান,
0: করবেন।
1: আমাকে আজকে আবৃত্তি শিল্পী হিসেবে মনে করে আপনি চালিয়ে যান, কোনো সমস্যা
0: আচ্ছা
1: নেই।
0: আচ্ছা আচ্ছা,
1: জি
0: অনেক
1: জি
0: অনেক ধন্যবাদ।
1: জি
0: আবৃত্তি শিল্প মানে, আমি সবসময় আমার অতিথি যিনি থাকেন তাকে, তিনি যে সংশ্লিষ্ট বিষয়ে থাকেন বা সেই যে সংশ্লিষ্ট কাজের সাথে তিনি জড়িত, আমি বরাবরের মতো সেই প্রশ্নটাই করে থাকি যে আবৃত্তি শিল্পর কথাই যদি ধরি, এই শিল্প মাধ্যমে আপনার জড়িত হবার শুরুর গল্পটা একটু জানতে চাই শুরু।
1: আচ্ছা ধন্যবাদ। আমি আসলে আসলে মানুষের একেবারে যারা একটু সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়, তাদের আসলে শুরুটা ছোটবেলা থেকেই হয়। তো আমি দেখতাম আমার বড় ভাই বোন তারা একটু একটু চর্চা করত, তো ওটা দেখে আসলে আমার মনে হয়েছিল, এবং সত্যিকার অর্থে খুব ছোটবেলা থেকেই আমি, আমার বাবা ছিলেন সরকারি চাকরিজীবী, তো আমরা বিভিন্ন জেলায় বড় হয়েছি, তো ওখানে যে শিশু একাডেমি বলেন, শিল্পকলা একাডেমি বলেন, সেখানে আমাদেরকে আমাকে আমার বাবা মা পাঠাতেন, ভর্তি করতেন। আমি শুরু করছি আমাদের অত্যন্ত প্রিয় একজন কবি আছেন বুদ্ধদেব বসু, তার লেখা আমার ভীষণ টানে, তার খুব বহুল পঠিত একটি কবিতা আছে, চিল্কাই সকাল। কি ভালো আমার লাগলো আজই সকাল বেলায়, কেমন করে বলি, কি নির্মল নীল এই আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে, চারদিক সবুজ পাহাড়ে আঁকা বাঁকা, কুয়াশায় ধোঁয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝেলকিয়ে, তুমি কাছে এলে একটু বসলে, তারপর গেলে ওদিকে, স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে, গাড়ি চলে গেল, কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি। আকাশে সূর্যের বন্যা তাকানো যায় না, গরুগুলো এক মনে ঘাস ছিঁড়ছে, কি শান্ত, তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাবো যা এতদিন পাইনি। রুপোলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপর সূর্যের চুম্বনে, এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে, কখনো কি ভেবেছিলে। কাল চিল্কাই নৌকোয় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে। কি দুঃসাহস! তুমি এসেছিলে, আর আমার কি ভালো লেগেছিল তোমার সে উজ্জ্বল অপরূপ সুখ। দেখো দেখো কেমন নীলে আকাশ, আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম। কেমন করে বলি, কেমন করে বলি! ধন্যবাদ।
0: বাহ, চমৎকার! পছন্দের কবি বা পছন্দের যে আবৃত্তি শিল্পীর আদর্শ যাকে মনে করেন, তাদের সম্পর্কে একটু জানতে চাচ্ছি।
1: আমার কবিতার প্রতি প্রেম তো সে ছোটবেলা থেকে, যদি বলেন রবীন্দ্রনাথ, এবং রবীন্দ্রনাথের কবিতা পড়তে পড়তে প্রেমে পড়ে যাই। তারপর তো আমাদের জীবনানন্দ দাশ আছেন, কবি কাজী, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সবার কবিতা আসলে কম বেশি পড়া হয়। তবে রবীন্দ্রনাথের কবিতা পড়তে গিয়েই বোধ হয় কবিতার প্রেমে পড়ে যাই। আর আমার যেটা হয়েছে যে, বাংলাদেশে যদি কাউকে আইডল মনে করি, বা কাউকে যদি মনে হয় যে কারো কবিতা শুনে আমার ভেতরটা আন্দোলিত হতো, তো সেটা অবশ্যই আমাদের নারীদের মধ্যে যদি বলি, আমি অবশ্যই প্রজ্ঞা লাবণী আপার কথা বলবো, আমাদের রূপা চক্রবর্তী দিদির কথা বলবো। এরকম আসলে বেশ কয়েকজন আছেন। আর যদি পুরুষ কণ্ঠের কথা বলেন, আমার গুরু মানে শফি কামাল, তিনি আছেন, আমাদের শিমুল ভাই আছেন, মাহিদুল ইসলাম, অনেকেই আছেন। আসলে তাদের প্রত্যেকের আলাদা আলাদা ঢং। তো আসলে কবিতা তো এক একজন এক এক ভাবে কিন্তু উপস্থাপন করতে পারে, মানে এক একজনের কণ্ঠে কিন্তু এক এক রকম ভাবে সুন্দর হয়ে সেটা ফুটে ওঠে। তো মানে কার কার স্পেসিফিক্যালি আমি কাউকে একা কাউকে ক্রেডিট মানে ওইভাবে আমি দিতে পারবো না, অনেকের কবিতা আমার ভালো লাগে।
0: আমরা একটু আবৃত্তিতে চলে যাই, কবিতা আবৃত্তিতে। কোন
1: নিশ্চয়ই
0: কবিতাটি
1: নিশ্চয়ই,
0: শুনবো?
1: হ্যাঁ, আমি শামীম ভাইয়ের নির্দেশ আছে যে কবিতায় যেন বেশি পড়া হয়। আচ্ছা, আমি আমি আমি নিজেও আসলে তাই চাই। আমি আজকে আবৃত্তি শিল্পী হিসেবে আপনাদের মাঝে যেহেতু এসেছি, আমি রোমান্টিক কবিতা যখনই পড়তে যাই, আমার একজন কবির কথা খুব মনে হয় এবং তার কবিতা না পড়লে আমার ভালো লাগে না, তিনি কবি মহাদেব সাহা।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: মহাদেব সাহার কবিতা, শিরোনাম তুমি ও কবিতা। তোমার সাথে প্রতিটি কথাই কবিতা, প্রতিটি মুহূর্তে উৎসব। তুমি যখন চলে যাও, সঙ্গে সঙ্গে পৃথিবীর সব আলো নিভে যায়, বইমেলা জনশূন্য হয়ে পড়ে, কবিতা লেখা ভুলে যাই। তোমার সান্নিধ্যের প্রতিটি মুহূর্ত রবীন্দ্রসঙ্গীতের মতো মনোরম, এক একটি তুচ্ছ বাক্যালাপ অন্তহীন নদীর কল্লোল। তোমার একটুখানি হাসির অর্থ 1 কোটি বছর জ্যোৎস্না রাত। তুমি যখন চলে যাও, পৃথিবীতে আবার হিমযুগ নেমে আসে। তোমার সাথে প্রতিটি কথাই কবিতা, প্রতিটি গোপন কটাক্ষই অনিশেষ বসন্তকাল। তোমার প্রতিটি সম্বোধন ঝর্ণার 1-1টি কলধ্বনি, তোমার প্রতিটি আহ্বান 1-1টি অনন্ত ভোরবেলা। তাই তুমি যখন চলে যাও, মুহূর্তে সব নদীপথ বন্ধ হয়ে যায়, পদ্মার রূপালী ইলিশ তার সৌন্দর্য হারিয়ে ফেলে, পুষ্পোদ্যান খাঁখা মরুভূমি হয়ে ওঠে। যতক্ষণ তুমি থাকো আমার নিকটে, থাকে সপ্তর্ষি মণ্ডল, মাথার ওপরে থাকে তারা ভরা রাতের আকাশ। তুমি যতক্ষণ থাকো আমার এই হাতে, দেখি ইন্দ্রজাল, আঙুলে বেড়ায় নেচে চঞ্চল হরিণ। তুমি এলে খুব কাছে আসি সুদূর নীলিমা। তোমার সান্নিধ্যের প্রতিটি মুহূর্ত সঙ্গীতের অপূর্ব মূর্ছনা, যেন কারো অবিরল গাঢ় অশ্রুপাত। তোমার সাথে প্রতিটি বাক্য 1-1টি কবিতা, প্রতিটি শব্দ শুভ্র শিশির। ধন্যবাদ।
0: বিভিন্ন কবি বিভিন্ন আঙ্গিকে কিন্তু কবিতা লিখেন, কখনো সহজ, কখনো কঠিন। মানে শ্রোতাদের কথা আমি যদি চিন্তা করি সাধারণভাবে, তো কবিতা তো অনেক, আসলে ভাষাগত দিক থেকে অনেক উচ্চ পর্যায়ের একটা শিল্প মাধ্যম। তো যে ধরনের কবিতাই হোক, সেটা কঠিন, সহজ, বা যে ধরনের কবিতা, বিভিন্ন আঙ্গিকের কবিতা, সেই কবিতাগুলোকে শ্রোতাদের জন্য বোধগম্য বা সহজ

0: যে তিনটা বর্ণ আছে আ পি তি, তো আমি এটাকে একটু বিশ্লেষণ করেছি নিজের মতো করে। সেটি হচ্ছে আ দিয়ে আমি বলতে চাই যে আবৃত্তির ভেতরটা বোঝা, ভেতরটা বোঝার কথা বলতে চাই। বৈরী দিয়ে আমি বলতে চাই যে বৃত্তান্ত জানা, কি বলতে চাচ্ছে কবিতার ভেতরটা, কি বলতে চাচ্ছে এটার, এটার মেসেজটা কি আসলে, তিনি
1: গূঢ়
0: তার
1: অর্থ যেটাকে বলা
0: হ্যাঁ
1: হয়।
0: তার তিনি কি কি বোঝাতে চেয়েছেন। এবং ত ত দিয়ে আমি যেটা বলতে চাই যে তীক্ষ্ণতার সাথে উপস্থাপন, যে কবিতাটা আমরা পড়ছি সেটি বুঝতে হবে, তারপরে সেটি ভেতরে ধারণ করতে হবে এবং সেটি তীক্ষ্ণতার সাথে উপস্থাপন করতে হবে।
1: বাহ
0: তাহলেই হয়তো বা আমার মনে হয় যে কারোর কর্ণকুহরে গিয়ে সেটি আঘাত হানতে পারে। আমি সেদিন বাংলাদেশ টেলিভিশনে কবিতা পড়তে গিয়েছিলাম, তো একজন বিশিষ্ট ছড়াকার, তিনি লেখক, আমাকে বলছে যে বিথি আসলে অনেকে তো কবিতার কবিতাকে ধ্বংস করে দিচ্ছে, কবিতা আবৃত্তি করতে গিয়ে কবিতাকেই ধ্বংস করে দিচ্ছে, তোমরা কিছু করো। তখন খুব ইয়ে লাগলো, মানে উনি খুব কষ্টে দুঃখে বলছেন কথাটা,
1: আমার মনে হয়
0: বুঝেছি।
1: যে আপনি যে বিশ্লেষণটা দিয়েছেন, আ দিয়ে বি দিয়ে তি, আ দিয়ে ব্রি দিয়ে তি দিয়ে, এই তিনটার বিশ্লেষণের সমন্বয়ে যদি কেউ কবিতা আবৃত্তি করে তবে সেটা অবশ্যই সার্থক হবে। সেটা নিউ কামার যারা আছেন
0: নিশ্চয়
1: বা যারা
0: নিশ্চয়,
1: অলরেডি অলরেডি আবৃত্তি শিল্প মাধ্যমে আছেন, এই বিষয়গুলো আসলে খেয়াল রাখলে আমার মনে হয় সার্থকতা সেখানে। আচ্ছা, আমরা আবারও আবৃত্তি শুনবো।
0: এবার একটু নারী বিষয়ক কবিতা পড়ি। দুজন নারী বসে আছি, তো আমি ওভাবে কোনো কিছু আলাদা করতে চাই না, নারী পুরুষ সে বৈষম্য আমার মধ্যে নাই, কিন্তু একটি কবিতা আছে সুবোধ সরকারের, ওপার বাংলার কবি, শাড়ি কবিতা। আমি কবিতাটি একটু পড়তে চাই, নিশ্চয়ই সবার অনেক মানে অনেকবার শোনা, আমি জানি না আমার কণ্ঠে কেমন লাগবে, চেষ্টা করছি।
1: অবশ্যই ভালো লাগবে আশা করি।
0: বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা, এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের, হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের, একটা গোলাপিকে জড়িয়ে সে বলল তোর নাম অভিমান। তৃতীয় থাকে তিনটি ময়ূর যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ, তেজপাতা রং যে শাড়িটার তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল, এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে। কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা, সন্ধের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে, কাপড়ে মুখ বাঁধা তিনটি ছেলে এসে দাঁড়ালো, স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি, ওপর থেকে নিচে, নিচে নেমে ডান দিকে, যাকে বলে এল। পড়ে রইল খাবার, চিলিফিস থেকে তখনো ধোঁয়া উঠছে, এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে, শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান, 19 বছরের একটা মেয়ে সে একা, কিন্তু কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল তিনজন। পাড়ার মোড়ে একটি সদ্য বিধবা নগ্ন মেয়ে রাস্তায় দৌড়াচ্ছে আর চিৎকার করছে বাঁচাও বাঁচাও বাঁচাও, পেছনে তিনজন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। ধন্যবাদ।
1: আবৃত্তি শিল্প মাধ্যমের সাথে যারা জড়িত আছেন তারা কিন্তু অনেকে যে যে বাচিক শিল্প মানে ভয়েস আর্টিস্ট হিসেবে তাদের কাজ করার সুযোগ থাকে, অনেকের অফার থাকে, অনেকের কিন্তু কাজ করার ইচ্ছেও থাকে। তো ভয়েস আর্টিস্ট হিসেবে যারা কাজ করতে চায় বা ইচ্ছুক যারা, তাই সেক্ষেত্রে আপনার দিক নির্দেশনা
0: তো যারা একেবারেই নতুন করে এই কাজগুলি করতে চান, তাদের ক্ষেত্রে যেটা বলবো, প্রথমে তো আসলে উচ্চারণের বিষয়গুলি আছে, আমাদের ব্যাকরণ জানতে হবে, আমাদের যে বেসিকটা আসলে জেনে, বাংলা ব্যাকরণের বেসিকটা জানতে হবে, এবং শুদ্ধ উচ্চারণে কথা বলবার চেষ্টা, এটা তো আছেই। আর আমাদের ভয়েসের বেশ আসলে মডুলেশন আছে, মানে ওঠা

0: আমার একটা বিষয় আছে, আমাদের আমাদের যে কোনো একটা স্ক্রিপ্ট আমরা যখন পাই, সেটি কি ধরনের, সেই ভাব বুঝে সেই সেই আঙ্গিকে কিন্তু আমাদের ভয়েসটাকে সেট করে নিতে হয়। যারা বেতার কর্মী তারা কিন্তু শুধুমাত্র কণ্ঠ দিয়ে নিজেকে প্রমাণ করে, কিন্তু যারা আমরা ভিজুয়াল মিডিয়াতে, যারা টেলিভিশনে কাজ করে, তারা কিন্তু অনেক কিছু দিয়ে পার পেয়ে যায়। কিন্তু আপনি জেনে থাকবেন আপু, যে বাংলাদেশ বেতার কিন্তু সেই কোনো কারচুপি করার সুযোগ দেয় না, যে আপনাকে কণ্ঠ দিয়েই কিন্তু প্রমাণ করতে হয় যে আপনি কতটুকু কি জানেন। তো যারা ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করতে চান, আসলে প্রত্যেকের জন্য কিন্তু একই আমার সাজেশন থাকবে, যে আপনারা অবশ্যই একটু চর্চার মধ্যে থাকবেন। আমাদের অনেক উচ্চারণের অনেক জড়তা থাকে, উচ্চারণ দ্রুত লয়ে কথা বলার অনেক বিষয়গুলি আছে। তো আসলে এখন অনেক বইও বেরিয়েছে কিন্তু শুদ্ধভাবে, শুদ্ধ উচ্চারণে কিভাবে কথা বলা যায়, বেশ কিছু ব্যায়াম আছে আমাদের, বা একটু যেমন গানের ক্ষেত্রে সরগম করা লাগে, কবিতার ক্ষেত্রেও কিন্তু তাই, এটার এটারও কিন্তু একটা রিদম আছে, আছে না, একটা রিদমেই কিন্তু আমাদের যেতে হয়। ভয়েস আর্টিস্ট হিসাবে কেউ কাজ করে, সেটা কি ধরনের, একটা ডকুমেন্টারি হতে পারে, কোন একটা টিভিসি হতে পারে, সেখানে কি চাচ্ছে, কখনো হাসি, কখনো আনন্দ, কখনো কষ্ট, কখনো কান্না, কখনো বেদনা। আমরা যখন নাট্যশিল্পী হিসেবে আমি এনলিস্টেড হলাম, তখন আমাকে মানে এক জায়গায় হাসতে বললো, এক জায়গায় কাঁদতে বললো, একটা ডায়লগ দিয়ে বললো কাঁদতে হবে, এবং কখনো ফুপিয়ে কাঁদা, কখনো একেবারে মন প্রাণ ঢেলে দিয়ে কান্না, মানে এই যে বিষয়গুলো, আসলে এগুলি সবই চর্চার ব্যাপার। তো কেউ যদি ওভাবে করে নিজেকে তৈরি করতে পারে, তাহলে তো তার জন্য সব রাস্তা একেবারে মানে সুন্দর। একটা কথা আপনাকে বলি, যে ডেডিকেশন থাকতে হবে এবং ইচ্ছে শক্তি, ইচ্ছে শক্তি এবং ডেডিকেশন, এই দুটো না থাকলে একটা মানুষ কখনোই এগোতে পারবে না। আমি কিন্তু সারাদিন অফিস শেষে এসে আমি কিন্তু রেস্ট নিতে পারতাম, আমি চেষ্টা, আমি কোনো কাজই না করে আমি কিন্তু এসে রেস্ট নেওয়ার কথা আমার, যারা সাধারণত চাকরি করে ঘরে এসে রেস্ট নিয়ে তারপরে সংসার, ঘর সংসারের যা কাজ সেগুলি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তো আমার যেহেতু একটা ভালো সার্ভেন্ট ছিল, যে কারণে আমার ওই প্রেশারটা কম ছিল কাজে, কিন্তু আমি অন্যান্য সবকিছুই কিন্তু ব্যালেন্স করেছি, এমন না যে আমি কাউকে ডিপ্রাইভ করেছি, যতটুকু করা যায় সেটুকু সামলে আমি আমার কাজগুলি প্রবল ইচ্ছে শক্তি নিয়ে করেছি। আমি শামীম ভাই শুনছেন কিনা জানি না, আমার একদিন মনে আছে আমি বাংলা ভিশনের বইমেলা লাইভ করি, তখন পুরো এক মাস রোদে দাঁড়িয়ে রাখতেন ওনারা আমাদেরকে, এমন একটা সময় আমাদেরকে প্রোগ্রাম করার সুযোগ দিতেন, সেটা সব সব মানে প্রচন্ড রোদ, বিকেল চারটা বিশে শুরু হতো বইমেলার প্রোগ্রামটা, যে সময়টা আসলে খুবই একটা সময় ছিল। তো কেউ কেউ আমাকে বলতো যে তুমি যে সময় প্রোগ্রাম করো, এই সময়ের প্রোগ্রাম তো তোমার একমাত্র শিশু আর হচ্ছে অসুস্থ রোগী ছাড়া কেউ দেখে না, মানে ওই সময় তো মানুষ ঘুমায় আসলে বা রেস্ট নেয় দুপুর বেলা, যারা কর্মবিহীন মানে তারা তো বাসায় বসে রেস্ট নেয়, এবং বাচ্চারাই বাসায় থাকে, তাছাড়া সবাই তো ঘরের বাইরে থাকে, তো এরকম মজার কথা বলতো। তো আমি ওখানে একটু কথা বলতে চাচ্ছি কি, মানে আমাদের ডেডিকেশনের কথা, যে ওই অফিস থেকে আমি ওরকম ছুটি নিয়ে দুইটার মধ্যে বাসায় আসতাম, এসে ওই সময় অনেক সময় বাসায় না এসে আমি চলে যেতাম বাংলা ভিশনে, ওখানে যে মেকআপ নিয়ে আমি রেডি হয়ে 4:20-এর আগেই আমি একদম লাইভে দাঁড়িয়ে যেতাম।
1: আপনার লেখা কবিতা থেকে কবিতা শুনতে চাচ্ছি।
0: আমি চাচ্ছিলাম যে আমি যে কবিতাটা পড়ে স্বর্ণপদক পেয়েছিলাম ওই কবিতাটা করতে চেয়েছিলাম, ওইটার পরে আমি আসলে মনে করেছিলাম,
1: ঠিক আছে ঠিক আছে,
0: আমি আমার আমার লেখা ছোট্ট একটি কবিতাই পড়বো, যে কারণে আমি বলছিলাম যে ওই কবিতাটা আমি একটু আমার দর্শকদেরকে শোনাতে চাই, যে কবিতাটা পড়ে আসলে আমি স্বর্ণপদক পেয়েছিলাম। কারণ অনেকেই মনে প্রশ্ন জাগতে পারে যে কি সেই কবিতা, যেটা আসলে আমার করা উচিত আমি মনে করছি আসলে।
1: তো
0: আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, কবিতাটি একটু কঠিন, আফ্রিকা নাম, ওই কবিতা একটু আবৃত্তি করে আমি আমার লেখা একটি ছোট্ট কবিতা দিয়ে শেষ করছি। উদ্ভ্রান্ত সে আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চীন ছিল জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদুমন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে, বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। হায় ছায়াপ্রীতা, কালো ঘুমতার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে, এলোরা লোহার হাত কড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল গর্বে যার অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, শুভের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যুপায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের উর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, এসো এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণ বাণী। ধন্যবাদ আপু,
1: অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনার স্বর্ণপদক জয়ের জন্য রইল অনেক অনেক শুভকামনা, অভিনন্দন। আমরা আজকে আমাদের সম্মানিত অতিথি আবৃত্তি শিল্পী শিরিনা বিথি, তাকে পেয়েছি। তিনি নিজে কবিতা লিখেনও, আবার তিনি আবৃত্তি শিল্পী তো অবশ্যই, নাট্যশিল্পী তার অনেক অনেক পরিচয়, সেটা অনুষ্ঠানের শুরুর দিকেই বলেছি, তিনি নিজেও লেখালেখি করেন। এখন আমরা তার লেখা কবিতার কবিতা শুনে তারপরে আমরা বিদায় নেব। আচ্ছা, আমি কোন কবিতাটি শুনছি
0: আপু এই মুহূর্তে? আমি যে কবিতাটি, আমার নিজের লেখা একটি কবিতা, শূন্যতা, সেখান থেকে আমি একটু পড়ছি। সেই কবিতা খুব বেশি বড় না, সময় লাগবে না, হয়তো বা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। কবিতার নাম শূন্যতা। তোমার সাথে শেষ দেখা হয়েছিল কোন বৃহস্পতিবার, তারিখটা ঠিক মনে পড়ছে না, আবার এটাও মনে নেই ঠিক কোন সময়টাতে, সকালে, মধ্য দুপুরে, না কোনো গোধূলি বেলায়, সব পাখিটা যখন নেড়ে ফেরে তখন। তোমার সঙ্গে আমার কোনো নেড়ে হয়তো কখনো দেখা হবে না, বরাবরের মতোই কোনো ব্যস্ততম রাস্তার মোড়ে, অথবা কোনো কোলাহল মুখর কফি শপে, ধোয়া ওঠা কফির পেয়ালার সামনে। কি কথা দিয়ে আলাপ শুরু, মধ্যখানে কি নিয়ে আলোচনা, অথবা বিদায় নেবার ঠিক আগ মুহূর্তে কি বলে নিজের গন্তব্যে একাকী ফিরে আসা। আজকাল মনের গহীনে সবকিছু ধোয়াশা এঁকে দিচ্ছে, যে তুমি ছিলে আমার কাছে এক স্বচ্ছ কাঁচের মতো চেনা কেউ, যে তুমি আমার সমস্ত জুড়ে এক মাতাল হাওয়ার মতো, যে তুমি বিবর্ণ বিকেলে বিদ্যুতের ঝলকানির মতো অতি স্পষ্ট উজ্জ্বলতর নক্ষত্র, সে তোমাকে আমি আজ বলতে বসেছি। আমার অন্তরাত্মার ভেতর কি রকম ভাবে বহমান তুমি তা জানো না, তোমার উপস্থিতি আমার আত্মাকে সর্বদা পরিশুদ্ধ করে, তোমার একটুখানি উপলব্ধি আমাকে বিবেকবান মানুষ হতে শেখায়, তোমার একটুখানি মন্দ লাগা আমাকে কঠিন বাস্তবতা শেখায়। সে তোমাকে আমি কেন বলতে বসেছি? সত্যি কি তুমি খুব অচেনা হয়ে যাচ্ছ, নাকি সত্যি আমার ভেতর যা আজকের আমি তার সবটুকু জুড়েই কেবল তুমি?
1: অনেক ভালো হয়েছে, কবিতা আবৃত্তি এবং কবিতার রেশ ধরেই আমাদের এই অনুষ্ঠানটি শেষ করব আমরা আসলে অনেক আনন্দিত আমাদের সম্মানিত অতিথিকে পেয়ে, যিনি একজন আবৃত্তি শিল্পী, তার অনেক অনেক পরিচয়, সেটা বলেছি শুরুতে, বারবারই আসছে সেই প্রসঙ্গ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আপনি আপনার সাধনার পথ ধরে এগিয়ে যান। আর আপনি এই যে বিভিন্ন মাত্রিক কাজগুলো করছেন সেগুলো আপনি ধরে রাখবেন, সেই আশাই আমরা ব্যক্ত করি। এবং আপনাকে দেখে অনেক কিছু, আপনার থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর শুভকামনা রইল আমাদের প্রিয় দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, তারাও আমাদের সাথে থাকেন দেখে আমরা অনুপ্রাণিত হই এই অনুষ্ঠানগুলো, এই অনুষ্ঠানগুলোকে, এই প্ল্যাটফর্ম গুলো, এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিতে। সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, নিরাপদ থাকুন, নিজেকে সেফ রাখুন, এবং আপনার পরিবার পরিজন যাদের সাথে আপনারা আছেন সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। অনেক অনেক শুভকামনা রইল।

0: যাদের রক্তের বিনিময়ে এই জাদুমানিক স্বাধীনতা, তাদের কি ভোলা যায়?
1: এই পতাকা যতদিন উড়বে, এই চাঁদ এই সূর্য যতদিন দুলবে আকাশে, নদী বইবে পাখি গাইবে গান, ততদিন তারা থাকবে।

0: আমাদের আজকে আমাদের অতিথি একজন গজল শিল্পী, আপনারা যাকে দেখে চিনে ফেলেছেন নিশ্চয়ই, এবং একই সঙ্গে যারা নাম শুনলেই হয়তো মনে পড়বে তার গজলের গজলগুলো এবং তার কণ্ঠের যে ভারিক্কি, মেজবা আহমেদ। মেজবা আহমেদ কেমন আছেন? আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, অনেক কৃতজ্ঞতা যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন।
0: জি জি জি, আপনি আমাদের সময় দিয়েছেন, আমরা খুবই আনন্দিত যে আপনাকে আমরা পেয়েছি। আপনার কণ্ঠে জগজিৎ সিং এর গজল আমরা যখনই শুনি তখন আমাদের মনে হয় যে এত বড় একজন শিল্পী আমাদের আছে, মানে খুবই আনন্দিত হই। এবং একই সঙ্গে ধরেন আমরা যে আপনাকে প্রপারলি অনার করতে পারছি না বা পারছি কি না সেটা নিয়েও প্রশ্ন জাগে। সুপ্রিয় দর্শক শ্রোতা, মেজবা আহমেদের কণ্ঠে আমরা আজকে তার পছন্দের কিছু গজল শুনবো, আবার কিছু গানও শুনবো যেটা উনি করেছেন। আমরা দেখেছি উনি বাপ্পি লাহিড়ী গান করেছেন, আমরা দেখেছি উনি বিভিন্ন আধুনিক সঙ্গীত করেছেন, ওনার আপনার নিজের লেখা একটা গানও আমি কিন্তু ওই দিন দেখলাম যে আপনি নিজের লেখা সুর করা। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনার

0: তাতে জীবিকা অর্জনের জন্য ব্যবসা বাণিজ্যে এবং সঙ্গীত চর্চায়, এবং তারপরে সবচেয়ে বেশি যেটা আমার কাছে ইম্পর্টেন্ট, আমার প্রাইভেট প্রাইভেট
1: সেটাই
0: সিচুয়েশন।
1: সেটাই ধরেন ব্যবসা এবং সঙ্গীত দুইটা কিন্তু একসাথে যায় না। কারণ একবার আমি হুমায়ুন ফরিদি ভাইয়ের সাথে কথা মানে গল্প করছিলাম, উনি তো সন্ধ্যার দিকে ফ্রি থাকলে উনি খবর দিতেন, এই শামীম কোথায় আসো আসো। তো ওনার ওই ধানমন্ডি বাসাতে গেলাম, যাওয়ার পরে হুমায়ুন ফরিদির কাছে একজন প্রযোজক আসলেন। প্রযোজক এসে বললেন যে ফরিদি ভাই, আমরা আপনাকে একটু নিতে চাই, আপনি আমাদের নাটকটাতে অ্যাক্টিং করবেন। বললো কত মিনিটের নাটক? তো উনি বললেন যে এটা 45 মিনিট। বলে 45 মিনিটের নাটক মানে আমার 45,000 টাকা দিতে হবে, যত মিনিটের নাটক তত টাকা। এখন এটা কিন্তু অনেক টাকা, এখন থেকে 15-20 বছর আগের ঘটনা। তো 45,000 টাকা মানে তো অনেক টাকা। তখন ওই ছেলে বলল যে ফরিদ ভাই, আমি এত টাকা আপনাকে দিতে পারবো না, আমি সরি, তাহলে তো কি করা যায় আমি একটু একটু চিন্তা করি। তখন বলল কত দিতে পারবা? বলল যে আমি আসলে আপনাকে 15,000 টাকা দিতে পারবো। তখন ফরিদ ভাই বললেন যে না, তোমার 1 টাকা লাগবে না, আমি তোমার নাটকটা করে দিব। তো ওই ছেলে খুবই খুশি ইয়ে হয়ে গেল যে ফরিদ ভাইকে পেয়েছে সে, মানে যাই বলে তাইতে তো ধরেন এটা বিরাট আনন্দের খবর। তারপর আমি ফরিদ ভাইকে জিজ্ঞেস করলাম যে ফরিদ ভাই, আপনি এই যে 45,000 টাকার চাইতে সে 15,000 টাকা দিল, আপনি পুরো টাকাটা ছেড়ে দিলেন কেন? তখন উনি আমাকে বললেন যে দেখো, একজন আর্টিস্ট সে দিতে পারে আর ব্যবসায়ী সে নিতে পারে। মানে আর্টিস্টের সঙ্গে আপনার ধরেন আর্টিস্ট শুধু দেওয়ার জন্যই, তা আপনি একই সঙ্গে আর্টিস্ট এবং একই সঙ্গে ব্যবসায়ী, এটা কিভাবে সম্ভব হলো?
0: সম্ভব হলো নিয়তি, কারণ আমি বাবা মার একমাত্র সন্তান, আমার আর কোনো ভাই বোন নেই, এবং আমি চাকরিতে আমার আব্বাকে হারিয়েছি। সো আর যেহেতু ভাই বোন কেউ কেউ নেই, তো আমাকে ডেফিনেটলি এই হালটা ধরতে হয়েছে আর কি, বাধ্য হয়ে ধরতে হয়েছে। তো জীবিকার জন্য তো কিছু করতেই হয়। আমি কিন্তু কখনোই মিউজিকটাকে টোটাল মানে ফুল ফ্লেজড প্রফেশন হিসেবে নিতে চাই না। জীবন জীবিকার জন্য শিল্প চর্চা না করে যাপিত জীবনকে আরেকটু সুন্দর করার জন্য শিল্প চর্চা করাটাই ভালো, এবং ইনকামের সোর্সটা অন্য কোথাও থেকে হলে বেশি ভালো।
1: করেক্ট করেক্ট আপনার গজল শুনতে চাই, আপনি কোনটা শোনাবেন?
0: আপনি যদি কোনো কিছু শুনতে চান আমি আপনাকে হাজির আছি, কারণ আপনাকে আমাকে এত বছর পরে দেখে আমি আমি একটা লাইভ করেছিলাম সকালবেলা রোদ্দুর, অনেকবারই করেছি, একবার করে আমরা বেরিয়েছি থেকে বাংলা ভিশনে, সেদিনই কাকতলীয় ভাবে আপনার জন্মদিন, সেই ছবিগুলো আমাকে
1: হ্যাঁ আমি আমি সেই ছবিগুলো শেয়ার করেছি কয়েকদিন আগে। হ্যাঁ
0: আসার কথা তো
1: জি
0: আমার লাগে, আমরা এখন মনে হচ্ছে যে এই শামীম ভাই কত দূরে চলে যাচ্ছে, মানে আমরা এখন কেক চাইলেও কাটলে ভার্চুয়ালি কাটতে হবে। অথচ আমরা তখন আপনারা আপনি এত বড় একটা পোস্টে ছিলেন এবং আমাদের আমন্ত্রণ করতেন, আমরা আসলে মিস করি আপনাকে।
1: জি জি জি আমিও খুব মিস করি, কারণ বাংলাদেশের টেলিভিশন মিডিয়াটা এখন যে অবস্থায় আছে তার চেয়ে আরো অনেক সুন্দর অবস্থায় থাকতে পারতো। তো আমরা আসলে জি আপনার কণ্ঠে জগজিতের কোন একটা গজল শুনতে চাই আপাতত, তারপর আমরা বাকিটাতে যেতে পারি।
0: এরকম একটা মানুষ, এরকম একটা রয়্যাল পার্সোনালিটি এবং রয়্যাল ভয়েস সব মিলে এই নেশাটা আমার গেল না। ক্যাফে আজমি সাহেবের লেখা, এটা আর্ট ফিল্মে ব্যবহার করা হয়েছিল, খুব সুন্দর মুভিটা এবং মুভির প্রত্যেকটি গজল। মে উনকি আঁখ সে ছলকি

0: गम है जिसको छुपा रहे तुम इतना जो मुस्कुराने हो, क्या गम है जिसको छुपा रहे हो तुम इतना जो मुस्कुराने हो। অনেকগুলো কাপলেট ছোট করে,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অসাধারণ অসাধারণ ধরন, কথায় কথায় অসাধারণ, গায়কিতে অসাধারণ, তারপর আপনার কণ্ঠেও বিষয়টা অসাধারণত্বই তার অক্ষুণ্ণ রেখেছে। সঙ্গীতের এত শাখা প্রশাখা থাকার পর আপনি কেন গজল শিল্পী হলেন?
0: এই প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারি। গজলের যে মূল মূল বিষয়, গজলের মূল বিষয় সেটা লেখনি, শায়ের যা লেখেন এটা যে পোয়েট্রিটা, কাব্যটা, গজল ইজ নাথিং বাট আপনি জানেন হিউম্যান কবিতা। তো এই যে গায়কের ডাইমেনশন, রাইটিং এর ডাইমেনশন, এটা যে ইনফরমেশন গুলো ডেলিভারি করে, যখন এটা আমি নিজে নিজে একটু বুঝতে পেরেছিলাম পরবর্তীতে, যে আমার অনেক কষ্ট করে এই ভাষাটি শিখতে হয়েছে। আমি ফার্সিও বলতে পারি, আমি উর্দু লিখতে পারি, আমি নিজে গজল লিখতে পারি, উর্দু গজল লেখা আছে আমার প্রায় 7-8 মতো, আমার নিজের লেখা আছে। তো এটার যখন আমি ভিতরে গেলাম যে এত এত উর্দু পোয়েট্রিটা, ফার্সি পোয়েট্রিটা এত রিচ, এটা শুধু যার ওই সাহিত্যবোধ বা তার ভিতরে যে রসবোধ আস্বাদন করার মধ্যে যার ইয়ে আছে, ক্ষমতাটা আছে, আল্লাহ যদি দেয় তাকে মস্তিষ্কে, তাহলে থেকে বের হওয়া যায় না। এত সুন্দর কথা, এত সুন্দর পোয়েট্রি, ওই পোয়েট্রি আমাকে এনেছে। তারপরে সিঙ্গিং তো আছে, আপনি চিন্তা করেন এক একটা লাইন করে লাইন কে কি সুন্দর করে, মেহেদী হাসান সাহেব বলেন, গোলাম আলী জি বলেন, এরা আমার কত ভাবে, গানে স্কোপ নাই। সমুদ্র কখনো পুকুরে স্বাচ্ছন্দ্য বোধ করে না,
1: নিঃসন্দেহে নিঃসন্দেহে।
0: হোয়াইট, আমি একটা আধুনিক গান আমি যতই বলি যে কফি হাউসের সেই আড্ডাটা, আড্ডাটা করলেই এরকম করলো কেন? এখানে কিন্তু একটা লিমিটেশন আছে, কিন্তু আমি কিন্তু ইচ্ছা করলে করতে পারবো। দিল্লি দুখানে জানি কি, এই ফ্রিডমটা আমি নিবো না কেন? আচ্ছা, ক্লাসিক্যাল
1: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এইগুলাই আমরা শুনতে চেয়েছি আপনার কাছ থেকে। কিন্তু এই যে আপনি মাঝখানে দুই লাইন গেয়ে ফেললেন যে আজ জানে কি জিদ না করো, আহা, এই যে নৌশাদ জাহান লিখেছেন ঠাকুরগাঁ থেকে দেখছি, মোহাম্মদ আরিফ আহমেদ ঠাকুরগাঁ থেকে দেখছি, কবির উদ্দিন আহমেদ ভাইয়া অসাধারণ, আরেকজন লিখেছেন মুসাফির হো ইয়ারো না ঘর হে না ঠিকানা, জাহির ইসলাম লিখেছেন হ্যালো ভাইয়া, মোহাম্মদ আলী বাবুল তিনি নিউ ইয়র্ক থেকে ওয়াচিং, তারপরে শহীদ লস্কর লিখেছেন নাইস প্রোগ্রাম, তাহমিনা আহমেদ লিখেছেন দারুণ। দেখেন আপনার কথাতেই কিন্তু সবাই খুব মুগ্ধ হয়ে যাচ্ছে। তা আপনি ফাঁকে ফাঁকে যদি মনে করেন যে এই গানগুলো আপনি গুনগুন করে গাইতে পারেন, জি বলুন।
0: আমার কথা আপনার কথাই না, আপনার উপস্থাপনায় এবং আপনার মতো মানুষের সাথে।
1: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, যে আপনি গুনগুন করে কিছু একটা শোনান, তাহলে একটু ইয়া হবে। আপনার গান পুরোপুরি গান বা করার দরকার নেই, আপনি যেটা মনে করেন গল্পের ছলে।
0: ऐसी बातें क्या ना करो, जमीन किसे

0: আপনার প্রশ্নের একটা উত্তর আছে এখানে। এটা রেকর্ডেড যে ভার্সন, সেখানে আমি জি কাপেরটা গাইলাম, গেসু গেসি কান, ওইটা নাই।
1: ওকে
0: একটা টেন্ডেন্সি আছে বাংলাদেশে খালি মাঠে গোল করার, যেহেতু আমাদের প্রচুর রবীন্দ্রসঙ্গীত শিল্পী আছেন, আমাদের সবাই খুবই সম্মানিত, অনেক রবীন্দ্রসঙ্গীত নজরুলসঙ্গীত শিল্পী আছেন, আধুনিক গানের শিল্পী আছেন, কিন্তু গজল সিঙ্গার কিন্তু খুব কম।
1: হুম
0: এই খালি মাঠের সুযোগটা আমরা এখন, আগে তো সিডি থেকে তুলে ফেলা হয়েছে, এখন আরো সহজ হয়ে গেছে ইউটিউব থেকে তুলে ফেলা যায়। এখন ধরেন গোলাম আলী সাহেব গাচ্ছেন, এখন দেখা গেল ওই লোকটা ঘুরে উঠলো, আই উইটনেস, আমি আমি একদম ফ্রন্ট সাইডে বসেছিলাম, উনি ভেবেছেন এটা গজলের একটা অংশ। তাহলে এই আপনি, আপনার বাসায় একজন কোরিয়ান ভদ্রলোক আসলো, তিনি আপনাকে ভালোবেসে আপনি বললেন আপনি তো গান করেন একটা, আমাদের একটা গান শোনা, কোরিয়ান ভদ্রলোক খুব আবেগ নিয়ে গেলে গাইলেন, এরকম গাইলো, কিন্তু ড্রয়িং রুমে আপনাকে যে শোনালো শামীম ভাইকে বা মেজবাকে ওই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আপনি যখন একটা ন্যাশনাল চ্যানেলে গাবেন, আপনি যখন টিকিট সেল করে কোনো অডিটোরিয়ামে গাবেন, তখন আপনার দায়বদ্ধতা থাকতে হবে, তখন কিন্তু আর ওই সিটনেসটা কাজে লাগবে না, দেন ইউ হ্যাভ টু বি রিয়েলি প্রফেশনাল।
1: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমাদের সঙ্গে একজন সাংবাদিক ছিলেন বাংলাভিশনে যখন আমরা ছিলাম, তার নাম মেজবা উদ্দিন আহমেদ ছিল। তো সারা জীবনে যতবার তার নাম উচ্চারণ করেছি, এখন মেজবা আহমেদ বলতে গেলে ওইটা নামটা চলে আসে মুখের মধ্যে।
0: আপনি আমাকে মেজবা উদ্দিন আহমেদ বলতে পারেন,
1: শোনেন আপনার মতো
0: বন্ধু বলেছিল, জানি না এখানে বলা ঠিক হবে কিনা,
1: জি
0: আমার বাজনা কিছু বুঝে না, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বন্ধু বান্ধবী গজল তো পরের কথা, মানে মিউজিকের সাথে ওরিয়েন্টেড না, তো কর্পোরেট জব টপ তো বলেছিল যে তোমার নামটা যদি বন্ধু মেজবা না হয়ে মেজবাউল হুসনা হতো তাহলে আরো বেশি ভালো হতো, বলে অনেক বেশি টাকা ইনকাম করতে পারতাম। গান শুনতে গিয়েছিল যে দেখেছে খুব বেশিরভাগ একজন গান গাচ্ছে, তাকে মানুষজন প্রচুর টাকা দিচ্ছে,
1: হ্যাঁ হ্যাঁ
0: বলছে বন্ধু তোমার নাম মেজবা না হয় মেজবাউল হুসনা হলে খুব ভালো হতো।
1: দেখেন, এই যে আমি একটা জিনিস বলেছি যে যখন একটা মানুষ বড় অবস্থানে যায়, সেটা কিন্তু তার তার শিল্প সত্তার পাশাপাশি প্রচন্ড রসিক হতে হয়। আমি আমি বড় অবস্থানে কোনো মানুষকে রসিকতাহীন দেখি নাই, এবং আপনি কিন্তু প্রচন্ড রসিক, আপনার মধ্যে রসিকতা যথেষ্ট। আমি জানি না বাংলাদেশে সবাই এটা আপনার এই সময়টাকে আপনাকে ধারণ করতে পারে কিনা বা পারবে কিনা, এত এত রকমের কুসংস্কার এবং চর্চার মধ্যে আসলে এটা ধারণ করা বা খুঁজে বের করা একটু কঠিন। তো আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনি আপনার এই যে গজলগুলা যে আপনি প্র্যাকটিস করেন, বা আপনি গজলের জোন ওয়াইজ কি ধরনের পার্থক্য দেখতে পান?
0: পার্থক্যটা সম্পূর্ণ ওই যে বারবার একই কথা বলতে হচ্ছে, এই যে লেখনীটা, শায়েরিটা, শায়েরিটা যে কবিতাটা, তার প্রেমিক করার যে বিভিন্ন ওয়ে অফ এক্সপ্রেশন, সেটা ভীষণ বুঝে গাওয়াটা ভীষণ জরুরি, সেটা বুঝে গাওয়াটা ভীষণ জরুরি, এবং এটার একটা আলাদা, মানে উর্দুতে বলে মাজেজা, একটা আলাদা মজা আছে, আলাদা একটা বৈশিষ্ট্য আছে। তাই বাংলা বা আপনি হিন্দি বললেন, এই ভাষায় হিন্দি ভাষায় কিছু গজল হয়েছে ইদানিং, কিন্তু ওই ভাষার যে ব্যাপারটা, গজল গজল লিখনের সার্টেন কিছু কায়দা কানুন আছে। হ্যাঁ, এখন আমি, আমার একটা গান আছে আবার দেখা হলে পুরোনো কবিতা পুরোনো গান ফিরিয়ে দেবো, কিংবা আমার ওস্তাদ জি নিয়াজ মোহাম্মদ হিসেবে গান আছে আজই বৃষ্টির কান্না দেখি জীবন আনন্দ হয়ে, এগুলো কিন্তু একটা আমাদের বাংলা গানও কিন্তু একটা সিস্টেম মেনটেন করিলে
1: একদমই তাই, একদমই তাই, আমি সেটাই বলুন। হ্যাঁ বলছিলাম,
0: এত বেশি কঠিন, এত বেশি সিম্বলিক এবং এত বেশি মানে একদম টাইট টাইট ফরম্যাট, কিরকম যে মিটারটা সেম থাকতে হবে, আপনার সেম সাউন্ডিং শব্দ থাকতে হবে, এবং অনেক ধরনের সিনোনিম থাকতে হবে। গজব কিয়া দাগের গজল, দাগ দেহলভি উনার লেখা, গজব কিয়া তেরে ওয়াদে পে এতবার কিয়া, এই কিয়া যে শুরু হলো শেষ পর্যন্ত যদি আটটা কমপ্লিট থাকে, আটটা শেরও থাকে, শেষ পর্যন্ত কিয়ার সাথে সেম সাউন্ডিং ওয়ার্ড হতে হবে, কিন্তু মেসেজ হতো হয়তো বা ডিফারেন্ট ডিফারেন্ট মেসেজ এক একটা কমপ্লিট।
1: কারেক্ট,
0: তেরে ওয়াদে পে এতবার কিয়া, তমাম রাত কায়ামত কা ইন্তেজার কিয়া, গজব কিয়া তেরে ওয়াদে পে এতবার, তমাম রাত কায়ামত কা ইন্তেজার কিয়া কিয়া, এইগুলোর মেনটেন করে, এই গ্রামার মেনটেন করে ইমোশন প্রকাশ করা খুব কঠিন, আপনি কোনোভাবেই গ্রামার থেকে বেরোতে পারবেন। ইভেন আমাদের যেমন হাসন রাজার গান আছে, যেমন হাসনে কয় লালনে, লালন নিজের নাম ইউজ করে, মাক্তা ইন উর্দু ইন গজল, মাক্তার সাপোজ টু বি দা লাস্ট স্ট্যান্ড অফ দা গজল। তো ওইটার পরে আর কোন ফার্দার নিয়ম কোন কমপ্লিট হবে না, আপনি মুখটাকে শেষ করে দিন। কিন্তু যেমন গালিবের নাম আসবে যেখানে, গালিবের নাম মানে দ্যাট দ্যাট শুড দ্যাট ইজ সাপোজ টু বি দা লাস্ট স্ট্যান্ড অর কমপ্লিট অফ দা গজল, এটা আল হাদিস অফ গজল। কিন্তু আমরা অনেকেই না জেনে হয়তো ওইটা আগে গায়ে ফেলি পরে ওইটা গাই, এরকম এটা খুবই অনেক কিছু আছে। এই জন্য যে এই জন্য আমাদের শেষ পর্যন্ত বাংলা আঙ্গিকের, বাংলা গজল আঙ্গিকের গান হয়, পিওর গজল করা যাচ্ছে না।
1: করেক্ট করেক্ট করেক্ট।
0: আমাদের কাজী নজরুল ইসলাম সাহেব কিন্তু গজল আঙ্গিক, কিন্তু পিওর এখানে যারা আছেন আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি, হয়তো কেউ
1: প্রায়োরিটি সমস্যা হচ্ছে, যখন হারমোনিয়াম আপনার প্রায়োরিটি নিচ্ছে তখন আমরা আপনার কণ্ঠ হারিয়ে ফেলছি।
0: আপনি কি শোনাতে পারি বলেন?
1: আজই বৃষ্টির কান্না
2: পাখা মিলে দিয়েছ তুমি, কোন দূরে যাবে বলো তোমার জন, সাথী হব আমি, অশ্রু পড়ার দুটি তুমি ব্যথার কাতরে লুকিয়েছিলে, আজ এই বৃষ্টির মনে পড়ল তোমার।
0: এই গায়কিতে, এই রাগে, এই আঙ্গিকে 1000 গান আছে, কিন্তু একটাও গজল না।
2: তুম না জানে কিস জানে হো গয়ে, হম ই দুনিয়া মে তনহা হো গয়ে, সুন্দরী দোহাই আজ নিশিদ্রে পাশেই থাকো না বলো না,
1: অসাধারণ অসাধারণ। আপনার আমি বললাম, ধরেন আমি যদি দেশে থাকতাম আপনার একটা 4-5 ঘন্টার শুধু গজল সন্ধ্যায় আমরা করতাম হয়তো কোথাও, যেখানে আপনার সাথে গল্প করতেন আর আপনি গজলের বিভিন্ন লিঙ্ক গুলা বলতেন, আর কিচ্ছু লাগতো না, মুগ্ধ হয়ে শুনতো সবাই। যে আমরা ছোটবেলায় দেখতাম যে এই বাড়ি থেকে গানের শব্দ আসে, এই বাড়ি থেকে হারমোনিয়াম বাজানোর শব্দ আসে, ওই বাড়িতে গিটার ছেলেটা গিটার নিয়ে বিকেলে ঘুরছে, এটা তো আমাদের আশেপাশে আমরা একদমই দেখতে পাই না। তো এইটার আসলে এটা থেকে পরিত্রাণ কি? কারণ আমাদের তো শিল্প চর্চা প্রয়োজন।
0: তা তো বটেই। দেখেন ভাইয়া, যে যিনি শিক্ষিত তিনি শৈল্পিক, যিনি শৈল্পিক তিনি শিক্ষিত,
1: নিঃসন্দেহে।
0: কাঙ্ক্ষিত পরিস্থিতি, সেই কাঙ্ক্ষিত পরিস্থিতিতে আমরা নেই। কিন্তু এটা তো আমাদের এই কম্বিনেশনের টেস্ট এন্ড এফোর্ডের ভীষণ অসুবিধা হচ্ছে। এবং আমরা, আপনি যে কথাটা বললেন এই কথাটা আমি বোধহয় 2-3 দিন আগে আমি ভাবছিলাম, আগে আমাদের বাসাতেই আশেপাশে কেউ কেউ বাচ্চারা সারে গামা বাধানিসা সানিদা বাবা কেউ প্র্যাকটিস করতো কেউ। আমরা এত বেশি, আমরা প্যারেন্টস, আমরা এত বেশি ছেলে মেয়েকে লেখাপড়া তোমাকে এই হতে ওই হতে চাপিয়ে দিচ্ছি যে কোনো এক্সট্রা কারিকুলাম নাই, কিছুই নাই, গান করে কি হবে, এরকম একটা। যেমন আমি যখন আমার বাবাকে হারালাম, সবাই ভেবেছে 2013-তে একমাত্র ছেলে গান টান গায়, সব বেঁচে টেছে করে ও গান টান গিয়ে বেড়াবে, মানে গান গাওয়াটা যেন কোনো বিষয়ই না, এরকম একটা ব্যাপার। আমাকে আমার আমজাদ হোসেন সাহেবকে একদিন ঢাকা ক্লাবে আমার সামনে যে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো ফিল্ম টিম বানান আর কি করেন, উনি বলছে আমি ফিল্মই বানাই।
1: আমরা হ্যাঁ, এটা এই প্রশ্নের সম্মুখীন আমরাও হয়েছিলাম, জিজ্ঞেস করে যে কি করেন, সাংবাদিকতা করেন আর কি করেন, ফলে খুবই অনেক জটিলতার মধ্যে পড়তে হয়েছিল। কারণ এটা তো বোঝানো মুশকিল যে একটা মানুষ গান গেয়ে তার জীবনটা পার করে দিতে পারে, সে যদি চায় তাকে ধনী হতে হবে না। হুম হুম সেটাই সেটাই
0: কথা, মানে গান শেখা যদি আমি একটা, গানকে যদি আমি একটা অঙ্গ মনে করি, তো শিল্পটা তো অনেক বড় ব্যাপার, যিনি আঁকেন, যিনি নাচেন, যিনি কবিতা লেখেন, অনেক কিছু মিলে তো একটা ব্যাপার। আর একজন শিল্পী তো শুধু গান করেন বা আঁকেন বা অভিনয় করেন বলে শিল্পী না, তার যাপিত জীবনটা, তার একটা যাপিত চর্চিত যে জীবন, সেটাই তো তার শিল্প সত্তা। তো সেই সত্তার এক খুবই অভাব। আগে যে আপনাদের আমরা প্রশ্নের সম্মুখীন হতেন, এখন আরো বেশি সম্মুখীন হতে হয়। ভাই আপনি এত কিছু থাকতে গান করেন কেন?
1: হুম হুম
0: আশা করছেন পেট্রোল পাম্প আছে, ভালো আছেন, অটো ভালো করছেন, কেন মেজ ভাই গান গান কেন? আমার আমার টাকা দাঁড়িয়ে দেয়, টাকা ওই টাকা আমার হয় না। আচ্ছা উনি তো আমাকে তখন ফ্রি ডাকবে, আরেকদিন ফোন আসছে, মেজ ভাই আমাদের বাজেট একটু কম। আমি কি করে ভাবলেন যে আপনার বাজেট কম বলি, আমাকে কম কি দেখে মনে হয় যে আমার কম বাজেটের গায়ক? আমি কম বাজেটের গায়ক, আমার চেহারা খারাপ আমি মানি, কিন্তু আমি কম বাজেটের গায়ক। আরেকবার ফোন আসছে একটা মিনিস্ট্রি থেকে, দেখেন আমাদের দুঃখজনক ঘটনা যে অনেকের নাম নিলেন, একজন ভদ্রলোক ফোন করলেন যথাযথ ভাবে একটা প্রোগ্রামের জন্য, আমাদের এখানে একটা বড় অডিটোরিয়ামে হবে, যে এতজন মেম্বার অফ পার্লামেন্ট, এতজন সচিব, এতজন জয়েন্ট সেক্রেটারি, এতজন মিনিস্টার এবং হাই প্রোফাইল লোকজন থাকবেন যারা দেশ পরিচালনা পর্যায়ে আছেন। তো অনেকক্ষণ শুনলাম, শোনার পরে বললাম সমাজদার কয়জন থাকবে? তুমি বললেন এটা আবার কি? আমার সমাজদার কয়জন, সমাজদার কি এটা জেনে আপনার কালকে ফোন ফোন দেয়নি, আমার প্রোগ্রামটা হয়নি। কারণ আমার আমাদের স্টেজ ইমাম সাহেব যখন নামাজ পড়ান তখন তুমি উনি কিন্তু ওই ওই জায়গায় হিজ দ্য প্রেসিডেন্ট, তখন আমরা যখন স্টেজে তখন কিন্তু আপনি মানে বড় ব্যবসায়ী, অনেক বড় কর্পোরেট লোক, আমার টার্গেট ওইটা না। আমার টার্গেট হচ্ছে যে একটা লোক আহ বলবে গান শুনে, ওই ভদ্র বা একজন ভদ্র মহিলা আহ কে আবার, ওই একটা কে আমাদের জন্য গান গাইতে লাগিয়েছি।
1: করেক্ট করেক্ট,
0: হ্যাঁ মানে মন থেকে একটা আস্ফালন আসে গান গাইতে, ছাড়া পাই আবার কখনো পাই না, ম্যানেজ করতে হয় নিজেকে, কারণ অনেকেই রজনী করে।
1: হ্যাঁ, কিন্তু আমি মনে করি যে আপনার সময়টা যতদিন যাবে তত আরো ভালো হবে, তার তত আরো উঁচুতে হবে, কিন্তু আপনাকে আপোষ করা যাবে না। এই যে আপনি বললেন যে আমি কম দামি শিল্পী কিনা, ওইটা তো আপোষ করা যাবে না।
0: আমাকে অনেকেই বলে যে তোমার, তুমি বর্ন এন্ড ব্রট আপ ইন ঢাকা, তোমার আব্বা যে ময়মনসিংহে, তোমার ব্লাডে যে ময়মনসিংহের রক্ত আছে এটা বোঝা যায়, কারণ আমি কখনোই আপোষ করে মিউজিক করবো না। একজন ভদ্রলোককে যেন লিখেছেন বললেন যেন ভালো লাগছে একটু মনটা, কারো মনটা দুধ, আমরা আমরা কি পারি, আমরা কিছুই পারি না, একটু অভিনয় করতে পারি, একটু কবিতা বলতে পারি, ওইটাতে দু সেকেন্ড যদি কেউ একটু ভালো কারো যদি লাগে সেটাই তো দোয়া পেয়ে গেলাম, এইটুকুই আশা।
1: সেটাই সেটাই, আমরা যখন মঞ্চে কাজ করতাম, নাগরিকে ছিলাম, সারাদিন ধরেন হাজার হাজার মানুষের সাথে কথা হয়, কিন্তু মঞ্চে কাজ করার সময় রক্তকরবীতে তো আমরা ধরেন সবাই একটা একসাথে কাজ করেছি, ওইটার মধ্যে একটুখানি কোনো একদিন হয়তো কেউ একজন একটু তালি দিয়েছিল, ধরেন মানে পুরো মাস সুন্দর হয়ে গেল,
0: ওই তালি তো ভালো
1: বলা যাবে না। আপনার সামনের প্ল্যান পরিকল্পনা কি? আমরা 25 মিনিটের মতো কথা বলে ফেলেছি, আমরা তো আপনার গানগুলো নষ্ট করতে চাই না, তাই আমি আপনাকে গানের রিকোয়েস্ট করছি না। তো আপনার সামনে পরিকল্পনা কি, আপনি আমাদেরকে আপনি যদি চান একটা শোনাতে পারেন, আমরা শেষ পর্যায়ে প্রায়।
0: শুনুন ভাই, আমার সবচেয়ে বড় পরিকল্পনা সুস্থভাবে বেঁচে থাকা, এবং যদি বেঁচে থাকি আল্লাহ যদি আর কিছুদিন কয়েক বছর হায়াত রেখে থাকেন, আর একটু ভালো করে চর্চা করেন, এটা আমার মূল পরিকল্পনা।
1: লাস্ট 2-3 ইয়ার্স ধরে আমি আপনাকে খুব ক্লোজলি ফলো করছি, আপনার ইউটিউবে প্রত্যেকটা গান গজল আমি দেখছি, আপনার নিজের সুর করা গুলো দেখছি, আপনি বাপু লাহিড়ীর গান করেছেন সেটা আমি দেখেছি, ডিফারেন্ট, একদমই ডিফারেন্ট। আপনি শুধু সময়টা যেতে দেন, আপনার জায়গাটা এমন একটা মানে চূড়াতে হবে, মানে সেটা আনবিলিভেবল, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বুঝতে পারি।
0: জি, বড় দোয়া দিলেন আপনি,
1: না অবশ্যই, বেস্ট উইশেস। আর আপনি তাহলে আপনার লেখা সুর করা একটা কিছু শোনাবেন, 2-1 লাইন, আর তারপরে আমরা একটা গজল দিয়ে হয়তো শেষ করতে চাই, আমরা 37 মিনিটস কথা বলে ফেলেছি।
0: তিনি চাইলেই বাগানে
2: বসন্ত আসে, তিনি চাই নাই বাগানে বসন্ত আসে, ভরসা যে কোনো মাসে, মোক্ষের ভরসা যে কোনো মাসে, তিনি চাইলে বাগানে বসন্ত আসে, তিনি চাইলে বাগানে বসন্ত আসে। সুদিন সোনার খাঁচায় রবে না তোমার, সুদিন সোনার খাঁচায় রবে না তোমার, সুদিন সোনার খাঁচায় রবে না তোমার, দুঃখ পাওয়া মানুষের দীর্ঘশ্বাসে, দুঃখ পাওয়া মানুষের

0: বসে তিনি চাই নেই বদলে বসন্ত।
1: আমরা শেষ পর্যায়ে, আপনি আপনার দর্শকদের জন্য কিছু বলতে চান কিনা বা শ্রোতাদের জন্য কিছু বলতে চান কিনা?
2: আমার সেই যোগ্যতা নেই, আমি কি বলবো। আমার জন্য দোয়া করবেন সবাই, আমি খুব আনন্দিত, থ্যাংকস ফর হ্যাভিং মি, অ্যান্ড খুব ভালো লাগলো আপনার সাথে এতদিন পর একটু গল্প করলাম। আমার একদমই মনে হলো না আমি কি লাইভে আছি না কি আছি, আমি আপনাকে সামনে পেলাম বোধহয়। এভাবেই মায়ের রান্না করা বা আমার মেয়ের এক কাপ কফি খাওয়াতাম, ওইটা মিস করলাম, রান্না করা বানানো, এটা হয়তো ইভিনিং স্ন্যাক্স খেতাম কিন্তু ওটা হয়তো পারলাম না। তাছাড়া আমার কাছে এটা আমার ফেসবুক লাইভ হোক বা কোনো চ্যানেল হোক, আমার কাছে কিছুই মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে আমার সামনেই বসে আছি।
1: জি জি, আমরা অনার্ড। আপনার শেষ দিকে গুনগুন করে কি আপনি 4 লাইন কোনো গজল শোনাবেন, আপনার পছন্দের গজলটা, তারপরে আমরা বিদায় নেব।
2: তুমি আমার নও, তাতে কি অসুবিধা, তুমি আমার নও তাতে কোনো প্রবলেম নেই, আমি তো তোমার, এটা কি তুম হামারে নেহি তো ক্যা গম হ্যায়, তুম হামারে নেহি তো ক্যা গম হ্যায়, হাম তুমহারে তো হ্যায় ইয়ে ক্যা কম হ্যায়, তুম হামারে নেহি তো ক্যা গম হ্যায়, মুস্কুরা দো জরা আল্লাহ রাস্তা একটু হেসে দাও, কারণ মেহফিলটা অন্ধকার অন্ধকার লাগছে তোমার হাসি মুক্ত চরণ হাসি ছাড়া। মুস্কুরা দো জরা খোদা কে লিয়ে, শামে মেহফিল রোশনি কম হে, তুম হামারে নাহি তো ক্যা গম হে, তুমহারে
1: ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি বাংলাদেশে এসে আপনার গজল অনুষ্ঠান শোনার জন্য হলো আসবো, অথবা আপনি আমেরিকা আসবেন, দুইটা একটা হবে। একদম, আমিও আমিও ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে ব্রাদার
2: সাইম ভাই, থ্যাংক ইউ সো মাচ, আই অনার্ড, থ্যাংক ইউ সো মাচ,
1: থ্যাংক ইউ, মিচো।

0: আই হোপ আপনার সবাই ভালো আছে। এখান থেকে যারা যারা আমাদেরকে দেখছেন তাদের সবাইকে শুভ সকাল, যারা যারা তাদের সবাইকে শুভ সন্ধ্যা। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইড স্ক্রিনে কে পাবেল ভাই, আমাদের খুবই খুবই পরিচিত ভাইরাল খ্যাত সিঙ্গার পাবেল। বুক চিন চিন করছে, আমরা সবাই কম বেশি জানি, অন্য কারো তা না, আমাদের আমার পাশে রাইট সাইডে, হয়তো আপনাদের লেফট সাইড হতে পারে, যাকে দেখতে পাচ্ছেন ইনি সে ব্যক্তি হচ্ছে ভাইরাল সিঙ্গার, হচ্ছে খুব খুব খুব ভাইরাল একজন সিঙ্গার যদি আমাকে বলতে হয় আর কি। এইভাবে কেমন আছেন ভাইয়া, কেমন যাচ্ছে জীবন, কিরকম গেল ঈদ এবং কেমন গেল রোজা?
1: হ্যালো টু এভরিওয়ান যারা এই লাইভটা দেখছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এবং আলহামদুলিল্লাহ লাজা এখন পর্যন্ত সুস্থ রয়েছে, এটার জন্য শুকরিয়া আদায় করছি। আপনি কেমন আছেন?
0: আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন, খুব ভালো লাগলো। কেমন গিয়েছে রোজার মাসটা, কি নিয়ে ব্যস্ত ছিল, ঈদে কি নিয়ে ব্যস্ত ছিল যদি আমাদের দর্শকদের একটু জানান।
1: যেহেতু আমি চিটং এ আছি, তো আমার বাসাতেই কেটেছে রোজা এবং পাঁচক নামাজ, এগুলাতেই ছিলাম, মানে গান থেকে একটু দূরে ছিলাম যেহেতু ঢাকায় ছিলাম না, ঢাকায় থাকলে হয়তো স্টুডিওতে কাজ করা হয়। তো এই মানে ঈদে আমি টার্গেট করেছিলাম অ্যাটলিস্ট একটা গান সবাইকে উপহার দেব, সবার এক্সপেক্টেশনও ছিল এটা, আমার ফুল ইনবক্স টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক সবখানে শুধু একটাই মেসেজ ছিল ঈদের আগে যে ঈদে কোনো গান পাচ্ছে কিনা। সো আই এম সরি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আমি তাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারিনি, বাট আমার ইচ্ছা ছিল।

0: বলবো যে মানে ফান লাভিং সং, যেটাকে বলবো মানুষ মজা করতে পারবে,
1: আচ্ছা
0: পারফর্ম করার মতো গান। তো বুক চিনচিনের মতো তো হবে না, বাট এর চেয়ে ভালোও হতে পারে। সো মানে একই প্যাটার্নের গান আমি করতে চাই, আর যেহেতু এটা আমার কভার সং ছিল, তো আই হোপ দর্শক এই গানগুলো খুব ভালোভাবে নি।
1: অবশ্যই অবশ্যই, আপনার প্রথম গানটাকে এইভাবে আপনাকে পরিচিতি দিয়েছে, আপনি যে গানের মাধ্যমে আমাদের একজন খুব ভাইরাল সিঙ্গার।
0: প্রথম গান একটু ভুল, এটা অনেকেরই মিস্টেক হয় যে এটা আমার প্রথম গান হয়তো। দিস ইজ নট মাই ফার্স্ট সং, মাই মিউজিক ক্যারিয়ার হ্যাজ স্টার্টেড ফ্রম 2011, সো 10 বছরের একটা ক্যারিয়ার আমার মিউজিকের। হয়তো ওভাবে ফোকাসে আসেনি কোনো গান, একটা গান আমার বেশ হিট বলবো কি জানি না, বাট ওই গান দিয়ে আমার সবার ভালোবাসা মানে পেতে স্টার্ট করেছি। গানটার নাম হলো শুধু তুমি, 2014 সালে রিলিজ হয়। তো অনেকেই এই জানে না, আমার মনে করে যে বুকিং চিন হয়তো আমার ফার্স্ট সং, দিস ইজ নট।
1: মানে খেয়াল করবেন যে আমি যে মাধ্যমে পরিচিতি পাই সবাই কিন্তু ভোটে, সেটাই আমার। হ্যাঁ,
0: তো
1: কারণে কিন্তু এই জিনিসটা হয় যে আপনি যেহেতু একটা একটা গানের মাধ্যমে অন্য গানের তুলনায় একটু বেশি এই গানের মাধ্যমে পরিচিতিটা পেয়েছেন, তার মানে হচ্ছে এটাই আপনার প্রথম গান, কারণ আপনার নামটা এবং আপনার গানটার মাধ্যমে কিন্তু সবাই আপনাকে চিনতে।
0: ইয়া, এটা হওয়ার কথা স্বাভাবিক, বাট পরে এটা ক্লিয়ার করি আর কি সবাইকে, যে আসলে না পরে মানে আগে আমার 10টা বছর আমার স্ট্রাগলিং, এটা তো আর দেখে না, সবাই মনে করে যে হয়তো একটা গান দিয়ে রাতারাতি ভাইরাল বা হিট, এটার পেছনে তো অনেক পরিশ্রম, অনেক স্ট্রাগল।
1: কারণ গানটা তো আপনি রাইড অ্যাওয়ে শিখে, রাইড অ্যাওয়ে কখনো একদিনে তো আপনি জিনিসটা করে ফেলতে পারেন না। গানটা তো আমাদের আসলে একটা প্র্যাকটিসের ব্যাপার, তার মানে হচ্ছে করতে করতে হ্যাঁ একটা সার্টেন টাইম পরে হয়তো কোনো একটা গানে আমাদের লাইফে একটা ক্লিক করে। হ্যাঁ,
0: সব শিল্পীদের ক্ষেত্রেই এটা সেম।
1: হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছিলেন মাত্র যে প্রথম গানটা আসলে আপনার একটা ছিল যেটা পরিচিতি লাভ করেছে, সেটা শুনবো আজকে। প্রতি প্রতি ভাইরাল গানটার মাধ্যমে আপনি সেই গানটা শুনবো, অ্যাবসলিউটলি ইওর চয়েস।
0: ওকে, শুধু তুমি গানটা দিয়ে শুরু করি। গানটা সুর সঙ্গীত করেছিল মশিউর ভট্টি, লিখেছিল নাসিফ ওয়ানি। গানটা আমার ফার্স্ট সল অ্যালবামের গান, আমার ফার্স্ট সল অ্যালবাম রিলিজ হয় 2015 সালে। তো ওই অ্যালবামের মানে ফার্স্ট যে গানটা ছিল ওটা আমি 2014 সালে মিউজিক ভিডিও আকারে ছাড়ি, ওটাই আমার ফার্স্ট মিউজিক ভিডিও ছিল। এবং আমি আসলে কল্পনা করিনি ফার্স্ট মিউজিক ভিডিও হিসেবে এতটা পরিমাণ রেসপন্স পাবো সব জায়গা থেকে। তো গানটা ট্রাই করছি।

0: থ্যাংক ইউ।
1: খুবই খুবই খুবই চমৎকার একটা গান। এই গানটা তো আমরা ওইভাবে শুনতে পাইনি আপনার কাছ থেকে, কিন্তু এইটাই আপনার ক্যারিয়ারের জন্য একটা প্রথম গান আপনি যদি
0: বলেন। প্রথম মিউজিক ভিডিও হিসেবে বেশ সাড়া পেয়েছে।
1: বেশ সাড়া পেয়েছে। সেই মিউজিক ভিডিওতে আপনি কি মডেল ছিলেন নাকি?
0: তখন আমি যদি বলতে হয় যে মডেলিং এর কথা মাথায় ছিল না, তো ছোট ছিলাম অনেক, তো মডেল ছিল খান মাহি একটা ফিমেল আর্টিস্ট ছিল, বাট এখন থেকে আমি নিজে করার ট্রাই করছি আর কি। এবং আমার লাস্ট মিউজিক ভিডিও ছিল, আমার টোটাল তিনটা মিউজিক ভিডিও রিলিজ হয়, এরপর আমি তিনটা বছর গ্যাপ দিয়েছি।

0: এটা আমার মানে ভুল বলবো, কজ একটা গান যখন দর্শক ভালোভাবে নেয় তখন কিন্তু পরবর্তীতে আরো গান চায় মানুষ। তো আমি 3টা বছর হচ্ছে ব্রেক নিয়েছি, ব্রেক বলতে আমি অতটা মাথায় ছিল না যে আমার গান দিতে হবে, তখন তো অত কিছু বুঝতাম না। দ্যাটস ওয়াই আমি একটু পিছিয়ে করেছিলাম, এটা আমি বলবো। দেন সেকেন্ড তুই ছাড়া ওটা মোটামুটি ছাড়া ছিল, ইরফান সাজ্জাদ ছিল আমাদের মডেল। আর থার্ড মিউজিক ভিডিও যেটা ছিল ওটা হচ্ছে আমার লাইফের বলবো ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক আমি বলবো, বিকজ ওটা আমাদের সবার প্রিয় পাঞ্জাবি ওয়ালা খ্যাত শিরিন জাওয়াত, ওনার লাইফের ফার্স্ট ডুয়েট সং আমার সাথে, গানটার নাম হচ্ছে প্রীতির নেশা। ওটাই আমার লাস্ট মিউজিক ভিডিও ছিল, এরপর আর মিউজিক ভিডিও করা হয়নি।
1: আর অল্প অল্প খানিকটা,
0: হ্যাঁ ডেফিনেটলি।
1: হ্যাঁ,
0: সো গানটার নাম হচ্ছে প্রীতির নেশা, এন্ড গানটা রিলিজ হয় ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে, এন্ড সুর সঙ্গীত এবং কথা সবকিছুই আবরাল সাইডের ছিল, আমার ফ্রেন্ড। সো গানটা একটু ফোক বেস এর, ফার্স্ট মানে ফার্স্ট টাইম এই ধরনের গান আমার ট্রাই করা হয়েছে, সো ট্রাই করছি।
2: শিখাইলা প্রীতি তুমি।

0: বাহ, অসম্ভব সুন্দর গান কিন্তু।
1: থ্যাংক ইউ সো মাচ।
0: আমি একটু দর্শকদের সাথে কথা বলি নি এর মধ্যে। আল নাহিয়ান বিউটিফুল, থ্যাংক ইউ শামিম ভাই লিখেছেন দেখি, থ্যাংক ইউ সো মাচ। শুভ, কি অবস্থা, কোন গানটা আপু, কোন গানটা আপু, গান তো চলতেই থাকবে, আপনি কোন গানটা শুনতে চাচ্ছেন প্লিজ? আপনাদের রিকোয়েস্ট আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনাদের যদি আমাদের আজকের অতিথির থেকে কোনো সুন্দর কোনো স্পেশাল রিকোয়েস্টের কোনো গান শুনতে ইচ্ছা করে অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন, আমরা সেটা আপনাদেরকে শোনানোর অবশ্যই চেষ্টা করব। শুভ ভাই বলেছেন সুন্দর গান, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে কমপ্লিমেন্ট দিই। আপনারা সুন্দর লিরিক লাস্টেরটা, ওয়াও। হ্যাঁ, আমি কিন্তু রিকোয়েস্ট করেছি একটু শোনানোর জন্য, সেই সেই সুবাদে আপনারা সবাই শুনতে পেয়েছে, গানটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর। হ্যাঁ, আপনার আসলে গানের দিকে আসা বা গানের প্রতি এভাবে নিজেকে মানে একটা কর্মব্যস্ততা হিসেবে নিয়ে নেওয়া, সব কিছুর পিছনে কোনো বিশেষ অনুপ্রেরণার মানুষ বা কোনো কিছু কি আপনাকে অনুপ্রাণিত করে বা আপনাকে পজিটিভ মোটিভেট করে যে হ্যাঁ
1: আমি শুরু থেকেই শখ হিসেবে করি, শখে গান করে। আর আমার স্টার্টিংটা আমি বলবো যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেহেতু মিউজিক্যাল না, তো ওই ক্ষেত্রে আমার ছোটবেলা থেকে যে গান শেখার বিষয়টা আমার ক্ষেত্রে ওটা করতে পারিনি, প্রচুর পরিমাণে রেস্ট্রিকশন ছিল। সো দ্যাটস ওয়াই আমার শিখে শিখে শুনতে শুনতে মানে গাইতে গাইতে শুনতে শুনতেই শেখা। আর হচ্ছে আমার স্টার্টিং হয়েছে রাফাত রাজীব ভাইয়ের হাত ধরে, তখন তো অ্যালবামের যুগ ছিল, তো আমার টোটাল 10টা মিক্স অ্যালবাম কাজ করা হয় 2011 থেকে 2015 সাল পর্যন্ত। প্রত্যেকটা মিক্স অ্যালবামে একটা করে গান ছিল, আর সলো অ্যালবাম রিলিজ হয় 2015 সালে, আট প্রায় 12টা গান ছিল ওখানে। বাংলাদেশের সব ট্যালেন্টেড মিউজিশিয়ানস ছিল, কম্পোজার, লিরিসিস্ট, কো-আর্টিস্ট, তো এই অ্যালবামের থেকেও বেশ ভালো সাড়া পেয়েছিলাম। দেন যেটা বললাম, 3টা মিউজিক ভিডিও, এরপর তো নাটকে গাওয়া স্টার্ট করি, শিল্পী সহ টোটাল 5টা নাটকে গিয়েছি। আর অনুপ্রেরণা আমার মানে গাওয়ার ক্ষেত্রে ইন্সপিরেশন বলবো, যাকে দেখে আমার গাইতে ইচ্ছে হলো, যার গান শুনে আমাদের সবার প্রিয় হাবিব ওয়াহিদ ভাই, ওনার গান শুনে আসলে আমার গান গাইতে ইচ্ছা হলো ফার্স্ট টাইম। আর ফ্যামিলি থেকে আমার আম্মুই বেশি সবচেয়ে বেশি মানে শুরুতে সাপোর্ট দিয়েছিল, এরপর তো ভাইরা আব্বু সবাই, বাট ফার্স্টে আম্মুটা মানে আম্মুর কি বলবো আমাদের হাতের কাছে সবকিছু, ইন্টারনেট বলেন সবকিছুই ফাস্ট এখন, তখন তো অতটা ফাস্ট ছিল না। 2011 এর দিকে সবার সাথে যোগাযোগ করাটা, তো ডেফিনেটলি আমার অনেক কষ্ট করতে হয়েছে, স্ট্রাগলিং করতে হয়েছে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা সেম, সাকসেসের পেছনে স্ট্রাগলিং থাকে,
0: অবশ্যই
1: আমার ক্ষেত্রেও আছে।
0: অবশ্যই স্ট্রাগল না করলে আপনি তো মানে সবকিছু, আমাদের জন্য যারা আমরা অ্যাকচুয়ালি ওই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি তাদের জন্য আমাদের বলতে, কিন্তু যখন স্ট্রাগল করে আপনি সাকসেসটা পান ওটা কিন্তু একেবারে রিয়েল একটা অ্যাচিভমেন্ট।
1: হুম,
0: কারণ যে এক্সপেকটেশন থেকেও না থাকার জায়গা থেকে একটা ঠিক আছে সবকিছু
1: মিলিয়ে বাংলাদেশের প্রত্যেকটা খেলা আমি দেখি, ইভেন আজকেও দেখেছি লাইভ, শুরুর আগ পর্যন্ত দেখছিলাম, মাঝখানে চেক করছিলাম, বাংলাদেশ অলরেডি জিতে গিয়েছে, সো আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট অ্যান্ড কংগ্রেচুলেশন জানাই। আর হচ্ছে আমার ফেভারিট প্লেয়ার, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই আমার ফেভারিট, বাট যদি স্পেসিফিকলি বলতে হয় তাহলে সাকিব আল হাসান।
0: আচ্ছা, কথাটা আমার খুব ভালো, প্রত্যেকটা প্লেয়ারই আমার ফেভারিট, কারণ প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু একটা ইন্ডিভিজুয়াল কারণে কিন্তু আমাদের টিমে আছে এবং আমাদের সুন্দরভাবে
1: সবারই কন্ট্রিবিউশন
0: থাকে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই কথাটা খুব ভালো লাগে। আর হচ্ছে যদি বলি যে মানে হচ্ছে ফুটবলে কি কোনো পছন্দ আছে আপনার?
1: ডেফিনেটলি আই লাভ মেসি, আর্জেন্টিনা ফ্যান আমি, সো মেসি আমার খুব ফেভারিট।
0: আচ্ছা, শাহরিন ইকরাম জাহান বলেছে সুন্দর হচ্ছে প্রোগ্রাম,
1: থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য।
0: রাসেল ভাই লিখেছেন ঢাকা থেকে দেখছি সুন্দর, ধন্যবাদ। আমি একটা ভাইয়া লিখেছে আমি একটা জিনিস দেখলাম দেশের ম্যাক্সিমাম মিউজিশিয়ান চিটাং থেকে, এটা কি
1: ম্যাক্সিমাম? দ্যাটস ট্রু, লেজেন্ডারি মিউজিশিয়ান হতে শুরু করে এখন নতুন যারা কাজ করছে বেশিরভাগই চিটাং থেকে বিলং করে, এটা আমার কি বলবো ভালো লাগে শুনতে।
0: আচ্ছা, এটার একটা কারণ আছে, এটার কারণ হচ্ছে এরকম নদী নদী ঠিক আছে, আবহাওয়া ঠিক আছে, সবকিছু দেখলে মানুষের খুব গায়ক হতে ইচ্ছা করে,
1: সাগর পাহাড়,
0: হ্যাঁ হ্যাঁ সাগর পাহাড় পর্বতমালা এগুলোর প্রতি তো থাকলে আশেপাশে মানুষের খুব একটু মুড সুইং করে, একটু গায়ক হয়ে যেতে পারে, গায়িকা হতে ইচ্ছে, এটা থেকে হয়তো বা চিটাং থেকে সবাই একটু বেশি মিউজিক ব্যাকগ্রাউন্ড। আর হচ্ছে পরে আমি যেটা আপনাকে জিজ্ঞেস করতে চাই, যেহেতু অনুষ্ঠানে অনেকখানি আমরা সময় পার করে এসেছি, আমরা কি আপনার সেই বিখ্যাত ভাইরাল গানটা কি একটু শুনতে পারি যদি আপনি কিছু মনে
1: করেন? ইয়া ডেফিনেটলি, গানটার ব্যাপারে একটু কথা বলতে চাই।
0: হ্যাঁ অবশ্যই জানতে চাই,
1: কজ গানটা আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলবো আমি,
0: ডেফিনেটলি
1: কজ এত পরিমাণ ভালোবাসা, এটা আসলে আনএক্সপেক্টেড, এখনো পর্যন্ত নন-স্টপ, নট অনলি এটা যে টিকটক, লাইকি, ফেসবুক, ইউটিউব এখানে যে সীমাবদ্ধ আছে তা না, রমজানে হয়তো একটু অফ ছিল যেহেতু কোনো বিয়ে শাদি বা জন্মদিনের অনুষ্ঠানগুলো পালিত হয়নি, প্রত্যেকটা প্রোগ্রামে মানুষ পারফর্ম করে মানে করছে গানটাতে, ছোট থেকে বড়রা পর্যন্ত, এটা আমার খুব ভালো লাগে। অ্যান্ড গানটা যে ভাইরাল হয়েছে, ভাইরাল ইটস নট বিগ ইস্যু, কিভাবে ভাইরাল হয়েছে এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। ভাইরাল কিন্তু দুইভাবে হয়, পজিটিভ নেগেটিভ, আমাদের দেশে বেশিরভাগই নেগেটিভ জিনিসই ভাইরাল বেশি হয়। অ্যান্ড আমি সবাইকে বলবো যে নেগেটিভ জিনিসগুলো ভাইরাল না করে পজিটিভ যেগুলো আমাদের ট্যালেন্ট আছে ওগুলো যদি তুলে আনা যায় তাহলে এভাবে বুক চিনচিন না কেন, এর চেয়ে আরো ভালো গান আমরা পাবো।
0: অবশ্যই
1: আমরা হচ্ছে মানে নেগেটিভ জিনিসগুলোই ভাইরাল করি, তো এটা আমাদের উপরেই হচ্ছে কন্ট্রোলটা।
0: তাকে কিন্তু আমাদের উচিত তার যোগ্যতার জায়গাটা দাঁড় করিয়ে দেওয়া।
1: ডেফিনেটলি, এই গানের ক্ষেত্রে যেটা বলবো, আমি প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়েছি, আমি কৃতজ্ঞ সবার কাছে। ফার্স্ট অফ অল যাদেরকে থ্যাংকস দিতে চাই এই গানের জন্য, ইনভলভ আমি হতে পেরেছি এই গানের ক্ষেত্রে ওনার সাথে, ফার্স্ট অফ অল মহিতুল মহিম ভাইকে আমি থ্যাংকস জানাবো, বিকজ সে যদি নাটকটা না বানাতো, তার প্ল্যানিং যদি সে না করতো এইভাবে তাহলে তো গানটাও এইভাবে ইউজ করা হতো না, তো মহিতুল মহিম ভাইকে অনেক অনেক থ্যাংকস এই নাটকটা বানানোর জন্য। অ্যান্ড পাঁচটা গান ছিল এই নাটকে, আমি দুইটা করেছিলাম, অ্যান্ড ওই দুইটাই বেশি জনপ্রিয়তা পায়। আরেকটা গান ছিল বিধি তুমি বলে দাও, ওই গানটাও আমার কভার করেছিলাম। সো আর এই গান নাটকে আমার গাওয়ার যেটা আমি বলবো যার সবচেয়ে বেশি সাপোর্ট বেশি ছিল, তার নাম হচ্ছে আবরাল সাহিদ, আমার ফ্রেন্ড, ওই গানটা কম্পোজিশন করেছিল মিউজিক, তো ওকে অনেক থ্যাংকস। তো গানটা রিয়েল আর্টিস্টদেরকেও আমি ক্রেডিট দিতে চাই, এন্ড্রু কিশোর দাদা অ্যান্ড ডলি স্যান্টনি ম্যাম, সো গানটা ট্রাই করছে।
0: গানটা শোনানোর আগে একটা কথা একটু বলতে, যে আপনি আপনি তো দেখেন গানটা নিয়ে আমার ইয়াং জেনারেশন এবং আরো যারা আছেন এটা নিয়ে কিভাবে তারা আসলে এনজয় করছে, মজা করতে পারে, একটা ইউটিউব হতে পারে বা আপনি দেখলে সোশ্যাল মিডিয়া কোন একটা প্ল্যাটফর্মে তারা এটাকে কিভাবে এনজয় করছে বা কিভাবে আপনার গানটাকে নিয়ে ফান করছে, মজা করছে, এনজয় করছে, সেটা কি আপনি চেক করেন বা আপনি কি খুঁজে খুঁজে দেখে একটু জিনিসটা কি দেখেন যে আসলে
1: খুঁজতে হয় না, মানুষ মানে ইনবক্স করতে থাকে, নতুন কিছু একটা পেলে, নতুন কোনো ভিডিও পেলে ওটা আমাকে ইনবক্স করে, আমি খুব এনজয় করি এগুলো দেখে, আর আমাকে সবাই মেনশন করে বিভিন্ন ভিডিওতে, সো আমি ডেফিনেটলি সবার কমেন্টসও চেক করি, এন্ড 99% কমেন্ট হচ্ছে পজিটিভ, এটা আমার খুব মানে স্বস্তি পাই আমি। 1% এটা তো থাকবেই, কোনোভাবে স্টপ করা যাবে না, বাট সবার যে পজিটিভ ভাইবটা আমার খুব ভালো লাগে।
0: আর একটু বলে দিন উষা জাহান আপু, so much for joining, আপনি আমাদের প্রত্যেকটা লাইভ শোতে আসেন, থ্যাংক ইউ আপনার জন্য, সেই জন্য একটা স্পেশাল থ্যাংক ইউ। অ্যান্ড আপনি এভাবে আমাদের অফিস থেকে এসে মাত্র অনলাইনে এসে এর সারপ্রাইজ পেয়ে ভালো লাগলো, ধন্যবাদ রেডিও ত্রিতাল বাংলা, আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ রেডিও ত্রিতাল বাংলার সাথে থাকার জন্য, এভাবে থাকবেন। এখন আমরা শুনবো গান বুক চিন চিন করে।
1: আচ্ছা, যেটা শেয়ার করতে চাইছিলাম মনে পড়েছে, ভিউজটা, ভিউজ যদিও কাউন্ট ওভাবে আমি ম্যাটার করে না, বাট অনেক ক্ষেত্রে ম্যাটার করে, এটা বোঝা যায় যে পাবলিকের রেসপন্সটা। আমি মনে করি যে এখন আজকে যেটা মেবি আমি লাস্ট চেক করি, হয়তো 2,71,00,000 হয়ে গেছে, এটা আমার জন্য বিশাল একটা পাওয়া এত শর্ট টাইমে। থ্যাংক ইউ সো মাচ, এত শর্ট টাইম এটা আমি কল্পনাও করিনি, এবং এই বছরে 1 নম্বরেই আছে, তো আমি সবার কাছে থ্যাংকফুল এতটা ভালোবাসার জন্য। আই হোপ ভালোবাসাটা কন্টিনিউ থাকবে সবাই, সো ট্রাই করছি আমি।
2: বুকে চিন

0: আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হাই, আমার কি যে হয়ে যায়।
1: থ্যাংক ইউ সো মাচ,
2: থ্যাংক ইউ সো মাচ, খুব খুব খুব আনন্দ শুনে। মানে আপনি যখন শুনেন সেটা ফিলিংস কিন্তু ডিফারেন্ট থাকে, কিন্তু আপনি সিঙ্গারকে যখন একই সাথে দুটো ভয়েসে গান গাইতে দেখেন সেটার কিন্তু আনন্দ অন্যরকম। আর আমার সেই সৌভাগ্যটা হয়েছে আপনাকে এভাবে গাইতে দেখে। এবং যারা
1: অনেকে মনে করে যে হয়তো মানে সফটওয়্যার ইউজ করে, বা অনেকে তো ওইটাও বলে যে কোনো মেয়ে গেছে হয়তো, পরে যখন লাইভ দেখে
2: না শুনে শোনেন এটা কিন্তু যে কারো ভুল হতে।
1: আর আবার অনেকে এটা ভাবে যে হয়তো ছেলেটা আগে গিয়ে দিয়েছে, মেয়েটা হয়তো পরে ট্রাই করেছে, বাট এটা না, একসাথেই গিয়েছে আমি। মজার ব্যাপার হচ্ছে যখন রেকর্ডিং করেছিলাম জাস্ট 2-3 বার টেক দিয়েছে, বেশি শোনারও সময় পাইনি, ওই সময়টা আমাদের ছিল না। অ্যান্ড খুব ভয় ছিলাম যে কিভাবে মানুষজন একসেপ্ট করবে এটা, পজিটিভ অর নেগেটিভ, বিকজ একে তো আগের গান, তার উপর জনপ্রিয় গান, আর হচ্ছে ডুয়েল ভয়েস। আর এর আগে আমার মনে হয় না যে ডুয়েল ভয়েসে কেউ গিয়েছে, তো ওটা একটু মাথায় কাজ করছিল যে কিভাবে নিবে মানুষ। তো
2: এটা করে গানের মধ্যে একটা পরিবর্তন, তারপর একটা নতুন, যেমন হয়তোবা কম বেশি সবাই যারা প্র্যাকটিস করা বা আছে হয়তোবা ছোট ছোট ডিফারেন্ট পেইন্টিং কোনো ট্যালেন্ট থাকতো, মানুষ কিন্তু ভয় পায় যে সেই, কিন্তু আপনার যে ট্যালেন্টটা সামনে আসছে যে দুটো ভয়েসে আপনি গানটা কভার করেছেন, এবং সেটা কিন্তু মানুষ না জেনেই অ্যাকসেপ্ট করেছে, কিন্তু পরে যখন সত্যটা জানতে পেরেছে সেটার কিন্তু জনপ্রিয়তা তখন আরো বেশি তুঙ্গে চলে যাওয়ার কথা, কারণ এটা কিন্তু আপনার ট্যালেন্ট
1: না। আমি মানে দেশের বাইরে কিন্তু এটার জনপ্রিয়তা আছে, মানে ডুয়েল ভয়েসের, বাট আমি দেশের ক্ষেত্রে একটু টেনশনে ছিলাম যে আমাদের দেশের মানুষ কিভাবে নিবে। তো মাশাআল্লাহ আমাদের দেশের মানুষও ইউনিক কিছু পেলে অ্যাপ্রিশিয়েট করতে জানে, অ্যাকসেপ্ট করে, সো আমি থ্যাঙ্কফুল সবার কাছে।
2: মানুষকে আপনি ধন্যবাদ জানাতে চান, পরে ভুলে যাবেন, এখনই ধন্যবাদ জানিয়ে।
1: হ্যাঁ, একটা মানুষকে থ্যাঙ্কস না জানালে আমি মনে হবে যে আমার মানে ভুল করে ফেলবো অনেক বিশাল একটা। সেই মানুষটা হচ্ছে আমাদের সবার প্রিয় আফরান নিশো ভাই, বিকজ হিজ অ্যাক্টিং ওয়াজ মানে আউটস্ট্যান্ডিং, মানে স্পেশালি এই গানের ক্ষেত্রে মানে অ্যামেজিং তার অ্যাক্টিং ছিল। আর ইভেন আমরা যে 1 মিলিয়নের 10 মিলিয়নের সেলিব্রেশন করেছিলাম, ওখানে উনি খুব মজা করেছিল আমার সাথে, লাইভ আমরা গিয়েছিলাম একসাথে, সো খুব মানে ভালো লাগে সবার সাপোর্ট পেয়ে। আর আরেকটা থ্যাংকস দিতে চাই সবাইকে, সবাইকে বলতে সাংবাদিকদেরকে, যেভাবে ওনারা আমার মানে সাপোর্ট দিয়েছে এটা আসলে আনবিলিভেবল। প্রত্যেকটা নিউজ কভারেজ অনলাইন বলেন, প্রিন্ট মিডিয়া, I'm thankful আসলে, thanks to everyone.
2: সার্বিকভাবে আপনি এই গানের একজন গায়ক হিসেবে আপনি যে ধরনের অ্যাপ্রিশিয়েট পেয়েছেন, আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষকে আমাদের আজকে রেডিও তিতাল বাংলার মাধ্যমে থ্যাংক ইউ জানাচ্ছেন, এবং সেটা অবশ্যই আপনার মন থেকে আসছে বলে আপনি মন থেকে, এটা কিন্তু একজন মানুষ হিসেবে বিরাট একটা জিনিস। হ্যাঁ, মানুষকে থ্যাংক ইউ বলা, আপনার হচ্ছে অ্যাপ্রিশিয়েট করা, তাদের তারা আপনাকে যে অ্যাপ্রিশিয়েট করছে তাদের অ্যাপ্রিসিয়েশনটাকে আপনি আবার অ্যাপ্রিশিয়েট করা, ইটস আ হিউজ থিং। থ্যাংক ইউ সো মাচ,
1: আমাদের সবার কৃতজ্ঞতা বোধটা থাকা দরকার।
2: ডেফিনেটলি ডেফিনেটলি। একটা আপু লিখেছে এই গানটা শুনে হাই মন ভালো হয়ে যায়। আচ্ছা, স্বামী ভাই লিখেছে হ্যাঁ কিভাবে মেল ফিমেল টোন একসাথে সম্ভব, আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে সম্ভব লাইভে গান গাওয়ার মাধ্যমে। তারপর আরেকটা ভাইয়া লিখেছেন ওয়াও এই ভাইয়ার গান, ভাই জিঙ্গেল করবেন, আপনাকে জিঙ্গেলে শুনতে চাই, আপনার কিন্তু একটা নতুন রিকোয়েস্ট আসছে, ঠিক আছে, আপনি যখন ফিউচারে
1: ইনশাআল্লাহ কাজ পেলে অবিয়াসলি ডেফিনেটলি। আর আমার নেক্সট টার্গেট হচ্ছে মুভিতে, সো নাটকে গাওয়ার ইচ্ছা তো ছিল, ফিলফিল হয়ে গেছে, সো নেক্সট টার্গেট মুভি, আই হোপ ওটা খুব শিগগিরই ফিলফিল হবে ইনশাআল্লাহ
2: ইনশাআল্লাহ। তো আপনার যেহেতু ইচ্ছা আপনি পরবর্তীতে আরো হচ্ছে মুভিতে গান করবেন, সেভাবে কি আপনার কোনো নতুন ইনোভেটিভ, আমি চাই না আপনি সেটা করে দেন, বাট আমরা একটু দর্শকদের একটু লোভ রেখে দিতে চাচ্ছি যে আপনার আসলে ওই ধরনের কোনো চিন্তা ভাবনা আছে যে আরো একটু নতুন কোনো ইনোভেটিভ আইডিয়া বা নতুন টাইপের গান যেটা আমরা ইউজুয়ালি আপনার থেকে শুনিনি, বা কোনো কিছু এই ধরনের কোনো প্ল্যান আছে?
1: ওভাবে তো আসলে আগে থেকে ভেবে রাখা যায় না, যেমন ডুয়েল ভয়েসেরটাও কিন্তু আমি মানে ফ্রেন্ডের সাথে মজা করতাম ফোনে, বাট আমি যে আগে থেকেই ডুয়েল ভয়েসে গান করতাম তা কিন্তু না, একটা ক্যারেক্টারের ডিমান্ডের কারণে ডিরেক্টরও এই ধরনের ভয়েস খুঁজছিল, তো আমার সাথেও পরিচয় ছিল, দ্যাটস ওয়াই এটা করে ফেলা হয়েছে। সো মুভির ক্ষেত্রেও যদি এমন কোনো ডিফারেন্ট কিছু থাকে তখন হয়তো কোনো হিডেন ট্যালেন্ট বের হয়ে যেতে পারে, আই ডোন্ট নো, ওয়েট ফর দ্যাট।
2: আচ্ছা, সো আপনি এই যে ডুয়েল ভয়েসের যে কারসাজিটা, এটা এটা তো নিশ্চয় হঠাৎ করে আসেনি যে আপনি এইভাবে গান গাইতে পারেন, এটার
1: কথা বলতে পারি। কলেজে থাকতে মানে ফ্রেন্ডদের সাথে মজা করতাম ফোনে মেয়ের ভয়েসে কথা বলে, এন্ড দে ওয়্যার ইন্টারেস্টেড টু টক, মানে মনে করতে যে কোনো মেয়ে কল দিয়েছে হয়তো, তো একটু পরে তাদের স্বপ্নটা ভেঙে যেত যখন বলে দিতাম, বেশিক্ষণ রাখতাম না। সো খুব মজা করতাম। ইভেন আমি অনেক মিউজিশিয়ানদের সাথেও এই জিনিসটা করেছি, কেউ কিন্তু ধরতে পারেন, ইভেন একটা পুলিশ অফিসারের সাথেও করেছি, এডিসি, নাম না বলি, ইজ ভেরি ক্লোজ টু মি।
2: আপনার ক্যারিয়ার গানটা শুরু অনেক আগে থেকে, একদিন আপনি গানে ক্যারিয়ার আসেননি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে কিন্তু আপনি পরিচিতি পেয়েছেন কিন্তু মুখ চিনচিন করে এই গানটার মাধ্যমে, ঠিক না? তো যে এই যে বিফোর এবং আফটার একটা লাইফে চেঞ্জ, সেটা পজিটিভ একটু হয়তো বা নেগেটিভ, এবং এই যে মানুষের অ্যাপ্রিসিয়েশন, এই যে একটা ভালো লাগা অনুভূতি আমাদের মধ্যে কাজ করে, যে যখন বলি যে আচ্ছা আমি তো আগে এইভাবে আমাকে মানুষ ট্রিট করতো, হ্যাঁ এখন এই গানটা এইভাবে পরিচিত পাওয়ার মধ্যে আমি এখন এইভাবে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, মানুষ আমাকে এইভাবে ট্রিট করছে, এইভাবে বলছে, এই পরিবর্তনটা আপনার চোখে কিরকম, মানে বিফোর এবং আফটার যে একটা পরিবর্তন আছে সেটা আপনি কিভাবে দেখেন?
1: ডেফিনেটলি অনেক বিশাল একটা পরিবর্তন, সেটা সবখান থেকে, একদম কি বলবো, মানুষের ওয়ে অফ টকিং, ওয়ে অফ ট্রিটিং, মানে সব ক্ষেত্রেই আমি বলবো যে পরিবর্তন এসেছে। সবাই যে পরিমাণ আমাকে এই গানের জন্য স্পেশালি রেসপেক্ট দেয়, ভালোবাসা দেখায়, এটা আসলে আমি কি বলবো, অনেক সময় মনে হয় যে আমি স্বপ্নে আছি, এতটা পরিমাণ ভালোবাসা আসলে কি বলবো, ঋণী হয়ে যাচ্ছি, খুব ভালো লাগে আসলে। এন্ড ডেফিনেটলি চেঞ্জ তো অবিয়াসলি,
2: কিন্তু ভালো, কারণ ঋণী হয়ে গেলে কিন্তু আমরা আরো অনেক এই ধরনের ফিডব্যাক আপনার কাছ থেকে পাবো, ঋণী হওয়া কিন্তু এক ধরনের ভাগ, আপনি যদি ফিট করেন যে আমি ঋণী হয়ে যাচ্ছি তার মানে কিন্তু আমরা আরো বেস্ট আউটপুট পাবো আপনার।
1: ইনশাআল্লাহ, ডেফিনেটলি আমি নেক্সট সং নিয়ে খুব আশা করি, আই হোপ কিছু একটা হবে যদি লাক ফেভার করে,
2: আর একটু
1: বাকিটা আল্লাহর উপর।
0: আশায় আছি তোমারে লয়,

0: যাই হোক, আমরা আমাদের রেডিও প্রোগ্রামের একদম শেষের দিকে চলে এসেছি। আপনার মূল্যবান সময় আমাদের রেডিওর সাথে শেয়ার করার জন্য এবং আমাদের সাথে গানগুলি এত সুন্দরভাবে চমৎকারভাবে পরিবেশন করার জন্য ভাইয়া আপনাকে মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক আশাবাদী আপনার ফিউচারে গানগুলো নিয়ে এবং আপনাকে অনেক অনেক অনেক বেশি আমরা আমাদের সাইট থেকে ইন্সপায়ার করব, যেন আমরা এইভাবে আপনার সাথে আরো বেশি শো করতে পারি এবং নতুন নতুন গান যেন আপনি আমাদের দর্শকদের মাঝে পৌঁছিয়ে দিতে পারেন। আর হচ্ছে আরেকটা কথা না বললেই না ভাইয়া, আপনার যে ট্যালেন্টটা, এই ট্যালেন্টটার কারণেই কিন্তু হচ্ছে আপনি আজকে পাবেন আমাদের সবার মাঝখানে পরিচিত। আপনার এরকম বা আমাদের আরো অনেক আশেপাশে মানুষদের মধ্যে এই ধরনের অনেক হিডেন ট্যালেন্ট আছে, আপনি একজন মানুষ, একটা হিডেন ট্যালেন্টের জন্যই কিন্তু আমাদের আরো 10টা মানুষের সামনে যেভাবে এসে দাঁড়িতে পেরেছেন, তার মানে এরকম আরো অনেক হিডেন ট্যালেন্ট আমাদের আশেপাশে লুকায়িত। হ্যাঁ, আমরা চাই যে সবাই যেন তাদের এই হিডেন ট্যালেন্ট গুলো, যেটা পজিটিভ ভাইব দিবে আশেপাশে মানুষদেরকে, সবাই যেন আপনার মাধ্যমে, আপনার আপনার আপনার দ্বারা অনুপ্রাণিত হয়ে যেন তারাও স্টেপ ফরওয়ার্ড করে সামনে এসে যেন সেই জিনিসগুলো ফেস করতে পারে এইভাবে। এটা এটা হচ্ছে আমার একটা নিজের একটা ফিলিংস যেটা আমি আপনার সাথে শেয়ার করলাম, কারণ এগুলো কিন্তু আমাদেরকে পজিটিভ ভাইবস দেয়।
1: যারা লাইভটা দেখেছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস এতক্ষণ সাথে থাকার জন্য, আর আমার জন্য দোয়া করবেন। আর একটা জিনিস হচ্ছে সবাই সেফ থাকবেন, তো সেফ থাকাটা জরুরি আমাদের জন্য, যতটুকু সম্ভব বাসায় থাকা যায়। সবসময় তো আর বাসায় থাকা যাবে না, বাট বাইরে থাকলে যে মানে যা নির্দেশ দেওয়া আছে ওগুলো যেন পালন করে, ওগুলো তো আর বারবার বলতে হচ্ছে না, আমরা সবাই জানি, 2 বছর ধরেই শুনতে আসছি, তো আমরা সবাই জানি, বাট আমরা ওগুলো এক্সিকিউট করি না, একটু অবহেলা করি, যেমন মাস্ক পরি না। আই হোপ সবাই হ্যান্ড স্যানিটাইজ এন্ড মাস্ক পরবেন, সেফ থাকবেন, নিজের ফ্যামিলিকে সেফ রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আমার আপকামিং গানগুলোর জন্য ভালোবাসা যাতে পাই, এটা আমাদের আমার প্রত্যাশা সবার কাছে। থ্যাংক ইউ
0: সবাইকে আরো এইভাবে সুন্দর সুন্দর গান আপনি উপহার দেন আপনার জন্য, এবং যারা যারা রেডিও ত্রিতালের বাংলার সাথে এতটা সময় আমাদের সঙ্গে ছিলেন, আমাদেরকে শুনেছেন, আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের সাথে থেকেছেন। এবং যারা যারা আমাদেরকে বাংলাদেশ থেকে দেখছেন, অবশ্যই এখন বাংলাদেশে ভালোই রাত হয়ে গিয়েছে, যারা যারা এতটা সময় আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ। আমাদের রেডিওর সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা যেন আপনাদের কাছে সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারি, এভাবে যেন আমাদের রেডিওর মাধ্যমে আমরা আরো এনজয় করতে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রাণ ঢালার শুভেচ্ছা সবাই, বাংলাদেশকে মাটিতে জানাই শুভরাত্রি, বিকার প্রবাসী সবাইকে জানাচ্ছি শুভ দুপুর, আল্লাহ
1: হাফেজ।
2: স্বাধীনতা এবং দেশাত্মবোধক গানের নির্বাচিত ক্যাসেট, এক সাগর রক্তের বিনিময়। তোমরা আছো অনন্ত অনন্ত কাল থাকবে তোমরা, তোমাদের বুকের রক্তে গড়া এই দেশ।
3: ওই পতাকায় তোমাদের সবুজ হৃদয় আঁকা আছে, তোমরা শহীদ।
2: হাজার বছরের প্রার্থিত স্বাধীনতার সূর্য তোমরাই জ্বালালে আকাশে।
3: সালাম, সশ্রদ্ধ সালাম তোমাদের।

0: हेलो काके चाय
1: तुमा के
0: आपने आपने के
1: से यामी

0: শত বছরের বেদনার অশ্রু মুছে হেসে ওঠে স্বদেশ আমার।
1: স্বজন হারানো শোক বুকে নিয়ে মুক্তির সুখে ভোলে বিগত বেদনা।
0: আজ শুধু গান, শুধু আনন্দ, হাসি হুল্লোড়।
1: আজ কোনো কান্না নয়, বিজয়ের দিন আজ। মা, তুমি ভুলে যাও শোকের সব কষ্ট।

0: हेलो काके चाई
1: तुमा के
0: आपने आपने के
1: से यामी

0: হ্যালো, সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা দেখছেন ফেসবুক এবং ইউটিউব এবং অন্যান্য জায়গায়, আর যারা শুনছেন আমাদের নিয়মিত এই প্রোগ্রাম রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ থেকে লাইভ প্রোগ্রাম, আমাদের সঙ্গে আমরা আজকে পেয়েছি মিরাক্কেল খ্যাত এমদাদুল হক হৃদয়, যে মানে যার সঙ্গে কথা বলে সবসময় মনটা ভালো হয়ে যায়, এবং অগণিত তরুণী ফ্যান তার, এইরকম একটা অপবাদ আছে। আর হৃদয় তার গেট আপও চেঞ্জ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি শ্রোতৃমণ্ডিত, দাড়ি টাড়ি সহ সবকিছুই। হৃদয়, কি অবস্থা, কেমন আছেন আপনি?
1: আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন ভাই?
0: আমার তো ভালো থাকার আদেশ আছে, থাকতে হয়, অর্ডার আছে যে ভালো থাকতে হবে সব সময়, সেই জন্য আমিও ভালো আছি আর কি। আর আপনার এই দাড়ি এবং গোফের রহস্য কি?
1: এটার আসলে বিশেষ কোনো রহস্য নাই, একটু চেঞ্জ লুক, আর এটার পিছনে আসলে লকডাউনের একটা বড় ভূমিকা আছে, আর ক্ষণে ক্ষণে আমরা লুক চেঞ্জ করার যে মন মানসিকতা সবকিছু মিলাই আর।
0: আচ্ছা আচ্ছা, হৃদয় আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটা রেডিও স্টেশন, এটা সরাসরি রেডিওতে শুনতে পাওয়া যায়, আর আমাদের আমরা নতুন একটি সাইট ওপেন করেছি ফেসবুকে, সেখান থেকে আমরা আপনার অ্যাকাউন্ট থেকে আপনার ইন্টারভিউ করছি। আপনারা যারা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন, রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। রেডিও ত্রিতাল বাংলা যারা দেখছেন তাদের জন্য বলি, অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই জায়গাতেই আপনারা রেডিওটি ডাউনলোড করতে পারবেন, শুনতে পারবেন, আর নিউ ইয়র্কে এটা শুনতে পাওয়া যায়। তো এখন আপনাদের জন্য হৃদয়ের কাছে আমাদের প্রথম প্রশ্ন, যে প্রশ্নটা আগেও বেশ কয়েকবার করেছি, যে হৃদয় আপনি স্ট্যান্ড আপ কমেডি করছেন, বাংলাদেশে এই টার্মটা একদমই নতুন। আগে আমরা যেটা যাদেরকে দেখতাম যে তারা স্ট্যান্ড আপ কমেডি করে এই অর্থে না বলে, যদি বলতো যে আমি ফান করি, রম্য করি বা আমি কমেডিয়ান, তখন তারা একটু মন খারাপ হতো, কিন্তু তাদের মন খারাপ হতো, কিন্তু আমরা কিন্তু খুবই আনন্দিত যে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরে। তো আপনার কাছে কেমন লাগে, তার আগে বলেন আপনি আসলে স্ট্যান্ড আপ কমেডি বিষয়টা আসলে কি?
1: আচ্ছা, প্রথমত এই যে স্ট্যান্ড আপ কমেডি টার্মটা নতুন, এটা একেবারেই সত্য, এবং এখনো আমরা ওই স্টেজ শোতে বা কোনো ইভেন্টে গেলে এটা খুব কমন একটা ব্যাপার, যে মানে মোস্ট অফ দা টাইমস এইরকম, যতটা না বলা হয় স্ট্যান্ড আপ কমেডি করতে মঞ্চে আসছেন এমদাদুল হক হৃদয়, তার চেয়ে বেশি বলা হয় এখন মিরাক্কেল করতে মঞ্চে আসছেন স্ট্যান্ড আপ, মানে এমদাদুল হক হৃদয়
0: মিরাক্কেল করতে।
1: হ্যাঁ, এবং ইউজুয়ালি অনেক মানুষকে আমি দেখছি যে এইটা বলে যে আরে ওরা তো মিরাক্কেল করে। তো ব্যাপারটা যেটা হয়েছে যে আসলে মিরাক্কেল এই ব্র্যান্ডটার নাম স্ট্যান্ড আপ কমেডির সাথে এতটা জড়িত যে সবাই স্ট্যান্ড আপ কমেডিয়ান কে মিরাক্কেল নামে ডাকতেই বেশি পছন্দ করছে, এরকম দেখা যায়। আর হচ্ছে এই টার্মটা যেহেতু নতুন, তো দেখা যাচ্ছে যে খুব বেশি মানুষ হয়তো এখনো সেইভাবে এই টার্মটাকে চেনে না, বা সেই অর্থে আসলে এই টার্মটার সাথে মিউজিকের সাথে যতটা পরিচিত, ড্যান্সের সাথে যতটা পরিচিত, অভিনয়ের সাথে যতটা পরিচিত, স্ট্যান্ড আপ কমেডি এই টার্মটার সাথে অতটা পরিচিত না। তো স্ট্যান্ড আপ কমেডি কি, এইটার উত্তর হচ্ছে আমরা বিশ্বাস করি স্ট্যান্ড আপ কমেডি ইজ টু মেক পিপল লাভ উইথ মাই ম্যাটেরিয়ালস, এবং আমাদের ম্যাটেরিয়ালের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে যে আমরা আসলে কয়েকটা ব্যাপার শেয়ার করি। যদিও ডিরেক্ট জোকস টেলিং কে সেইভাবে স্ট্যান্ড আপ কমেডি বলে স্বীকৃতি অনেকেই দেয় না, তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের রেগুলার লাইফের স্টোরিজ, আমাদের আমাদের জীবনের, আমাদের সংসার, আমাদের রাজনীতি, আমাদের আমাদের শহুরে জীবন, আমাদের পারিবারিক জীবন, সবকিছু নিয়ে আমরা আসলে আমাদের এই বক্তব্যটাকে এমন করে সাজাই যেটা আসলে মানুষের মধ্যে হাসির উদ্রেক করে। সো টু মেক পিপল লাভ উইথ মাই মাই সেইংস, মাই স্পিচ, মাই ম্যাটেরিয়ালস ইজ স্ট্যান্ড আপ কমেডি, এরকমটাই।
0: আমরা কয়েকদিন আগে শাওনের ইন্টারভিউ করলাম, শাওন কিন্তু এটা বলেছিল যে আসলে সরাসরি জোকস বলাটা স্ট্যান্ড আপ কমেডিয়ানদের কাজ নয়, স্ট্যান্ড আপ কমেডিয়ানদের কাজ হচ্ছে কতটুকু নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে মানুষকে এন্টারটেইন করতে পারে, কতবার সে হাসাতে পারে, এটা। তো আপনি আসলে কিভাবে হাসান, আপনি কখন ঠিক করেন যে আপনি এই বিষয়টা মানুষজন হাসবে? আপনি কিন্তু প্রসঙ্গ ধরে ধরে জোকস বলে ফেলবেন, এটা কিন্তু আপনাকে বলে রাখছি, জোকস আসলে বলতে থাকবেন।
1: হ্যাঁ, ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা ধরেন অনেকগুলা ব্যাপার থাকে, যে আমি একটা টেলিভিশনে আমরা জোক বলি, কখনো স্টেজ ইভেন্টে জোক বলি, কখনো কর্পোরেট ইভেন্টে জোক বলি, কখনো রেডিও শোতে জাস্ট অডিওতে জোক বলি বা স্ট্যান্ড আপ কমেডি করি। এখন ব্যাপারটা যেটা হয় যে সেটা হচ্ছে যে আমরা আসলে নির্দিষ্ট সময়ে যে কথা বলতেছি সেইটার মধ্যে থেকে, যে পরিবেশটার মধ্যে আমরা আছি বা যে আলোচনার বিষয়টা আছে, যেটা আপনি মাত্র বললেন যে আপনি তো প্রসঙ্গ ধরে ধরে বলে ফেলবেন, তো আমরা আসলে ওটাই করি, প্রসঙ্গ ধরে ধরে আমাদের হিউমারাস এক্সপিরিয়েন্স গুলা শেয়ার করি। সবসময় যে এক্সপিরিয়েন্স থাকে তাও না, আমাদেরকে একটু স্টাডি করতে হয় অ্যাবাউট আমাদের আশপাশে কি এক্সপিরিয়েন্স গুলো ক্রিয়েট হচ্ছে, এবার আশপাশে যে এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে সেইগুলো নিয়ে কথা বলি। যেমন আমার মানে স্টেজে উঠলে আমরা মাঝে হচ্ছে এইটা বলি যে আমি স্টেজে শুরুর দিকে এইটা বলতাম যে আমি একজন বাংলাদেশি স্ট্যান্ড আপ কমেডিয়ান, আই এম প্রাউড টু বি আ বাংলাদেশি, কারণ আমাদের বাংলাদেশিরা পৃথিবীর সবচেয়ে রসিক জাতিগুলোর মধ্যে একটা। ধরেন মুখোমুখি দুইটা গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে, এটা নিয়ে টেলিভিশনে কোনো রিপোর্ট করা হয়েছে, এটা দেখে একজন আমেরিকান লোক বলবে ও মাই গড, একজন ইন্ডিয়ান লোক বলবে হাই এ কিয়া হুয়া, আর একজন বাঙালি কি বলবে এটা খুব ভালো হয়েছে আরো জোরে গাড়ি চালা। এইটা কিন্তু আমরা দেখে আসছি যে কি হয় চায়ের দোকানে, আমরা যখন ক্রিকেট খেলা দেখতাম মার শালারে এইরকম কথাবার্তা শুনতাম আমরা। উই আর হিউমারাস, তা আমরা আমাদের আশপাশের এই এক্সপিরিয়েন্স গুলো থেকে এইটাকে মানে একটা হিউমারাস স্পিচের রূপ দেওয়ার চেষ্টা করি, স্ট্যান্ড আপ কমেডি ম্যাটেরিয়ালের রূপ দেওয়ার চেষ্টা করি।
0: নাইস নাইস, আমাদের এখন অনুষ্ঠানে সরাসরি 36 জন দেখছে, সাই সাই করে এটা বাড়ছে। আমাদের এখানে নিউ ইয়র্কে থেকে দেখে, মিশিগান থেকে দেখে, ফ্লোরিডা থেকে দেখে, ক্যালিফোর্নিয়া থেকে দেখে, পেনসিলভেনিয়া থেকে দেখে। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা লিখে দেন যে কে কোথেকে দেখছেন, আমরা একটু হৃদয়কে শোনাতে চাই যে আমাদের নিউ ইয়র্কে আমাদের আমেরিকার মানুষজনরাও খুব রসিকতা প্রিয় এবং তারা রসিকদের রসিকদের সঙ্গে থাকতে পছন্দ করে, রসিকতা পছন্দ করে। এখন আপনি আমাকে বলেন, ধরেন
1: আমি একটু সামিনের অনুমতি সাপেক্ষেই রেডিও ত্রিতাল বাংলার টেকনিক্যাল টিমের যিনি আমার সাথে যোগাযোগ করছেন, আমার সাথে যদি একটু লিংকটা শেয়ার করেন তাহলে আমি একটু আমার প্রোফাইলেও শেয়ার করতে চাই। এটা অনেকেই অপেক্ষা করছেন।
0: এখনই দিয়ে দিবেন নিশ্চয়ই। আর হচ্ছে যে এই আপনারা যেখান থেকে দেখছেন, যেমন সালাম পাঠান রাসেল ঢাকা থেকে দেখছি, সরকার সাদেক দেখছি নরসিংহী থেকে, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা লিখে দেন যে আমরা এখান থেকে দেখছি, আর কি ধরনের জোক শুনতে চান সেটা লিখে দেন, হৃদয় শোনাবে। হৃদয়, আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ইন্টারেস্টিং 5টা ঘটনা যদি বলি, যেটা শুনলে আমাদের মানুষজন খুবই হেসে ওঠে হো হো করে, সেইটা একটু আপনারা বলবেন। ওয়াসিকা নাসরিন, সাউন্ড প্রবলেম, কথা ভেঙে ভেঙে আসছে, কার কথা ওয়াসিকা নাসরিন? আমাদের কারো কথা? হৃদয় আপনি কি আমার কথা ভাঙা ভাঙা শুনছেন?
1: না, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি।
0: আমিও তো ক্লিয়ার শুনছি। ওয়াসিকা আফরিন, ওয়াসিকা আফরিন আপনার ওইদিকে প্রবলেম। ওয়াসিকা আফরিন একজন নৃত্যশিল্পী আমাদের খুবই কাছের, চট্টগ্রাম থেকে দেখছি, মাহমুদুল হাসান জিশান।
1: হ্যাঁ, আর কোনে কোনে আমরা লোক চেঞ্জ করার যে মন মানসিকতা,
0: পটুয়াখালী, পটুয়াখালী থেকে দেখছেন এ আর রেজা। হ্যাঁ হৃদয়, এবার আপনি বলেন আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনাগুলো কি কি, যেটা শুনলে আমরা হেসে উঠবো। সাভার থেকে দেখছেন রিমা খান, সরকার সাদেক দেখছেন, বাস্তব জোক শুনতে চাই, বাস্তব জোক শুনতে চাই, সরকার সাদেক বলেছেন। রিমা খান সাভার থেকে দেখছি, তারপর এ আর রেজা পটুয়াখালী, মাহমুদুল হাসান জিশান, না কথা পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ ওয়াসিকা, আপনার সাউন্ড, আপনার ওখানে বোধহয় কোনো একটা প্রবলেম, এই যে মাহমুদুল হাসান জিশান বলেছেন সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা কথা বলছিলাম মিরাক্কেল খ্যাত আব্দুল ইমদাদুল হক হৃদয়, এই জন্য আব্দুল কেন বললাম, আমাদের বাংলা ভিশনে একজন এডিটর আছেন আব্দুল আলী হৃদয়, তিনি আমাদের খুবই কাছের মানুষ, উনিও হৃদয়। তার আগে আপনারা বলেন আপনার নামটা হৃদয় কে রাখলো, কারণ হৃদয় তো অনেক রোমান্টিক নাম। সাধারণত আমাদের বয়সে দেখতাম যে বাচ্চা কাচ্চারা নিজেরা নিজেদের নাম রেখে ফেলে, হৃদয়, তারপরে রাহুল, এইরকম। আপনার নাম কি আপনি নিজের রাখা?
1: না না, এরকম না, আমার বাবা মায়েরই রাখা। প্রবাবলি আমার বাবা মা খুব মানে রোমান্টিক মানুষ ছিলেন, অথবা খুব ক্রিয়েটিভ ছিলেন আর কি।
0: আপনি বলেন আপনার জীবনে ঘটে যাওয়া 5টা ইন্টারেস্টিং ঘটনা, যেটা আমরা শুনতে চাই।
1: এটা আবি টাফ যে এরকম 5টা আলাদা করে বলা, এটা একটা কঠিন পরীক্ষার সম্মুখীন আমি হইলাম। তবে মজার ব্যাপার হচ্ছে আপনি যখন এটা বললেন, ইউজুয়ালি আমরা যেটা করি আমাদের ধরেন স্টেজ ইভেন্ট বা টেলিভিশন শো রেডিওতে যখন থাকি, কখন এইরকম যদি বলে না যে 5টা মজার অভিজ্ঞতা বলেন, আমরা করি কি, যেটা শুনলে আমরা অবশ্যই হাসবো, তো আমার উপর কিন্তু একটা দায়িত্ব চলে আসে। তখন যেটা করি আমরা ইউজুয়ালি একটু ঘাটি যে আমার স্ক্রিপ্টে আসলে কি কি পয়েন্ট আছে, তারপর ওই পয়েন্ট গুলাকে আমাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা বানাই দিই। এখন করা যাবে না মনে হচ্ছে, অলরেডি আরেকজন লিখছেন যে নিজের জীবনের অভিজ্ঞতা বলবেন, সো সে অলরেডি রিমাইন্ড করে দিছে যে দেখেন নিজেরটাই বলবেন। কিন্তু
0: আমি একটা জোক বলি, এই যে মানুষ বলে না যে মানে এক ভদ্রমহিলা গেছেন একটা ইয়ে কিনতে, অন্য একটা দেশের এক ভদ্রমহিলা যে বলছে যে আমি তো আসলে একটা কথা বলা তোতা পাখি কিনবো, তো সেই ভদ্রমহিলা যাওয়ার দোকানদার বলছে ও আচ্ছা ঠিক আছে, আমি বাংলায় বলছি আর কি, তো ঠিক আছে তোতা পাখি কিনবেন, আসেন, এই তোতা পাখি কথা বলতে পারে, তো আপনি প্রশ্ন করেন সব উত্তর দেবে, তোতা পাখি হাওয়ার ইউ, তোতা পাখি বলছে ইয়া আই এম ফাইন, হাওয়ার ইউ, আম গুড, আমি ভালো আছি। তো তোতা পাখি বলো তো রাত্রে দুইটার দিকে বলো তো তোতা পাখি আমার চরিত্র কেমন, ওই মহিলা জিজ্ঞেস করলো। তো তোতা পাখি বললে আপনার চরিত্র খারাপ। আমার চরিত্র খারাপ, এটা কি ধরনের কথাবার্তা? এই তোতা পাখি আমি নিবো না দোকানদার, আপনি এটা ফেরত দেন। দোকানদার বলছে না, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কাদের এক বালতি পানি আন। পানি আনছে, পানির মধ্যে তোতা পাখিকে তিন চারবার চুবাইছে, চুবাই নিয়ে বলছে এই যে এইবার রাখলাম, এবার কথা বলে শুদ্ধ মতো উত্তর দিবে। বলছে হচ্ছে গুড। তারপর বলছে তোতা পাখি বলো তো রাত দুইটার সময় বাসায় ফিরলাম, আমার সাথে একটা পুরুষ মানুষ, সে আমার কে হবে? তো বলে সে আপনার হাজবেন্ড হবে। বলে গুড গুড, এই তো ভদ্রভাবে উত্তর দিচ্ছ। আবার রাত দুইটার সময় বাসায় ফিরলাম, আমার সাথে দুইটা পুরুষ মানুষ, কে হবে? বলে একজন আপনার হাজবেন্ড হবে, একজন হাজবেন্ডের ভাই হবে। ও আচ্ছা গুড, তাও ভালো। তা এখন বলো তো আমি রাত্রে দুইটার সময় বাসায় ফিরলাম, আমার সাথে চারজন পুরুষ মানুষ, ওরা কে হবে? তোতা পাখি নিজেই বলে কাদের আরেক বালতে পানি আন, আমার চুবা। মানে সে বলছে আপনার চরিত্র খারাপ। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আমরা তো জোকস বলি, কিন্তু আপনারা তো ইন্টারেস্টিং ওয়েতে আপনারা নিজেরা উপস্থাপন করতে পারেন যে যা যা হয়, যেটা আমাদের প্রত্যেকটা আলোচনায় নাভিদ মাহবুবের কথা খুব আসে, যে নাভিদ মাহবুবের শো গুলোতে সে নিজের মতো করে, তিনি নিজের মতো করে এগুলো বলতে পারেন। হ্যাঁ, এখন আপনি যেটা বলতে চাচ্ছিলেন সেটা বলেন।
1: আমাদের এক্সপিরিয়েন্স থেকেই বলা, মজার ঘটনা হচ্ছে, ধরেন আমাদের মানে মিডল ক্লাস ফ্যামিলি গুলাতে, রেগুলার ফ্যামিলি গুলাতে নিজেদের ভেতরকার কিছু ব্যাপার স্যাপার থাকে। ধরেন যে ইউজুয়ালি কি হয় যে আমরা খুব মুভি টুভিতে দেখছি যে খুব পশ ফ্যামিলিতে ছেলে পেলে তারা যদি অসুস্থ হয় তাহলে বাপ মা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে খুব উদ্বিগ্ন হয়ে বলে যে ডাক্তার সাহেব অসুস্থ হয়েছে, চিকিৎসা করেন। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, ধরেন আমি অসুস্থ হয়েছি, ডাক্তারের কাছে নিয়ে আমার মায়ের বক্তব্য কেমন হয়? ডাক্তার সাহেব, এর আগেই বলছি রোদের মধ্যে ক্রিকেট খেলতে যাইতে না, তারপরে খালি রোদের মধ্যে ক্রিকেট খেলতে যায়। আগেই বলছি ফ্রিজের থেকে বাইর করে ঠান্ডা পানি খাইতে না, তারপরে ফ্রিজের থেকে বাইর করে ঠান্ডা পানি খায়। মানে এমন ভাবে বলতে থাকে যে ডাক্তার শুনে কনফিউজ হয়ে যায়, তার কি চিকিৎসা করা উচিত নাকি আমার বিচার করা উচিত?
0: এটা ঠিক বলছেন, কারণ দেখা হইলে ধর না আগে থেকে বলছি, তারপর স্কুলে নিয়ে বলতো না যে ওর মাংসগুলো আপনার, হাড্ডি গুলা খেলে আমার ফেরত দিবেন। আচ্ছা, আপনি বলেন যে আপনি কোন জোকস এর মধ্যে বুঝতে পারেন যে মানুষ এখন হাসবে?
1: আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে পাঞ্চ লাইন হচ্ছে দ্য স্পেসিফিক পয়েন্ট, দ্য স্পেসিফিক স্পেস, যেই জায়গাটায় আমরা এমফাসাইজ করি এবং আমরা এক্সপেক্ট করি যে মানুষ রিয়াকশন দিবে, হাসবেই বলা যায়। স্ট্যান্ড আপ কমেডির ক্ষেত্রে আমরা পাঞ্চ লাইন, কিন্তু সব ক্ষেত্রেই হয়, মোটিভেশনাল স্পিকারের একটা পাঞ্চ লাইন থাকে, দেখবেন সে কথা বলার সময় এমন একটা জায়গায় পাঞ্চটা দেয় যখন কি সে বিশ্বাস করে যে মানুষ শিহরিত হবে বা মানুষ তালি দিবে বা মানুষ মানে খুব বেশি ডিপ এন্ট্রি করবে তার বক্তব্যের মধ্যে। আমাদের পাঞ্চ লাইনটা হয় হচ্ছে যে আমরা স্পেসিফিক একটা পয়েন্টে এক্সপেক্ট করি যে এই জায়গাটায় মানুষ রিয়াকশন দিবে আমাকে। ব্যাপারটা না সবসময় আমাদের এক্সপেকটেশন অনুযায়ী ঘটে না, কখনো কখনো এমন হয় যে ধরেন আমি কথা বলতেছি স্টেজে, আমি এক্সপেক্ট করছি যে এই জায়গাটা হাসবে, আমি পাঁচ লাইন ডেলিভার করছি, তো আমরা আসলে কিছু শো করার পরে এটা হয় যে মানুষ রিয়াকশন দিচ্ছে না, আমি আমার একটা ভাব করি আচ্ছা এটা পাঁচ লাইন ছিল না, এরপরে আমি আবার গিয়ে একটা পাঁচ লাইন দিই। এখন এমন তো হয় না যে আপনি দুই তিনটা শেয়ার করছেন তার মধ্যে কোনো না কোনোটাতে হাসবে, এইটা হচ্ছে যে আপনি আসলে এক্সপেরিমেন্ট করে করেই ঠিক হওয়া। ধরেন এটা এর আগেও আমি জানি যে আপনার সাথে যাদের আলোচনা, আমাদের স্ট্যান্ড আপ কমেডিয়ানদের সাথে শামীম শাহেদ ভাইয়ের খুবই ভালো সম্পর্ক, এটা দর্শকরাও জানেন, আমাদের প্রচুর একসাথে আড্ডা হয়, দেশে থাকতে হয়েছে, ইভেন বিদেশে যাওয়ার পরে এই যে এখনো আড্ডা হচ্ছে। তো যেটা হয় যে আমাদের সব স্ট্যান্ড আপ কমেডিয়ানদের ক্ষেত্রে এই বক্তব্যটা একই রকম হবে আমার মনে হয়, যে আমাদের আসলে দীর্ঘদিন একসাথে শো করতে করতে বা স্ক্রিপ্ট লিখতে লিখতে কিছু স্পেসিফিক পয়েন্ট, আমরা তো এক্সপেরিমেন্টটা কয়েকটা জায়গা থেকে শুরু করি। আমি একটা জোক, যখন আমি একটা জোক তৈরি করি তখন আমার ফ্যামিলিকে প্রথমে শোনাই, আমার বন্ধু বান্ধবকে শোনাই, আশপাশের মানুষজনকে শোনাই, তো আমি দেখতে পাই যে মানুষের রিয়াকশনটা আসলে কি হচ্ছে। সো ম্যাক্সিমাম রিয়াকশন পজিটিভ আমি যেখান থেকে পাই সেগুলাকে পিক করি অ্যাজ মাই পয়েন্টস। তো এক্সপেরিমেন্ট করতে করতে একটা সময় আমার কাছে না এরকম আটটা দশটা পয়েন্ট ঠিক হয়ে যায় যে আমি জানি যে এগুলা বললে মোটামুটি হাসবেই, তার মধ্যে কিছু থাকে যে এইটা বললে হাসার সম্ভাবনা 80%, এইটা বললে 99%, সো আমি আবার হাতে রাখি যে এই এটা 99% ছেড়ে দিই। আচ্ছা, পুরান ঢাকা এরিয়া সম্পর্কে সবারই আইডিয়া আছে, পুরান ঢাকায় আমার এক চাচি আছে, বিশাল মোটা চাচি, ধরেন আদনান সামির আগের যে সাইজ ছিল ওইটার প্রায় তিন গুণ হবে আর কি। তা আমার সেই বিশাল মোটা চাচি একদিন বিল্ডিং এর ছাদ থেকে পড়ে গেছে, তো পড়ে যাওয়ার পরে চাচিরে কোন রকমের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তো ফাইনালি ওই চাচির জ্ঞান ফিরছে। তো জ্ঞান ফিরার পরে ওই মোটা চাচি বলতেছে যে আল্লাহর কাছে হাজার শুকর যে জানে বেঁচে গেছি। তো পাশ থেকে চাচা বলতেছে তুমি নাইলে জানে বেঁচে গেছো, কিন্তু তুমি যে তিন বেড়ার উপরে পড়ছো, তিনটা তিনোটাই মরে গেছে।
0: এটা ভালো বলছেন। আচ্ছা কিন্তু চাচি যদি শোনে তখন কি বো? আচ্ছা আমার আমার আমি কিন্তু পুরান ঢাকার ভাষা খুব ভালো পারি, আমি আপনার কইতাছি। তারপর নুসরাত জাহান কইতাছেন, আশরাফুদ্দিন আসিফ হাসতেছেন, নুসরাত জাহান আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আর তাহমিনা অন্তরা ধনী লিখেছেন ক্র্যাশ আমার, আপনি কিন্তু ওনার ক্র্যাশ দেখেন বুঝেন, খবর আছে কিন্তু। চাচি আসলে চাচি লিখেছেন, তারপরে দিক থেকে লিখেছেন ওয়াসিকা আফরিন ভাইয়া, অনেকদিন ধরে একটা প্রশ্ন করবো করবো করা হয়নি, রেডিওর রেডিওর নাম রেডিও ত্রিতাল কেন? ত্রিতাল শুনলেই তো তাল লয় ছন্দের কথা মনে হয়, গুড সুন্দর প্রশ্ন ওয়াসিকা আফরিন, আমরা প্রশ্ন উত্তর দিচ্ছি। মাহমুদুল হাসান জিশান তিনি লিখেছেন যে আমি আহমদ ইমদাদুল হক হৃদয় ভাইয়ার বড় ফ্যান, ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর ইয়ে লিখেছেন আপনার নতুন ভিডিও পাই না কেন, আশরাফুদ্দিন আসিফ, আপনার নতুন ভিডিও পাই না কেন বলেন।
1: আচ্ছা এইটা নিয়ে আমি ভাবছিলাম যে জিজ্ঞেস করলে কথা হবে, অনেকগুলা কোয়েশ্চেন আমার মেইলে আমার ইনবক্সে অনেকগুলা জায়গায় জমা হয়ে গেছে যে নতুন কন্টেন্ট কেন আসতেছে না। এইটার উত্তরটা হচ্ছে নতুন কন্টেন্টের জন্য আসলে পড়ালেখা চলতেছে। সো অনেকগুলো দর্শকের, আমি আসলে স্ট্যান্ড আপ কমেডিয়ান ছিলাম, টেলিভিশনে পারফর্ম করছি, উপস্থাপনা করছি, এবার কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যাত্রাটা তো বাংলাদেশে আসলে কন্টেন্ট ক্রিয়েশনের এই ট্রেন্ডটা শুরু হয়েছে খুব বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন হয়, মোরওভার দুই তিন বছর, চার পাঁচ বছর ধরে শুরু হয়েছে, দুই তিন বছর হয় এটা খুব এক্সেপ্টেড হয়েছে। আমি আসলে সেই রকম এক্সপেক্ট করি নাই, মানুষ এত দ্রুত এতটা ভালোবাসবে আমার ডিজিটাল কন্টেন্টকে এতটা এক্সপেক্ট আমি করি নাই। সো মানুষ যেহেতু একসেপ্ট করতেছে, সো আমি আসলে চেষ্টা করতেছি আরো নতুন কিছু ধরনের কন্টেন্ট নিয়ে আসার, তো সেটা নিয়ে আমি আসলে পড়াশোনা চর্চা চালাচ্ছি এবং স্ক্রিপ্টিং চলতেছে, খুব দ্রুত রেগুলার কন্টেন্ট আবার নিয়ে আসবো,
0: চলে আসবে। তানিয়া সুলতান লিখেছেন ভাইয়া চলে আসলাম হাসতে, এই যে আপনার আপনাকে দেখে সবাই হাসতে আসতেছে, এটাতে কিন্তু আপনার আল্লাহই জানে, হাসাইতে না পারলে কি হবে আপনার,
1: আপনার সাথে যখন বসি তখন কোনো টেনশন থাকে না, বিকজ আমি জানি যে হয় না যে আমাদের কিন্তু ওইটা আমরা যখন মিরাক্কেলে ছিলাম এটা খুব হইতো, যে এটা আমাদের ব্যাকস্টেজে এটা নিয়ে খুব কথা হয় যে এপিসোড যদি ঝুলে যায় মিটটা কাভার করে দিবে আর কি, এইরকম একটা বিশ্বাস নিয়ে আমরা স্টেজে উঠি। তো শামীম শাহেদ ভাইয়ের ক্ষেত্রে ব্যাপারটা এইরকম আমাদের ক্ষেত্রে, যে আমাদের আলোচনা কোথাও ঝুলবে না, আমার যদি একটু ঝুলে যায় তো শামীম ভাই কাভার করে দিবে, এটা আমাদের ব্যাকস্টেজে গ্রিন রুমে খুব আলাপ হয় আমাদের মধ্যে।
0: থ্যাংক ইউ আপনাকে সবাই হার্ট দিচ্ছে, এস এম রবিউল ইসলাম উনি অনেকগুলো হার্ট দিয়েছেন, হৃদয় ভাইকে অনেক হার্ট।
1: থ্যাংক ইউ
0: আপনি যেটা বললেন না সিনেমা দেখা নিয়ে আমাদের একটা এরকম এক্সপিরিয়েন্স আছে, আমরা তো ছোটবেলায় খালি গল্প বানাতাম, আমি বিটপিতে কাজ করতাম, অন ফান করে অনেক গল্প বানাতাম, সেখানে একজন বানিয়েছিলাম যে ওই যে লিজা হচ্ছে নায়িকা, মানে একটা ছেলেকে ভালোবাসে কিন্তু ছেলেটা তাকে পছন্দ করে না, তো খালি বলে যে যা দূরে পাহাড়ি এলাকায়, তো বলে দূরে যা তুই তো কারি করে বলে, ওরা এইভাবেই কথা বলে। তো লিজা একদিন বলেছে যে না আমি থাকবো না, আমি পাহাড় থেকে ঝাঁপ দিব। তো ওই লিজা যখন পাহাড়ের উপর উঠে গেছে তখন ওই নায়কের মনে হয়েছে আরে লিজা তো সত্যি সত্যি ঝাঁপ দিবে, তখন সে বলছে লিজা ডাক দিয়েছে, আর প্রত্যেকটা পাহাড়ে ভাইব্রেশন হয়ে ওটা হচ্ছে লিজা যা যা যা যা এরকম হয়েছে, তো যে যা যা যা হয়েছে তখন লিজা দিয়েছে ঝাঁপ উপর থেকে পাহাড় থেকে, সে পড়েছে কিন্তু লিজার কিছু হয় নাই, আপনার গল্পের মধ্যে তিনটা পাহাড়ি যেতেছিল, তিনটা পাহাড়ি মরে গেছে। এখন এরকম এক ভদ্র মহিলা লিজা কিন্তু অনেক মোটা সোটা ছিল, আপনি যে মোটাদের নিয়ে তো ফান করেন, আপনার মোটারা আপনাকে হামলা করে না, আক্রমণ করে না?
1: না না আমি তো এইটা তারা বুঝে আর কি যে ভালোবেসে করা। আপনি মুভি বলে এটা মনে হইলো, আপনি বলছেন যে প্রসঙ্গ ধরে ধরে অনেকদিন পরে এই সুযোগটাও আসলো মুভি নিয়ে, না এইটা খুব কমন একটা এক্সপিরিয়েন্স, এটা এক্সপিরিয়েন্সই যে কি হয় যে আমার খুব অবাক লাগে যে মানুষ যখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে এসে আবার পুরা ঘটনাটা বর্ণনা করে, আমার তো হলে গিয়ে আমার সিটের পাশে যে হাতলটা ওইটা কি আমার না পাশের জনের, ওই ডিসিশন নিতে নিতে আসছিল,
0: এটা কিন্তু একটা বিরাট প্রবলেম যে আমার পাশে নাকি আমার নাকি তার, আর ধরেন কোনো কারণে সে যদি হাতটা সরাইলো সঙ্গে সঙ্গে হাতলটা দিয়ে এমন ভাবে রাখছে যে ও আর সিনেমা দেখতে পারবো না হাতল। এমন
1: এইটা ভালো যে আপনি হাতলের ক্ষেত্রে এটা করছেন, কেউ কেউ তো আবার আইনে পপকর্ন টপকর্ন রাখে, আপনি ওই ক্ষেত্রে যে আপন মনে করেন নাই
0: সেটাই, অথবা তাদের গার্লফ্রেন্ড নিয়েও কিন্তু আসে সিনেমা দেখতে, বেশি আপন না করতে যাওয়াই ভালো, পরে মুশকিল হবে। আব্দুর রহমান জাহিদ দেখছেন, আপনারা কে কোথেকে দেখছেন লিখে দেন তাহলে, আর একটু শেয়ার করে দেন, অথবা আপনারা এটা সেভ করে দেন তাহলে আপনার মানে লাইক বাটন দিয়ে দেন তাহলে রেডিও রেগুলার শুনতে পাবেন। অস্থির হাসি ভাই হৃদয়ের ভিডিও কি চলে গেছে নাকি, হৃদয় মাইন্ড করেছে বোধ হয়, হৃদয়কে আমরা আবার ফিরে পেয়েছি। হ্যাঁ এই তো হৃদয়, আপনি চলে গিয়েছিলেন। স্মাইল বডি লাক্সারি লিখেছেন, ট্রু, আপনার ফ্যানগুলো কিন্তু ইন্টারেস্টিং, বডি লাক্সারি। তারপরে মোহাম্মদ মারুফ আহমেদ, অস্থির হাসি ভাই, আব্দুর রহমান জিহাদ, তারপরে মারুফ আহমেদ ভাইয়ার জন্য মিরাক্কেল দেখতাম, এই যে দেখছেন আপনার আমার মতো একজন পাওয়া গেল যে আপনার জন্য মিরাক্কেল দেখতো। তারপর প্রণবানন্দ চক্রবর্তী, উই আর এনজয়িং সো মাচ, বেস্ট উইশেস ডিয়ার শামীম সাহেদ ভাই এন্ড হৃদয় ভাই, স্মার্ট স্মার্ট স্ট্যান্ড আপ কমেডিয়ান। ও আপনাকে স্মার্টও বলেছি, কিন্তু আপনি তো আসলে স্মার্ট, ব্যাপারটা টেনশনে, অবশ্য টেনশনেরই ভাইয়ার বিখ্যাত ডায়লগ, ও এটা তো আপনার বিখ্যাত ডায়লগও বলে দিছে। আপনি কিভাবে মিরাক্কেলে গেলেন এবং কিভাবে আপনি আপনার জায়গাটা স্ট্রং করলেন, এটা একটু শুনতে চাই, কারণ আপনারা একই সঙ্গে বাংলাদেশের নামও অনেক উজ্জ্বল করেছেন। আনিসুজ্জামান আনিস লিখেছেন ঢাকা থেকে দেখছি, আশরাফউদ্দিন আসিফ লিখেছেন আমি ও আপনার কন্টেন্ট আমির খানের মতো, মুভি কম হিট বেশি, আর হাসির ভেতর মেসেজ থাকে প্রতিটি কন্টেন্টে, ভালো লাগে, কিপ ইট আপ ভাইয়া, আপনার একটা বিজ্ঞাপনের দর্শকপ্রিয়তা পেয়েছে হাতির হাতিলের, ও হাতিলের বিজ্ঞাপন করেছেন।
1: আচ্ছা আমি হচ্ছে আমি একটা বিজ্ঞাপনী সংস্থার সাথে কাজ করছি, ওদের ডিজিটাল টিমের ইনচার্জ হিসেবে, সো আমরা ওই সংস্থা থেকে, এটার নাম হচ্ছে এক্সট্রা ডিজিটাল, এটা একটা পিআর এজেন্সি এবং রিসেন্টলি তারা ডিজিটালও স্টার্ট করছে, এক্সট্রা পিআর হ্যাজ স্টার্টেড এক্সট্রা ডিজিটাল। আমি এক্সট্রা ডিজিটাল থেকে আমরা একটা বিজ্ঞাপন তৈরি করেছি খুব রিসেন্টলি গত ভাষা দিবসে, ওই গল্পটা আমার লেখা ছিল এবং বিজ্ঞাপনটা সার্বিক তত্ত্বাবধানে আমি ছিলাম, সো এটা ইট গট ভাইরাল আর কি।
0: আপনি জানেন যে আমি বিটপিতে কাজ করতাম 1999 এ, আমি বিটপির ক্রিয়েটিভ হেড ছিলাম, বিটপি বাংলাদেশের মানে প্রথম দিককার মানে আলোচিত গুলোর মধ্যে একটা। যাই হোক আজকে আমরা আপনার কথাই শুনবো, তারপরে আপনি বলেন কিভাবে আপনি আপনার জায়গাটা স্ট্রং করলেন মিরাক্কেলে।
1: মিরাক্কেলে যাওয়ার
0: গল্প বলে দিবেন, কোন গল্পটা বলে হিট হয়েছেন সেটা বলে দিবেন।
1: আচ্ছা মিরাক্কেলে যাওয়ার ব্যাপারটা হচ্ছে যে প্রাইমারিলি যেটা হয় যে আমি আসলে, এইটা খুব কমন কোয়েশ্চেন যে আপনি কি স্ট্যান্ড আপ কমেডিয়ানই হইতে চাইছিলেন, এরকম প্রশ্ন আমরা মাঝে মাঝে প্রায়, আসলে আমরা যখন ছোট ছিলাম তখন স্ট্যান্ড আপ কমেডিয়ান আমরাও আসলে ওইভাবে চিন্তাম না, যেহেতু এই আর্টটা নতুনই আসছে, তো আমি আমার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি আসলে চাইল্ড আর্টিস্ট ছিলাম আর কি, তখন আবৃত্তি করতাম বিতর্ক করতাম, সো আমার খুব উপস্থাপনা করার ইচ্ছা ছিল, সো আমি হচ্ছে আমার স্কুল কলেজের প্রোগ্রামে লোকাল প্রোগ্রামসে আর কি উপস্থাপনা করতাম, তো ওইভাবে করতে করতে একটা সার্টেন টাইমে যেটা হয় যে উপস্থাপনা করতে গেলে আমরা দেখতাম টেলিভিশনে উপস্থাপকদের দেখতাম যে তাদের খুব টাচ করার একটা পাওয়ার থাকে, তারা হিউমারটাও ক্রিয়েট করতে পারে আবার হচ্ছে যে মানুষের মধ্যে একটা ফিলিং ক্রিয়েট করতে পারে, সো আমরাও ওইটার একটু চর্চা করতাম আর কি। সো ওইখান থেকে আস্তে আস্তে একটা সার্টেন টাইমে বিদেশি স্ট্যান্ড আপ কমেডির সাথে পরিচয় হয়, তখন একদমই নতুন ইন্টারনেট আসছে আর কি, আমরা একদমই মাত্র ফেসবুক ইউজ করা শুরু করছি, খুব বেশি বন্ধু বান্ধব দেশের থাকে না, বিদেশিদের সাথে চ্যাট করি ইংরেজিতে, মানে কেন করি তার কোনো কারণ নাই আর কি, দুই চারটা ফ্রেন্ড তাও বিদেশি, এরকম একটা সময়ের কথা বলতেছি, মাত্র ফেসবুক আসছে, তো ওই সময় আসলে আমরা কিছু ওই বিদেশি স্ট্যান্ড আপ কমেডি দেখতে পাই আমরা যারা ঢাকায় থাকি আর কি, তো ওই সময় আমার মনে হয়েছিল যে বিদেশি স্ট্যান্ড আপ কমেডি আমাকে একটু মানে আমাকে ইমপ্রেস করে যে তারা খুব স্মার্টলি রেগুলার লাইফ নিয়ে কথা বলে, সেইটা আবার আমাদেরকে হাসায়, প্লাস দে আর ভেরি স্মার্ট, তারা মানে একটা টপিকে ডিপে গিয়ে এমন ভাবে আমার মধ্যে হাসির উদ্রেক করতেছে যেটা আসলে আমি ভাবি নাই আর কি, খুবই আনপ্রেডিক্টেবলই হইতেছে, তো আমার কাছে মনে হয়েছিল যে এইটা করা দরকার। সিমালটেনিয়াসলি ওই সময় বাংলাদেশের পারফর্মার মিরাক্কেল 5 এর শেষের দিকে বাংলাদেশের পারফর্মাররা ওখানে পারফর্ম করতে যায়, আমাদের ফারজানা সাগির শশী, সে খুব ভালো পারফর্ম করে এবং সে একটা ভালো পজিশন নিয়ে বাংলাদেশে ফিরে, তো ওই সময় আমি হচ্ছে মিরাক্কেল 6 এ অডিশন দেই, একেবারেই কখনো স্ট্যান্ড আপ কমেডি করি নাই, বুঝি না, কয়েকটা জোক আহসান হাবিবের বই থেকে কয়েকটা জোক মুখস্থ করে গিয়ে আমি হচ্ছে মিরাক্কেল 6 এ অডিশন দিই।
0: আমাদের হুমায়ুন আহমেদের ছোট ভাই আহসান হাবিব উনি উন্মাদ চালান বাংলাদেশে, যদিও উনি উন্মাদ নন, যারা উন্মাদের সঙ্গে যুক্ত আমরা, আমি কিন্তু উন্মাদের সাথে যুক্ত ছিলাম, আমরা আমরা উন্মাদ আর কি। হ্যাঁ বলেন তারপরে।
1: তো যেটা হয়েছে যে আমি আসলে এক্সপেক্ট করি নাই যে কোনোদিন ওনার সাথে দেখা হবে বা এইভাবে কথা হবে, আর আমার বইয়ের মোড়কুন মোচন উনি থাকবে এটা তো মানে একেবারেই কল্পনাতীত ছিল, তো ওই সময় আমি অডিশন দিতে যাই, তো অডিশন দিতে যাওয়ার পরে কি হয় যে একটা রুমে অডিশন দিলে কিছু মানুষ আরেকটা রুমে নিয়ে যায়, কিছু মানুষে বলে যায় থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলার মানে হচ্ছে সে বিদায়, সে বাদ, যে আরেকটা রুমে গেল সে টিকে গেল, এইটা দুই ধাপ অতিক্রম করার পরে বুঝলাম, তো প্রথম দিনের অডিশনে এরকম, তখন অডিশন হচ্ছিল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে, আমি তিন চারটা ধাপ অতিক্রম করে একটা ধাপে আমি বাদ পড়ি, মানে তখন বুঝি যে আমিও থ্যাংক ইউ হয়ে যাই, আর কিছু লোককে নিয়ে যাওয়া হয়। তার উপর মনটা খারাপ হয়, মানে তারে আর পছন্দ হইলো না আরকি। আমি আসলে অনেক পরে গিয়ে জানতে পারছি টেলিভিশন থেকে যে উনি ছিলেন শুভঙ্করদা। তো ফাইনালি শুভঙ্করদার কাছে আমি বাদ করছি, মিরাকেল সিক্সে আমার আর যাওয়া হয় নাই। হ্যাঁ, তারপরে ব্যাক টু ব্যাক আমি মিরাকেল সেভেনে অডিশন দিছি, মিরাকেল এইটে অডিশন দিছি, মিরাকেল নাইনে অডিশন দিছি। আমি হচ্ছে তিনবার রিজেক্টেড হওয়ার পর মিরাকেল নাইনে সিলেক্টেড হয়েছি, প্রতিবারই আমি অডিশন দিয়ে গেছি। এবং এর মধ্যে মধ্যে আস্তে আস্তে স্ট্যান্ড আপ কমেডি, মিরাকেল, জোক সবকিছু বুঝতে শুরু করছি। এর মাঝখানে একটা সময় এনটিভিতে একটা স্ট্যান্ড আপ কমেডি রিয়েলিটি শো হইতো হাসো নামে, ওইটাতে আমি পার্টিসিপেট করি। সেইটাতে পার্টিসিপেট করার পর ওখানে গ্রুমিং ট্রুমিং হয় সবকিছু মিলে, আমি হচ্ছে ওইটার ফাইনালিস্ট হই। ওই সময় ওইটার মেন্টর ছিলেন হচ্ছে আমাদের মিরাকেলেরই বেশ কিছু মানে উজ্জ্বল নাম আর কি, আবু হেনা রনি, শাউন মজুমদার, মোহাম্মদ পরশ, ওনারা হচ্ছে ওইটার মেন্টর ছিলেন। তো যেটা হয় যে ওই শোটা শেষে আবু হেনা রনি উনি হচ্ছে বুনো পায়রা নামে একটা মিডিয়া হাউস ফাউন্ড করেন এবং বাংলাদেশ কমেডি ক্লাব নামে একটা সংগঠন ফাউন্ড করেন। ওইখান থেকে আমরা হচ্ছে উইকলি একটা ওপেন মাইক শো করতাম, আর মানে উনি যখন এটা ফাউন্ড করেন তখন আমাকেও সাথে নেওয়া হয়। আমরা পাঁচ ছয় জন ফাউন্ডিং মেম্বার একসাথে ওটা ফাউন্ড করি। আমি তখন স্ট্রাগলার আর কি, এনটিভির ওই শোটা করার পরও যতটা সুপারস্টার হয়ে যাবো ভাইবা রাস্তায় বেরোইছি, দেখি যে কেউ চিনেও না, জিজ্ঞেসও করে না, উইথ ডিউ রেসপেক্ট টু এভরিথিং আর কি, হয়তো আমরা পৌঁছাইতে পারি নাই মানুষের কাছে সেভাবে। তো বুঝতে পারলাম যে স্ট্রাগলের দিনটা শুরু আর কি। তো তখন যেটা হইতো যে বুনো পায়রায় কাজ করতাম, বাংলাদেশ কমেডি ক্লাবের একটা গ্রুমিং সেশন হইতো, তো ওইখানে কয়েকজন গ্রুমার ছিলেন, আমরা পাঁচ ছয় জন মিলে আমরা নতুনদেরকে শেখানোর চেষ্টা করতাম। সো আমি ওইখানকার ছোটখাটো একজন গ্রুমার ছিলাম আর কি, মানে আমি হচ্ছে নন স্টার গ্রুমার, ওইখানে স্টার গ্রুমার আছে কিছু, আমি নন স্টার স্ট্রাগলার গ্রুমার। আমি স্ট্রাগলটা করতেছিলাম আর কিছু টেলিভিশন প্রোগ্রামের আনাচে কানাচে দুই তিন মিনিটের একটা করে একটা স্কিট আমি লিখি, ওইখানে পারফর্ম করি, এরকম করে একটা একেবারেই স্ট্রাগলার পারফরমেন্সের দিন চলতেছিল। আর চেষ্টা চলতেছিল যে একদিন মিরাক্কেলে যাব, ওপেন মাইক চলতেছিল। তারপরে এইভাবে চলতে চলতে মিরাক্কেল নাইনের অডিশন ফেস করি, মিরাক্কেল নাইনের অডিশন আমি সিলেক্টেড হই এবং বেশ কয়েকটা ধাপ তখন একে একে হয়, সব কয়েকটা ধাপ অতিক্রম করে কলকাতায় যাওয়া, কলকাতায় গিয়ে পারফর্ম করতে শুরু করা, তারপরে একে একে পাস করা আর কি, এক একটা জায়গায় নিজের জায়গাটা করে নেওয়া। আসলে আমি যখন যেটা হয় যে আমাদের গ্রুমিং ফার্স্ট এক মাসের হচ্ছে বেশি সময় আমাদের একটা ফাউন্ডেশন টাইপের গ্রুমিং হয়। তো ওই সময় আমি জাহাঙ্গীরনগরে পড়ি এবং আমার থার্ড সেমিস্টার চলে, ওই সময় ফাইনাল পরীক্ষা চলতেছিল। ফাইনাল পরীক্ষা কোন
0: সাবজেক্টে ছিলেন আপনি?
1: আমি ছিলাম ফিনান্সে। দুইটা কোর্স এর পরীক্ষা হবে, তারপরে ভর্তি পরীক্ষার জন্য এক মাসের একটা ছুটি, তারপরে তিনটা কোর্স এর পরীক্ষা হবে। তো আমাকে ওই দুইটা কোর্স এর পরে ফাউন্ডেশন গ্রুমিং আমি যত আগে যাবো, এটা আমি আমার সিনিয়রদের কাছ থেকে জানছি, যত আগে যাবো তত বেশি আমার টিকে থাকার সম্ভাবনা, কারণ ওই গ্রুমিংটা খুব ইম্পর্টেন্ট, সেইখান থেকে আসলে বেসিক শেখাটা হয়। আর আমি দেরি করে গেলে আমার মানে ঝরে পড়ার সম্ভাবনা বেশি, এটা অলরেডি আমি জেনে গেছি। তো ওই সময় আমাকে আসলে স্যাক্রিফাইস করতে হয়। আমি তখন আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যারকে বলি যে স্যার আমার তো যেতে হবে। তো স্যার তখন আমার বলে যে আমার তখন মানে বেশ ভালো একটা সিজিপিএ ছিল, তখন স্যার আমারে যাইতে দিবে না। তো বলতেছিল যে দেখো তোমার সিজিপিএ যদি 3.5 এর নিচে হইতো তাহলে আমি তোমারে যাইতে দিতাম, কিন্তু তোমাকে যেতে দেওয়া যাবে না, তুমি এরকম পাগলামি করো না। তো স্যারকে আমি বলছিলাম যে স্যার সর্বোচ্চ ক্ষতি কি হইতে পারে একটু বলেন তো। স্যার বলছে তোমার ইয়ার ড্রপ করতে হবে। আমি অনায়াসে ভাবছি যে আচ্ছা ফাইন, আমি একটা বছর, আমি তিন বছর ধরে চেষ্টা করতেছি একটা ইয়ার আমি ড্রপ করতে পারি। এবং মিন টাইমে আমার এখনো মনে আছে ডিপার্টমেন্টের ভিসি ম্যাডামের সাথে, আমাদের ইউনিভার্সিটির ভিসি ম্যাডামের সাথে আমার দেখা হয়। ম্যাডামকে আমি বলি যে ম্যাডাম মিরাক্কেলে যাব, এরকম ফাইনাল বাদ দিয়ে যেতে হচ্ছে। অদ্ভুতভাবে ম্যাডাম ওয়াজ মানে বিগ ফ্যান অফ মিরাক্কেল, সেই জাস্ট আমার বলে কংগ্রেচুলেশনস, কবে যাবা? হ্যাঁ তুই যাও, বাকিটা দেখা যাবে। ওই সময় এইটা খুব একটা বিগ মোটিভেশন ছিল আমার জন্য যে ভিসি ম্যাডাম এইভাবে বললো, তার মানে আমি একদম মানে ওই যে হয় না স্কুলে একটা টিসি খেয়ে যাওয়ার ভয়, তার মানে ইউনিভার্সিটি থেকে বাদ পড়ে যাবো না। তো আমি তখন গেলাম, যাওয়ার পরে ফাউন্ডেশন গ্রুমিং করলাম, গ্রুমিং টাইমটা পার হওয়ার পরে এপিসোড ভাগ করে দেওয়া হয়। তো আমরা হচ্ছে বাংলাদেশের তখন 9 জন পারফর্মার, হ্যাঁ 11 জন গেলাম, 9 জন স্ক্রিনে আসবে। তো ওই সময় অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়, অনেকবার টেলিভিশনে বলছি। তো আমরা আসলে 36 জন ফার্স্টে সিলেক্টেড হই, তারপরে সেখান থেকে একে একে বাদ পড়তে পড়তে আমরা 11 জন কলকাতায় যাই, সেখান থেকে 9 জন আমরা স্ক্রিনে আসি। তো ওই 9 জনের মধ্যে

0: তো মজার ব্যাপার হচ্ছে, মানে কোইনসিডেন্টালি ঠিক আমার এপিসোডের আগের দিন আমাকে জানানো হইলো যে থার্ড এপিসোডে আমি উঠবো না, আরেকজন উঠবে। হ্যাঁ, সো আমি বাদ পড়লাম, মানে থার্ড এপিসোডে আমি উঠলাম না, আমি স্ট্যান্ড বাই ওয়েট করতেছি। তারপরে আবার আমাকে একটা এপিসোড দেওয়া হইলো, সামহাও আগের দিন আবার আমি বাদ আরেকজন উঠবে। হ্যাঁ, সো মিরাকেল আসলে ব্যাক টু ব্যাক প্ল্যানিং চলতে থাকে ওনারা খুব, মানে এইটা একদম মন থেকেই বলতেছি যে টোটাল প্রোগ্রামটা নিয়ে প্রচুর ব্যাকওয়ার্ক হয় এবং ব্যাক টু ব্যাক বারবার প্ল্যানিং চলতে থাকে যে এই এপিসোডটাই কি করলে সবচেয়ে ভালো হয়। তো দেখা যাচ্ছে যে ফাইনাল টাইমে মনে হয়েছে যে আরেকজন উঠলে বেটার হয়, সো তাকে উঠানো হচ্ছে। এরকম করে আমি তিনবার ব্যাক টু ব্যাক তিনবার আমি আর এপিসোড
1: বাদ করেছি,
0: আমি উঠতে পারতেছি না, বাদ করতেছি বলতে গ্রুমিং থেকে চলে আসতেছি না, মানে আমার এপিসোডে উঠাচ্ছে না, আমি গ্রুমিং হাউসে থেকে যাচ্ছি, উঠতে পারতেছি না।
1: এরকম ম্যাডাম দেখলে তো আপনার টিসি দিয়ে দিত, এটা আপনি জানবেন।
0: এখন ফাইনালি যখন আমাকে ফাইনালি ফোর্থ টাইম আমি এপিসোড পাই এবং এই এপিসোডে আমি উঠবো শিওর, তখন আমি যে এপিসোডে উঠি পাঁচজন আমরা পারফর্ম করব, তার মধ্যে বাকি চারজনই হচ্ছে গত সপ্তাহে এক একটা এপিসোডের এপিসোডিক উইনার হয়েছে, মানে তারা অলরেডি অলরেডি একটা জায়গা করে নেওয়া পারফর্মার। আমি ঠিক মাঝখানে পারফর্ম করব, আমি ঝুলাইলেও যাতে অসুবিধা না হয় এরকম একটা, মানে আমার কাছে তখন মনে হয়েছে আর কি যে এরকম কিছু একটা হইতে পারে। এবং তখন আমি মানে খুব ভয়ে ভয়ে পারফর্ম করতে উঠি এবং আমার ফার্স্ট এপিসোডে মানে হ্যাপিলি এন্ড ফরচুনেটলি ওই এপিসোডে একজন এপিসোডিক উইনার হয় এবং সেটা আমি হই। হ্যাঁ, এবং ফার্স্ট এপিসোডটা ওয়াজ এ মানে বিগ ম্যাটার আর কি, আমি কখনোই এক্সপেক্ট করিনি, আমি চাইছিলাম যে আমি জাস্ট টিকে থাকি, বাদ না পড়ে যাই। সো ফার্স্ট এপিসোডে যখন একা উইনার হয়ে যাই তখন এটা একটা বিগ মোটিভেশন হয় এবং ওই সময় মানে এটা একটা মানে অদ্ভুত একটা ব্যাপার হয়ে যায় আর কি, বিরাট ব্যাপার হয়ে যায়।
1: আপনি কিভাবে কোন পারফরমেন্সটা করেছিলেন বা কি কি বিষয় শেয়ার করেছিলেন ওখানে মনে আছে?
0: আচ্ছা, ওইখানে যেটা হয়েছিল যে রেডি করা ছিল আমার, তো রেগুলার লাইফ নিয়েই কথাবার্তা, সো একদমই আমার বাপ মায়ের সাথে কি হয় এরকম নানান কিছু, আমি একটু মনে করি যে আমার ফার্স্ট ফার্স্ট জোক ছিল হচ্ছে যে আমি জোক মনে করে একটু বলি, তাহলে ফার্স্ট জোক ছিল এইটা যে সেদিন গুগলে সার্চ করছি লেটেস্ট ফানি জোকস, তো গুগল রিপ্লাই দিছে মিরাকেল কি আবার শুরু হয়েছে। আমরা ইন্টারনেটে এত বেশি জোক সার্চ করতে হইতো যে মানে গুগলও আমাদের প্রতি বিরক্ত। এবং ব্যাক টু ব্যাক না এইটার এইটার আমি অনেকগুলো সিকুয়েল তৈরি হয়েছিল, এইটা নিয়ে প্রোমো হয়েছিল, তারপরে যেটা এইটার আবার সিকুয়েল করছিল জোক হয়েছিল এরকম যে সেদিন মিরাকেলে সার্চ আবার মিরাকেলে সার্চ দিছি লেটেস্ট ফানি জোকস, গুগল রিপ্লাই দিছে কিরে তুই এখন বাদ পড়স নাই। সব জোক বলে ফেলছে, তখন আমরা জোক ক্র্যাক করতাম এটা নিয়ে যে আর জোক পাচ্ছি না, এটা নিয়ে জোক ক্র্যাক করা হইতো। তো তখন আবার এইটার একটা থার্ড সিকুয়েল করছিলাম এরকম যে মানে ওই দুইটা বইলা তারপরে এরকম করছিলাম যে সেদিন মিরাকেলে সার্চ দিছি আবার সার্চ দিছে লেটেস্ট ফানি জোকস, গুগল রিপ্লাই দিছে ভাই আমরাও খুঁজতেছি পাইলে আমাদেরও দুই একটা দিস।
1: এটা ভালো হয়েছে, এটা মানে আমি কয়েকটা ইয়ে পড়ি, কয়েকটা কমেন্ট পড়ি, সবাই আপনার জন্য ওয়েট করছে। আপনারা যারা দেখছেন আপনারা লিখে দেন কোথেকে দেখছেন, আনিসুজ্জামান আনিস, আনিস ভাই আমাদের প্রমিথিউস ব্যান্ডের একজন ইয়ে ছিলেন, দুর্দান্ত মিউজিশিয়ান, ঢাকা থেকে দেখছি। তিনি লিখেছেন রিদম হৃদয় ভাই দাড়িতে সুন্দর লাগছে, মা মুস্তাফিজুর রহমান পাপ্পু, তারপরে হৃদয় ভাই অসাধারণ, মোহাম্মদ নাইমউদ্দিন, তারপর রিপন সরকার লিখেছেন, রিপন সরকার নবীপুর নরসিংদি থেকে, ও গুড নরসিংদি নবীপুর থেকে, নরসিংদি আমার দেশের বাড়ি, গ্রামের বাড়ি। নুসা জাহান, আমার মতো কে কে অফিসের রিপোর্ট তৈরি করছেন আর প্রোগ্রাম দেখছেন হাত তুলুন, কে কে অফিসে অন্য কাজ করছেন এবং একই সঙ্গে এই প্রোগ্রাম দেখছেন হাত তুলুন, এটা নুসা জাহান লিখেছেন। নুসাত অফিসে কাজ করাই ভালো, আমাদের এই অপ্রয়োজনে আড্ডা শুনে কি করবেন, সব আজের আলাপ। বাংলাদেশের মানুষ মিরাক্কেল দেখতো না, একদম ঠিক ভাই, তরুণ প্রজন্মের নতুনদের উদ্দেশ্যে কিছু
0: আমার কিন্তু আমার কিন্তু মনে হয় না যে মানে আমি জানি না এটা আমি এমন কেউ না, আসলে মিরাক্কেল একটা বিগ ব্র্যান্ড, হয়তো আজকে আমি মিরাক্কেলের হৃদয় হইছি বলেই এই কথাগুলো সবাই বলতেছেন, আমি জানি উনি ভালোবেসে বলতেছেন, আমার মনে হয় আমি না থাকলেও মিরাক্কেল সবাই অনায়াসে দেখতে আমিই দেখতাম
1: না। তবে একটা একটা বিষয় আমি বলি, ধরেন আপনি তো পারফর্মার আর আমরা তো ধরেন পারফর্মারদের নিয়ে কাজ করেছি, একটা আমি আমি যখন আপনার শোটা

0: দেখি বা আপনার জোকস গুলা দেখি, প্রত্যেকটার মধ্যে একটা আছে না যে ও ছক্কা খেলে, হ্যাঁ ঠিক আছে, ছক্কা কোনোটা হয়তো আপনার 100-তে 90 পায়, 80 পায়, আপনার কোনোটা কিন্তু স্টার মার্কের নিচে নাই, মানে 75-এর নিচে নাই। এইটা আপনি বেসিক্যালি উইচি বলে, সেটা একটা কারণ। তারপর আমি বলি আপনার প্রিয় ভাই আমির হোসেন তুষার, তারপর আব্দুর রহমান জিহাদ, জুবায়ের রুবেল, বাহ খুব সুন্দর আলোচনা, লাবণী আহমেদ লিখেন শামীম ভাই আপনার এই প্রোগ্রামটা অনেক ভালো লাগে, এই প্রোগ্রামে এই প্রোগ্রামটা আমাদের আরো অনেক তারকাকে নিয়ে আসবেন, ওকে। তারপর মারুফ আহমেদ লিখেছেন ভাইয়ার জোকস গুলো অসাধারণ, হ্যাঁ আসলেই হৃদয়ের জোকস গুলো আসলেই অসাধারণ। তারপরে আছে তারপরে আমির হোসেন তুষার লিখেছেন আমিও হৃদয় ভাইয়ার জন্যই প্রোগ্রাম দেখতাম, ওকে। তারপরে ওসমান গনি আমি লক্ষ্মীপুরের, আমাদের লক্ষ্মীপুরের গর্ব, আপনি আর নাকি লক্ষ্মীপুরের নি কেন, মাহির চৌধুরী সিলেট থেকে দেখছি আজকের লাইভ প্রোগ্রাম শেষে শেষে থ্যাংক ইউ বলে যাবেন ভাই, থ্যাংক ইউ বলে যাবেন, বুঝছেন। আচ্ছা এখন আপনি বলেন, আপনি লক্ষ্মীপুর নিয়ে আপনার এক্সপিরিয়েন্স বলেন। আমার আমার ছোট ভাই, আমাদের এক বন্ধু আছে বুঝছেন, সে তাই যে জিজ্ঞেস করেন যে তোমার দেশে বাড়ি কই, সে কিছু বলে না। আবার জিজ্ঞেস করেন তোমার দেশে বাড়ি কই, কিছু বলে না। আবার জিজ্ঞেস করেন তো সে বলে নোয়াখালী, তো কি হইছে এরকম।
1: না কিন্তু আমি না এটা, হ্যাঁ আমি বলতে চাই আমি প্রাউড টু বি এ লক্ষ্মীপুরিয়ান, এবং অনেকে বল
0: আমিও তাই, আমিও তো ধর আমার আমার ছোট ভাইয়ের ওয়াইফ হচ্ছে তার বাড়ি আপনাদের দিকেই, আমাদের বন্ধু বান্ধব ম্যাক্সিমাম হচ্ছে আপনার ওইদিকের, ফলে আমিও প্রাউড ফিল করি, এটা জাস্ট বলা আর কি। হ্যাঁ
1: না না এটা আমি আসলে আপনারও বলতেছি না, আমি মানে র্যান্ডমলি বলতেছি আর কি। যেটা হয় যে আমি সত্যি প্রাউড টু বি এ লক্ষ্মীপুরিয়ান, প্রাউড টু বি এ লক্ষ্মীপুরিয়ান, প্রাউড টু বি এ লক্ষ্মীপুরিয়ান, এটা অডিয়েন্সের উদ্দেশ্যে একবারে বললাম। যেটা হয় যে অনেকেই মনে করে যে নোয়াখালীর দিকে যাদের বাড়ি তারা মনে হয় বলতে চায় না, হ্যাঁ, এবং অনেক জায়গায় আমাকে ঢাকা থেকে দেখানো হয়, তো এটা নিয়ে প্রচুর কোয়েশ্চেন আছে। যেটা হয় যে নর্মালি আমি ঢাকাতেই বড় হয়েছি, তো অনেকে আবার আমি মিরাকেলের অডিশন দিছি ঢাকা থেকে, তো অটোমেটিক্যালি অনেক জায়গায় চলে আসে যে ঢাকার ছেলে বা ঢাকায় থাকে। তো আমার আসলে বলতে কোনো দ্বিধা নাই, আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর, এবং অনেকে মনে করে যে লক্ষ্মীপুর যদি জিজ্ঞেস করে আপনার গ্রামের বাড়ি কই, যদি বলি লক্ষ্মীপুর, তাহলে বলে আচ্ছা নোয়াখালী বলতে অসুবিধা কোথায়, লক্ষ্মীপুর কেন বলেন আলাদা করে। এটা আসলে বৃহত্তর নোয়াখালীর অন্তর্ভুক্ত ছিল। তো লক্ষ্মীপুর নিয়ে এক্সপিরিয়েন্স হচ্ছে আমার আসলে লক্ষ্মীপুরে খুব বেশি থাকা হয় নাই, লক্ষ্মীপুরের কাছ থেকে আমি আমার লাইফের সবচেয়ে প্রিশিয়াস এবং সবচেয়ে মূল্যবান কিছু পাইছি সেটা হচ্ছে আমার বাবা মা। আমার বাবা মা লক্ষ্মীপুরে বড় হয়েছে, লক্ষ্মীপুর আমাকে আমার বাবা মা উপহার দিয়েছে, আমি আসলে ঢাকাতেই বড় হয়েছি, এবং আমার আমার জীবন যাপন, আমার চিন্তা ভাবনা, আমার কথাবার্তা, আমার জোক, আমার লেখালেখি সব জায়গায় আসলে ঢাকাটাই বেশি। আমি ঢাকার এই যানজট যান্ত্রিকতা এগুলোর মধ্যেই বড় হয়েছি, বাট আই লাভ লক্ষ্মীপুর আর কি।
0: হ্যাঁ
1: লক্ষ্মীপুরের কথা আসে, অনেকে বলে যে নোয়াখালীর ভাষায় একটু জোক টোক বলেন, আমি আসলে খুব বেশি পারি না, বাট মানে ট্রাই করে বলি যে আমার এক কাজিন আছে, তো ও হচ্ছে ওরকম মানে লক্ষ্মীপুরেই থাকে, তো ওরে ক্লাসে টিচার বলছে যে তোর একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞেস করি দেখি তুই তোর সাধারণ জ্ঞান কেমন, ধর তুই জঙ্গলে বেড়াইতে গেছিস, তোর একটা বাঘ আক্রমণ করছে, তুই কি করবি? স্যার আমি নদীকে ঝাঁপ দিব। তাই ধর বাঘও নদীতে ঝাঁপ দিছে, তুই কি করবি? স্যার আমি ডাঙা ধুড়ি যাবো। ধর বাঘও ডাঙায় উঠে গেছে, তুই কি করবি? স্যার আমি তাহলে গাছে উঠব। আচ্ছা বাঘও গাছে উঠছে, তুই কি করবি? স্যার আমি কি বাঘের হককে না আর হককে আমনে দিয়ে আরে মারিয়ে ছাড়বেন।
0: ওই যে একজন বলতেছিল দুষ্টামি করে দরবেশ বাবাকে, দরবেশ বাবা মনে করেন আমি মধ্যে বনের মধ্যে জঙ্গলের মধ্যে নামাজ পড়তেছি, হঠাৎ দেখলাম একটা বাঘ আসতেছে, আমি কি নামাজের প্রস্তুতি নিব নাকি আমি দৌড় দিব? দরবেশ বাবা বলছিল যদি অজু থাকে তাহলে প্রস্তুতি নিবা, না থাকলে দৌড় দিবা। যাই হোক আমরা মানে এটা এই জন্য বললাম যে আপনি যেটা বললেন না যে গনি মিয়া, আমাদের বন্ধু ওর কাছে শুনেছিলাম যে গনি মিয়ার ইয়েতে আপনার গাছে উঠেছে, সে পাশের বাড়ির ডাব গাছে ডাব খাবে, তার ডাব খেতে ইচ্ছা করছে কিন্তু সেই ডাব গাছটা তাদের না, পাশের বাড়িতে উঠছে, এর মধ্যে মালিক চলে আসছে, আসে ডাক দিছে আর গাছ কি ডারে, কয় সাসা আই গনি, গনন লাইক তো না, নামি আয় নামি আয়। আচ্ছা এখন আপনি বলেন যে এই যে আপনি আগের হৃদয় ছিলেন আর এখনকার হৃদয়, যে আপনি বললেন এনটিভির শো করে বের হয়েছেন লোকজন চিনছে না, কিন্তু এখন আবার আপনি এনটিভিতে যাচ্ছেন জাজ হয়ে কিংবা আরো বড় পজিশনে, আপনি যেখানে আপনার স্কুলে ইউনিভার্সিটিতে আপনি কিরকম রিয়াকশন পাচ্ছেন?
1: আমি যখন আমাদের আগে যারা পারফর্ম করতেছিল এইটা খুব মানে চোখে পড়তেছিল যে এইটা শুধু স্ট্যান্ড আপ কমেডির মঞ্চ না, ধরেন আমার যারা সিনিয়র আবু হেনা রনি, শাওন মজুমদার, ওনারা যখন পারফর্ম করছেন আমি দেখছি যে ওনারা যখন চেক নিতে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ বাজানো হচ্ছে। একসময় মানে আকরাম খান ছক্কা মারলে এরকম গান বাজানো হইতো, আশরাফুলরা সেঞ্চুরি করলে এরকম গান বাজানো হইতো, মানে এই ব্যাপারটা এইরকম যে আমাদের মধ্যে একটা শিহরণ তৈরি করতেছে। আমি নিজেকে ওই জায়গাটায় ডেফিনেটলি কল্পনা করতাম। তো ঘটনাটা আসলে ওই রকমই ঘটছে, পারফর্ম করার পরে সবাই ওইভাবে এক্সপেক্ট করছে। এবং আমার ওই আমি এটা এর আগে শামীম ভাইয়ের উপস্থাপনাতেই বাংলা ভিশনের একটা প্রোগ্রামে বলছিলাম যে কি হয় যে অনেকে বলে না যে ভাই আপনি আমার ক্রাশ, তারপরে আপনি অনেক কিউট এটা সেটা। তো আমরা যখন রাস্তায় নাইমা হাঁটতাম এক্সপেক্ট করতাম, যখন ওই যে স্ট্রাগলিং পিরিয়ডটাই যে কালকে একটা প্রোগ্রাম দেখাইছে টিভিতে আমার, আমি এক্সপেক্ট করতে যে ঠিক ওই কস্টিউমটা পরে বের হয়েছি, যে শার্টটা পরে আমি ধরেন পারফর্ম করছি ওইটা পরে বের হয়েছি, যে অ্যাটলিস্ট শার্টটা দেখে আমার চিনুক, কারো কোনো বুঝলাম না, কারো কোনো পাত্তাই নাই, মানে কেমন কথা, রাস্তা দিয়ে হেঁটে গেলাম চলে আসলাম কারো কোনো পাত্তা নাই। হ্যাঁ, তো এই ওই সময়টা তো আমি ছিলাম। মিরাক্কেলে যাওয়ার পরে হয়তো কিছুটা পারফরমেন্স এর ডেভেলপমেন্ট হয়েছে শেখার পরে, কিন্তু ধরেন চেহারায় তো বিশেষ পরিবর্তন এত শর্ট টাইমে আসে নাই। ধরেন মিরাক্কেলে যাওয়ার ঠিক এক মাস আগে আমি যেমন ছিলাম দেখতে, মিরাক্কেল থেকে বিরা তেমনই আসি দেখতে, হালকা হয়তো পরিবর্তন হইতে পারে, দেখতে একটু খারাপও হয়ে যেতে পারে পরিশ্রমের কারণে, কিন্তু ওই যে মানুষ বলে যে ভাই আপনি আপনি দেখতে এত কিউট, এই এটা সবটা ভালোবাসা থেকে আরকি, মিরাক্কেলের কারণেই হয়তো হয়েছে। আরেকটা জিনিস হয়েছে, আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে বন্ধু বান্ধবদের মধ্যে, আর এটা একটু মজা করেই বলি উইথ ডিউ রেসপেক্ট, আমার প্রত্যেক মানে আমি ফ্রেন্ডদের কাছে স্টার কখনো হইতে চাইনি, আমি বন্ধুদের কাছে বন্ধুই থাকতে চাইছি। সবচেয়ে বেশি হয়েছে আমি হচ্ছে রাইফেলস পাবলিক স্কুলে পড়ছি, রাইফেলস পাবলিক কলেজে পড়ছি, আমাদের কো এজুকেশন ছিল। তো তখন যেটা হইতো যে আমার মতো ছেলে পেলে যারা সবাই তো টুকটাক চেষ্টা করতো যে অমুক সুন্দরী মেয়ের সাথে একটু লাইন মারার চেষ্টা, বা যদি একটু পাত্তা দেয় আর কি টিফিন টাইমে একটু গিয়ে কথা বলার চেষ্টা, তো ওই সময় যাদের কাছে পাত্তাটা পাইতেছিলাম না আমরা, এরকম অনেককে আমি দেখছি, মানে এইটা একটা বিগ অ্যাচিভমেন্ট এবং মনে মনে আনন্দ আর কি, যে তারা আমাকে ইন্ডিয়াতে থাকাকালীন আমি দেখছি যে তারা ফেসবুকে পোস্ট করতেছে যে ও আমার খুব ভালো বন্ধু, হি ইজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন।
0: তাহলে পুরনো প্রেম কি আপনি ফিরে পেয়েছেন? ওই যে মেয়েটা পরিপূর্ণ হয়ে যাচ্ছিল, বোঝা যাচ্ছে যে অনেক পুরনো স্মৃতি আছে, সেই স্মৃতিটা শুনতে চাই কোন মেয়ে সে।
1: প্রেম তো পরের ব্যাপার, আমি তো বললাম কো এজুকেশনে কিছু ছেলে পেলে থাকে যারা হচ্ছে পাত্তাটা পাইলেই অনেক, মানে প্রেম কোথেকে ভাই, তাকাইছে হাসি দিয়ে বলছে, ধরেন আমি যা জিজ্ঞেস করছি কি অবস্থা, হাসি দিয়া ভালো আছি বলছে, তাতেই সাত দিনের পেট ভরে গেল। প্রেমের তো ব্যাপারই না এদের ক্ষেত্রে, তো ওইটাই হচ্ছিল না, কারণ তখন হচ্ছে সিনিয়র ভাইদের সাথে ওদের মানে কি হচ্ছে যে আমার যারা ব্যাচমেট যাদের সাথে আমরা চেষ্টা করতেছি যে ওরা যদি একটু কথা বলে একটু পাত্তা টাত্তা দেয়, কোচিং এ গেলে একটু তাকায় আমার দিকে, তারা ধরেন সিনিয়র ভাইদের সাথে প্রেম করতেছে, অথবা সিনিয়র ভাইদের সাথে তাদের একটা বিরাট ব্যাপার স্যাপার চলতেছে, মানে আমাদের প্রতি বিশেষ কোনো পাত্তাই নাই। তো ওই সময়ের কথা হচ্ছে আমি এক্সপেক্ট করি নাই, কিন্তু ব্যাপার হয়েছে যে যখন আমি দেখতেছিলাম এরা পোস্ট দিতেছে তখন একটু মানে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর কি।
0: এটা ভালো। আমরা শেষ পর্যায়ে, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তারা যারা তারা শুনতে পাবেন, আপনার আপনার মোবাইল থেকে আপনি যদি রেডিও ত্রিতাল বাংলা লিখে সার্চ দেন সেই অ্যাপটা ডাউনলোড করলে আপনি অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই জায়গাতে শুনতে পাবেন। এটা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, আমরা একই সঙ্গে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে আপনারা আমাদের খুঁজে পাবেন। একটু স্লোলি আমরা এগোচ্ছি। আমরা আজকে কথা বলছিলাম ইমদাদুল হক হৃদয়ের সঙ্গে, আমরা শেষ পর্যায়ে। আপনি চিন্তা করতে পারেন আমরা 45 মিনিটস কথা বলে ফেলছি?
1: না, আমরা বলি আর কি, যে ধরেন এইরকম ছেলে পেলে আমাদেরও তো ইচ্ছা করে কোথাও গিয়ে একটু পাত্তা পাওয়ার চেষ্টা করি, বা বিফোর মিরাক্কেল বা মনে করেন যে যখন পাত্তা পাচ্ছি না এরকম একটা সময় একটা ধরেন মেয়ের সাথে আমরা চেষ্টা করতেছি যে যদি একটু পাত্তা পাওয়া যায়, যে খুব চেষ্টা করতেছি কিন্তু মেয়েটার কোনো পাত্তা নাই। তো ফাইনালি গিয়ে বললাম যে তুমি যে আমার কোনো পাত্তা দিতেছো না, তুমি জানো আমার এই শার্টের দাম 2000 টাকা, আমার এই প্যান্টের দাম 3000 টাকা, আর আমার এই জুতা এটার দাম 8000 টাকা। সে বলে ঠিক আছে, শার্টের বোতামটা লাগাও, 15 টাকা দামের স্যান্ডো গেঞ্জি দেখা যাচ্ছে।
0: আয়মান সাজিদ বলছে আমার কমেন্ট পড়লই না। কেন পড়বো না, অবশ্যই আপনারা পড়বো। আয়মান সাজিদ আপনার কমেন্টে হৃদয় ভাইয়ার পাশে থেকে কমেডি প্র্যাকটিসের সুযোগ হয়েছে। আচ্ছা আচ্ছা আয়মান সাজিদ আপনার
1: পাশে, আয়মান সাজিদ হ্যাঁ আমাদের কিছু স্টুডেন্ট ছিল, মানে আমাদের কিছু ভাই ব্রাদার ছিল যাদেরকে আমরা গ্রুম করার চেষ্টা করতাম, তো তাদের মধ্যে আয়মান সাজিদ একজন।
0: আচ্ছা আমার উপর কি পরিমাণ খেপছে, লিখছে যে আমার কমেন্ট পড়লই না, ভালো বলছে। এখন আপনারা আপনাদেরকে দেখে কেউ যদি নিজেকে স্ট্যান্ড আপ কমেডি করার জন্য প্রস্তুত করতে চায় তাহলে সে কিভাবে প্র্যাকটিস করবে?
1: স্ট্যান্ড আপ কমেডি প্র্যাকটিসের ক্ষেত্রে এইটার ব্যাপারটা অনেকটাই একেবারে ম্যান টু ম্যান ভ্যারি করে আর কি। আমাদেরকেও যখন শেখানো হয়েছে তখন বলা হয়েছে, ধরেন কি হয় যে রাসেল পিটারসনের পারফরমেন্স আর জাকির খানের পারফরমেন্স একরকম না, আমি গ্লোবাল দুইজন পারফর্মারের নাম বললাম। আবার ধরেন বাংলাদেশে শাওন মজুমদারের পারফরমেন্স আর আবু হেনা রনির পারফরমেন্স একরকম না, বাট দুইজনের পারফরমেন্সই আমাদের ভালো লাগতেছে এবং তাদেরকে আমরা অ্যাডমায়ার করতেছি। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এটা মনে হয় প্রত্যেকটা পারফর্মিং আর্টের ক্ষেত্রেই হয়, আমি টুকটাক পড়তে গিয়ে যেটা দেখছি আর কি, অন্য শিল্প সম্পর্কে অতটা আমার ধারণা নাই, সেটা হচ্ছে নিজেকে আবিষ্কার করা। এটা একটা মানে একেবারেই প্রাথমিক ধাপগুলোর মধ্যে একটা। সো আপনারা প্রথমে যারা চান স্ট্যান্ড আপ কমেডি করতে, প্রথমে আসলে দেখেন যে আপনি একটু আপনাকে আবিষ্কার করেন, আপনার আপনার স্ট্রেংথটা একটু আবিষ্কার করেন। ধরেন আমাদের পারফরমেন্সের ক্ষেত্রে কি হইতো যে আমি একটু রিয়েল লাইফ জোক বলতাম, আবার আমারই পাশাপাশি অন্য কোনো পারফর্মার থাকতো সে একটু ইমাজিনারি জোক বলতো। সো এক একজন পারফর্মারের ক্ষেত্রে ব্যাপারটা এক এক রকম হয়। সো আপনি একটু নিজেকে আবিষ্কার করার চেষ্টা করেন এবং পাশাপাশি আপনার অবজারভেশন পাওয়ারটাকে একটু স্ট্রং করার চেষ্টা করেন। আপনার চারপাশে তাকান, অনেক বেশি মানে অনেক বড় রকেট সায়েন্স এটা না, এবং আপনার এটার জন্য আসলে নিউটন আইনস্টাইনের থিওরি জানতে হবে না। আপনি আপনার চারপাশে যদি অবজার্ভ করতে পারেন, ইউ উইল গেট আ লট অফ ম্যাটেরিয়ালস, এবং চারপাশে আমাদের প্রচুর মজার মজার ঘটনা আছে যেগুলো আসলে জাস্ট আপনার মতো করে তৈরি করে এনে স্টেজে বলতে পারলেই হবে। এবার আমরা কয়েকটা রুল ফলো করি আর কি। ধরেন আমার সামনে যে ঘটনাটা 10 মিনিট ধরে ঘটছে ওইটারে আমরা 1 মিনিটের একটা ম্যাটেরিয়াল হিসেবে তৈরি করি, ওইখান থেকে একটা পাঞ্চ বের করার চেষ্টা করি। সেইটা আসলে একে একে আপনি প্র্যাকটিস করতে করতে আরেকটা জিনিস করতে পারেন, সেটা আমরা করছি এবং আমাদেরটা করতে শেখানো হয়েছে, সেটা হচ্ছে যে প্রচুর অন্যদের পারফরমেন্স দেখতে হবে এবং প্রচুর অন্যদের লেখা পড়তে হবে। একজন ভালো পাঠকই ভালো লেখক হয়ে উঠতে পারে, একজন ভালো দর্শকই ভালো পারফর্মার হয়ে উঠতে পারে, এরকমটাই আমাদের যারা সিনিয়র ছিল তারা শিখাইছে। সো আমি ওই মেসেজটাই প্রিচ করার চেষ্টা করলাম। সো লেটস ট্রাই আর কি, আর সবকিছু করে আপনি জাস্ট ট্রাই করেন, আপনার আশপাশে একটু বলার চেষ্টা করেন, এরকম করতে করতে একটা সময় ইউ উইল গেট ইউর স্টেজ, এবং যখন মাইক্রোফোনটা আপনার হাতে তখন জাস্ট আপনার দর্শকদের সাথে সুবিচার করার চেষ্টা করেন, সময়টার সাথে সুবিচার করার চেষ্টা করেন, এবং একটা মিনিট সময়ও যদি আপনাকে দেওয়া হয় মঞ্চে দাঁড়িয়ে কথা বলার জন্য, জাস্ট ট্রাই টু মেক আ ব্লাস্ট অন দ্যাট। ওই ব্যাপারটা অনেকটা চ্যাক দ্য ইন্ডিয়া মুভির লাস্টে শাহরুখ খানের ডায়লগটার মতো, ওই 70 মিনিট সময়টা খেলে দিতে হবে। আমাদের তো আসলে হাতে 70 মিনিট থাকে না, আমাদের হাতে ইনফ্যাক্ট 10 মিনিটও থাকে না। আমাদের আজকের পারফরমেন্সটা ভালো হবে কিনা এইটা ডিসাইড করার জন্য আমাদের হাতে ম্যাক্সিমাম, ওই অডিশনের আগে গ্রুমিং করাইতে গিয়ে বলতাম যে ভাই তোমার হাতে 40 সেকেন্ডস আছে, 40 সেকেন্ডস এর ভিতরে যদি ইফ ইউ ক্যান গ্র্যাব ইউর টাইম তাইলে বলবে আরো শুনি, আদারওয়াইজ বলবে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ, যেটা আমার ক্ষেত্রে ঘটছে 3 বার। সো 40 সেকেন্ডস এ ঘটে নাই, বাট একে একে একটা সময় ঘটবে। সো আমরা যখন স্টেজে উঠি, বিদেশি স্ট্যান্ড আপ কমেডিয়ান ওপেন মাইকে এটা হয় যে 40 সেকেন্ডস এ যারা মানে যদি দে ক্যান নট মেক লাভ তাইলে লাইট জ্বালানো হয় বা কিছু একটা করা হয় যাতে করে তারা আর টাইমটা পায় না। সো আমরা আসলে 1 মিনিট 1.5 মিনিটের বেশি সময় পাই না, 1 মিনিট 1.5 মিনিট খেলে গেল তো আমি আসলে অডিয়েন্সকে নিয়ে নিতে পারলাম, এবার তাদের সাথে আমি একটা সুন্দর সময় কাটাইতে পারবো, সেই সময়টা না খেটলে এটা একটু টাফ হয়ে যায়। সো লেটস প্লে ইট আর
0: কি করা হয়, লাইট জ্বালিয়ে দেওয়া হয় যদি কেউ পারফরমেন্স ভালো করতে না পারে
1: এইটা, হ্যাঁ এরকমটা মানে আমরাও স্ট্যান্ড আপ ইয়েতে আমাদের স্টুডেন্টরা যখন ওপেন মাইক করতো, আমরা একটা পাশ থেকে ওই লেজারের মতো একটা লাইট মারতাম, ও বুঝতে পারতো যে 40 সেকেন্ড ইওর টাইম ইজ আপ, সো নেমে যাও, লেটস ট্রাই ফর দ্য নেক্সট আর কি। সো এরকম করতে করতে যেদিন ওপেন মাইক সে ক্রস করতে পারবে তারপরে সে লাইন আপে আসবে।
0: খায়রুল বাবু যুক্ত হয়েছেন, খায়রুল বাবু হচ্ছে বাংলা ভিশন একজন সিনিয়র প্রডিউসার, কিন্তু উনি একজন রম্য লেখক যার স্ট্যাটাস পড়ে ফেসবুকে আমি হাসি, রেগুলার হাসি। খায়রুল বাবু লিখেছে, দেখছি শুনছি কমেন্ট করছি, হৃদয়কে শুভেচ্ছা, শামীম ভাইকে ধন্যবাদ ধারাবাহিক ভাবে এদের আড্ডায় সংযুক্ত করার জন্য।
1: এবং আমি একটু অ্যাড করতে চাই, খায়রুল বাবুই ভাই হচ্ছেন আমি এনটিভিতে যে হাসো যখন পারফর্ম করছিলাম, যেটার কথা বললাম, খাইরুল বাবু হচ্ছে হাসোর ক্রিয়েটিভ হেড ছিলেন, তখন থেকে হি ইজ ওয়ান অফ দ্য গ্রুমার্স আর কি আমার। এবং পরবর্তীতে বাংলা ভিশনের জন্য একটা প্রোগ্রাম আমি হচ্ছে একটা অনুষ্ঠানের একেবারে শুরু থেকে ওইটার প্রোডাকশন ডিজাইন, ওই প্রোগ্রামের সেগমেন্টেশন, যাবতীয় ক্রিয়েটিভ প্ল্যানিং নিয়ে কাজ করি, এবং ওই অনুষ্ঠানটার 25টা এপিসোড স্ক্রিপ্ট লেখা সৌভাগ্য হয়েছিল আমার, যেটা অলরেডি 100 এপিসোড ক্রস করছে, নানান কারণে সময় করে এখন লেখা হচ্ছে না, বাট ওই অনুষ্ঠানটা আমরা একসাথেই শুরু করি, আমি খাইরুল বাবু ভাই এবং আবু হেনা রনি। সো মানে সে আসলে আমাদের খুব কাছের আর কি, আমার জন্য ব্লেসিং যে সে দেখছে।
0: বাবুই, তোমার তোমাকে তো আমরা পুরো এপিসোড দিয়ে দিলাম বাবুইকে নিয়ে। এখন আমরা একদম শেষ পর্যায়ে, সুপ্রিয় দর্শক, আমরা বিদায় নিয়ে নিচ্ছি। আমরা এখন হৃদয়কে 5 মিনিটের জন্য মাইক্রোফোন দিয়ে দিব, আর আপনারা যারা কে কোথেকে দেখছেন সেখানে লিখে দেন, আপনারা লাইক লাইক দিয়ে দেন বা শেয়ার করে দেন, তাহলে সবাই দেখতে পাবে। আর আমাদের রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, আপনারা যদি আপনার মোবাইল থেকে অ্যাপ বা প্লে স্টোরে যান, সেখানে রেডিও ত্রিতাল বাংলা লিখলে এই যে বানানটা আছে না আমার মাথার কাছে উপরে, এই বানানটা যদি আপনারা লেখেন তাহলে সেখান থেকে আপনি দেখবেন ত্রিতাল বাংলা, TRETTLBNGLA ইউএসএ, এটাতে আপনি রেডিওটা ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা হৃদয়, আপনার হাতে মাইক্রোফোন, বলেন।
1: ওকে, থ্যাংক ইউ এই মাইক্রোফোনটা দেওয়ার জন্য। আমি একদম শেষ কথা বলবো হচ্ছে, ফার্স্ট অফ অল থ্যাংকস টু রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ, এন্ড স্পেশালি থ্যাংকস টু শামীম শাহেদ ভাই। আমি একদমই মানে হিউমার নিয়ে, অনেক হিউমার হইলো, অনেক হাসাহাসি হইলো, আমি জানি না আমি একটু সিরিয়াসলি সিরিয়াস বলতেছি কিনা, আমি প্রথমেই ক্ষমা প্রার্থী হচ্ছি দর্শকদের কাছে। সেটা হচ্ছে যে আমরা যখন, আমি যে স্ট্রাগলিং টাইমটার কথা বললাম ওইটা নিয়ে খুব অল্প বলছি, আমরা আমাদের স্ট্রাগলিং টাইমে অনেক গল্প আছে, আমি প্রচুর অডিশন দিছি, প্রচুর অডিশন দিছি স্টুডেন্ট লাইফে ওই সময়, মানে একটা স্বপ্ন নিয়ে, এবং প্রচুর টেলিভিশন চ্যানেলের রিসেপশনে আমরা বসে থাকছি একজন প্রডিউসারের সাথে দেখা করার জন্য, দেখা করে একটু বলবো যে ভাই আমার একটা চান্স দিয়ে, হ্যাঁ আমি এটা এটা করতে পারি, আমি এটা এটা করছি, আমার একটা চান্স দিয়ে। তো এইরকম আমরা যতগুলা চ্যানেলের রিসেপশনে বসে থাকছি, তার মধ্যে বাংলা ভিশন একটা চ্যানেল, এবং আমি যখন বাংলা ভিশনের ইয়েতে বসে থাকি, বাংলা ভিশনের রিসেপশনে বসে থাকি, বাইরের একটা রিসেপশন আছে, ভেতরে একটা হচ্ছে যে ওয়েটিং রুম যেখানে আমরা গেলে চা টা খাই, ওটা গেস্ট রুম টাইপের, বাইরের একটা রিসেপশন আছে, একদম রিসেপশনিস্টরা যেখানে বসে তার পাশে আর কি, কল করে যদি অ্যালাউ করে তাইলে ঢোকে আর কি, বাংলা ভিশন মানে টেলিভিশন চ্যানেল গুলো খুব প্রোটোকলের। শামীম শাহেদ ভাই তখন সেখানকার হেড অফ প্রোগ্রাম, এবং হি ইজ আ বিগ ফেস ফর আস, সো আমরা এক্সপেক্ট করি না যে শামীম শাহেদের সাথে দেখা হবে, আমরা এক্সপেক্ট করতাম প্রডিউসারদের সাথে দেখা হবে, শামীম শাহেদ ভাইরে হয়তো প্রডিউসার যায় বলবে যে এই ছেলেটার একটা চান্স দেওয়া যায় কিনা। তো এইটা আমার জন্য একটা বিশাল ব্যাপার যে সেই শামীম শাহেদের পাশে বসে আমি আজকে কথা বলতে পারতেছি। হ্যাঁ, মিরাকেল করে কি হয়েছে বা পারফর্ম করতে এসে অনেকে জিজ্ঞেস করে যে ভাই মানে আর্টিস্ট হইতে এসে কি হয়েছে, কি করছেন, সো দিজ আর দ্য ব্লেসিংস আর কি, যে আমরা একটা সময় যাদের সাথে, ওই যে বললাম আহসান হাবিব ভাই আমার বইয়ের মোড়ক উন্মোচনে আসছেন, আমি আমার বইয়ের প্রথম বইয়ের যখন মোড়ক উন্মোচন হয় তখন আনিসুল হক ভাই, আহসান হাবিব ভাই, মানে দ্য বিগ ফেসেস, যাদেরকে দেখে আমরা একটা সময় স্বপ্ন দেখছি যে যাদের পাশে দাঁড়াবো, তারা এসে আসছে আমাকে শুভেচ্ছা জানাইতে। তো এই ঘটনাগুলো ঘটছে, স্পেশালি শামীম শাহেদ ভাইকে নিয়ে বললাম, এবং পাশাপাশি এটাও বলে রাখি যে আমাদের স্ট্রাগলিং পিরিয়ডে এইটা ঘটছে, দেশে যখন আসি মিরাক্কেল করে তখন বাংলাদেশে অনেক টেলিভিশন চ্যানেলস, অনেক হেড অফ প্রোগ্রামস, অনেক নীতি নির্ধারকরা আছেন, তো ওই সময় প্রথম আমাদেরকে একেবারে মানে শুধু আপন করে নেওয়া না, যে জড়ায় ধরে এবং যে সাহস দেয় যে তোমরা কাজ করে যাও আমরা একসাথে ভালো কাজ করব, তাদের মধ্যে একেবারে প্রথম দিককার নাম হচ্ছে শামীম শাহেদ।
0: এটা একটা কারণ আছে, এটা কারণটা হলো কি, অনেকে কিন্তু আমাদেরকে বলেছিল যে হ্যাঁ ভারতীয় একটা চ্যানেলে তারা ইয়ে করে আসছে, আপনারা কেন তাকে প্রমোট করছেন, তা আমি তাদেরকে বলেছিলাম যে দেখেন আমাদের ছেলে পেলেদেরকে কেন ভারতীয় চ্যানেলে যেতে হয়েছে, সেখানে আমাদের ব্যর্থতা, ওদের সাকসেস, ফলে ওদেরকে আমাদের যদি স্পেস না করে দেন তাহলে এটা আমাদের লাইফে আমরা এখান থেকে পিছায় পড়ব।
1: এক্স্যাক্টলি, এবং আমি আসলে মানে শামীম শাহেদ ভাই তখন যতটা সাহস দিছেন সেইটার বলেই টেলিভিশনে অনেকদিন আমরা অনেক কিছু করার সুযোগ পাইছি, এবং উই হ্যাভ বিন প্রমোটেড আর কি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে। সো আমি এখনো বলতেছি যে এই আজকের প্রোগ্রামটা, এবং ইটস নট এন এন্ড, আমাদের ফোনে কথা হচ্ছিল, মেসেঞ্জারে কথা হচ্ছিল যে ভাই একসাথে আরো অনেক কাজ করতে চাই, আমরা খুব মিস করি, আমরা চায়ের আড্ডায় এখনো, আমরা মিরাক্কেলের 8-10 জন মিলে যখন আড্ডা দিই চায়ের আড্ডায়, যেই নামটা প্রায় নেই যে উনি থাকলে অনেক ভালো হইতো, তার মধ্যে একজন হচ্ছে শামীম শাহেদ। তো শামীম ভাইরে নিয়ে বললাম, আরো অনেক বলা যায়,
0: আমার কিন্তু দুইটা প্রোগ্রাম প্ল্যানের মধ্যে ছিল, এটা খাইরুল বাবু জানে, সেটা হলো যে আমরা একটা দুর্দান্ত একটা আইডিয়ার উপর কাজ করছিলাম, এবং এটা শুনে রনির সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে, এবং আরো সজলের সাথে কথা হয়েছে, বেশ কয়েকজনের কথা হয়েছে, ওইটা যদি আমরা করতে পারতাম, এখন আমার মাথায় আছে, যদি এটা করতে পারতাম এটা খুব ইন্টারেস্টিং হইতো, কারণ আমাদের দেশে এই যে আমার, আমি, তারপরে আপনার আগামী, তারপরে সাগর জাহানের প্রোগ্রাম ইয়েগুলা, আরমান ভাই, সিকান্দার বক্স, লং মার্চ, রেড সিগনাল, এগুলো সবই কিন্তু একটু ফান বেসড। ওর ফান কোন ফানি কোনো কিছু হলে আমি সেখানে আছি। তো সেদিক থেকে একটা ইয়ে, আমরা শেষ পর্যায়ে আমরা চালাতে পারছি না হৃদয়কে দিয়ে, আসলে এক এপিসোডে হবে না হৃদয়, আপনার সাথে আমাদের আবার একদিন বসতে হবে। আপনাকে শুধু বলে রাখি, নেক্সট যেদিন আপনি বই আবার লিখবেন তখন আপনি মোরগ উন্মোচন করবেন না, আপনি করবেন মোরগ উন্মোচন। একটা বক্স নিয়ে যাবেন, বক্সের ভিতরে মোরগ রাখবেন, মোরগটা খুলে বের করবেন, মোরগ উন্মোচন।
1: হোপফুলি আবার লাইভে আসবো, রেডিও ত্রিতাল বাংলায় হয়তো আবার কথা হবে, বা অন্য কোনো ভাবে শামীম সাহেদ ভাইয়ের সাথে আবার আড্ডা হবে। সবশেষ কথা এইটুকুই যে আমি আসলে খুব সাধারণ পারফর্মার, সাধারণ একটা মানুষ, যারা যতজন বললেন যে আপনার ভক্ত বা বড় বড় কথা বললেন আমাকে নিয়ে, এগুলো কোনোটারই যোগ্য আমি না। আমি জাস্ট চেষ্টা করছি, চেষ্টা করে যাচ্ছি। আমার মতোই সাধারণকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আমি খুব মানে দেখেন এই যে আমার দিকে তাকান আপনি, যে এই অগোছালো একটা ছেলে, মানে একটা প্রোগ্রামে হয়তো দেখানোর মতো সে না, অগোছালো করে কথা বলি, করতেছি এর মাঝখানে, এরকম একটা ছেলের স্পেস আপনারা দিচ্ছেন, আপনারা ভালোবাসতেছেন, সাহস দিচ্ছেন, এর চেয়ে বেশি কিছু আর কি হইতে পারে। আমি যতদিন কাজ করবো আপনাদের এই ভালোবাসার জন্য কাজ করবো। পুরোটা প্রোগ্রাম জুড়ে যত কথা বললাম, কোনো ভুল হয়ে থাকলে দয়া করে মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, দেখা হবে।
0: ধন্যবাদ, ধন্যবাদ। আমি একটা ছোট্ট প্রসঙ্গ বলতে চাই, হৃদয় যেভাবে বললেন না, আমাদের দেশটাতে আমাদের মানুষরা ভালো, কিন্তু আমাদের দেশটাতে না বিনয় আর একটু বেশি দরকার। এই যে হৃদয় এতটা বিনীত ভাবে বললেন যে আমি অতটা জানি না অতটা, এইটা আসলে খুব দরকার। গতদিন আমরা যখন শাওনের সাথে কথা বলছিলাম, শাওন আমরা দেখেছি যে প্রত্যেকে আমরা বলি যে চিনো সামারে, মানে এইটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম জায়গাতে থাকে। আমি যখন বাইরে দেশগুলো ঘুরেছি তখন আমরা দেখেছি যে যত মেধাবী, যে যত জ্ঞানী, যে যত উপরে ওঠার স্বপ্নটা তার ভেতরে লালন করে, সে তত বিনয়ী। ফলে আমাদের ধারণা আমাদের সবাই বিনয়ী, এবং আমাদের আরো বিনয়ী হয়ে যাব আমরা। বিনয়টা থাকলে আপনার সাকসেসটা নিশ্চিত। ফলে কেউ যদি আপনাকে, আমরা যখন এখানে এসে কোনো কারোর সাথে কথা বলে আসি, এত বিনীত দেখি, তখন মাঝে মাঝে মনে হয় কেউ লোকটা বোকা, আমার কথা বুঝলোই না, কিন্তু পরে বুঝি যে উনি সবই বুঝেছেন, খালি বিনয়ের কারণে উনি বিনয়ী ভাবেই থেকেছেন। এই বিনয়টা আমাদের খুব দরকার। হৃদয় অত্যন্ত ধন্যবাদ আপনাকে, ইমদাদুল হক হৃদয়, আমাদের বাংলাদেশের নাম আরো জয়যুক্ত করেন, আপনার সাকসেস আরো চাই, আবার আমরা বসবো। ভালো থাকবেন সবাই, সবাইকে আবার দেখা হবে, বাই, ধন্যবাদ।

বৃষ্টি এখন ঝড় হয়ে গেছে প্রিয়, দুজনে মৌন, মুখর দুচোখের দাবি, আলোক পীড়িত এখনো শয্যাখানি, কেন উদাসীন গৌরবে দেরি করো, আমার প্রদীপ যত্নে নিভাও তুমি।

0: সম্প্রতি চট্টগ্রামে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে যেসব তাজা প্রাণ অকালে ঝরে গেছে তাঁদের আত্মার শান্তি হোক, স্যান্ডোজের এই কামনা।
1: কেঁদেও পাবে না তারে, তবু বাজে কান্নার শানায় বর্ষার অঝোর ধারা। তুমি আমি দেশবাসী কাঁদব সবাই,
0: উদাস নির্লিপ্ত বসে থাকব না শীতল পাটিতে, গণসমাধির দূরে কাছে মুহূর্তে নীরব হয়ে দাঁড়াবো মাটিতে।

সকাল থেকে বৃষ্টির পালা শুরু, আকাশ হারানো, আধার জড়ানো দিন। আজ কি যেন শ্রাবণ করেছে পণ, শোধ করে দেবে বৈশাখী সব ঋণ। রিমঝিম ঝরে অঝরে অন্ধধারা, ঘন বর্ষণে আপাত আত্মহারা। পৃথিবীতে যেন দিন নেই, রাত নেই, স্তম্ভিত কাল, মেঘ মায়ালোকে লীন।

0: মেঘের পাহাড় কেটে বৃষ্টিরা নেমে আসে, পাখির জানালা বেয়ে হিজলের হাত ধরে নদী আর মাছের দুয়ারে, মায়ের কোলে রোমে কাজলির চোখ ফোটে, কদম ফুলের রেণু ভিজে যায়, শুধু ভিজে যায়।
1: আকাশের পাড় ভাঙে মেঘের দুকুল ভাসে, বেদিনীর ডাগর শরীর ভিজে যায়, শুধু ভিজে যায়।

0: বা এত সুন্দর গান, এটা কি ভারতীয় সিডির বাংলা গান?
1: আরে না, ভারতীয় সিডির গান হতে যাবে কেন? এটা আমাদের দেশীয় শিল্পী আসিফের গান, সাউন্ডটেক থেকে বের হয়েছে। কেন, তোমার সংগ্রহে কি এই সিডিটা নেই?
0: আজকাল সিডি কিনতে ভীষণ ভয় লাগে, কোনটা আসল কোনটা নকল চেনা যায় না।
1: বারে তুমি অরিজিনাল জায়গা থেকে কিনলেই পারো।
0: সেটা আবার কোথায়?
1: সাউন্ডটেক সিডি বাজার, 46 নিউ সুপার মার্কেট, বায়তুল মুকারম, ঢাকা। অবশ্যই ইচ্ছে করলে ফোন করে জেনে নিতে পারো। তাদের ফোন নাম্বার হলো 956-9955।
0: হ্যাঁ, আধুনিক প্রযুক্তির সেরা উপহার সাউন্ডটেক এর অরিজিনাল সিডি বাজার। আজই আপনার কপি সংগ্রহ করুন। 46 নিউ সুপার মার্কেট, বায়তুল মুকারম, ঢাকা।
1: সাউন্ডটেক সিডি বাজার।

বহু বছর পর আমার ঘুম ভাঙল, আমার ঘুম ভাঙল বৃষ্টির শব্দে। মাথার কাছে কে খুলে দিল জানালা, কে গাইল এমন গান,

0: আজকে আমরা খুব এক্সাইটেড যে আমরা বাংলাদেশের জনপ্রিয়তম অভিনেত্রী সাবিলা নূরকে পেয়েছি। সাবিলা নূর হচ্ছেন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী, যিনি বাংলাদেশে বিজ্ঞাপন থেকে শুরু করে নাটক এবং অন্যান্য অনেক ক্ষেত্রেই তার বিচরণ আছে। তা আমরা সাবিলা নূরের সাথে কথা বলবো, তার জার্নিটা শুনবো, তার বাকি যে যে পর্যায়ে তার টার্নিং পয়েন্ট ছিল সেগুলো শুনবো, তার অর্জনগুলো শুনবো, পাশাপাশি তার অন্যান্য ক্ষেত্রে তার স্বপ্নটাও শুনবো। সাবিলা, কেমন আছেন আপনি?
1: ভালো আছি ভাই, আপনি কেমন আছেন?
0: আমি আছি ভালো। আর আমাদের জায়গা থেকে আমরা খুবই আনন্দিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। তো আপনাকে আমাদের প্রথম প্রশ্ন, যে আপনি কেন আমেরিকাতে?
1: আমি মূলত আমেরিকাতে আসলে এসেছি আমার বোনের সাথে দেখা করতে। আমার বোন এখানে থাকেন টেক্সাসে, এবং দু ঈদের দীর্ঘ কাজের প্রেশারের পরে আসলে আমার একটা ব্রেক দরকার ছিল, একটু রিফ্রেশ হওয়ার দরকার ছিল। তো সেই কারণে আসলে আমেরিকাতে এসেছি, যেন একটু ঘুরতে পারি, একটু মাইন্ডটা রিফ্রেশ করতে পারি।
0: ওকে, আপনি কি এখন ডালাসে আছেন?
1: জি।
0: আচ্ছা আচ্ছা, তো এর মধ্যে কি করলেন, কবে আসছেন, কি কি করলেন, আমাদেরকে একটু সংক্ষেপে বলেন।
1: আমি জুলাইয়ের 17 তারিখ এসেছি। এরপরে এখন পর্যন্ত আসলে টেক্সাসের বাইরে যাওয়া হয়নি, টেক্সাসের মধ্যেই বেশ কয়েকটা জায়গায় ঘুরেছি। এবং আসলে এর আগে আমার বোন যেহেতু টেক্সাসে থাকে, এর আগে যতবার এসেছি টেক্সাসেই আসা হয়, কিন্তু প্রতিবারই আসলে নতুন নতুন কোনো জায়গায় যাওয়া হয় বা নতুন কোনো কিউজিন ট্রাই করা হয়। এই এক্সপিরিয়েন্স গুলাই আসলে আমার মনে হয় খুব বেশি ইম্প্যাক্ট ফেলে আমাদের মানে মেন্টাল রিফ্রেশমেন্টের উপর। বাট এর মধ্যে ইনশাল্লাহ আমি এলে যাচ্ছি ঘুরতে আমার বোনের সাথে, এবং হয়তো মেক্সিকো যাওয়ারও প্ল্যান আছে।
0: আচ্ছা, তো আপনার কেমন লাগছে?
1: খুবই ভালো লাগছে, কারণ আসলে এইভাবে যেহেতু আমার আম্মু আছে সাথে, ফ্যামিলিকে এভাবে আসলে সময় দেওয়া হয় না, কারণ অনেক কাজের প্রেশার থাকে। সো কাজের প্রেশারের পরে রাতে এসে আসলে সেভাবে করে কারোর সাথে গল্প করা হয় না বা কথা বলা হয় না, টাইম পাস করা হয় না। তো এখন আসলে বোনের সাথে, আমার দুলাভাই আছে, আমার আম্মু আছে, আব্বু আসবেন, তো সবার সাথে ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। খালি আমার হাজবেন্ডকে একটু মিস করছি।
0: ওহ, গ্রেট গ্রেট। আন্টি আছেন না? আন্টিকে সালাম। আন্টি আসসালামু আলাইকুম।
1: আমি পাস করে দিব।
0: হ্যাঁ অবশ্যই। আর আঙ্কেলও আসতেছেন, খুবই খুবই ভালো কথা, খুবই আনন্দের কথা। আমার সাথে সাবিলার একটা ছোট যোগাযোগ আছে, সাবিলার বড় বোন হচ্ছে আমার ওয়াইফের বন্ধু, তাই তো? সেই হিসাবে সাবিলা আমার কাছে বড় তারকা না, আমার কাছে আসলে বোন, ছোট বোন। সাবিলা, আপনার আপনার এই যে অগণিত ভক্ত এবং সবাই আছে, আপনাকে তো সহজে ইন্টারভিউতে পাওয়া যায় না, আমরা পেয়েছি। আমরা রেডিও ত্রিতাল বাংলার পক্ষ থেকে অত্যন্ত আনন্দিত, আপনাকে শুভকামনা জানাচ্ছি। অনেকে এর মধ্যেই লিখছেন, হ্যালো সাবিলা নূর, মুন্না লিখেছেন, আরো অনেকে লিখছেন, তো সবাইকে ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা লিখে দেবেন, আবার জানিয়ে দেবেন যে কোথায় কোত্থেকে আপনারা দেখছেন। আর পাশাপাশি আপনার কাছে আমাদের প্রশ্ন, আপনি জীবনে কি হতে চেয়েছিলেন?
1: আমার আসলে ছোটবেলা থেকে এক এক সময় এক এক ধরনের প্রফেশনের প্রতি ইন্টারেস্ট ছিল। ডক্টর হতে চেয়েছিলাম, বাট আমার যে ইন্টারেস্টটা এখনো আছে সেটা হচ্ছে টিচার হওয়ার। আমি যেহেতু ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট, তো আমার ইচ্ছা আছে ফিউচারে অ্যাক্টিং এর পাশাপাশি টিচিং প্রফেশনটাকেও পারসু করার।
0: ওকে, তো আপনার আপনার জন্ম কোন তারিখে?
1: আমার জন্ম 27 মে।
0: আচ্ছা, আপনার রাশি তাহলে?
1: মিথুন।
0: ওরে বাবা, আপনি আপনি আমার আমার হচ্ছে জুনের 3 তারিখ, তা আপনি আমার চাইতে 5-6 দিনের বড়।
1: হ্যাঁ, আপনিও তো তাহলে মিথুন।
0: আমি মিথুন, হ্যাঁ সেটাই। এবং মিথুন মিথুন মিথুনদের মধ্যে আড্ডা নাকি খুব ভালো জমে, মিথুনরা নাকি খুব ভালো মানুষ হয়, এটা আমি নিজেকে দেখে বুঝতে পারি। মিথুনরা খুব ক্রিয়েটিভ হয়। আচ্ছা, এখন আপনার আপনার জন্ম হচ্ছে চট্টগ্রামের পটিয়ায়, আর আপনি এখন ঢাকাতে থাকছেন। আপনার স্কুল ছিল ভিকারুননিসা?
1: না ভাইয়া, আমার স্কুল ছিল স্কলাস্টিকা। তো আমার যখন 40 দিন বয়স, তখন আমার আব্বু আম্মু, মানে আমি চিটং থেকে ঢাকায় মুভ করি 40 দিন বয়সে। তো এরপরে আসলে ঢাকাতেই থাকা হয়, চিটং এ যাওয়া হয়েছে ঈদের সময়, কারণ আমার দাদার বাড়ি, নানা বাড়ি সব চিটাগং এ। তো সেভাবে ঈদ সেলিব্রেট করতে বা কোনো স্পেশাল ফাংশন সেলিব্রেট করতে যাওয়া হয়েছে। এছাড়া ঢাকাতেই থাকা হয়েছে। আমি স্কলাস্টিকায় পড়েছি, স্কলাস্টিকা থেকে ও লেভেলস কমপ্লিট করেছি, এরপরে ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে এ লেভেলস কমপ্লিট করেছি।
0: ও গ্রেট গ্রেট। তো এখন আপনার জন আপনার সবচেয়ে আলোচিত কাজ ছিল কোনটি যদি আমরা প্রশ্ন করি, তার আগে আমরা একটু জানতে চাই যে আপনি মিডিয়ার দিকে আকৃষ্ট হলেন কেন? কারণ আপনার বড় ভাই

0: তিনি সৈয়দ ইশতিয়াক, আমরা তাকে খুব মানে আমাদের সাধারণ মানুষ সবাই খুবই কম চেনে। আবার পাশাপাশি আপনার বোন নাবিলা নূর কুহু, কেউই তো আসলে খুব একটা এই অঙ্গনের সঙ্গে যুক্ত ছিল না, ছিল কি?
1: না, আমার ভাইয়া হচ্ছে ইমতিয়াজ, বিহু ভাইয়া হচ্ছে অস্ট্রেলিয়াতে থাকে, ও কম্পিউটার ইঞ্জিনিয়ার, একদমই কোনো মানে এই অঙ্গনে একদমই রিলেটেড না। আমার বোন নাবিলা, ও হচ্ছে আমেরিকাতে থাকে এবং ও টুকটাক গান এবং অভিনয়ের সাথে জড়িত। ও এখনো এখানে বাঙালি কমিউনিটিতে বেশ কিছু স্টেজ প্রোগ্রামে গান এবং অভিনয় করে থাকেন,
0: কিন্তু খুব একটা কিছু
1: প্রফেশনালি কেউই করেনি। আমার ক্ষেত্রে আসলে আমার শুরুটা হয়েছে আমার আম্মুর কারণে, কারণ আম্মুর অনেক ইচ্ছা ছিল আমাকে মিডিয়া অঙ্গনে দেখার। এবং শুরুতে তো আমি নাচ করেছি, আমি বুলবুল ললিতকলা একাডেমি থেকে ক্লাসিক্যাল নৃত্য, কত্থক নৃত্য এবং আধুনিক নৃত্যে কমপ্লিট করেছি ডিপ্লোমা। সো ওইটার পরে আসলে বিভিন্ন জায়গায় ফটো সেশনে যাওয়ার কথা বলতো আম্মুকে। সো আম্মু একবার ট্রাই করার পরে যখন বিভিন্ন এজেন্সি থেকে বিভিন্ন ব্র্যান্ডের কল আসলো, তখন আম্মু আমাকে সাথে থেকে আসলে অনেক এনকারেজ করেছে এটা পার্সু করার জন্য। এবং একটা পর্যায়ে এসে আসলে আমারও ইন্টারেস্ট জেগেছে যখন দেখেছি ভালো কাজ করছি, ভালো ব্র্যান্ডের সাথে যুক্ত হচ্ছি, ভালো গল্প পাচ্ছি। সো তখন আসলে আমার ইন্টারেস্টটা বেড়ে গেছে। এবং দর্শকের ভালোবাসা পাওয়ার পর আমার মনে হয় এই জায়গাটা কেউ ছাড়তে চায় না, কারণ সর্ট অফ একটা মানে এটা পাওয়ার পর আসলে ছাড়ার ইচ্ছাটা ইউজুয়ালি থাকে না কারো, আমার যেটা মনে হয়। এক্স্যাক্টলি
0: এক্স্যাক্টলি। তবে আন্টিকে আমার আন্টির কথা বলতেই হবে যে আমাদের দেশে আসলে আমরা যাদেরকে দেখেছি যারা সফল হয়েছেন, পরবর্তী সময় অনেক ভালো কিছু করেছেন, তাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি তাদের বাবাদের তুলনায় মায়েদের ভূমিকা অনেক বেশি থাকে। এবং সাবিলার ক্ষেত্রে আমি আন্টিকে দেখেছি প্রচন্ড রকম অ্যাক্টিভ এবং খুবই কি করা যায়, কোনটা করা যেতে পারে, কোনটা ভালো হবে, সেভাবে সাবিলাকে গাইড করে নিয়ে যাওয়া। আরেকটা বিষয় সাবিলা, আমরা অনেকেই দেখি যে যখন বাবা মা অ্যাক্টিভ থাকে তখন দেখা যায় যে ছেলে মেয়েরা অনেক বিরক্ত হয়, কিন্তু আপনি কিন্তু হন নাই, আপনি কিন্তু সবসময় মাকে নিয়েই এগিয়েছেন এবং একই সঙ্গে আপনি সেই বিষয়টাকে এনজয় করেছেন, তাদের সহযোগিতা নিয়েছেন, তো এটা খুবই আনন্দের ব্যাপার। তো এখন আপনি আমাকে বলেন যে আপনি সবচেয়ে বেশি ভিজিবল হলেন কখন, আপনার কাজগুলো সবচেয়ে বেশি ভিজিবল হলো কখন? আপনার প্রথম কাজ যদি হয় গ্রামীণ ফোনের সেই ফটোশুট, তারপরে আপনার কোন কাজটা আপনার টার্নিং পয়েন্ট বলা যেতে পারে?
1: আমি বলবো আমার প্রথম যে নাটকটা করেছি ইউটার্ন 2014 সালে, আসলে সেটাকেই টার্নিং পয়েন্ট হিসেবে ধরা যায়। কারণ আসলে টিভিসির বা আমরা যখন টিভিতে কাউকে দেখি, টিভিসির ক্ষেত্রে ওভাবে করে আলোচিত হওয়াটা খুব ডিফিকাল্ট, কিন্তু তারপরেও আসলে আমি আদনান আল রাজীবের বেশ কিছু ডিরেকশনে টিভিসি করেছিলাম। এরপরে আমাকে মানুষজন আস্তে আস্তে চিনতে শুরু করলো, কিন্তু এরপরে আদনান ভাইয়াই রেদওয়ান রনি ভাইয়াকে বলেছে আমার কথা, সাজেস্ট করেছিল উনার নাটকে কাস্ট করার কথা বলতে। সো এরপরে আসলে ইউটার্ন করার পরে বেশ কিছু ভালো ডিরেক্টরের গল্প বা দর্শকের কাছে পরিচিতি পাওয়াটা শুরু হয়েছে। সো আমি বলবো ইউটার্ন, এবং এরপরে আমি যে দুটো নাটক করেছি, 2015 করেছিলাম মাঙ্কি বিজনেস এবং 2016 করেছি শতডানা প্রজাপতি, এই তিনটা নাটকের পরেই আমি বলবো আসলে আমার জার্নিটা পুরো দমে শুরু হয়েছে অভিনয়ে, আমার অভিনয়ের ক্ষেত্রে।
0: ওকে ওকে। আমাদের মুক্তারুল হাসান মুন্না, তিনি লিখেছেন আমার এতগুলো কমেন্ট করলাম, কমেন্ট পড়েন না কেন, আপনার কমেন্ট পড়বো ব্রাদার, আমরা আগে সাবিলার কথা শুনি, তাকে তো পাওয়া যায় না, আপনাকে তো আমাকে, আপনাকে আর আমাকে তো সবসময় পাওয়া যাবে। হ্যাঁ, আমরা মুক্তারুল মুন্না লিখেছেন আপনার অপূর্ব ভাইয়ার নাটক অনেক ভালো লাগে আপু, আপনার সাথে আপনি আমার প্রিয় অভিনেত্রী, আপনার প্রিয় অভিনেতা অভিনেত্রী কে? আমরা এই প্রশ্নের উত্তরটা শুনবো। মুক্তারুল হাসান মুন্না আপনি থাকেন। আর হচ্ছে ধরেন এই যে আপনার এক সময়ের সাবিলা, একটা স্কুল পড়ুয়া সাবিলা এবং একটা সময়ে সাধারণ মানুষ সাবিলা, এখন যে সবার মধ্যে আপনি এত জনপ্রিয়, আপনার সময়টার আপনি কিরকম পার্থক্য খুঁজে পান?
1: পার্থক্য তো বেশ অনেকগুলোই। একটা হচ্ছে পরিবার কিংবা ফ্রেন্ডসদের সাথে আসলে সেভাবে সময় পাওয়া যায় না, কিন্তু এই কিছু নেগেটিভ, ছোটখাটো নেগেটিভ জিনিস থাকলেও আসলে দর্শকের যে ভালোবাসাটা পাই বা কোথাও গেলে যখন কেউ এসে আমাকে আমার অভিনয়ের কথা বলেন বা আমাকে পছন্দ করেন এই কথাটা বলেন, ওইটাই আসলে আমার মনে হয় সব থেকে বড় পাওয়া এবং সব থেকে বড় পার্থক্য। ওই একটা ভালো লাগা এবং একটা মোটিভেটেড ফিল করাটা আমার খুব ভালো লাগে।
0: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এখন তো সাবিলা প্রচন্ড জনপ্রিয়, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন, প্রচুর পত্র পত্রিকা তার সাক্ষাৎকার, প্রচুর অনেকগুলো দেশ ভ্রমণ করেছেন, অনেক অনেক অনেক নাটক করেছেন এবং লেখালেখি করছেন। এই বিষয়গুলো আমাদের খুবই মানে উজ্জীবিত করে যে সাবিলা এই এই অল্প বয়সেও এত সুন্দর করে নিজেকে গুছিয়ে নিয়ে সামনে এগোচ্ছেন। সাবিলার প্রেম ভালোবাসা সম্পর্কে আমরা জানতে চাইবো আর কিছুদিন কিছুক্ষণ পরে, তারপরে ফ্যামিলি লাইফ নিয়েও জানতে চাইবো। তার আগে সাবিলার কাছে জানতে চাইবো যে জনপ্রিয়তা, জনপ্রিয়তা একটা মানুষের জীবনকে পাল্টে দেয় বলে আমরা শুনেছি, এখন আপনি কিভাবে সেই পাল্টে দেওয়াটা ফিল করেন আপনার লাইফে? কারণ এখন রাস্তাঘাটে সাবিলা এলেই ভিড় জমে যায়, সাবিলা কোথাও গাড়ি থেকে নামতে গেলে ভিড় জমে যায়, কোথাও সাবিলা আসছে শুনলেই সেখানে আগের থেকে জটলা তৈরি হয়, এটা তো আমরা দেখেছি। তো আপনার কাছে কি মনে হয় এই জনপ্রিয়তা বা এই সাকসেস বা এই প্রাপ্তি আপনাকে কিভাবে আপনার জীবনটাকে পরিবর্তন করছে?
1: আমি বলবো এই দর্শকদের ভালোবাসা বা এই প্রাপ্তিটা হচ্ছে আমার কাছে সব থেকে বড় এনকারেজমেন্ট। এইটার কারণেই আসলে ফিউচারে আরো ভালো ভালো কাজ করার মোটিভেশনটা খুঁজে পাই। কারণ আমাদের এত প্রেশারে থাকা হয়, অনেক মানে ডিফারেন্ট ধরনের কাজ করা হয় বা ডিফিকাল্ট ক্যারেক্টার্স করা হয়, তো এইসব যখন দর্শকদের কাছে একটা ভালো ফিডব্যাক পাই, এটা আসলে মনে হয় যে ফিউচারে যেন দর্শকদেরকে আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারি কিংবা আরো বড় কিছু করতে পারি, সেটার একটা এনকারেজমেন্ট আমি ফিল করি সবসময়। দর্শকদের ভালোবাসা যেটা যেভাবেই হোক, আমি ফেসবুকে কোনো একটা মেসেজ বা কোনো একটা কমেন্ট পড়ে যদি আমার খুব ভালো লাগে বা কারো কোনো ফ্যানের সাথে সামনাসামনি দেখা হলো, সবকিছু মিলে আসলে খুব এনকারেজমেন্ট ফিল করি।
0: এক্সেলেন্ট এক্সেলেন্ট। আপনার কাছে কয়েকটা প্রথম প্রশ্ন জানতে যাব। প্রথম, আপনি প্রথম যখন ক্যামেরার সামনে দাঁড়ালেন আপনার কেমন লেগেছিল? প্রথম যখন আপনি স্টিল ফটোগ্রাফ শুট করছেন তখন কেমন লেগেছিল? প্রথম আপনি যখন নাটকে অভিনয় করতে গেলেন কখন কেমন লেগেছিল? সেই প্রথম এক্সপিরিয়েন্স গুলো একটু একটু করে বলেন।
1: আমি যখন প্রথম স্টিল ফটোশুট করতে গিয়েছিলাম তখন কিছুটা নার্ভাস ছিলাম, অনেক ছোট ছিলাম, আমি মনে হয় ক্লাস 6-এ ছিলাম যতদূর মনে পড়ছে। সো অনেক নার্ভাস ছিলাম এবং বেশ কিছু আসলে টেকনিক্যালিটিস থাকে, সেটা অ্যাঙ্গেল এন্ড এটসেট্রা, এইসব আপনি খুব ভালো করে জানেন, এইসব টেকনিক্যালিটিস এর জন্য কিছুটা নার্ভাস ছিলাম। কিন্তু যে ফার্স্ট টিভিসিটা করেছি, যখন ক্যামেরার সামনে দাঁড়িয়েছি মানে ভিডিওর কারণে, ওই সময় আসলে নার্ভাসনেসটা সেভাবে ছিল না। সেটা আমি জানি না ঠিক কেন, কিন্তু আমি যেহেতু অনেক স্টেজ প্রোগ্রাম করতাম তখন অনেক বেশি নাচের সাথে যুক্ত ছিলাম, এখন কিছুটা কমে গেছে যেহেতু অভিনয়ের প্রেশার আছে। সো নাচের সাথে যুক্ত হওয়ার কারণে অনেক স্টেজ প্রোগ্রামস করা হতো, অনেক টিভি শোজ করা হতো, সো ওই কারণে আসলে টিভিসির শুটের সময় একদমই নার্ভাস ছিলাম না। কিন্তু আবার যখন নাটকের শুট করেছি ফার্স্ট, তখন বেশ নার্ভাস ছিলাম, কারণ রনি ভাইয়া রেদওয়ান রনির পরিচালনা ছিল, উনি জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন ডিরেক্টর, এবং গল্পটাও খুব ইন্টারেস্টিং ছিল, আমার ক্যারেক্টারটা অনেক অনেক চ্যালেঞ্জিং ছিল, মানে ফার্স্ট নাটক হিসেবে বেশ চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল। সো নার্ভাস ছিলাম এবং আমার সাথে অনেক ভালো ভালো অভিনেতারা অভিনেত্রীরা ছিল, সো মানে নার্ভাস দেন নার্ভাস না আবার নার্ভাস, সো খুবই একটা ইন্টারেস্টিং গ্রাফের জার্নি ছিল।
0: আচ্ছা আচ্ছা, তো এখন আপনার আপনি ফটোশুটের সময় আপনি নার্ভাস ছিলেন না বললেন, বা কেন
1: ছিলেন
0: নার্ভাস ছিলেন? আর ক্যামেরা আপনার বিজ্ঞাপনের সময় নার্ভাস ছিলেন না, আবার রনির কাজ করতে গিয়ে আপনি নার্ভাস হলেন, তো এইখানে কি আপনার ধরেন ডিরেক্টরের সাকসেস কতটুকু?
1: অবশ্যই অনেক বড় একটা অবদান রাখেন ডিরেক্টররা, কারণ রনি ভাইয়ের ফার্স্ট দিন আমি নার্ভাস হওয়ার পরে আসলে ভাইয়ার সাথে এত ভালো একটা র‍্যাপো বিল্ড আপ হয়েছে যে এরপরে আর নার্ভাস লাগেনি। যতই অনেক কঠিন কঠিন ডায়লগ ডেলিভারি ছিল, অনেক কঠিন সিনস ছিল, কিন্তু তারপরও আসলে খুব বেশি নার্ভাস লাগেনি। সো রনি ভাইয়ের অবশ্যই কন্ট্রিবিউশন আছে। আর টিভিসির ক্ষেত্রেও বলবো আসলে পুরো এনভায়রনমেন্টটা খুব ভালো ছিল, যে কারণে নার্ভাসনেসটা সেভাবে কাজ করেনি। বাট ফটোশুটের কারণে করেছে আমি বলবো, কারণ আমি এখনো আসলে ঠিক মানে যখন স্টিল ফটোগ্রাফি করা হয় তখন আমি এখনো কিছুটা নার্ভাস হয়ে যাই, কারণ আমার মনে হয় আমি যখন কথা বলি বা মানে শুটের মধ্যে থাকি মানে মানে ডায়লগ ডেলিভারি বা এই ধরনের, তখন আমার ফ্লোটা বেটার থাকে রাদার দ্যান আ স্টিল ফটোগ্রাফি।
0: ও গ্রেট গ্রেট, তার মানে আপনি তখন আপনার অবস্থান এবং আপনার পারফরমেন্স নিয়ে খুব বেশি রকম চিন্তিত থাকেন যখন আপনি স্টিল ফটোগ্রাফ বা আপনি এতে কাজ করেন। খুব ইন্টারেস্টিং। আপনার এখন ধরেন আপনার সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গায় খুললেই দেখা যায় যে সবাই আপনার ছবির নিচে বা আপনার কোনো একটা নাটকের নিচে রোমান্টিক কমেন্ট করছে। এটার একটা অর্থ, ধরেন আমি তো সাংবাদিকতা করেছি সেই 93 থেকে, প্রথম আলো, ভোরে কাগজ, বাংলা বিশ্বায়ন, 21টিভি সব দেখেছি। এইটা একটা মানুষ তখনই কাউকে দেখতে পছন্দ করে, তখনই একজন জনপ্রিয় হতে থাকেন যখন তিনি তার প্রেমিক বা প্রেমিকার জায়গায় নিজেকে বসান। তো আপনাকে যখন কেউ এরকম জায়গায় ভাবে, তখন আপনার কেমন লাগে? যে আপনাকে সে ভাল লাগছে, আপনার চুলের কথা বলছে, আপনার হাসির কথা বলছে, আপনার চোখের কথা বলছে, আপনার কাছে তখন কেমন লাগে?
1: ভালোই লাগে, আমার মনে হয় কমপ্লিমেন্ট পেতে সবারই ভালো লাগে। সো যে কোনো মানে আমার অভিনয় হোক বা চুল বা যেটাই হোক, যখন কমপ্লিমেন্ট করেন খুবই ভালো লাগে। বাট অবশ্যই যখন অভিনয় নিয়ে ভালো কথা বলে তখন একটু বেশি ভালো লাগে,
0: বেশি ভালো লাগে, তখন অর্জনটা থাকে। আসলে আমার আগের প্রশ্নটা একটু একটা ইন্ট্রোডাক্টরি প্রশ্ন, যে আপনি প্রথম প্রেমে পড়েছেন কবে এবং আপনি প্রেমের প্রস্তাব পেয়েছেন কবে?
1: প্রথম প্রেমে পড়েছি হচ্ছে কবে, আমার দুটার একটাও ভাবে করে মনে নেই, কিন্তু মানে একদম ফিলিংটা আসলে ফিল করেছি আমার হাজবেন্ড কে দেখেই, নেহাল কে দেখেই। সো সেটা আমি তাহলে বলবো 2016 সালে।
0: 16 সালে, আচ্ছা, আমরা নেহালের প্রসঙ্গে আসার জন্য আসলে প্রশ্নটা করা। নেহাল করিম,
1: নেহাল তাহের,
0: নেহাল তাহের, রাইট, নেহাল তাহের, আমি ভুল লিখেছি, সব জায়গায় এটা চলে আসছে। নেহাল তাহের উনি একটা টেলিভিশন চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন, উনি ব্রডকাস্টের সঙ্গে যুক্ত, অত্যন্ত মেধাবী একটা একজন মানুষ, এবং দুই মেধাবী একসাথে হয়েছেন, আমরা প্রায় আলোচনা করতাম। তো নেহালের সঙ্গে আপনার পরিচয় কিভাবে সেটা একটু বলেন।
1: নেহালের সাথে আমার পরিচয় হচ্ছে আমাদের একটা মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে। সো মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে আসলে দেখা হয়েছে, এরপরে আমরা এখনো কিন্তু দুজন দুজনকে তুই করে সম্বোধন করি, কারণ আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা হচ্ছে সব থেকে বড় একটা ফ্যাক্টর। তো এটা এখনো আছে এবং শুরু থেকে যেহেতু ফ্রেন্ডস ছিলাম তো এখনো আছে, যদিও আমার থেকে বয়সে অনেক বড়, এরপরেও আসলে ওই ফ্রেন্ডশিপটা সবসময় থাকে। সো মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে দেখা হয়েছে, এরপরে আসলে সেটার একটা জার্নি ক্রিয়েট হয়েছে।
0: আচ্ছা আচ্ছা, তো এখন নেহাল আপনাকে দেখে প্রথম যখন দেখলেন, নেহাল কিভাবে তার মনের চাওয়াটা আপনার কাছে উপস্থাপন করেছিলেন?
1: নেহাল আসলে প্রথমে আমাকে দেখে বেশ একটা খুব একটা কমেন্ট করেছিল, সেটা হচ্ছে আমি অনেক লাউড, কারণ তখন তো আসলে আরো বেশ কয়েক বছর আগে, তো তখন আসলে আমি আরো লাউড ছিলাম। তো ও এই কমেন্টটা করেছিল, বাট এরপরে আসলে কথা বলতে বলতে ফোনে এবং দেখা হওয়ার পরে সেটা আস্তে আস্তে প্রকাশ পেয়েছে ওর ভালোবাসা বা ওর ফিলিংটা আমার প্রতি।
0: আচ্ছা আচ্ছা, আপনার এখন বলেন যে আপনি আপনি আপনি গল্প লিখেছেন, আপনার আপনি বিভিন্ন রকম পুরস্কার পেয়েছেন, আপনি সবার কমেন্ট, বিভিন্ন রকমের কমেন্ট পাচ্ছেন, ভালো লাগার কথা শুনছেন, এইটা আপনার সামনের জীবনটাকে কিভাবে ডিজাইন করছে, মানে আপনি সামনের সময়টাকে কিভাবে প্ল্যান করছেন?
1: যেহেতু আমি এখন পর্যন্ত দুটো গল্প লিখেছি, যেটা নাটক নাটক করা হয়েছে, একটা হচ্ছে পারাপার, একটা হচ্ছে রিদিকা, এছাড়াও কিছু লেখালেখি করছি। আর ফিউচার প্ল্যানিং এ আসলে অবশ্যই আমার ফিউচারের কথা ভাব, আমি খুব বেশি ফিউচারের কথা কখনোই ভাবি না, কিন্তু যেটা নিয়ে সবসময় ভাবি সেটা হচ্ছে নিজের কাজটাকে আরো কিভাবে বেটার করা যায়। আমি সবসময় চেষ্টা করি, আমি যেটাই করি না কেন, সেটা লেখালেখি হোক, অভিনয় হোক, মডেলিং হোক, আমি সবসময় আমার 100%টা দেওয়ার চেষ্টা করি। তো এই 100%টাকে কিভাবে ইমপ্রুভ করা যায় ফিউচারে, এই চিন্তাটা সবসময় আমার মাথায় থাকে। তো অভিনয় করার পরে একটা পর্যায়ে এসে আসলে চিন্তা করেছি, আচ্ছা নিজের একটা গল্পে অভিনয় করলে কেমন হয়, সেটা করার পরে এখন আরো ফিউচারে প্ল্যান আছে, হয়তো আমি স্ক্রিন রাইটিং এর একটা কোর্স করেছি, তো ওইটার পরে আসলে নিজের কমপ্লিট স্ক্রিপ্টে কাজ করলে কেমন হয়। সো এভাবে করে বেশ কিছু প্ল্যান আছে যে ফিউচারে কিভাবে নিজের ক্রাফটটাকে, অভিনয় হোক, লেখালেখি হোক, সবকিছু মিলিয়ে কিভাবে আরো বেটার করা যায়।
0: আচ্ছা, আমরা আমরা যেরকম শুনেছি যে আপনার অনন্যা থেকে আপনার বই প্রকাশিত হচ্ছে, সেরকম প্রস্তুতিও ঠিক আছে চলছে, এই খবর কি আমরা এখন দেব না দেব না?
1: না দিলেই ভালো।
0: আচ্ছা, আমরা এখন তাহলে কাউকে বলছি না যে অনন্যা থেকে আমাদের সাবিলার বই প্রকাশিত হচ্ছে, সেটা আমরা এখন কাউকে বলছি না। তো একটা বিষয় হচ্ছে যে আপনি এই যে এত এত অ্যাওয়ার্ড পেয়েছেন, আপনি কোন কোন দেশ ঘুরেছেন সেটা একটু আমরা জানতে চাই।
1: আমি আমেরিকায় বেশ কয়েকবার এসেছি, এছাড়া দুবাই গিয়েছি, ইন্দোনেশিয়া গিয়েছি, সিঙ্গাপুর গিয়েছি, ইন্ডিয়া গিয়েছি, এখন পর্যন্ত এগুলো মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ, আরো অনেকগুলো আছে। তো এখন আপনি আপনি যখনই দেশের বাইরে ঘুরতে যান, বাংলাদেশটাকে আপনার কিভাবে আলাদা মনে হয়?
1: আমার কাছে মনে হয় আমাদের দেশের মানুষ এবং আমাদের দেশের কালচার, ট্রেডিশনস, আমার মনে হয় এটাই আমাদেরকে আলাদা করে। কারণ আমাদের সবার মধ্যে আসলে সামহাও একটা কানেক্টিভিটি সবসময় থাকে। সেটা আমি যেমন এখন যদি কখনো বাসায় থাকি, আমি দেখি আমার আম্মু এখনো আমার প্রতিবেশী আম্মুর প্রতিবেশীকে কিছু একটা রান্না করলে পাঠিয়ে দিচ্ছে, এবং উনিও আবার আবার খালি বাটি না পাঠিয়ে কিছু একটা পাঠিয়ে
0: এক্স্যাক্টলি
1: দিচ্ছে। এরকম টুকটাক ট্রেডিশনস গুলো, কালচার গুলোই আমার মনে হয় বাংলাদেশকে একদম অন্যরকম করে তোলে।
0: আচ্ছা, এখন যেটা আমি প্রশ্ন করবো একটুখানি টেকনিক্যাল, আপনি অনেকদিন থেকে মিডিয়ার সাথে কাজ করছেন, আপনি সোশ্যাল মিডিয়াটাকে আপনার সামনে বেড়ে উঠতে দেখেছেন। আপনি যখন শুরু করেছেন তখন সোশ্যাল মিডিয়াটা অতটা স্ট্রং ছিল না, টেলিভিশন চ্যানেলগুলো স্ট্রং ছিল, এখন সোশ্যাল মিডিয়া আরো বেশি স্ট্রঙ্গার হচ্ছে। আপনার কি মনে হয় আমাদের টেলিভিশন চ্যানেলগুলোর কি করা উচিত বা কি দুর্বলতা, আর সোশ্যাল মিডিয়ার স্ট্রেংথটা কোথায়?
1: সোশ্যাল মিডিয়ার স্ট্রেংথটা আমি বলবো হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। কারণ সোশ্যাল মিডিয়া সবাই চাইলে, আসলে যে কোনো কারো কাছে একটা স্মার্টফোন থাকলে আমরা চাইলেই সোশ্যাল মিডিয়া, ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক, যেটাই হোক, অ্যাক্সেস করতে পারছি। সো আমার মনে হয় সেটার কারণে মানুষের সাথে মানুষের কানেকশনটা ক্রিয়েট হওয়াটা ইজিয়ার হয়ে যায়। অবশ্যই সোশ্যাল মিডিয়ার তো নেগেটিভ সাইড কিছু আছেই, সেটা সাইবার বুলিং হোক বা বিভিন্ন ধরনের কারণে কিছু নেগেটিভ সাইড আছে। কিন্তু টেলিভিশন চ্যানেলের কথা আমি বলবো, আমার কাছে এখনো আসলে টিভিতে যখন কোনো নাটক যায়, সেটা অন্যখানে যাওয়ার থেকে টিভিতে নাটক যাওয়াটা আমার কাছে খুবই একটা, আমি জানি না কেন, আমার খুবই ভালো লাগে যখন শুনি যে অমুক চ্যানেলে আমার নাটক যাচ্ছে। আমি সবসময় চেষ্টা করি যে টিভিতে কোন চ্যানেলে আমার নাটক যাচ্ছে সেটা আমি যেন জেনে রাখি সবসময়, ঈদের সময় স্পেশালি। বাট টেলিভিশনের ক্ষেত্রে আমি বলবো আসলে হয়তো যেহেতু একটা সময় টেলিভিশনের রাজত্ব ছিল, সেই কারণে হয়তো জায়গাটাকে গ্রান্টেড নিয়ে ফেলা হয়েছিল, হয়তো সেই কারণে বেশ কিছু জায়গা থেকে কিছু ল্যাকিং ক্রিয়েট হয়েছে বা সময়ের সাথে এগিয়ে চলাটা সেভাবে করে হয়নি। বাট এখন কিন্তু আমাদের প্রতিটা টেলিভিশন চ্যানেলের তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে যেখানে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে। তো আশা করবো ফিউচারে যেন এটা আরো আরো ভালো হয় এবং আরো ভালো ভালো কাজ হয় টেলিভিশনে।
0: এক্সেলেন্ট, আসলেই তাই, আসলেই তাই। কারণ আমাদের টেলিভিশন চ্যানেলগুলোকে আসলে একটু সময়ের সাথে মিলিয়ে নিতে হবে, এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়াটাকে অ্যাভয়েড করলে হবে না বা তাকে ছোট করে দেখলে হবে না। আপনার সঙ্গে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। ধরেন টেনের কথা, তখন আমরা গ্রামীণ ফোনের সাথে একটা কাজ করছিলাম, তখন আমি বাংলা ভিশনের হেড অফ প্রোগ্রাম ছিলাম। তো তাদের সাথে আমরা জিজ্ঞেস করলাম যে আপনাদের বিজ্ঞাপনের বাজেট এখন কতটুকু যাচ্ছে, বলে আমরা তো 30% বাজেট আমরা সোশ্যাল মিডিয়াতে নিয়ে গেছি, 70% বাজেট আছে টেলিভিশনের জন্য। পরবর্তী সময় আমরা যখন 15 বা 17 এর দিকে জিজ্ঞেস করলাম, তখন বললো যে আমরা 70% বাজেটই আমরা নিয়ে যাচ্ছি সোশ্যাল মিডিয়ার জন্য। তো বাজেট যেখানে থাকবে আসলে সেখানেই তো বেশি রকম এক্সপেরিমেন্ট হবে বা তাদের বেশি শক্তি থাকবে। তো এইটা একটা আমাদের দেশের জন্য টেলিভিশন চ্যানেল গুলোর জন্য ভাবনার জায়গা। এখন আপনি বলেন যে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আমরা আর 5-7 মিনিট কথা বলবো, আপনার সামনের পরিকল্পনা কি?
1: সবসময় হচ্ছে পরিকল্পনা থেকে ভালো ভালো কাজ করা। সো ইচ্ছা আছে ডিফারেন্ট কিছু এক্সপেরিমেন্টাল ক্যারেক্টারে কাজ করা, যেহেতু এখন আসলে আমাদের রোমান্টিক বা কমেডি বা এই ধরনের ক্যারেক্টার্স অনেকগুলো করা হয়েছে, অনেকগুলো গল্প করা হয়েছে। তো ইচ্ছা আছে ভিন্ন ভিন্ন ধরনের গল্প, বিভিন্ন ধরনের সেটিং এর গল্প এবং বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং ক্যারেক্টার করা, এটাই এখন আমার মূলত ফিউচার প্ল্যান।
0: এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আর আপনি যে এখন আমেরিকায় ঘুরছেন, যখন বাংলাদেশিদের আপনি দেখছেন, আপনার কাছে কি মনে হয় আমাদের দেশের বাইরের বাংলাদেশিদের শক্তিগুলো কি এবং দুর্বলতাগুলো কি?
1: আমি আসলে এখন পর্যন্ত আমার কোনো দুর্বলতা চোখে পড়েনি, কিন্তু শক্তিটা আমি বলবো যে আমি আমার বোনকে দেখছি এবং বোনের আশেপাশে এখানে যে কমিউনিটিটা আছে, যেহেতু এখানেই বেশি থাকা হচ্ছে, আমি প্রিটি শিওর এটা নিউ ইয়র্ক হোক বা অন্যান্য জায়গায়ও এটা সে একইভাবেই আছে। কিন্তু এখানে আমি যখন আমার বোন এবং আশেপাশের মানুষদেরকে দেখি, তারা এখনো অফিস করার পরে, কারণ ওদের তো অফিসের প্রেশার বেশ অনেক স্ট্রং থাকে, তো এই প্রেশারের পরেও বাংলাদেশের কালচারটাকে যে এখনো ধরে রাখছে সবাই, সেটা অভিনয় হোক, গান হোক, এবং কয়েকদিন আগে আমার বোন একটা নজরুল সঙ্গীতের একটা প্রোগ্রাম করে এলো, তো এই ধরনের কালচার গুলো এখনো যে বাঙালিরা রাখছে এখানে এবং শক্তভাবে রাখছে, বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, স্টেজ শোজ হচ্ছে, এই জিনিসটা আসলে আমাকে খুবই মুগ্ধ করে। কারণ অনেক সময় আমারই মনে হয় যে এই মানে আমি হয়তো এত প্রেশার বা এত কাজের প্রেশারের পরে আমি কি পারতাম নাকি, আমার এটা মনে হয়। কারণ আমার তো এখন শুধু অভিনয়টাই মাথায় আছে, তো মানে অফিসের পরে এটা কিভাবে তারা করেন এবং এত মনোযোগ এবং এত ডেডিকেশন দিয়ে করে, এই জিনিসটা আমার খুবই খুবই ভালো লেগেছে এখানে আসার পরে।
0: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মানে দেশের বাইরে এলে বাংলাদেশটাকে আর বেশি করে ফিল করা যায়। এবং একটা বিষয় বলে রাখি, আপনারা যারা দেখছেন এবং শুনছেন, নাবিলা নূর কুহু তিনি অত্যন্ত ভালো গান করেন। আমরা তার গান শুনেছি বিভিন্ন ইয়েতে, কিন্তু উনি প্রফেশনালি কখনোই তাকে গান করানোর ক্ষেত্রে রাজি করানো যায় নাই, এটা হচ্ছে ব্যাপার। আর হচ্ছে যে আপনার দৃষ্টিতে এখন ধরেন নতুন ছেলেমেয়েরা যারা অভিনয় করতে চায়, তাদের জন্য আপনি একটা কিছু বলবেন, আর আপনার দর্শকদের জন্য আপনি কিছু বলবেন?
1: যারাই অভিনয় করতে চায় তাদেরকে বলবো জাস্ট টু গো ফর ইট। এবং যেমন আমার কোনো ইনস্টিটিউশনাল সেভাবে এডুকেশন নেই অ্যাক্টিং এর ক্ষেত্রে বলছি, সো আমি কোনো থিয়েটার করিনি বা সেভাবে করে অভিনয়ের পড়াশোনা করা হয়নি, বাট এরপরেও আসলে প্র্যাকটিস করতে করতে করতে করতে আজ এখানে আছি। সো আমার মনে হয় যারাই করতে চাচ্ছে, আই উইল জাস্ট সে জাস্ট গো ফর ইট, কোনো ভয় ছাড়া। এবং ইনশাল্লাহ যদি ডেডিকেশন থাকে, পাংচুয়ালিটি থাকে এবং কাজের ব্যাপারে যদি মনোযোগ থাকে, আমি প্রিটি শিওর সবাই ভালো করতে পারবে। আর দর্শকদেরকে বলবো যে অনেক অনেক ধন্যবাদ সবসময় এত সাপোর্ট করার জন্য, এত সহযোগিতা করার জন্য, এবং আমার কাজের মোটিভেশন হিসেবে সবসময় থাকার জন্য পাশে।
0: এক্স্যাক্টলি, আমরা সবসময় আপনার সঙ্গে আছি। সাবিলা নূর, আপনি অনেক বড় শিল্পী হন, আপনি সামনে আরো সাকসেস আপনার আসুক, সামনে সময়টা আরো সুন্দর হোক, এটা আমাদের চাওয়া। ভালো থাকবেন।
1: থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবং রেডিও ত্রিতাল বাংলাতে আমাকে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
0: আপনি সময় দিয়েছেন। রেডিও ত্রিতাল বাংলা এটা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটা রেডিও স্টেশন, আর এর iOS এবং অ্যান্ড্রয়েড অ্যাপে এটা শুনতে পাওয়া যায় 24 আওয়ার্স, এখানে নিউ ইয়র্কে বাজে, আর বিভিন্ন অন্যান্য অংশগ্রহণ তো আছেই সোশ্যাল মিডিয়াতে। তো ভালো থাকবেন, আবার দেখা হবে।
1: থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, দেখা হবে।
0: থ্যাংক ইউ।

তোকে ভালোবাসা ভালো নয়, শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়, জানি রে জানি তোকে ভালোবাসা।

কথায় আছে ওল্ড ইজ গোল্ড, সঙ্গীতের মুক্ত আকাশে শ্রেষ্ঠ কণ্ঠ কনক চাঁপা। সেই কনক চাঁপাকে দিয়ে সাউন্ডটেকের ঈদ উপহার ক্যাসেট এবং সিডি, তাল পাতার বাঁশি।

এমন মনের মতো মানুষ পাওয়া তো বড় কঠিন, যার মন আছে, যার হৃদয় আছে, যে কিনা শুনবে শুধু তাল পাতার বাঁশির সুর।

প্রেম কি শুধু ছলনা, নাকি প্রেমের জন্য নতুন পৃথিবী গড়া? যে নীড়ে বসে আমরা দুজন মিলে বাজাবো তাল পাতার বাঁশি।

হারানো দিনের গানের ক্যাসেট এবং সিডি, তাল পাতার বাঁশি, প্রযোজনা পরিবেশনা সাউন্ড টেক, সর্বত্র পাওয়া যাচ্ছে তাল পাতার বাঁশি।

0: আপনি দেখছেন এখন রেডিও ট্রিপল বাংলা ইউএসএ, এবং আপনাদের সাথে আছি আমি স্বর্ণলতা। আমার সাথে আছে বরাবর মত সেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী কামরুজ্জামান রাব্বি, যার অনেক গানই আমাদের পছন্দ। আর যদি উল্লেখযোগ্য থাকে, যেটা আমার বেশি পছন্দ, আই নো দ্যাট আর সবার পছন্দ, আমি তো ভালানা ভালালয়া থাকবো, আরো অসংখ্য গান আছে। আমরা লাস্ট একটা প্রোগ্রাম করেছিলাম যেটা খুব ভালো রেসপন্স পেয়েছে, এবং আপনারা অনেক ইনবক্স করেছেন যে এটা যাতে কন্টিনিউ করা হয়। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা আজকে দুজন আবার একত্রিত হয়ে সময় বের করে চলে এসেছি আপনাদের জন্য। রাব্বি ভাইয়া, কেমন আছো তুমি?
1: একদম খুবই ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আমি ভালো আছি। আমি তো বরাবরের মতো আজকেও বলবো যে আমি খুব বেশি কথা বলবো না, আমি খুব বেশি গান শুনি না।
1: না সেটাই, গান কথা গল্প সবকিছুই হবে, আর এটা আমার জন্য অনেক বড় পাওয়ার যে আমাকে কেউ পেলে শুধু বেশি গান শুনতে চায়, তো এটা আমার জন্য অনেক বড় পাওয়ার।
0: একদম, তো চলো প্রথমে একটা গান শুনি, আবার গল্পে আসবো।
1: ওকে,
0: কোন গানটা শোনাবে সেটা?
1: আসলে কোন রকম প্রিপারেশন নিয়ে আসিনি, যখন যেটা মাথায় আসবে যতটুকু মনে আছে ততটুকুই শোনো, এরকম একটা অবস্থা। একটা গানের কথা খুব মনে পড়ছে, এটা লোকসঙ্গীত বা লোকগীতি আমরা যে অর্থে বলে থাকি, এই গানের আসলে গীতি কবি কে এটা আমরা জানতে পারিনি এখন পর্যন্ত, এবং এই গানের সুরটাও প্রচলিত সুর। গানটা প্রথম সংগ্রহ করে আমাদের মধ্যে উপস্থাপন করেছেন আমাদের হাওয়াইয়ার সম্রাট, আমরা বলে থাকি অনেকে হাওয়াইয়ার কিং, তিনি হচ্ছেন আব্বাসউদ্দিন আহমেদ। তো অনেক আগের গান, আমি জানি না কতজন শুনেছেন গান, চমৎকার এক শোনা।

ওজন কত জনাই হইতেছে পার প্রেমের সারি গাইয়া দিন বন্ধু রে, আমার দিন কি এমনি যাবে কইয়া।

0: বন্ধু রে আমার দিন কি এমনি যাবে বইয়া, আমার দিন কি এমনি যাবে বইয়া।
1: খুবই সুন্দর। সবচেয়ে
0: হ্যাঁ গো,
1: মজার বিষয় হচ্ছে এটা আমার বাবার একটা খুব প্রিয় গান ছিল। যখন আমি
0: আচ্ছা
1: টুকটাক করে গান গাইতাম তখন বাবা সবসময় বলতো যে এই গানটা একটু ধর না। খুব সুন্দর
0: বাহ,
1: লেগেছে,
0: দারুন,
1: খুবই
0: থ্যাংক
1: ভালো
0: ইউ।
1: লেগেছে। তোমার সময় কি করে কাটছে, কি নিয়ে এখন ব্যস্ততা যাচ্ছে?
0: এখন সবচেয়ে বেশি ব্যস্ততা হচ্ছে আমার পাখি নিয়ে। আমি পাখি পালি আমার বাসায়, এবং অনেক পাখি আছে। আমি যদি গণনাতে বলি তাহলে প্রায় 33টা পাখি এখন আছে আমার। 33টা মানে
1: বাহ,
0: হচ্ছে 16 জোড়া, তার সাথে হচ্ছে তোতা ময়না, এগুলো দিয়ে আমার টোটাল 33টা আর কি পাখি আছে। 16 জোড়ার একটা কম আছে আর কি, একটা জোড়া এখনো মেলানো হয়নি।
1: কি
0: তো
1: পাখি?
0: বিভিন্ন রকমের পাখি আছে, যেমন জাভা জাভা আছে আমার হচ্ছে 2 জোড়া, একটা হোয়াইট একটা ব্ল্যাক। তারপরে
1: বাহ,
0: ফিঞ্চ আছে, ফিঞ্চ আছে 2 জোড়া। এরপরে
1: আচ্ছা,
0: বাজিগার আছে 4 জোড়া। তারপরে কোকাতেল আছে 1 জোড়া, আর লাভ বার্ডের লুটিনো যেটা সেটা আছে 1 জোড়া। অস্ট্রেলিয়ান ঘুঘু 2 জোড়া আছে। তারপরে ডায়মন্ড গার্ব
1: বাহ,
0: আছে 2, তারপরে কাকজি কবুতর আছে 2 জোড়া, তোতা পাখি ময়না পাখি এই সব আর কি।
1: বাহ, খুবই ভালো। রিসেন্ট এই ঝোঁকটা না আমার উঠেছে, আমার এখন বাসায় আপাতত 3 জোড়া কবুতর আছে,
0: বাহ, দারুন দারুন,
1: আর বেশি আমি সাহস করতে পারছি না। খুবই ভালো,
0: নিশ্চয়ই
1: একদিন হানা দিব তোমার বাসে, তোমার পাখিদের দেখতে।
0: নিশ্চয়ই। আমি আসলে পাখি, মাছ আর হচ্ছে বাগান। তো আমার বাগান হচ্ছে, আমার বারান্দাতে বাগান করা আছে, পুরো বারান্দাটাই একদম সবুজ, তো বেশ ভালো লাগে সেটা। তারপরে অ্যাকুরিয়ামের মাছগুলো আর পাখিগুলো, এদের সাথে সময় কেটে যাচ্ছে এখন বেশি। কারণ আমার কাছে মনে হয়েছে আমি যে ধরনের গান করি, শেকড়ের গান, মাটির গান, তো এই গানগুলোকে লালন করতে গেলে আমাকে একদম সেই মাটির কাছে যেতে হবে, গ্রামে ফিরে যেতে হবে, যেটা একদম এই নাগরিক জীবনে খুবই কষ্টসাধ্য। তো সেই থেকে মনে হয়েছে আমার যদি বাগান থাকে, পাখি থাকে, মাছ থাকে, মনে হবে আমি গ্রামের পুকুর পাড়ে বসে আছি, অ্যাকুরিয়ামের সামনে বসে, ঠিক আমার তাই মনে হয়। মনে হয় আমি ঠিক একটা বাগানের সামনে বসে আছি, যেখানে আমার গাছপালা রয়েছে, সেখান থেকে পাখি ডাকছে সবসময়। আমি জানি না লাইভের মধ্যে হয়তো কখনো আমার তোতা পাখি ডেকে উঠবে, তো এটা খুবই আনন্দ, বেশ ভালো লাগে।
1: আর এটা কিন্তু মানসিক ভাবে অনেক স্বস্তি দেয় যে ওরা যখন
0: একদম
1: বাসায় ডেকে ওঠে, সকালের ঘুমটা যখন ওদের ডাক শুনে ঘুমটা ভাঙে, এটা আসলে একটা মানসিক স্বস্তি। এটা যারা
0: দারুন, সেটাই।
1: পালে তারা বুঝতে পারবে।
0: আমার আসলে স্টাডি রুম যেটা, সেই রুমের পাশেই ঠিক আমার পাখিগুলো আছে। তো আমার যেটা হয়, আমি যখনই ওই রুমে বসি মনে হয় যে সেখান থেকে আর উঠবই না কখনো, বসে থাকি শুধু পাখিদেরকে দেখি, পাখিরা কখন যে কি করছে তারা, মানে তাদের লাইফ স্টাইল যখন আমি মানে নিজেকে মেলাতে যাই, যে আমি যদি পাখি হতাম, পাখির মতো করে বসে থাকতাম ওদের সাথে, ওরা যা যা করছে, দারুণ একটা অনুভূতি। সেটা আসলে যারা পাখি পালন করে তারাই একমাত্র বুঝতে পারে, তারা অন্যকে বোঝানো সম্ভব না।
1: সম্ভব না। আর আমার কাছে বেসিক্যালি যেটা মনে হয় যে আমি মানে পশু বলতে প্যাট যেগুলো আছে লাইক বিড়াল বা কুকুর, ওদের থেকেও আমার পাখি খুব বেশি ভালো লাগে। কারণ প্যাট আমার দেখতে ভালো লাগে, বাট আমার মনে হয় যে কোনো সময় ওরা হচ্ছে আমাকে আক্রমণ করতে পারে, এই একটা ভয় থাকে সবসময়। আর ছোটবেলায় আমার অনেক হিস্ট্রি আছে এই প্যাট নিয়ে, এন্ড দেন আমি আমার বাসায় কাউকে কখনো হচ্ছে মানে আমার ভাইয়ের সাথে আমার খুব ঝগড়া হয় যে সে কুকুর বাসায় পালবে আমি পালতে দিব না। সেটা নিয়ে
0: আচ্ছা, দারুন দারুন,
1: একটু পরে কি কমেন্ট করব।
0: নিশ্চয়ই। আমরা আসলে কি করছি, সেটা কারা মন্তব্য করছে, সেটা আমাদের জানা দরকার।
1: জানা দরকার। এক্স্যাক্টলি, অন্তর বিশ্বাস দেখেছে সুন্দর ভাই, লাভ ইউ ভাই।
0: থ্যাংক ইউ ভাই,
1: তুমিও
0: আই লাভ
1: কমেন্ট
0: ইউ
1: গুলো
0: টু।
1: জানাই দিও। হ্যাঁ। অ্যান্ড দেন সুব্রত লিখেছে অসাম, খুব সুন্দর আয়োজন, থ্যাংক ইউ। আর সালাম পাশান রাসে লিখেছে শেকুরের গান, ভালো লাগার গান, দেখছি ঢাকা থেকে, সুন্দর গায়কী, চমৎকার উপস্থাপনা।
0: থ্যাংক ইউ রাসেল ভাই।
1: থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ। তারপর রেডিও ট্রিটাল বাংলা থেকে লিখেছে আমাদের সিঙ্গার তাহলে পাখাল সিঙ্গার। আচ্ছা
0: সেটাই, থ্যাংক ইউ রেডিও ত্রিতল।
1: আচ্ছা, এবার আমরা আবার একটা গানে চলে যাই।
0: হ্যাঁ, গানে চলে যাই, পাখির কথা হচ্ছিল, রাহুল দার একটা গান, রাহুল দা বলছি এই জন্য যে জলের গানের একটা গান, এমন যদি হতো আমি পাখির মতো, আমি পুরো লিরিক্স জানা নেই, যতটুকু জানা আছে আমি ততটুকুই শোনাই।

এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে ফিরবো ঘরে

0: মতো, উড়ে উড়ে বেড়ায় সারা।
1: থ্যাংক ইউ। আসলে আমি গানটা লিরিক্সটা পুরোটা জানি না, পাখির কথা উঠতে আসলে মনে হলো, কারণ পাখির ঘরে বসলে আমাকে মানে আমার অন্তত সেটাই মনে হয়, যদি পাখির মতো উড়ে বেড়াতে পারে।
0: আই ওয়ান্ট টু সে যে তোমার সিক্স সেন্স খুবই ভালো, তুমি কি করে যেন খুব পছন্দের গানগুলি মানে উপস্থাপন করো সুন্দর করে।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তবে আমি আজকে,
0: আচ্ছা
1: আমার যেটা মনে হচ্ছে, আমি একটা গান শোনাবো যেগুলো আমার ট্র্যাকের গান না, আমি যে গানগুলো গাই না, বাট আপনি জানেন তাহলে আমাদের সেই আড্ডার কথাটা আমরা গত লাইভে বলেছিলাম, যে আমরা একদিন আড্ডা দিয়েছিলাম গাড়ির মধ্যে, আমরা আমাদের শুটিং থেকে ঢাকায় ফিরছিলাম, তো সেখানে বিভিন্ন ঘরানার গান করেছিলাম, তো সেখান থেকে আমার খুব পছন্দের একটা গান আমি শোনাতে চাই, একদমই খালি গলায়, মানে দোতারা দিয়ে তো এই গান সম্ভব না, তারপরে আমি আমি আমার মতো করে শোনাতে চাই অল্প একটু হলো। আমি জানি না যারা আমার কাছ থেকে আমার ধরনের গান বা আমি যে ধরনের গান গাই সেই গানগুলো শুনে অভ্যস্ত, এই গানের মন্তব্য আসলে কেমন করবে আমি জানি না, বাট আমি চেষ্টা করবো ভালো করার আর কি।

0: একটু একটু সময় নিচ্ছি, কয়েক সেকেন্ড।
1: ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা সবাই দেখছেন রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ, আর আপনাদের সাথে আজকে আমি হচ্ছে স্বর্ণলতা, এবং আমার সাথে আছে কামরুজ্জামান রাব্বি। আপনারা বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, আর আপনারা আমাদেরকে জানাবেন কোথা থেকে দেখছেন, কমেন্ট করে জানাবেন। আর আমরা তো দুজন আপাতত ঢাকা থেকে কানেক্টেড আছি, সো আমরা পরবর্তী গান শুনবো একটু পরে।
0: ওকে।

0: जाओ सैया सैया, हीरे मोती मैं ना चाहूं, मैं तो चाहूं संगम तेरा। तू ना जाने मैं ना जानू, मैं तो तेरी तू है मेरा, मैं तो तेरी तू है मेरा। थैंक
1: চমৎকার
0: यू।
1: চমৎকার। আর এটা যে আমার কত ফেভারিট একটা গান, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না।
0: আসলে এই গানটা আমার অনেক পছন্দের। আমি কখনোই এই গানগুলো এমন কোনো লাইভ অনুষ্ঠানে কখনোই করিনি, কিন্তু নিজেদের যে আড্ডাগুলো হয়, আপনি জানবেন বা আপনি জানেনই সেটা, নিজেদের আড্ডার মধ্যে আমি চেষ্টা করি অন্যরকম গান করা, মানে যেগুলো আমার সব থেকে পছন্দের গানগুলো। আমি ফোক গান গাই, কিন্তু ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, দেন গজল, চুমরি, টপ্পা সবগুলোই শুনি, ভীষণ পছন্দ করি শুনতে। রবীন্দ্রনাথ নজরুল তো আছেই, বাট আমি ভীষণ পছন্দ করি। যেমন একটা গান কিছুদিন আগে, বেশ,
1: ভীষণ ভালো গাও সব প্যাটার্নের গান,
0: থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি
1: দ্যাটস
0: আজকে মানে এটা তো একটা আড্ডা, আমাদের এই আড্ডাটা আমার মনে হয় যে যারা দেখছে তারা এনজয় করবে। আমার মনে হয় যে খুব বেশি ফর্মাল হলেই বরং এনজয় কম করে এখন, বাট
1: কম করে।
0: ইনফর্মালি যদি
1: হ্যাঁ
0: আমরা গান নিয়ে কথা বলি, গানের বিভিন্ন আপডেট গুলো আমরা দেখি, আমার মনে হয় সবাই এনজয় করবে বেশি। যেমন কিছুদিন আগে
1: দেখবে,
0: একটা গান আমার বেশ ভালো লেগেছে, মানে গানটা তো খুবই পছন্দের, কিন্তু ইন্ডিয়ান আইডল এই গানটা যখন নতুন করে আবার আসলো, গানটা যেন উঠে আসলো নতুন ভাবে, এবং সেটা অন্তরে এমন ভাবে গেঁথে ছিল যে আমি প্রায় 1 সপ্তাহ যে এই গানটাই গাইতাম, সব সময় উঠতে বসতে এই গানটাই গাইতাম। ইভেন এমনও হয়েছে আমি
1: এরপর আমরা এই
0: রেকর্ড,
1: গানটাই শুনবো।
0: ওকে শোনাবো, রেকর্ডিং এ গেছি আমি, সেখানে আমার যে গানটা ভয়েস দিতে হবে সেই গানের মাঝখানেও আমি এই গানটা গেয়ে ফেলছি, এরকম একটা বিষয় হয়ে গেছে। তো এতটা
1: আচ্ছা
0: পছন্দের গান, অল্প করে একটু শোনাই।

0: मौजों की रवानी। थैंक यू।
1: খুবই সুন্দর, আসলে তুমি হচ্ছে একটা রিয়েল ট্যালেন্ট, মানে
0: না
1: তুমি
0: তেমন
1: কোনো
0: কিছু না,
1: হচ্ছে
0: এগুলো
1: তোমার
0: আসলে খুবই পছন্দের গান, ভালো লাগার জায়গা থেকে গাই। এবং টু বি অনেস্ট, আজকে আমার মনে হচ্ছে যে এই লাইভে আমি প্রাণ খুলে আমার সেই ভালো লাগার গানগুলো গাইতে পারছি। সব সময় যেটা হয় যে আমি দেখা যায় যে আমার যে গানগুলো, আমার ঘরানার যে গান, অলওয়েজ কিন্তু আমি সেই গানগুলোই গেয়ে আসছি, কিন্তু কোথাও না কোথাও মনে হয় দুটো লাইন আমি খুব ভালো গাইতে না পারলেও যতটুকু পারি সেভাবেও যদি দুটো লাইন শোনাই বা নিজের কাছে খুব ভালো লাগবে যে আমি
1: তৃপ্তি
0: গাইতে পারলাম,
1: হয়।
0: তৃপ্তিটা হয়। গান তো আলটিমেটলি আত্মতৃপ্তির জিনিস, তো কোথাও একটা জায়গায় মনে হয় যে 1 ঘন্টা শো করলাম বাট আমি তৃপ্তিটা পেলাম না, বিকজ আমার মনটা চাচ্ছিল যে একটা যদি এমন কোনো গান গাইতে পারতাম যে গানগুলো আমার ভীষণ পছন্দ। ফোক গান নিশ্চয়ই আমার মানে রক্তে আছে বা অন্তরের মধ্যে গেঁথে আছে, কিন্তু তার মানে এই না যে আমি আমি সবসময় ডাল ভাত পছন্দ করি বা আমি সবসময় গরুর মাংস পছন্দ করি বলেই না যে আমি একদিন আলু ভর্তা খাবো, বিষয়টা কিন্তু এরকম
1: খাওয়া
0: মানে
1: না,
0: যত, হ্যাঁ
1: এটা আমাদের
0: তাই না,
1: একটা
0: এরকম আর
1: সমস্যা আছে। সমস্যা যেটা হচ্ছে যে হয়তো আমাদের সাইডে বলো বা গানের ক্ষেত্রে বলো, একবার যাকে যেটা ভালো লেগে যায় বা বুঝে যায় যে সে সেটা ভালো পারে, সেটার বাইরে আর মানুষ বের করতে পারে না, ওটার মধ্যে তাকে
0: একদম
1: সীমাবদ্ধ করে ফেলা হয়। দ্যাটস দ্য
0: একদম
1: বিগেস্ট প্রবলেম। মানে এটা
0: সেটাই।
1: তুমি ধরো আমাদের কোনো আর্টিস্টের ক্ষেত্রে যারা অভিনয় করছে, তারা এই প্যাটার্নে অভিনয় ভালো করছে, তারপর তার কাছে সব ওই প্যাটার্নকে বেশি আসে, অন্য
0: বেশি
1: প্যাটার্ন
0: আছে,
1: আসে না
0: হ্যাঁ
1: তা বলবো না, বাট ওই প্যাটার্নটা বেশি আসে। গানের ক্ষেত্রেও ধরো যে তুমি এটা ভালো করছো দেখে এটাই তোমাকে করবে, কখনো নতুন ভাবে ট্রায়াল দিবে না যে সে ওটা ভালো করতে পারে কিনা, কেউ দেখতে
0: না
1: চায় না।
0: সেটাই। এখন আমার কাছে মনে হয় যে একজন নজরুল সঙ্গীত শিল্পী যেভাবে নজরুল সঙ্গীত বা নজরুলের গান গাইবেন আমি নিশ্চয়ই সেভাবে গাইতে পারবো না, বাট আমি তো আমার মতো করে পারবো, এবং সেটা একদমই যে ফেলে দিবে তাও তো না, কিছুটা হলেও তো ঠিক হবে। কিছু কিছু বিষয় থাকে যেমন রবীন্দ্রসঙ্গীত আমাকে একদম স্বরলিপি ফলো করে গাইতে হবে, বাট আমি আসলে গান করি আমার মনের আবেগের জায়গা থেকে, মনের ভালো লাগার জায়গা থেকে। যেমন আমি একটা গান দুটো লাইন শোনাতে চাই, শ্রদ্ধেয় মান্নাদের গান, আমি খুব শুনেছি ছোটবেলায় এই গানটা, ভীষণ শুনেছি, কেন জানি না, তখন আমাদের বাসায় ক্যাসেট প্লেয়ার ছিল, ক্যাসেটে গানটা বাজতো অলওয়েজ আমার বাসায় মান্নাদের গান বাজতো, এবং এই গানটা বিশেষ করে শুনতাম সবসময়। যেমন ওই যে ললিতা

দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই তো সে সে সাধু থাকে। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে।

0: থ্যাংক ইউ।
1: কি চমৎকার, কি চমৎকার! আসলে তোমার তৃপ্তির সাথে সাথে আমাদেরও কিন্তু অনেক তৃপ্তি পাচ্ছে গানগুলো শুনে। প্রত্যেকটা
0: থ্যাংক
1: পছন্দের গান তুমি পড়ে করছো, খুবই সুন্দর।
0: থ্যাংক ইউ। আর শোনাবো না এখন, আমার ট্র্যাকের গান শোনাবো। আসলে আপনি গত
1: না না
0: লাইফে
1: না, আমি
0: বলেছিলেন,
1: শুনতে চাই তুমি তোমার যেটা, আজকে আজকে টোটাল
0: না সেটাই,
1: স্বাধীনতা
0: আমি
1: তোমার, যে
0: আমি
1: গানটা
0: সেটা
1: আসছে মনে সেটাই শোনাও।
0: একদম একদম একদম।
1: একটু করে কমেন্ট করি।
0: হ্যাঁ নিশ্চয়ই,
1: উজ্জ্বল সরকার লিখেছে, এই সব গুলো আসলে বাস্তবায়ন করার প্রতিটি লোকের একান্ত দরকার, কারণ তাহলে মানুষ ভালো কাজের মধ্যে থাকবে। ভাইয়ার গান শুনে অনেক ভালো লাগছে, আর আপুর উপস্থাপনা অনেক সুন্দর। আপুর কাছেও গান শুনতে চাই, দেখছি দিনাজপুর থেকে। আসলে ওর সামনে আমার গান গাওয়ার একদমই সাহস নেই, আমি জাস্ট ওর থেকে শুনবো। আর হ্যাঁ, যেটা বলছে উনি যে এই সবগুলো, আমি তো খুব বেশি আসলে কাজের বাইরে বাইরে যাই না, বা অনেক বেশি আড্ডা দেই তা না, নিজের সাথে সময় কাটাই। আর যখন নিজের সাথে সময় কাটাই, তখন বই নিয়ে ব্যস্ত থাকা, বা এই প্রকৃতি, গাছ নিয়ে ব্যস্ত থাকা, পাখিদের নিয়ে ব্যস্ত থাকা, এটা আমার কাছে খুব ভালো লাগে। তুমি একটু করে বলো।
0: হ্যাঁ আমার আসলে ওই প্যান্ডামিক সময়টা আসার পরে এই শখটা খুব বিশদ ভাবে আমাকে একদম কামড়ে ধরে, যে আমাকে এখন ঘরে বসে আছি যেহেতু আমাকে কিছু একটা করতে হবে। আমার অ্যাকুরিয়ামটা প্রথম আমি শুরু করেছি, একটা যে বল থাকে আর কি, গোল যেটা, সেটা দিয়ে আমি শুরু করেছি এবং সেখানে প্রথমে গাপটি নিয়ে আসলাম, অ্যাকুরিয়াম দিয়ে প্রথম শুরু করি। এবং গাছ, একটা বেলি ফুলের গাছ দিয়ে আমি শুরু করেছিলাম আমার বাগান। পাখির কথা যদি বলি, আমি এক পেয়ার অস্ট্রেলিয়ান ডাভ, তারপরে হচ্ছে যে এক পেয়ার হচ্ছে লুটিনো লাভবার্ড, যেটা লুটিনো অপালাইন, সেটা দিয়ে শুরু করেছিলাম। বাট এখন আমার ওই যে বলছিলাম যে আমার 33টা পাখি আছে, আমার মাছ আমি যদি গুনে বলি আমার মাছ মোটামুটি আছে প্রায় এরকম 30-35টা, তারপরে
1: বা
0: বাত আছে আমার 50টার মতো। তো এই সব কিছু মিলে এখন যেটা মনে হচ্ছে যে আমি ওই বলে না যে তিলে তিলে সাজানো আর কি, খুব ছোট ছোট করে এখন বেশ একটা দু একটা গাছ হতে হতে এখন একটা বাগান হয়ে গেছে। ছোট দু একটা মাছ আনতে আনতে সেই বল থেকে প্রথমে 1 ফিট বাই 9 ইঞ্চির যেই ছোট্ট অ্যাকুরিয়াম ছিল সেটা, এরপরে আবার 2.5 ফিটের যে বড় অ্যাকুরিয়ামটা সেটা, খাঁচাও আমার যেটা ছিল প্রথমে ছোট ছোট খাঁচা নিয়ে আসা, এরপরে এখন যেটা হলো যে একদম 5টা 5টা করে 10টা তাকের যে খাঁচাগুলো, সেগুলো অর্ডার দিয়ে বানানো। এখন একটা বড় পরিসর এটা হয়ে গেছে, এবং এটার যে তৃপ্তি যেটা কমেন্ট উনি বলছিলেন, সত্যি এই শখগুলো যাদের আছে খুব ছোট পরিসরে হলেও করা উচিত, করা দরকার, অ্যাটলিস্ট নিজেকে শান্তিতে রাখার জন্য, এটা আমার কাছে মনে হয়।
1: একদম, আমারও প্যান্ডামিকের সময় গাছের প্রতি ঝোঁক হয়েছিল। সেই ঝোঁক থেকে এখনো অলমোস্ট আমার 50+ গাছ বারান্দায় আছে। আর সত্যি
0: নাই
1: কথা, কোথাও বাইরে যাব ভাবলে, যে কোনো রিলেটিভের বাসায় যাব ভাবলে, মনে হয় যে ওদের পানি দেওয়া হবে না, কবুতরকে খাবার দেওয়া হবে না, এগুলো মাথায় ঘুরপাক খায়, বাইরে ঘুরতে যেতে পারি না সিরিয়াসলি।
0: আমার নিজেরও তাই হয়। এবং আমি একটা মজার জিনিস বলি, আমার আমার ফ্রেমে ব্যাকগ্রাউন্ডেও কিন্তু একটা গ্রিনের একটা ছোঁয়া আছে, এটা আমার ড্রয়িং রুমের
1: একদম,
0: একটা কর্নার আর কি, তো সেখানেও কিন্তু একটা গ্রিনের ছোঁয়া আমি চেষ্টা করেছি রাখতে, যেখানে একটু গাছ রাখার আর কি একটা বিষয়। ইভেন আমি যদি এখানে দেখাই আমার ঠিক এই পাশটায় এই যে একটা গাছ দেখা যাচ্ছে যেটা আমার একদম
1: বাহ,
0: সাথে,
1: খুব
0: তো
1: সুন্দর।
0: মানে অলওয়েজ আমি চেষ্টা করি যে একটু গাছ রাখার আর কি, সব জায়গাতেই যেন গাছের মধ্যেই থাকতে পারি।
1: বেসিক্যালি আর্টিফিশিয়াল জিনিস থেকে কিন্তু প্রকৃতির এই গাছগুলো বেশি প্রশান্তি পায়, আশেপাশে গাছে থাকলে। আর আপনি যত সবুজ জিনিস দেখবেন, সবুজের সাথে থাকবেন, আপনি মানসিক ভাবে ভালো থাকবেন। আই থট ইট।
0: একদম
1: আরো এখানে লিখেছে, হীরে মতি গানটা অসাধারণ করে গাইলেন, চমৎকার,
0: থ্যাংক ইউ। আসলে আমার ট্র্যাকের
1: অসাধারণ।
0: বাইরে গান নিয়ে যখন কেউ মন্তব্য করে ভীষণ ভালো লাগে, মনে হয় যে না আমি চেষ্টাটা ভালো করেছি, গাইতে হয়তো ভালো পারিনি কিন্তু চেষ্টাটা ভালো করেছি।
1: না মানে তোমার সব ধরনের পরিবেশনাই খুব সুন্দর হয়, শুধু গান না, গানে তো সুন্দর ভাবে পরিবেশন করো, এর পাশাপাশি হচ্ছে উপস্থাপনায় খুব ভালো পারদর্শী দেখিয়ে দিয়েছো, অভিনয়ে খুব ভালো পারদর্শী তুমি দেখিয়ে দিয়েছো।
0: থ্যাংক ইউ
1: সো
0: থ্যাংক ইউ।
1: মানে অল ওভার ইউ আর এ প্রপার ট্যালেন্ট বয় আই ক্যান সে।
0: থ্যাংক ইউ, আমি লজ্জা পেয়ে যাচ্ছি এভাবে বললে, বাট আমার কাছে যেটা মনে
1: আচ্ছা
0: হয় যে
1: আর বলছি না, পরে কল করে যাচ্ছি।
0: সেটাই আমি এটা নিয়ে একটু বলতে চাই। আমি ট্যালেন্ট কিনা জানি না, বাট ট্যালেন্ট আসলে প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। এই ট্যালেন্ট গুলোকে না বিকাশ হতে দিতে হয়, এটা বিকশিত হতে
1: এক্স্যাক্টলি
0: পারে না নানান কারণ। সেটা আমাদের দেশের প্রেক্ষাপটে বিশেষ করে ক্রিয়েটিভ যারা, তাদের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় পরিবার। পরিবার, কারণ পরিবারেরও দোষ না, খুবই কমন একটা থিং আমাদের দেশে, আমাদের ইন্ডাস্ট্রিতে। এখন না অভিনয় করে খুব ভালো একটা প্ল্যাটফর্ম পাওয়া যায়, না গান গেয়ে, মানে যে কোনো কিছু ক্রিয়েটিভ যে কোনো কিছু করেও, মানে সেটার যে থাকে না যে আমি ইঞ্জিনিয়ারিং করলাম তো আমি একটা ইঞ্জিনিয়ার হব ভালো, এটা কনফার্ম। আমি মেডিকেলে পড়লাম একটা ডাক্তার হব কনফার্ম, বাট আমি মিউজিকে পড়লাম পড়ে একটা ভালো সিঙ্গার হব, বা আমি অভিনয় নিয়ে পড়লাম, বা আমি সাংবাদিকতায় পড়ে একটা ভালো সাংবাদিক হব, এই যে বিষয়গুলো নিয়ে একটা চ্যালেঞ্জ থাকে কিন্তু, যে আমি হতে পারবো কিনা। তো এইটার জন্য ফ্যামিলি হয়তো সাপোর্ট করে না, বাট আমার কাছে যেটা মনে হয় যে অ্যাটলিস্ট যেভাবে আমার বাবা আমাকে বড় করেছে, তুমি যেটা চাও, তোমার মন যেটাতে আনন্দ পায়, তুমি ঠিক সেটাই করো। এবং আমি যখন গান, আমি তো এর আগেও অনেকবারই বলেছি আমি লয়ার হতে চেয়েছিলাম, বাট আমার গানটা যখন আমি গাইতে গেলাম, বা একটা সময় আমি বাধ্য হয়েই গান গাওয়া শুরু করলাম, যে আমার কাছে কোনো অপশন নেই গান ছাড়া, তখন আমি গান গাইতে গাইতে মনে হলো যে না, আমার মানে গানটার জন্যই বোধহয় আমার অন্য সব দরজা বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র গানের দরজাটাই খোলা। আমি আজকে সঙ্গীত অনার্স শেষ করলাম, মাস্টার্স করছি সঙ্গীতে। তো এই বিষয়টা নিয়ে এখন যেটা মনে হয় যে আমি জানি না এটার ফিউচার কতটুকু কি আছে, বাট আমি সার্টিফিকেটের জন্য না, আমি শেখার জন্য গান নিয়ে বা মিউজিক সঙ্গীত এই বিষয়টা আসলে কি এটা জানার জন্যই আমি পড়াশোনাটা করছি, এবং যতটুকু জানতে পারছি তাতে মনে হয় যে না, আমি আমি সফল হতে না পারলেও আমি সার্থক। তো সেটাই সব থেকে বড় পাওয়া।
1: আসলে এই বিষয়গুলো এমন হয় যে সেক্টর গুলাতে আমরা যারা আসলে কাজ করতে আসি, আমরা অনেকটা বড় স্বপ্ন নিয়ে আসি, আর আমাদের স্বপ্নটা প্রতিটা ধাপে ধাপে এগোতে হয়, আর যেগুলো খুব সহজেই সাকসেস চলে আসে সেগুলো কিন্তু খুব বেশি টেকসই হয় না। আমরা
0: একদম
1: আমাদের আমাদের এই যে তোমার গানের ক্ষেত্রে তোমার প্রতিদিন রেওয়াজ করতে হচ্ছে, এই কণ্ঠকে ধরে রাখতে হচ্ছে, কতটা সাধনা করছো, বা এই সাইডে যারা কাজ করছে, ক্রিয়েটিভ কাজ করছে, তাদের মানে পথ চলাটা না এত সহজ হয় না, অন্যান্য কাজের মতো তাদের পথ চলাটা এতটা সহজ হয় না, বিকজ অফ পারিপার্শ্বিক অবস্থায় তাদের সাথে তাদেরকে খাপ খাওয়াতে হয়। তারা একটু অন্য অন্য রকম থাকে, যারা ক্রিয়েটিভ সবসময় তারা একটু মন মানসিকতা সবকিছুই ক্রিয়েটিভ কাজের মধ্যে যুক্ত থাকতে চায়, সো তাদের পরিবার থেকেও প্রথমেই সাপোর্ট দেওয়া হয় না, কারণ সবাই চায় যে নিজের সন্তান ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, সমাজে ওইটা দিয়ে ভালো করে সুনাম আসুক।
0: মানে
1: এখন সময়টা
0: পরিবারের চাওয়াটা হচ্ছে যে, আমি আজকে একটু ইন্টারফেয়ার করলাম, যে পরিবারের সব থেকে মানে পরিবারের এটা একদম কি বলে, অবশ্যই রাইট পরিবারের এটা আছে যে তারা এটা চাচ্ছে, বিকজ কারণ যেই প্রফেশনটাতে একদম স্টাবলিশড একটা প্রফেশন সেটাই সবাই চাইবে। আমি হয়তো যখন আমার সন্তান আসবে তখন আমিও চাইবো যে স্টাবলিশ কিছু একটা করুক, বাট এই চাওয়াটার মধ্যেই দৃষ্টিকোণের একটা পার্থক্য। আমাদের যাদের তৈরি হয়েছে তারাই ক্রিয়েটিভ কিছু করতে পেরে, তাছাড়াও তো আটকা পড়ে গেছে। মানে একটা কথা
1: আচ্ছা
0: শুনেছিলাম যে অনেক অনেক আইনস্টাইন হয়তো চার দেয়ালের মধ্যেই নষ্ট হয়ে গেছে, এরকম একটা কথা শুনেছিলাম। তো এরকম আছে নিশ্চয়ই। যাই হোক,
1: এক্স্যাক্টলি,
0: আমরা
1: এই যে আমরা যে কাজগুলো করছি সেটা যদি উৎসাহ পাই, আমাদের কাজের গতি অনেক হাজার গুণ বেড়ে যায়,
0: একদম
1: অনেক হাজার গুণ বেড়ে যায়। আর সেই উৎসাহটা আসলে প্রথমে সবাই দিতে চায় না, আবার যখন সাকসেসের পর্যায়ে চলে যাও তখন সবাই পাশে থাকে,
0: তখন সবাই
1: এটাই রিয়েলিটি। আসলে এই প্রসঙ্গে আমি জানতে চাই যে তোমার শুরুর দিকটা কেমন ছিল,
0: আমার শুরুর
1: যে
0: দিকটা আমার জন্য মানে একদম ব্যক্তিগত ভাবে যদি আমারটা বলি আমি, তাহলে আমার জন্য বেশ সহজ ছিল, কঠিন ছিল না। কঠিন ছিল না এই জন্য যে আমার পরিবার থেকে গান গাইতে বা গান নিয়ে সামনের দিকে আগানোর জন্য কখনোই কোনো বাধা ছিল, সবসময় এটা পজিটিভলি দেখেছে এবং সবসময় বলেছে যে তুমি গান কর, মানে অ্যাটলিস্ট গান করে যদি না খেয়েও থাকতে হয় তাও গান কর। আমার পরিবারের সাপোর্টটা এই জায়গাতে ছিল, বিকজ আমার পরিবার বিশেষ করে আমার বাবা জানতেন যে গানটা গাইলে আমি কখনোই কোথাও পড়ে থাকবো না, বিকজ আমার মনটা তখন ভালো থাকবে। মন ভালো থাকা মানে ভালো কিছু করা। তো এইটার জন্যই আমার বাবা অলওয়েজ আমাকে গানের কথা বলেছেন। এবং শুরুর দিক থেকে প্রথম প্রথম ইন্ডাস্ট্রিতে যখন আসবো তখন একটু ঝামেলা তো হয়েছে, ঢাকাতে এসে একটু স্ট্রাগল, যেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই থাকে, স্ট্রাগল করেছি। ইভেন আমি মানে খুব কঠিনই স্ট্রাগল করেছি। কঠিন বলছি এই জন্য যে আমি এমনও দিন গেছে আমার, আমি 2 দিন না খেয়ে থাকার পরে ধানমন্ডি লেক থেকে রুটি তুলে খেয়েছি, তো এমনটাও দিন আমার পার হয়ে গেছে। বাট এটা আমি খুব অবলীলায় বলে ফেলতে পারি, কারণ এটা আমার লাইফ। আমার মনে হয় যে এখান থেকে যদি কেউ চায় কিছু শিক্ষা নিতেও পারে, কারণ ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, এটা আমি বিশ্বাস করি আমার জীবনের অভিজ্ঞতা। তো যাই হোক, সেই প্রসঙ্গগুলো অনেক অনেক বড়, ওগুলোতে না যাই, বাট এই স্ট্রাগলটা করেছি এবং আজকে স্টিল নাও আমি স্ট্রাগল করে যাচ্ছি। কেন করে যাচ্ছি? কারণ আমি আমৃত্যু গান নিয়ে থাকতে চাই, গান গাইতে চাই, এবং আমৃত্যু গান গাইবার জন্য আমাকে আমৃত্যুই স্ট্রাগল করে যেতে হবে। আমি এমন না যে আজকে আমি বসে গেলাম ঠিক আছে, কামরুজ্জামান দাপ্পি হয়তো 5টা মানুষ চেনে, ঠিক আছে দ্যাট চেনা, তো এটা যদি আমি করি তাহলে 5 দিন পরে আমাকে এই 5টা মানুষ চিনবে। তো আমাকে আমার স্ট্রাগলটা একদম মৃত্যুর আগ পর্যন্ত করে যেতে হবে, সেটা মাইন্ডসেট দিয়ে কাজ করে যাচ্ছি।
1: আসলে সেটা সেট আপ না রাখলে আসলে আমরা কাজ করতে পারবো না। কারণ হচ্ছে তুমি যত কাজ করবে তত মানে তোমার প্রতিভা আরো বিকশিত হবে, যেটা সবার মধ্যে
0: একদম
1: আসবে। যেমন আজকে দেখো, আজকে যদি তুমি এখন

আপনারা যদি কেউ এই গানগুলো পরবর্তীতে আবার শুনতে চান, নিশ্চয়ই এটা ফেসবুকেও, ফেসবুক পেজে, রেডিও হসপিটাল বাংলার ফেসবুক পেজে থেকে যাবে এই প্রোগ্রামটা। তারপরে ইউটিউবে আমার গাওয়া কিছু গান আছে, এই গানগুলো বিশেষ করে রেয়ার কিছু গানগুলো আমি চেষ্টা করি এই গানগুলোকে তুলে আনতে। শোনাই।

0: কথাগুলো কত সুন্দর, খুবই
1: একদম।
0: সুন্দর। আর এরকম গানগুলো শুনতে আসলে মানে কথাগুলোর সাথে নিজেকে রিয়েলেট করা যায়।
1: ওই যে লোকগানের মজাটাই সেখানে, একদম মানুষের দৈনন্দিন জীবনের কথাগুলো নিয়েই পল্লী গান হয়, লোকগান হয়।
0: আচ্ছা একটু কমেন্ট করি, রাধা রমন, হাসন রাজা, উকিল মুন্সি, শাহ আব্দুল করিমের গান, কামরুজ্জামান রাবের কণ্ঠে প্রাণের পূর্ণতা পায়, শুনতে চাই তাদের গান।
1: থ্যাংক ইউ, আমি শোনাবো, নিশ্চয়ই শোনাবো।
0: আর কিছু গানের রিকোয়েস্ট আছে, নয়া দামান গানটা শুনতে চেয়েছে তোমার কাছে।
1: একটা মজার কথা বলে রাখি, নয়া দামান গানটা প্রথম বোধহয় মেল ভার্সন আমি আজকেই গাইলাম, আজকেই ভয়েস দিলাম। সেটা আসবে বোধহয় সঙ্গীতা লেবেল কোম্পানি থেকে, এবং
0: আচ্ছা
1: নয়া দামানের ফার্স্ট মেল ভার্সন। এবং চেষ্টা করেছি, এটার অনেক যে ঝামেলা আলোচনা সব আলোচনা অনেক কিছু হচ্ছে, তো সবকিছুকে একটা অ্যাজ লাইক মিক্স করে, যে কেউ যাতে বলতে না পারে যে আমারটা এখান থেকে

0: বাদ আমার এখান থেকে সবগুলোই আছে, অথেন্টিক ভাবেই চেষ্টা করেছি সেগুলোকে করার, যে খুব শীঘ্রই হয়তো আসবে নয়া দামান।
1: বা এটাকে
0: শোনাবো
1: আমরা
0: আমি,
1: সবার পরে শুনবো গানটা,
0: শোনাই
1: নয়াদামান
0: এখনই,
1: গানটা। হ্যাঁ
0: এখনই
1: হ্যাঁ
0: শোনে অল্প।
1: শুনি।

0: দামান দামান
1: মজার বিষয় হচ্ছে আমিও ফার্স্ট টাইম হচ্ছে মানে পুরুষ কণ্ঠে এই গানটা শুনলাম, অ্যান্ড ইটস গুড, ভালো লেগেছে শুনতে সত্যি কথা।
0: থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি চেষ্টা করেছি, বাট এটা ভালো হবে আমার বিশ্বাস, দেখা যাক।
1: শুভকামনা, অনেক ভালো হবে।
0: থ্যাংক ইউ।
1: মালয়েশিয়া থেকে দেখছি উজ্জ্বল কান্দি দিয়ে বলেছে, মালয়েশিয়া থেকে দেখছি রিকোয়েস্ট, বলবো না গো আর কোনোদিন ভালোবাসো মোরে, এই গানটা শুনতে
0: আহা,
1: যাচ্ছে।
0: থ্যাংক ইউ। আমি অল্প অল্প করে
1: শুনলাম
0: শোনাই দিই। মালয়েশিয়া থেকে দেখছেন, অনেক দূর থেকে দেখছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ।
1: অনেক দূর থেকে দেখছি।

0: থ্যাংক ইউ।
1: খুব সুন্দর, খুব সুন্দর। আরেকটা গান কি শুনবো?
0: শোনাই আরেকটা গান বলতে, শাহ আব্দুল করিম, রাধারমন, তারপরে উকিল মুন্সী আর হাসন রাজা, চারটা লোকগীতি মানে গীতি কবিদের গান শুনতে চেয়েছেন চারজন, এবং এই চারজনের গান একবারে তো শোনানো সম্ভব না, আমি চারজনের মধ্যে থেকে কোনো একজনের গান শুনবো।
1: ঠিক আছে।

আমি আসলে আজকে সেকেন্ডারি খুব জাঁকজমক যে গানগুলো সেগুলো করছি না, ইচ্ছা করেই করছি না। কারণটা হচ্ছে যে কিছু গান থাকে যে গানগুলো শুধু শুনতে মন চায় বা শুধু গাইতে ইচ্ছা হয়, এই ধরনের গান, খুব মিষ্টি কিছু গান, সেগুলো গাইবার চেষ্টা করছি, সফট।

0: থ্যাংক
1: কি
0: ইউ।
1: অসাধারণ সত্যি, মানে আমাকে যদি সারাদিন বলে যে এরকম গান বসে শুনতে, আমি অনায়াসে শুনতে পারবো, আর মনে
0: আরেকটা
1: পরিপূর্ণ
0: গান
1: ঠিক
0: আছে হেমাঙ্গ বিশ্বাসের গান, আমরা অনেকে জানি না যে এই গানটা হেমাঙ্গ বিশ্বাসের গান, শোনাই, সিলেট অঞ্চলেরই গান।

আমি তোমার নাম লইয়া কান্দি।

তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সরু নদী। তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সরু নদী। সেই নদীকে মনে হইল

গগনেতে ডাকে দে আসমান হইল আন্ধির বন্ধু।

0: থ্যাংক ইউ।
1: ও মানে কি বলবো, তুমি অফ ট্র্যাকের এত পছন্দের গানগুলো শোনাচ্ছ না, আমি জাস্ট আর শুনতে ইচ্ছে করছে। আরো অনেক গানের রিকোয়েস্ট আসছে, তোমাকে ধন্যবাদ দিয়েছে উজ্জ্বল কান্তি দে, যিনি মালয়েশিয়া থেকে দেখছিলেন, অনেক
0: থ্যাংক ইউ
1: ধন্যবাদ।
0: উজ্জ্বল ভাই।
1: থ্যাংক ইউ উজ্জ্বল ভাই। আর মানিক সানি লিখেছে, ওমান থেকে দেখছি সোয়াচান পাখি গানটা শুনতে চাই।
0: থ্যাংক ইউ থ্যাংক ইউ। সুয়া চেন পাখিটা আমি অল্প একটু শুনিয়ে দিই, আমি সবগুলো অনুরোধের গান কেউ শোনাচ্ছি। আর এখানে উকিল মুন্সির কথাও আসছিল, উকিল মুন্সির গানও শুনিয়ে
1: শুনি তাহলে।

ছিলাম মাখামাখি, তুমি আমি জনম ভরা, ছিলাম মাখামাখি,

বুঝলাম আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি।

0: থ্যাংক ইউ।
1: মানে কি চমৎকার, মানে প্রতিটা গান, আই নো দ্যাট অনলি মানে আমার পছন্দের না, সবার পছন্দের গান তুমি গাইছো। আর সত্যি কথা বলতে কি, এভাবে বসে অনুষ্ঠানগুলোতে অফ্রিকের গান খুব কম গাওয়া হয় বা আমাদের শোনা হয়, খুবই ভালো লাগছে।
0: আজকে জানি না মানে কিভাবে কিভাবে যেন আমরা এই ধরনের গানগুলোই করছি, মানে যেটা আসলে আমার সাথে এই ধরনের লাইভে আমি আসলে হয় না, সুযোগ পাই না, আজকে হয়ে যাচ্ছে। আমি জানি না এটার ফলাফল কি, মানুষজন শুনছে কি না বা দেখছে কি না, বাট আলটিমেটলি আমার মনে হয়
1: না
0: যে এটা
1: দেখছি, আর তোমার কাছে রিকোয়েস্ট করছে প্যাটার্নের গানে, তুমি তো অনেকগুলো
0: সেটাই
1: সবার রিকোয়েস্ট
0: সেটাই
1: আমাকে গাইছো, সবার
0: চেষ্টা
1: ভালো
0: করছি
1: লাগছে
0: সবার
1: বলে
0: রিকোয়েস্ট গান।
1: রিকোয়েস্ট গুলো করছে।
0: আমি আরেকটা গান শোনাতে চাই অফ ট্র্যাকের, যেহেতু কথা আসছে। বিজয় সরকারের গান,

থাকতো পাখি সোনারি খাঁচা।

0: কত কি বলি তোয় আমার, স্ফটিকেরও বাটি ভরে ওরে খাওয়াইতা, থরে থরে রে এ একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে সজ একদিন ভাবি না মনে।
1: খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে
0: থ্যাংক ইউ।
1: আমি তো এমনি তোমার গানে সবসময় মুগ্ধ, আর এখন যত শুনছি, যত আড্ডার সময় যাচ্ছে, তত মুগ্ধতা বাড়ছে। খুবই সুন্দর।
0: থ্যাংক ইউ।
1: আমার একটা গানের রিকোয়েস্ট আছে স্যার আপনার কাছে,
0: প্লিজ প্লিজ, তুমি যদি গানটা
1: বনু
0: জানি তাহলে
1: নতাশির
0: অবশ্যই।
1: গানটা শুনতে চাইছি তোমার কাছে।
0: এখন এখন আসলে যে গানগুলো গাইলাম, এরপরে বনলতা সেন গাইতে গেলে মানুষ ধরে মারবে, যেটা ঠিক আছে আমি তারপরে শোনাবো, দুই লাইন
1: মারবে না,
0: নিশ্চয়ই শোনাবো।
1: একদমই মারবে না। আমার জন্য হলো তোমার শোনাতে হবে। তুমি যদি চাও তুমি একটু পরে শোনাতে পারো,
0: আমি এখনই
1: পরে
0: শোনাবো, কোনো সমস্যা নেই, আমি যতটুকু পারি যেভাবে পারি, আমি হয়তো খুব ভালো পারবো কিন্তু যতটুকু পারি শোনাবো।
1: কত জোশ তুমি, মানে সবার সুন্দর করে মনে আছো, মানে যে বলছি তখনই শুনিয়ে দিচ্ছ। আর সো গুড, থ্যাংক ইউ। শুনি
0: জীবন আনন্দ হয়ে

বলো কি জাদু জানো তা বিধাতা জানে, কি জাদু জানো তা বিধাতা জানে।

0: আনন্দ হই সংসারে আজো আমি।
1: কি যে
0: থ্যাংক ইউ
1: চমৎকার গাইছো গাইছো,
0: থ্যাংক ইউ।
1: মানে কথা বন্ধ হয়ে যাচ্ছে যত গান শুনছি, আর শুনতে ইচ্ছে করছে, খুবই সুন্দর। আর মানে ইনস্টেন এভাবে এক এক ট্র্যাকের গান গাওয়া, ইটস ভেরি ডিফিকাল্ট, অ্যান্ড ইউ ডু ইট ভেরি ইজিলি,
0: থ্যাংক
1: মাশাল্লাহ।
0: ইউ। আমি আপনার কথার রেশ ধরে গত দিনের আড্ডায় আপনি বলেছিলেন আমি গজল গাচ্ছি, নজরুল গাচ্ছি, এগুলো গাচ্ছি, যেটা আমাদের ওই দিনের আড্ডাটা হয়েছিল, আজকেও ঠিক তাই, অনেকটাই সেরকম আড্ডা, বিভিন্ন ট্র্যাকের বিভিন্ন রকমের গান করছি। একটা গজল খুব পছন্দের আমার, শ্রদ্ধেয় মেহেদী হাসানের গাওয়া চমৎকার একটা গান। রফতা রফতা ও মেরে হস্তে কা সামা হো

वो मेरी हस्ती का सामा हो गए।

0: থ্যাংক ইউ।
1: আহ, কি চমৎকার! মানে মিষ্টি
0: তো
1: কিছু খেলে একটা যেমন ভালো অনুভূতি হয়, তোমার গানে সেরকম মিষ্টি উপলব্ধি হচ্ছে, সত্যি কথা।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
1: সুরের মূর্ছনায় একদম ভেসে থাকছি, শুধু আমি না, সবাই যারা দেখছে। একটু করে কমেন্ট করি।
0: হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই।
1: নুসরাত জাহান লিখেছে, আসসালাম আলাইকুম, সবাই কেমন আছেন?
0: ভালো আছি, আমি
1: বাসায়
0: বেশ ভালো আছি।
1: আমরা খুব ভালো আছি, এখন তো আরো ভালো আছি, এত সুন্দর সুন্দর গান শুনছি। বাসায় ফিরলাম বৃষ্টিতে পুরোপুরি ভিজে, বাইরে বৃষ্টি হচ্ছে, আমি তো আর
0: আমি
1: গানের মধ্যে
0: নিজেও
1: ডুবে
0: জানি,
1: আছি,
0: আমি
1: আই ডোন্ট
0: নিজেও
1: নো
0: জানি।
1: এনিথিং।
0: এবং
1: হ্যাঁ,
0: একটা মজার জিনিস আমি খেয়াল করলাম, মানে 1 ঘন্টা পার হয়ে গেছে না, আমি না বুঝতেই পারি কখন 1টা ঘন্টা চলে গেল।
1: সত্যি কথা, আমি সত্যি কথা, মানে এত সুন্দর সুন্দর গান শোনাচ্ছ, আর এক একটার পর এক একটা শুনছি, কখন যে সময় যাচ্ছে, আর কোন সুরের মূর্ছনায় যে ভেসে আছে, আই রিয়েলি ডোন্ট নো। খুব ভালো লাগছে। ইভেন আমি, দর্শকরা বলেছে, এখন আমিও বলবো যে আসলে আমাদের প্রতি সপ্তাহে একবার করে বসা উচিত এভাবে, নিজেদের জন্য, সবার জন্য।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
1: প্রথম থেকে জয়েন করতে পারলাম না আজ। আচ্ছা, উনি পরে জয়েন করেছে আমাদের সাথে, নুসরাত জাহান। তারপর সালাম পাঠান লিখেছে, প্রাণটা ভরে আপনাদের আয়োজন দেখে প্রাণটা ভরে গেছে। প্রিয় শিল্পী কামরুজ্জামান রাবি এবং প্রিয় উপস্থাপক স্বর্ণলতার জন্য শুভকামনা রইল, অনেক ধন্যবাদ
0: থ্যাংক ইউ।
1: আপনাকে। আমরা আসলে সত্যি কথা, অনুষ্ঠান শেষ করতে ইচ্ছে করছে না, ভালোই লাগছে তোমার গান শুনতে। আর তুমি যদি
0: সেটাই।
1: আর একটু সময় দাও, আমরা আরো গান শুনতে পারি, যদি তোমার সময় থাকে আমরা 3-4টা গান শুনতে পারি।
0: না নিশ্চয়ই, আমরা হ্যাঁ 3-4টা বলতে 2-3টা গান শোনাই, আরো এটা বিশেষ করে
1: ঠিক
0: আমার
1: আছে,
0: ট্র্যাকের কিছু গান শোনাই। অফ ট্র্যাকের গান তো শোনালো, আমি
1: তোমার
0: অফ ট্র্যাক
1: মতো
0: বলছি
1: করে
0: যে
1: শোনো।
0: জন্য যে হ্যাঁ, এবার আমার আমাদের বা আমার কি বলে নিজের জনরার কিছু গান শোনাই শোনাই আমি একের পর 2-3টা গান করি, তারপরে আমরা বিদায় নিই।

ও কয়ছের আলো সাল পাহাড়িয়া সোনা মোর বানায়া করো আটা, তাইলে বিয়ানে বানায়া দেন মুখ কামলা কয়েক পিঠে, ও কি হায় রে হায় মনটায় মোর পিঠে খাবার চায়, ও কি হায় রে হায় মনটায় মোর পিঠে খাবার চায়। কয়সার আলো সাল পাহাড়িয়া সোনা মোর বানায়া করো আটা, কাল বিয়ানে বানায়া দেন মুখ কামলা কয়েক পিঠে, ও কি হায় রে হায় মনটায় মোর পিঠে খাবার চায়, ও কি হায় রে হায় মনটা।

কয়খান বানান পুয়ে পিঠে কয়খান সিহিতেই বানান কয়খান সিহিতে কয়খান বানান পুয়ে পিঠে কয়খান সিহিতেই ওরে হাট থাকিয়া আইন মুয়েলাই তেলার মিছে ওরে হাট থাকিয়া আইন মুয়েলাই তেলার মিছে ও কি হায় রে হায় পিঠে খাবার সিহুটাতে কাহুলে ও কি হায় রে হায় মনটায় মোর পিঠে খাবার চায়।

0: पूरे गौर में गौर में खाया है मैं, मोई मोन हाउस में पी है। पूरे गौर में खाया है मैं, मोई मोन हाउस में पी है। यो की हाय रे हाय, मन काय मोर पीते खावर साय। यो की हाय रे हाय, पीते खावर जिहुटा दे कहूल है। यो की हाय रे हाय, मन काय मोर पीते खावर साय। यो की हाय रे हाय, मन काय मोर पीछे खावा हर
1: এটা
0: সাই।
1: খাইতে ইচ্ছে করতেছে।
0: একদম আমাদের এতক্ষণ তো বিভিন্ন আমরা স্যাড গান টান শুনলাম, এখন আমরা একটু আনন্দের গানগুলো শুনবো। একদম শেষ সময় এসে।
1: একদম, এটা কোন অঞ্চলের গান ছিল?
0: এটা রংপুরের ভাওয়াইয়া গান। মূলত ভাওয়াইয়ার দুটো ভাগ থাকে, একটা হচ্ছে বিরহ, একটা হচ্ছে চটকা। এটা ভাওয়াইয়ার
1: আচ্ছা,
0: চটকা গান। ভাওয়াইয়া গানের বিশেষ করে চটকা গানগুলো যেটা হয়, যে একদম সংসারের, একদম সংসারে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যকার কিছু কথোপকথন নিয়েই এই গানগুলো রচনা করা হয় এবং খুনসুটি গুলো নিয়ে রচনা করা। এই গানটার মধ্যে খুব সিম্পল, তার স্বামী তার বউকে বলছে যে তুমি আলো চাল থেকে ময়দা তৈরি করো বা আটা তৈরি করো, তারপর সেটাতে পিঠা বানাও, আমার পিঠা খেতে খুব ইচ্ছা করছে। এই যে আকুতিটা, সেটাকে রংপুরের আঞ্চলিক ভাষায় কয়, শ্যার আলো চাল পাড়িয়া সোনা মোর, বানিয়া করো আটা, কাল বিয়ানে বানাইয়া দেন মো কামলা কয়েক পিঠা, ও কি হায় রে হায়, মনটায় মোর পিঠা খাবার চায়। রংপুরের আঞ্চলিক ভাষায়
1: বা দেখো, আমরা কিন্তু কথাগুলো আসলে পরিপূর্ণ ভাবে বুঝতে পারছি না, যারা বাইরের তারা, মানে রংপুরের না, কিন্তু সুরের মধ্যে কিন্তু ঠিকই ভেসে যাচ্ছি, সুরের ছন্দে কিন্তু সব ঠিকই আমরা ভেসে যাচ্ছি। শুনি আরেকটা গান শুনি।
0: আমার কিছু গান যেগুলো সবসময় সবাই শুনতে চায়, সেরকম দু একটা গান শোনাই।

অসতী। আমি প্রেম করব না তারও সঙ্গে, যে যেন প্রেমের ভাবনা জানে, সেই প্রেমেতে হয় না বসতি, এগো সেই প্রেমেতে হয় না বসতি, এগো সেই প্রেমেতে হয় না বসতি, বসতি গো তোমার জনে কিসের প্রীতি, একখানা পান্তাইলাম পান দিলে না, তোমার সঙ্গে কিসের।

না করছে জন আছে ভালা, প্রেমের বুঝিয়া মনে রীতি, আমার প্রেম করিয়া হইল জ্বালা, না করছে জন আছে।

0: এখন পঞ্চাইলাম পান দিলে না তোমার সামনে কিসের পিরিতি, এখন পঞ্চাইলাম পান দিলে না তোমার সামনে কিসের পিরিতি।
1: বাহ, কি সুন্দর!
0: এই গানটা আসলে,
1: আমরা
0: এই গানটা পণ্ডিত রামকান্ত দাসের লেখা গান। এই সময়টাতে না ওই যে পান দিয়ে পিরিতি হতো আর, তো সেই থেকে গানটা দারুণ একটা গান, বেশ জনপ্রিয় হয়েছে এই গানটা এখন।
1: খুবই সুন্দর।
0: আমরা কি তাহলে গান করব? আমি আর দুটো গান করি, একটা গান
1: ঠিক আছে,
0: সবার শেষে গাইবো, আমি তো ভালা না ভালালই থাকবো, আর তার আগে একটা গান শোনাই আমি এখন। এই গানটার কথা লিখেছেন গোলাম সারোয়ার হারুন, এবং এই গানটার সুর করেছেন এবং এই গানটা গেয়েছেন শ্রদ্ধেয় শফি মন্ডল, যিনি আমাদের বাংলাদেশের লোকসঙ্গীতের খুব বড় একজন কর্ণধার।

আমি মন মন্দিরে পূজা দেব, সত্যম শিবম অনন্তম।

আমি মন মন্দিরে পূজা দেব, পড়বো নামাজ দিল কাবায়, মসজিদ মন্দিরে যেতে বলো নাই আমায়, তোমরা মন্দিরে মসজিদে যেতে বলো নাই আমায়, মসজিদে মন্দিরে যেতে বলো নাই আমায়, মন্দিরে মসজিদে যেতে বলো নাই।

সৃষ্টি একজনার, তবে ভিন্ন ভিন্ন ঘর হবে কেন, ভিন্ন কেন আচার, আমি ঘর হারাই এক পথের মানুষ, ঘর ছাড়াই এক পথের মানুষ, আপন করলো পথ আমায়, মসজিদ মন্দিরে যেতে বলো নাই আমায়, মন্দির মসজিদে যেতে বলো নাই আমায়, মন্দির মসজিদে যেতে বলো নাই আমায়, মন্দির মসজিদে যেতে বলো নাই।

কিনা, অদৃশ্যতার প্রেমের বলি আমরা কজনা, জগৎ জুড়ে রক্ত সাগর, জগৎ জুড়ে রক্ত সাগর, তারে পাইতে বয়ে যায় মসজিদ মন্দিরে যেতে বলো নাই আমায়, মন্দির মসজিদে যেতে বলো নাই আমায়, আমি মন মন্দিরে পূজা দেব, সত্যম শিবম অনন্তম, আমি দিল কাবাতে নামাজ পড়ব, আল্লাহু আকবার, আমি মন মন্দিরে পূজা দেব, শিব সুন্দর অনন্তম।

0: আকবর, আমি মন মন্দিরে পূজা দেব, পড়বো নামাজ দিল কাবায়, মসজিদে মন্দিরে যেতে বলো না আমার, মসজিদে মন্দিরে যেতে বলো না আমার, মন্দিরে মসজিদে যেতে বলো না আমায়, মসজিদে মন্দিরে যেতে বলো না।
1: চমৎকার চমৎকার, মানে
0: থ্যাংক ইউ, প্লে
1: আমরা আর
0: চেষ্টা করে
1: কোনো কিছু বাদ রাখলাম না গানে।
0: গান গাইবার আমার যতটুকু সাধ্য মতো আর কি, যতটুকু মনে পড়েছে এই মুহূর্তে আমি চেষ্টা করেছি। এবার
1: খুবই সুন্দর, খুবই সুন্দর। তুমি ত্রিতাল বাংলা নিয়ে কিছু বলে লাস্ট গানটা শোনাও।
0: ওকে, ত্রিতাল বাংলা, এই রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ, এই পেজ থেকে আমি এর আগে একবার লাইভ এসেছি এবং আজকেও আসলাম। অসাধারণ, এবং স্বর্ণলতা আমার পরিচিত, এই লাইভে আসার পরে দেখে ভীষণ ভালো লেগেছে যে না, একসাথে আমরা আড্ডা দিতে পারছি। এবং এই রেডিওর পিছনে যারা কাজ করছেন তারা সবাই অনেক বড় মানুষ, অনেক ভালো মানুষ, এবং আমি বিশ্বাস করি যে যারা শ্রুতিশীল শ্রোতা, যাদের কানটা অনেক ভালো, ভালো গান শুনতে পছন্দ করেন, আমার বিশ্বাস এই রেডিও ত্রিতাল বাংলার সাথে যদি কেউ তারা থাকে আর নিশ্চয়ই ভালো কিছু গান পাবে, ভালো কিছু গায়কের গান শুনতে পারবে, ভালো অনেক গান যে আছে যেগুলো পিছনে পড়ে আছে সেই সব গান নতুন করে শুনতে পাবে, এটা আমার বিশ্বাস। তো রেডিও ত্রিতাল বাংলার সাথে আপনারা থাকুন এটা আমি চাইবো, এবং আমি নিশ্চয়ই আবারও আসবো, বারবারই আসবো রেডিও ত্রিতাল বাংলাতে, কারণ এটা মনে হয় যে যেন আমরা একটা পরিবারের মতো। তো আমরা আমরাই তো আসবো, অবশ্যই আসবো এবং গান গাইবো, গান শোনাবো সবাইকে। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা যারা এতক্ষণ গান শুনলেন, আমাদের সাথে ছিলেন। আর এখন সেই গানটা শোনাবো যে গানটা আমার কাছে কামরুজ্জামান দাব্বি বানিয়েছে, সবার পছন্দের গান, আমি তো ভালা না ভালা লেগে থাকবো, শোনাই তাহলে।
1: শুনি গান, শুনি গান।

তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু। অন্তরে না রাখিলে, অন্তরে না রাখিলে, মুখে মুখে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়াই পাইবো, আমি তো ভালা না ভালা লইয়াই পাইবো। পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু, এত ব্যথা দিলে। জিন্দা থাকতে না ডাকিলে, জিন্দা থাকতে না ডাকিলে, মইরা গেলে ডাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই।

0: এটি পাগল ভেবে বলে মায়ের কোলি ভালা, মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা, দয়াল সংসারেতে জ্বালা। দুনিয়ার সবাই ভালা, জগতের সবাই ভালা, তাগই বুকে রাইখো আমি তো ভালা না ভালা লইয়াই চাইবো, আমি তো ভালা না ভালা লইয়াই চাইবো। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়াই চাইবো, আমি তো ভালা না ভালা লইয়াই চাইবো, আমি তো ভালা না ভালা লইয়াই চাইবো।
1: খুবই সুন্দর, আর
0: থ্যাংক
1: ধন্যবাদ
0: ইউ।
1: দিব না, অনেক ভালো কিছু সময় দিয়েছো তুমি আমাকে এবং আমার সাথে যারা ছিল সবাইকে, সব ধরনের গান শুনিয়েছো, সত্যি খুব ভালো সময় কাটিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আর এই অনুষ্ঠানটার পেছনে যারা শ্রম দিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ এই আয়োজনটা এত সুন্দর করে তোলার জন্য। রেডিও ট্রিতাল বাংলা USA এর সাথেই থাকুন আপনারা সবাই, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা খুব শীঘ্রই আবার আসবো যদি বেঁচে থাকি, খুব শীঘ্রই দেখা হবে আমাদের আবার, সুন্দর মন ভরে কামরুজ্জামান রাখবি, সবাই সুস্থ থাকুন, ধন্যবাদ।

0: হ্যালো, রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। আপনারা আমাদেরকে যারা দেখছেন তাদের জন্য আজকে খুবই আনন্দের সময় যে আমরা আজকে পেয়েছি আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী মেহরিনকে। আমরা বলে নিচ্ছি, রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন। আপনারা আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে আপনারা সরাসরি শুনতে পাবেন এবং এটার ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম ভার্সন আছে। এটা আসলে নামে রেডিও, কিন্তু সর্ট অফ টেলিভিশন স্টুডিওর মতোই। আমরা পেয়েছি মেহরিন মাহমুদকে, আমাদের প্রিয় সিঙ্গার মেহরিন মাহমুদ। কেমন আছেন?
1: আমি ভালো, শামিম ভাই আপনি কেমন আছেন? ভীষণ ভালো লাগছে আপনাকে দেখে।
0: যে আমার খুব ভালো লাগছে, অনেক দিন পর আপনার সাথে দেখা হলো। এবং ধরেন, আপনি আমাদের বলতে হবে সফল যারা কেমন তারা। আপনার কাছ থেকে আপনার এই থ্রোয়িং, আপনি যখন 21 টিভিতে এই প্রোগ্রামটা করতেন সফল যারা কেমন তারা, তখন আপনার কাছ থেকে আমরা এটা একটুখানি ইয়ে করার চেষ্টা করতাম, ধরেন শেখার চেষ্টা করতাম যে এই উপস্থাপনার শুরুটা কিভাবে করতে হয়, কিভাবে এরকম অ্যাটেনশনটা দিতে হয়, কিভাবে মানুষকে সঙ্গে সঙ্গে আকৃষ্ট করতে হয়। সফল যারা কেমন তারা, আপনি আমাকে বলেন যে সফল আসলে কেমন হয়, আপনিও তো সফল।

0: বলি যে জীবনের লক্ষ্য আসলে কি হওয়া উচিত, সফল হওয়া উচিত নাকি আপনার মানে সাফল্য কোন জায়গায়? সাফল্যটা তো আসলে আপেক্ষিক ব্যাপার, কারণ আপনি আপনার মনের কাছে মনে হতে পারে আপনি সফল, আবার আমার কাছে মনে হতে পারে আপনি ব্যর্থ, আপনার কাছে মনে হতে আমার কাছে মনে হতে পারে আমি সফল, আপনার কাছে মনে হতে পারে আমি ব্যর্থ, তাই না? তাহলে মানুষের জীবন চলার চাবিটা কোথায় থাকবে এই প্রশ্নটা শুনবো। তার আগে একটু বলতে চাই, আপনারা যারা ফেসবুক ইউটিউব আপনারা যারা দেখছেন তারা আপনারা লিখে দেবেন কোত্থেকে দেখছেন, আর একই সঙ্গে এটা রেজিস্ট্রেশন রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ তে প্রচারিত হচ্ছে। আপনারা যদি কোনোভাবে আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমরা সঙ্গে সঙ্গে আমাদের সিস্টার, আমি তো সিস্টার বলি, মেহরিন মাহমুদ, ওনার কাছ থেকে আপনার প্রশ্ন উত্তরটি জানার চেষ্টা করবো। নুসরাত জাহান রমজানুল মোবারক জানিয়েছেন, হ্যাঁ রমজানুল মোবারক, মেহরিন আপু কেমন আছেন জানতে চেয়েছেন, আপনি কেমন আছেন আসলে?
1: আলহামদুলিল্লাহ, আল্লাহ রেখেছে ভালো, অনেক রহমত
0: আচ্ছা
1: দিয়ে
0: তাহলে
1: রেখেছে।
0: সেটাই, আপনি তাহলে আমরা যে প্রশ্ন করেছিলাম যে আসলে মানুষের চাবিকাঠি কোথায় হওয়া উচিত, ধরেন এটা কি আপনি নিজের কাছে সফল হলেই আপনার জীবনের প্রশান্তি আসা উচিত নাকি সবার কাছে আপনাকে ভালো হতে হবে, সফল হতে হবে? কঠিন প্রশ্ন।
1: একটা আরামের ঘুম দিয়ে যদি সকালে জেগে উঠতে পারে সে সফল,
0: হ্যাঁ
1: সুন্দর করে নিঃশ্বাস নিতে যে পারে সে সফল, সূর্যের বিকেলের আভাটা যে আনন্দ দিয়ে উপভোগ করতে পারে সে সফল, আপনার গাছের ছোট্ট বেলি ফুলটা এবং আপনার যখন বারান্দায় একটা টুনটুনি পাখি এসে ডাকে তখন তাকে যদি আপনি দারুণ ভাবে গ্রহণ করতে পারেন তাহলেই আপনি সফল।
0: রাইট,
1: তখন আপনি ভাববেন আসলে আপনার হয়তো দিনের এই কাজটা হলো না ওটা হলো না, আপনি দেখবেন যে কিচ্ছুর কোনো মানে নেই। এখন বিশেষ করে গত 1.5 বছরে আমরা যেটা শিখেছি, আমি ভাই কিছুর কোনো মানে নেই যতক্ষণ না আপনি নিশ্চিন্তে আছেন, চিন্তাহীন আছেন এবং সুখী আছেন, আপনার কাছে আপনি সুখী আছেন, পরের কাছে কি এটা কোনো ম্যাটারই করে না, আপনার কাছে আপনি সুখী আছেন, আপনার একটা ছোট্ট উপহারে হয়তো আপনি খুব খুশি হয়ে গেছেন বা আপনি নিজে একটা কিছু কিনেছেন বা বুঝেছেন বা চিনতে পেরেছেন, একটা বই পড়েছেন, রবীন্দ্রনাথের একটা লাইনকে আপনি নতুন করে বুঝতে পেরেছেন, এইটাই সুখ, এটাই সার্থকতা, এটাই আসলে আনন্দ। অন্য কোথাও কোনো আনন্দ খুঁজে আপনি মানে কিনারা পাবেন না, ইটস এন্ডলেস। আপনি যখন খুঁজতেই থাকবেন খুঁজতেই থাকবেন, ওই পার্সুটে যদি আপনি খুশি থাকেন ফাইন, কিপ অন পার্সুইং, কিন্তু খুশি হওয়াটা আসলে রিলেটিভ এবং আপনার নিজস্ব ধ্যান ধারণার মধ্যে নেই।
0: আজকে আপনারা যারা দেখছেন আমাদের অনুষ্ঠান এখন একই সঙ্গে 52% দেখছেন, আপনাদের জন্য বলছি যারা একটু হতাশ বোধ করছেন, যারা মনের মধ্যে কষ্ট বা একটুখানি কোনো জায়গায় মনে হচ্ছে আপনার মনে হচ্ছে আপনি খুবই কষ্টে আছেন, জীবনে কিছুই হলো না, আপনি কিন্তু আমাদের এই সিস্টারের কথাটা খুব গুরুত্বের সাথে নিতে পারেন। দেখেন আমাদের সিস্টারকে আমি প্রশ্ন করেছি যে কোন সময়টাকে আপনি মনে করবেন সফল, উনি বলেছেন যেই যেই বর্ণনা করেছেন তার প্রত্যেকটা হচ্ছে মুহূর্ত, প্রত্যেকটা মুহূর্ত, যে হয়তো সকালে একটা পাখি দেখে আমার ভাল লাগছে, এক কাপ চা খেয়ে আমার ভাল লাগছে, একটা একটা একটা মানুষের সাথে কথা বললে ভাল লাগছে, বা কোনো একটা মোমেন্টের কথা উনি বললেন, ফলে ওই মোমেন্টটাকে চেস করা কিন্তু আমাদের মূল কাজ। ফলে আপনারা যারা ভাবছেন যে আপনারা সফল না বা হতাশ বা কিছুই হল হলো না, তাদের আজকের অনুষ্ঠানটা দেখা উচিত। আমরা এই ধরনের প্রশ্নের উত্তর আমরা জানবো মেহরিন মাহমুদের কাছ থেকে, আমাদের প্রিয় সিঙ্গার। তার আগে বলিনি, রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, আপনারা iOS এবং অ্যান্ড্রয়েড দুই জায়গাতে আপনারা অ্যাপটি পাবেন। এটি অনুষ্ঠানে প্রচারিত হচ্ছে ওয়ার্ল্ড রেমিট, সৌজন্য ওয়ার্ল্ড রেমিট একটি বেটার ওয়ে টু সেন্ড মানি, যে কোনো জায়গা থেকে আপনারা মানি সেন্ড করতে পারেন, এই অনুষ্ঠানটি তারা স্পন্সর করছে। আপনাকে যদি আমরা প্রশ্ন করি যে আপনার আপনার দিনের কোন কোন সময়গুলো আপনার কাছে মনে হয় যে আপনার নিজের, এবং কোন কোন সময়গুলো কোন কাজগুলো মনে হয় যে আপনি অনিচ্ছায় করছেন, ভাল লাগছে না?
1: শাহিন ভাই, আমার সবই নিজের সময়, নিজের মুহূর্ত।
0: ওকে,
1: আমার একটা পারসুট থাকে, আমার একটা আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছা থাকে যে সকালে আমি সূর্য উদয় দেখবো না, কিন্তু সূর্যের উদয়ের পরবর্তী যে একটা ঘন্টা আমি সূর্যের কাছাকাছি থাকবো। এই এটা অনেক সময় আমার হয় না, বা যেদিন হয় সেদিন মনে করেন যে আমি অনেক সুখী। আর মুহূর্ত আসলে জেগে থাকা প্রতিটা মুহূর্তই খুব সুন্দর, যদি সুন্দর একটা স্বপ্ন দেখি সেটাও খুব সুন্দর, যে প্রতিটা মুহূর্তই আমি আসলে খুব এনজয় করি। যেমন আমার ছেলে মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, এদেরকে এদের

0: এদের ধরেন ছোটকালের একরকম, এখন একরকম, তাদের পাণ্ডিত্য বৃদ্ধি পাচ্ছে সেটা একরকম। যেমন আমি আর আমার সাহেব চুপ করে থাকি, কোনো কথা বলি না ওদের কথার মাঝখানে, আমরা বুঝি না ওরা কি বলে। তো এই ব্যাপারগুলো অভিনব মুহূর্ত। তারপর দিনের মধ্যে আমার ওই যে বললাম বিকেলের মুহূর্তটা আমার খুব প্রিয়, যখন সূর্য একটু নরম। আর আমাদের দেশে তো আপনি নিশ্চয় মনে আছে, ছটা ছটা ঋতু আমাদের, আল্লাহ দিয়েইছে
1: একদম
0: মজা
1: একদম
0: করার জন্য। মানে প্রতিটা ঋতুই আসলে ভালোবাসবার এবং আনন্দ নেবার, তো ওই জন্য আমার আনন্দের কোনো শেষ নাই।
1: আমাদের আমাদের এখানে খাইরুল বাবুই, বাংলা ভিশনের সিনিয়র প্রডিউসার, আই থিঙ্ক এক্সিকিউটিভ প্রডিউসার, একটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নটা আমরা আসবো। তার আগে আমি একটু বলতে চাই, নুসরাত জাহান আমাদের সঙ্গে জয়েন করেছেন, এ কে এম রশিদ আমাদের বন্ধুরা জয়েন করেছেন, নূর রাজা বলেছেন, মেহরিন আপু আপনার সুরেলা কণ্ঠে আপনি সুরা পাতেহা ফাতেহা পড়বেন কি? নূর রাজা, আপনাকে বলতে চাই, আমরা সুরা ফাতেহা পড়া একটা পবিত্রতার অংশ, অনেক যত্ন করে সম্মান করে সেটা পড়তে হয়, হাসি ঠাট্টার মধ্যে সেটা করা যায় না। ফলে আপনি যখন অনুরোধ করবেন, আপনাকে সুরা ফাতেহা সম্মানটা রেখেই অনুরোধ করতে হবে যে কোন সময় কোনটা পড়া উচিত। আমরা যদি হাসতে হাসতে সুরা ফাতেহা পড়তে চাই তাহলে সেটা প্রপার সম্মানটা করা হবে না। ফলে যে কোনো অনুরোধের সময় একটু ভেবে নেবেন যে আসলে ওই অনুরোধটার প্রতি সম্মান রাখা যাচ্ছে কিনা। সুরা ফাতেহা আমাদের কাছে অত্যন্ত সম্মানের। এ কে এম রশিদ তিনি বলেছেন, দারুন। নুরশাদ জাহান লিখেছেন, কানতে কানতে হাসতে পারা সবচেয়ে বড় সাফল্য আমার কাছে। ওকে, দেখেন সবাই কিন্তু মোটিভেটেড হয়ে যাচ্ছে আপনার কথায়। তারপরে খাইরুল বাবু যেটা বলেছে, বাংলা ভিশনের প্রডিউসার, তিনি বলেছেন, আপু আপনাকে সুন্দর লাগছে, লাইভ অনুষ্ঠানে এই মন্তব্য শুনতে কেমন লাগে?
0: ও সব সময় ভালো লাগে ভাইজান, আরো বেশি বেশি করে লিখেন।
1: হ্যাঁ, সেটাই সেটাই, এটা এটা কিন্তু একটা আমেরিকান স্টাইল হইলো বাবুয়ের। ধরেন আমেরিকাতে যদি কেউ বলে যে আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, তাহলে ওই ভদ্র মহিলা বা ওই ভদ্র পুরুষ বলতে পারে যে আমাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে। আবার কেউ বলতে পারে যে আপনার হাতটা ধরতে চাই, সেটাও বলতে পারে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে। তখন বলতে হয় যে আপনাকে সুন্দর লাগছে, এটা বললে কি আপনি মাইন্ড করবেন? তখন সে বলে, না না,
0: ও
1: ওকে ইটস ওকে। তখন সে বলে, হ্যাঁ আপনাকে সুন্দর লাগছে। তো বাবুই কিন্তু আমেরিকান স্টাইল নিল, ধরেন আপনাকে বললো সুন্দর লাগছে, কিন্তু আপনাকে সে বোঝাতে চাইলো যে লাইভ অনুষ্ঠানে শুনতে গিয়ে কেমন লাগে আপনার। ফলে সে কিন্তু আপনার প্রশংসা করেছে যে আপনার সুন্দর লাগছে আপনাকে।
0: ওকে ওকে
1: ওকে,
0: আমার জন্য একটি শিক্ষা ছিল। আমি আসলে সবসময় আমরা ভাবি যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এরা আসলে অনেক উদার প্রকৃতির, তো এখানে এখানেও যে এরকম নিয়ম অ্যাপ্লিকেবল, এটা আসলে জেনে খুব আনন্দিত হলাম, গর্বিত হলাম যে মানে নারীদের সম্মান দেওয়ার একটা অভিনব একটি একটি একটি
1: সিস্টার আমি আরেকটা বিষয় আপনার এই কথার প্রসঙ্গ ধরে শেয়ার করতে চাই। সবাই ধরে নেয় যে ধরেন এই উন্নত দেশগুলোতে বোধহয় ছেলে পুরুষ এবং নারীদের অবাধ মেলামেশা হয়, কিন্তু এখানে সবচেয়ে বেশি নারীরা সেফ, কারণ আপনি কোনো কিছুই আপনি তার অনুমতির বাইরে আপনি যেতে পারবেন না। আপনার সবাই মনে করে না, যে অনেকে অভিযোগ করে যে নারীর পোশাক নারীর ধর্ষণ এবং নারীর অবস্থা নষ্ট হওয়ার জন্য দায়ী, এটা বলে থাকে অনেকে, আমরা শুনেছি বলতে। কিন্তু এই চেষ্টাটা এখানে এই উন্নত দেশগুলোতে করে কোনো লাভ নাই। আপনার তার ইচ্ছা বা অনিচ্ছায় আপনি তার দিকে আপনি তাকিয়েও থাকতে পারবেন না, বা আপনি তাকে একটু স্পর্শ করতে পারবেন না। ফলে ড্রেস বা পোশাক বা ওইটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে সিস্টেম। মানুষ কখনোই ভালো না, তাকে ভালো করে রাখতে হয়। যাই হোক, এখন আপনাকে আপনার কাছে আসি, যে আপনার উপস্থাপনা, আপনার গান, আপনার আপনার জীবনযাপন, আপনার ফ্যামিলি, আপনার মেহরিন মাহমুদ, আপনার আসল নাম কি? মাহমুদ তো আমরা যতটুকু জানি আমাদের ভাইজানের নাম, তাই তো?
0: আমার আমার নিজের নাম মেহেরিন ভুঁইয়া, আমার আব্বার নাম
1: আচ্ছা,
0: সহ, আর বিয়ে করে আমি মাহমুদ পেয়েছি, তো এখন সবাই মেহেরিন মাহমুদ বলে, আপনারা অনেকদিন ধরে। আর এটা এখন আসলে বহুদিন ধরে মাহমুদপুর পরিচিত, তো আমার বিয়ের বয়স হলো 22, আলহামদুলিল্লাহ, তো যার কারণে এটা প্রচলিত হয়ে গেছে নামটা, এই তো।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু বলে যে 24 বছরের মধ্যে নাকি ভাই বোন হয়ে যায় সবাই, আমরা সেটাতে যাব। তার আগে বলে রাখতে চাই, সুপ্রিয় দর্শক, মেহরিন মাহমুদ, মেহরিন ভুইয়া নরসিংদীর খুবই প্রতিষ্ঠিত ভুইয়া ফ্যামিলির মেয়ে, এবং নরসিংদী আপনি সিলেট যারা যান তারা কিন্তু নরসিংদীতে মেহেরুল মাহমুদের বাড়ির উপর দিয়ে যেতে হয়, উনি যদি পারমিশন না দেন আপনারা যেতে পারবেন না, এটুকু আমি জানি, ঠিক কিনা বলেন? সানজিদা খান খুব ভাল লাগছে, মেহেরিন আপু সবচেয়ে সুন্দর হচ্ছে হাসি, তারপরে ওনার কণ্ঠে গান শুনতে চাই, সবাই লিখছেন আমাদের একই সঙ্গে 70 জন দেখছেন, আর এটা আপনাদের কে কোথায় দেখছেন সেটা লিখে দেন, আর মেহেরিন আপুর কাছে কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, আপনার যে সবচেয়ে আলোচিত গান, আপনার প্রচুর গান, 2000 সালে আপনার প্রথম ক্যাসেট বেরিয়েছিল যতটুকু আমি জানি, এবং আপনার নিজের অ্যালবাম আছে অনেকগুলো, তার মধ্যে আছে আনারি, তারপরে দেখা হবে, মনে পড়ে তোমায়, তারপর ভালোবাসার গান, রোমান্টিক কম্পাইলেশন এটা, তারপর ডোন্ট ফরগেট মি, এটা 2006 বেরিয়েছে, তুমি আছো বলে, আর একটা হচ্ছে সেভেন, লেখাটা খুব ইন্টারেস্টিং ছিল, এই গানগুলো নিয়ে ইয়েগুলো নিয়ে বলেন যে আপনার 2000 সালের প্রথম অ্যালবামটা সম্পর্কে শুনতে চাই। আপনার আনারি, আনারি গান দিয়ে আমরা সবাই আপনাকে চিনেছি, আপনার কাছে তখনকার অনুভূতিটা কেমন ছিল?
0: লম্বা হিস্ট্রি, আসলে আমি এখনো নূতন শামী ভাই, এখনো আমি সেরকম একটা গানের খোঁজে যেটাতে হয়তো আমি নিউ ইয়র্ক একটা ম্যানশন বানাতে পারবো রয়্যালটি দিয়ে।
1: হ্যাঁ,
0: তো ওই জন্য আনারির আসলে আমি তখনও যেরকম একটা জিল নিয়ে গান নেমেছিলাম যে আমি একটু নতুন কিছু করবো, সেই জিলটা আমার এখনো সেম আছে শামীম ভাই। এবং এই যে বছরগুলো পার হয়েছে, এইটাতে আমার মনে হয় যে অভিজ্ঞতা বাকি আমি জমিয়েছি তা বলবো না, আমি যেটা পেয়েছি সেটা হলো যে আনঅ্যাডাল্টারেটেড লাভ, মানে আমাকে কোনো কোনো কারণ ছাড়া যে এত ভালোবাসা, এত এত যে আমার প্রাপ্তির জায়গাটা হলো যে আমাকে আমাকে মানে 10 জন হলো ভালোবাসেন, এবং এই শক্তিটা যে আমার আরো ভালো কিছু করতে হবে, আরো কাজ করে যেতে হবে। আর COVID-19 থেকে যেটা শিখেছি যে ইউ ক্যান ডাই এনি টাইম, সো ইউ বেটার ওয়ার্ক হার্ড, এবং যে মুহূর্ত গুলো আপনি পাচ্ছেন হাতে সেগুলো যেন সৎ ব্যবহার করা হয়। তো এইগুলোই হলো আসলে পাথেয়। আমি পাস্টে কি করেছি এটা তো আপনারা জানেনই, আর ইউটিউবেও সব আছে, আমার মেহেরিন অফিসিয়াল আমার ইউটিউবের চ্যানেল, সো ইউ ক্যান জাস্ট ইউ নো গো দেয়ার এনি টাইম, ওখানে অনেক কিছু আছে। শামীম ভাই আমাকে সফল জায়গার ক্লিপ দিলে আমি ওটাও একটু উঠিয়ে দেবো ওখানে। তো ওই জন্য হোয়াট হ্যাভ ডান ইজ হোয়াট হ্যাভ ডান, হোয়াট আই উইল ডু ইজ হোয়াট আই এম কনসার্ন অ্যাবাউট। এই দিস ইজ লং এন্ড শর্ট, কারণ আমি জীবনে একটা দিনও করি না শামীম ভাই, আমি প্রতিদিন কাজ করেছি, কিছু না কিছু আমার আছে, মানে আই হ্যাভ ডান মাচ, এবং ওটার একটা অ্যামালগামেশন ইজ হোয়ার আই অ্যাম টুডে, এবং কি ফোর্সে আমি সামনে আরো যে জীবনটা আছে সেটাতে আমি কাজ করতে পারবো, যে আমার প্রধান দেখা আমার জীবন থেকে আমি কি করতে পারি, সো হাউ লং আই লিভ টু ডু দ্যাম, হাউ মাচ টাইম আই হ্যাভ।
1: আমাদের যারা অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেকেরই শেখার আছে যে প্রত্যেকটা মোমেন্ট ভাবে এনজয় করতে হয়, কিভাবে জীবনটাকে আরো সুন্দর করে তুলতে হয়, সেটা আমরা আমাদের সিস্টারের কাছ থেকে শুনবো, মেহেরিন মাহমুদ, তার কাছ থেকে আমরা এটাও জানবো যে উপস্থাপনার শর্তগুলো কি, গায়ক বা সঙ্গীত শিল্পী হতে গেলে তার করণীয় কি। তার আগে আমরা একটু জানতে চাই যে আপনি কি আমাদেরকে একটু খালি গলায় 2 লাইন শোনাবেন না, এই যে সবাই কিন্তু ওয়েট করছে, দেখেন আপনাকে রিয়াদ আহমেদ লিখেছেন, হ্যাঁ ওকে ওকে, রিয়াদ আহমেদ লিখেছেন যে আমরা আপনাকে আমরা কম দেখতে পাই কেন, তারপরে শিহাব মাহমুদ লিখেছেন আপুকে কখনো চেঞ্জ হতে দেখিনি, নুসরাত জাহান লিখেছেন রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং, তারপরে লিখেছেন বগুড়া থেকে দেখছি, হ্যাঁ সবাই আছে, সরাজ চৌধুরী লিখেছেন আপনার সঙ্গে কিন্তু সোশ্যাল মিডিয়া একটা সুবিধা হচ্ছে, সব জায়গা থেকেই একই সঙ্গে যুক্ত হতে পারে, এবং আপনি দেখবেন যে 2 দিনের মধ্যে এটা 50,000 ফলোয়ার হয়ে যায়। তা আমরা আপনার একটু গান শুনতে চাই,
0: বলেন না শামীম ভাই কি গান শুনবেন?
1: আনারি, আমি তো এসব ক্ষেত্রে খুবই আনারি,
0: আই হ্যাভ মানে আমি একটু ছোট্ট টেকনিক্যাল এসিস্ট্যান্স নিবো আর কি, গানটাকে সুন্দর করে আপনাদের কাছে পৌঁছানোর জন্য। আমি জানি না শুনতে পাবেন কিনা।

0: وانا
1: নাইস। দেখেন আপনি কি সুন্দর করে, আপনি জানেন যে এই যে যারা গান করতে পারে তারা কিন্তু অত্যন্ত শক্তিশালী, আমার কাছে তাদেরকে অনেক পাওয়ারফুল মনে হয়। কারণ আমার আমাকে আমাকে একবার আমার বাবা গান শিখতে বলেছিলেন একজনের কাছে, তো আমি এমন ছিল যে সপ্তাহে 3 দিন আমাকে গান শিখতে হবে এবং মাসে আমরা তাকে 2,000 টাকা দিব। তো 2 সপ্তাহ যাওয়ার পরে টিচার আমাকে বলেছেন যে তোমাকে 2,000 টাকা দিব, তুমি বাসায় থাকো, তোমার গান শেখার দরকার নাই।
0: না, এটা ঠিক না,
1: তবে
0: এরকম
1: এই যে
0: হবে না
1: আপনি আনাড়ি গানটা করলেন, সুপ্রিয় দর্শক, 2,000, জি জি বলেন বলেন প্লিজ
0: ইট ইজ অল আ ম্যাটার অফ
1: বলেন।
0: পার্সিস্টেন্স। আপনি একটা কিছুতে যদি লেগে থাকেন, তাহলে
1: অবভিয়াসলি
0: সেটা একদিন না একদিন আপনাকে কিছু না কিছু ফল দিবে। মানে একেবারে দেখেন,
1: দেবে,
0: এটা আম গাছের কথাই আপনি দেখেন, কতটা বড় একটা প্রসেস। কিন্তু সারা বছর ধরে আপনি ওয়েট করেন যে বৈশাখ মাসে আপনি বা জ্যৈষ্ঠ মাসে আপনি আম খাবেন, তো এই সব কিছুর একটা একটা লেগে
1: রাইট,
0: থাকার একটা কিছু। আপনি দেখেন বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে তাকালে আপনি দেখবেন যে সবের মধ্যে কিন্তু ধৈর্য এবং পার্সিস্টেন্স বিষয়টা একটা একটা
1: সেটাই
0: সবাই
1: সেটাই,
0: শেখায়। মানুষ তোমরা একটু ধৈর্যশীল হও, মানুষ তোমরা একটু পার্সিস্টেন্ট হও। তো এই জন্য ওই একটা জিনিসের পিছে লেগে থাকলে যে হবেই, যেটা তো আপনিও জানেন যে, আর আপনার মতন একটা মানুষ
1: হ্যাঁ
0: তো
1: হ্যাঁ
0: এক্সট্রা সাকসেসফুল, এক্সট্রা লাকি, কারণ আপনি যেটাই করেন সেটাই আপনার, আপনি টিভি পার্সন,
1: ও
0: সেটা তো
1: আপনি
0: বিয়ন্ড লাভ ইউ। আর এখন লুক এট ইউ, মাই গড, বিদেশের মধ্যে একটা জায়গায় গিয়ে আপনি কত বড় একটা পজিশন হোল্ড করছেন, বিদেশিদের সাথে কাজ
1: আপনাকে
0: করছেন।
1: আপনি কি খাবেন বলেন, আপনি কি খাবেন, আপনার একটা খাওয়া পাওয়া রইল, কারণ আপনি যেভাবে প্রশংসা করেছেন তাতে আপনাকে আমাকে খাওয়াইতেই হবে।
0: যখন যাব অস্ট্রেলিয়া নাকি ফুচকা পাওয়া যায় শুনেছি, ওটা খাবো।
1: কারেক্ট কারেক্ট, আমাদের মোহাম্মদ আবু সাঈদ বলেছেন, মেহরিন আপু কেমন আছেন, আমি ডক্টর আবু সাঈদ, এত সুন্দর একটা গান শোনানোর জন্য খুব ধন্যবাদ, ভালো লাগছে। এখন সুপ্রিয় দর্শক, এই আনাড়ি গানটা 2000 সালে প্রচারিত হয়েছিল, আপনার 2012 সালে আমাদের সিস্টার মেহরিন মাহমুদ বাংলাদেশি আইডলে যাচ্ছিলেন। আমরা একটু জানতে চাই, বাংলাদেশি আইডলে আপনি জাজ হলেন, সেখানে আপনার নানাবিধ মানুষের অবস্থান দেখেছেন, আবার পাশাপাশি ধরেন আপনি আপনার চোখে তখন আপনি জাজমেন্ট করতে গিয়ে কি পেলেন, বাংলাদেশে যারা সিঙ্গার হতে চায় তাদের লেভেলটা কোন জায়গায় আছে, আমরা কতটুকু ক্রিয়েটিভ, আমরা অ্যাভারেজ লেভেলে কতটুকু মাত্রায় আমরা যেতে পেরেছি,
0: শাহিম ভাই, আমি
1: কঠিন প্রশ্ন।
0: আসলে না, আমার কাউকে জাজ করার কোনো কোনো রাইট নাই, কারণ সৃষ্টিকর্তা একে একজনকে এক
1: ওকে
0: এক রকম করে বানিয়ে, আমরা এসব অনুষ্ঠানে বসি যে সবার সাথে একটু ফুর্তি মজা করা, আর একটা একটা টেলিভাইজ একটা ভার্সন বানানো যে মানুষ একটু আনন্দ পায়, তাদের নিজেদের বিচার ক্ষমতাকে তারা অ্যাপ্লাই করতে পারে যে এই মেয়েটা ভালো বা এই ছেলেটা ভালো, আহা এই গানটা এই জায়গাটা একটু কেমন গেল, ওটা ওনারা বসে বসে বিচার করতে পারে। এবং এই জন্য একটা টেলিভাইজ ভার্সন গুলো বানানো হয় যে শোকেস করা ট্যালেন্ট। কিন্তু আমি পার্সোনালি, আমার কোনো রাইট নাই যে আমি একজনকে জাজ করব বা আমি একজনকে খারাপ বলবো মন্দ বলবো, কারণ এটা রিলেটিভ ব্যাপার। আমার চোখে সে ভালো, আমার চোখে সে খারাপ, কিন্তু আরেকজনের চোখে যে সে ভালো না এরকম বলাই যাবে না। আমরা এরকম অনেক গান কাভার করি, যে গায়ক গেয়েছেন তার কিন্তু গানটা সেরকম মনে হবে যে আল্লাহ এটা একটা কেমন গান, হিট গান কেমন এটা, আরেকজন গাওয়ার পরে মনে হয় যে আরে এটা তো অনেক সুন্দর। তো সবকিছুই রিলেটিভ। তো ওই জন্য ওই যেটা বললাম যে বাংলাদেশের গান, আপনার সেকেন্ড পার্ট অফ ইউর কোয়েশ্চেন ওয়াজ যে বাংলাদেশের গানের পজিশন, আমাদের
1: না
0: মানে
1: জানেন না,
0: রক্ষণশীল
1: ধরেন আপনি তো 100-150 জনকে দেখেছেন, তারা আপনার সামনে টেস্ট দিতে এসেছে, তারা আপনার সামনে পরীক্ষা দিতে এসেছে, তো তাদের আসলে গানের চর্চাটা প্রপার আছে কিনা, তারা নিজেদেরকে প্রপারলি রেডি করছে কিনা, অনুষ্ঠানটা দেখছে, সে যদি সিঙ্গার হতে চায় তাহলে সে কি করবে, এটা আমরা আমাদের কাছ থেকে জানতে চাই।
0: সিঙ্গারের আসলে এটা একটা সাধনার বিষয়, অনেক বছর ধরে সাধনার করে একজন, কিন্তু সবাই পৃথিবীতে এটা এটা একটা স্বতঃসিদ্ধ যে পৃথিবীতে সবাই গান গাইতে পারে। আপনি যে আপনার ওস্তাদিটা আপনাকে বলে গেল যে তোমাকে দিয়ে হবে না, এই যে আপনাকে ছোটকালে একটা একটা নেতিবাচক কথা বলে দমিয়ে দেয়া হয়েছিল, সেটা আমি বলবো যে কোনো বাবা মা যেন নতি স্বীকার না করে যখন তার ছেলে মেয়েকে কেউ বলে যাবে যে তুমি গান গাইতে পারো না, কারণ পৃথিবীতে সবাই গান গাইতে পারে। এখন গান গাওয়ানোটা তাকে দিয়ে, ভাই একটু চেষ্টা করো বা ভালোভাবে তাকে বলো, তার যদি ইচ্ছা থাকে তাহলে সেই জিনিসটা সহজে বের হয়। আর যদি ইচ্ছাটা আসলে যে গাইবে তার ইচ্ছাটাতে বেশি জরুরি, বাবা মার ইচ্ছায় অনেক সময় আমরা একটা কাজ করি, তবে নিজের ইচ্ছায় যখন ওটা পর্যবসিত হয় তখন আসলে জিনিসটা ফ্লারিশ করে, কারণ নিজে থেকেই ওই শক্তিটা পাওয়া যায় যে আমাকে আরেকটু সাধতে হবে, আরেকটু করতে হবে, এই জায়গাটা হচ্ছে না, এটা ভালো পারছি না, আরো পারতে হবে, আর ওই মানুষটা পারছে, দেখি তো একটু, দেখি তো আমি পারি কিনা। এইসব চেষ্টা করতে করতে করতে এক সময় গিয়ে একটা মানুষ খুব ভালো হয়ে ওঠে। তো যেমন আমি মনে করি আমি আরো যদি চেষ্টা করতাম, আরো যদি আরো ছোট কাল থেকে আমি আরো চেষ্টার ভিতরে ঢুকে যেতে পারতাম, আরো যদি আমার মাইন্ড ডেভেলপড হতো গান নিয়ে, আরো বেশি চর্চার যে বিষয়গুলো, আরো বেশি দক্ষ হতাম, আরো জানতাম পারতাম, ইনফরমেশন আর আসতো আরো কানের ভিতরে এবং চর্চার গণ্ডিগুলো খুলে যেত, তাহলে কিন্তু আমি হয়তো আমি নিজেকে ওই জায়গায় হয়তো এখনো দেখতে চাই যে একটি গুহায় গিয়ে আমি শুধু গানই শাচ্ছি, একটা সময় আমি এমন একটা গান উপহার দিলাম যে তাক লেগে গেল পুরো পৃথিবীতে। এই ব্যাপারগুলো আসলে সাধনার সাথে রিলেটেড। তো ওই জন্য বাংলাদেশের সবাই তো আর আসলে টিভির সামনে উঠে আসে না, যারা আসলে সাধক, যারা মানে ঘরের মধ্যে বসে আছে, এরকম বহু ট্যালেন্ট আছে যারা ওই কষ্ট করে টিভির সামনে এসে মেকআপ মেখে কখনো হয়তো বা তার ইচ্ছা হবে না যে আমি যাই, ওই জন্য কারা লুকিয়ে আছে এখনো সেটা জানি না, কিন্তু যারা সামনে আসছেন তারা দুর্দান্ত শিল্পী এক একজন এবং খুবই প্রমিজিং, তাদের দিয়ে আরো নতুন মানুষদের স্বপ্ন দেখার মতন ট্যালেন্ট তাদের আছে। এটাই মনে করি যে বাংলাদেশে আসলে রক্ষণশীল একটা সমাজ না আমাদের, সেখানে যে আমরা সেখানে যে নতুন ছেলে মেয়েরা গান গাইছে, উঠে আসছে, কম্পোজ করছে, বিশ্ব দরবারে তুলে ধরছে গান বাংলা শব্দের মাধ্যমে, তো এগুলো অনেক বড় বিষয় ভাইয়া, অনেক প্রতিবন্ধকতার মাধ্যমেই কিন্তু বাংলাদেশের শিল্পীরা একটা জায়গায় গিয়ে পৌঁছায়, অত সহজ না বাংলাদেশের এরকম দেশের মতো মানুষের সামনে গিয়ে পৌঁছানো।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা বলতে চাই যে সুপ্রিয় দর্শক, আপনারা যা দেখছেন এই যে আপনি দেখবেন যে একজন শিল্পীর মধ্যে যে বিনয় বা একটা শিল্পীর মধ্যে যে পজিটিভনেস, সেটা কিন্তু আমরা আমাদের সিস্টার মেহরিন মাহমুদের কথা থেকে জানতে পারছি। যে কোনো জায়গা থেকে একে তুলে আনা, এই যে এত এত ছেলে মেয়ের মধ্যে থেকে তাদেরকে উৎসাহিত করা, নিঃসন্দেহে এটা অনেক বেশি রকমের আমার খুবই ভাল লাগে ওনার। সবসময় যখন দেখেছি সবসময় হাসি খুশি, সবসময় উনি এনার্জাইজড যেটাকে বলে। তো আমাদের একজন লিখেছেন যে মোহাম্মদ আবু সাইদ, তিনি লিখেছেন রাজকুমার গানটা শুনতে চাই। তারপরে রেহানা আক্তার লিখেছেন মেহরিন আপু অনেক ভালো একজন মানুষ। তারপরে শিহাব মাহমুদ লিখেছেন আপুর দুর্ধর্ষ হাসিতে গানে দর্শক হৃদয়, উনি চিরকাল বেঁচে থাকবেন। তারপরে আমাদের জনি হক, খুব প্রিয় আপনাকে আমাদের অনেক ভালো লাগে, অনেক ভালোবাসা সুন্দর গান শোনানোর জন্য। আচ্ছা এই রাজকুমার, রাজকুমার কি আমরা শুনবো না?
0: হ্যাঁ শুনবো, যা বলবেন।
1: তাহলে সুপ্রিয় দর্শক আপনারা দ্রুত অনুরোধ করতে থাকেন, আমাদের সিস্টার বলেছেন যা বলবেন তাই শোনাবেন আজকে।

0: এক্সেলেন্ট এক্সেলেন্ট। দেখেন, আপনাকে যদি এখন আমরা প্রশ্ন করি যে আপনার জীবনের রাজকুমার ইন্তেখাব মাহমুদ, ইন্তেখাব, সুপ্রদর্শক, আমি বলতে হয় যে ইন্তেখাব মাহমুদ ভাই অত্যন্ত বড় কর্মকর্তা, আমাদের দেশের বড় বড় প্রতিষ্ঠানের কাজ করেছেন, সিটিসেল থেকে শুরু করে সব জায়গায়, এবং আপনি দেখলেই দেখবেন ইয়া লম্বা, একদম নায়কোচিত চেহারার এবং রাজকুমার। আপনার ইন্তেখাব মাহমুদ ভাইয়ের সাথে পরিচয় কিভাবে, প্রেম কিভাবে শুরু?
1: ও শাহিন ভাই, প্রেম টেমের সময় পাই নাই বেশি। আমার বাসায় এসব দুর্লভ ছিলই না একদম। আমার তো ইচ্ছা ছিল কিন্তু ওসব হয় না। যাই হোক, তো আমার বন্ধু আমাকে মানে আমার আসলে আমি বিয়ে বিরোধী একটা মানুষ ছিলাম শাহিন ভাই, আপনি আপনি তো জানেন, আপনি না
0: আচ্ছা,
1: অনেক দিন ছিলেন, তো বিয়ে বিরোধী মানুষ ছিলাম। বিয়ে হলেই বুঝি আমার সব গান বাজনা সব বন্ধ হয়ে যাবে, আমার জীবন হল্ট হয়ে যাবে, এই চিন্তা করে আমি আর আমার আব্বা খুব প্ল্যান করে আমার সব বিয়ে ভাঙতাম। আমরা আম্মা বিয়ে আনতো, আর
0: তাই
1: তো
0: নাকি?
1: তারপর এমন হলো যে হ্যাঁ এমন হলো যে আমার মানে যেটা হয় না বাংলাদেশে, একটা মেয়ের কত বয়স হলো, কোন ক্লাসে পড়ে, এখনো বিয়ে হয় নাই, চাকরি করে, আল্লাহ। তো তারপরে আমার বন্ধু দিলরুবা বললো যে আচ্ছা থাকে, তারা তোকে আমি মানে আমার একটা একটা চয়েস তো ছিল না, যে আই হ্যাভ টু হ্যাভ সামবডি, যে আমার প্রথম চয়েস ছিল যে বাংলাদেশে থাকতে হবে, কারণ সবাই বিদেশে থাকতো তখন, মানে বিদেশের পাত্র।
0: হ্যাঁ,
1: আর আমার ছিল যে আমার থেকে তো একটু লম্বা হতে হবে, তাই না? সব মিলে তারপরে আমার এই বন্ধু আমাকে বলতো যে দেখ এরকম আমার একজন আছে, তো উইড ইউ লাইক টু মিট হিম। তখন আমি বললাম না না না, মিট টিট করে এসব ঝামেলা এসব। তারপর সাম হাউ উই মেট, এন্ড দেন ও ইন্তেখাবেরও একটা এরকম, তারও তো না একই মানে আমাদের বয়সে গিয়ে একটা কি হয় যে ইউনো যারা বেশি ক্যারিয়ার করতে যায় তাদের কিন্তু একটু ডিলে হয়ে যায়, ইন্তেখাবেরও সেম।
0: রাইট রাইট,
1: তখন আমরা ডিসাইড করলাম যে ওকে লেটস অ্যাট লিস্ট একটা একটা মানে কথাবার্তাতে একটা ওকে ওকে ওকে ওকে ফিলিং হলে পরে ওকে ফাইন। তারপরে পাত্র যে আমি পছন্দ করেছি এটা বাসায় বলাই যাবে না, তখন আমরা আবেদ ভাইকে আপনারা সবাই চেনেন, যে আবেদ ভাই বিশিষ্ট জার্নালিস্ট,
0: হ্যাঁ,
1: তো আবেদ ভাইকে বললাম, দুই পক্ষই আমরা আবার আবেদ ভাইকে চিনতাম,
0: মানে আবেদ, আবেদ খান, আবেদ খান।
1: আবেদ খান যে ভীষণ সুন্দর দেখতে আমাদের আবেদ ভাই, যে জার্নালিস্ট
0: সঞ্জিদা,
1: অনেক দিনে।
0: সঞ্জিদা খাতুন আর আবেদ,
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ রাইট, আবেদ
1: তারপর
0: খান
1: হলো
0: সাহেব। হ্যাঁ
1: ইন্তেখাবের বোন, ইন্তেখাবের বোন আর
0: হ্যাঁ,
1: আমার আমার মানে আবেদ ভাইয়ের বোন হলো আমার আম্মার বেস্ট ফ্রেন্ড। তো সেইভাবে আমরা আবেদ ভাইকে গিয়ে বললাম যে ভাইয়া এটা একটু দেখেন না কি করা যায়। তখন আম্মাকে আবেদ ভাই যেহেতু বললাম, সে আম্মা বললো আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে, এইভাবে আমরা সামহাউ উই টাইড দ্য নট এই আর কি। তারপরে আলহামদুলিল্লাহ আমার আমার স্বামী ভাই আপনি বলে আমার অনেক ভিতরের খবর আমি বলতে খুব মজা পাচ্ছি। তো আমার বাসায় আমার আমার পরিবারের মানুষও বলেছিল আরে বিয়েটা আগে হোক, এটা 1 মাসের বেশি টিকবে না, অসুবিধা নাই আগে হোক। তো তারপরে আমি তো খুব মহা সমারোহে 7 দিন ধরে বিয়ে করেছিলাম আল্লাহর মর্জি। তখন আবার আমি শিল্পকলায় কাজ করতাম আর ওরা আমাকে ভীষণ স্নেহ করত, তো সবাই এসে আমার হলুদে মানে গান গেয়ে হুলুস তুল পার্টি একদম আমার, তখন ওরকম কিন্তু অত উচ্ছ্বসিত বিয়ে শাদী কমই হতো, এখন যেরকম এক্সট্রাভাগেন্ট বিয়ে শাদী ওই সময় অতটা আমরা আসতে এক্সট্রাভাগেন্ট খুট করা হতো না, কিন্তু আমি মজা করে ভাই বিয়ে করব মজা করে। আর আমার একটা ইয়ে ছিল যে আমার বিয়েতে কোনো কান্নাকাটি হবে না, কোনো এই দেনাম মেনা মানে যে আমার মেয়েকে আমি দিয়ে দিচ্ছি সম্প্রদান, মানে ওই যে লাস্ট সিন যেটা আর কি বিয়ে বাড়ি, যে হাত দিয়ে আমার মেয়েকে তোমাকে আমি দিয়ে দিলাম, আমি বলছি আমি বিয়ে
0: তুলে
1: করবো, কিন্তু
0: দিচ্ছি।
1: এইসব হবে না, এসব হবে না, দেখো আমি একটা গরু না, আমাকে তুমি একজনের হাত থেকে আরেকজনের হাতে তুলে দিবে এরকম, ক্যাটল। তো তখন আব্বু তো ভীষণ ওয়ারিড হয়ে গেল, এটা কিভাবে সম্ভব। এই জন্যেই তো আমি ভয় পেতাম। তো তারপর বিয়ের সময় তো ওই মুহূর্ত আসছে শামীম ভাই, যেই সময় সালাম করব, কান্নাকাটি করব, তারপরে চলে যাব, মানে তুলে দেয়া হবে মেয়েকে। আর একটা বিষয় ছিল যে আমি আমার আব্বাকে কাঁদতে দেখতে পারবো না, আমার বিয়ে হবে সব আনন্দ। আব্বু যখনই একটু কান্না কান্না হতো তখনই আমি আর কি কেঁদো না, এরকম এমন কিছু হচ্ছে না, আমি কোথাও যাচ্ছি না, আমি একদম এখানে আছি আশেপাশে এরকম। কিন্তু ওই মুহূর্তটা না শামীম ভাই খুব খুব বাজে ওই মুহূর্তটা। তো তাও ওই মুহূর্তটা আমি সামাল দিয়ে নিয়েছি, আমার যেরকম নেচার দেখেন তো আপনি, তো সেরকম মতো আমি সামাল টামাল দিয়ে নিয়েছি। আমি আমার আগে আমার শ্বশুর বাড়িকে আমি বলে রেখেছিলাম যে বাবা এই এই সময়টা একটু, মানে আই সাম হাউ ম্যানেজ দ্যাট মুহূর্ত। এবং এটা আমি মনে করি যে আমার লাইফের একটা বড় একটা ফিট, যে আমি ওই যে সম্প্রদান কারকটা আমি হই নাই, যে তুলে দিলাম আমার মেয়েকে, এই জিনিসটা যে আমার লাইফে হয় নাই, এটা আমার জন্য আমি ভীষণ গর্বিত। কারণ এটা রিলিজিয়াস না, হ্যাঁ। তো তারপরে তো তাও স্বামী ভাই আমার গাড়িটা যখন যাচ্ছে শ্বশুর বাড়ির দিকে, মানে যখন গাড়িটা বেরিয়ে যাচ্ছে, তখন দেখি আমার আব্বা দাঁড়িয়ে আছে, এবং এমন ভাবে দাঁড়িয়ে আছে যেমন তার মানে সব বাবার এটা হয়, তার মেয়ে তার চক্ষের ধন, তার একটা কি একটা চলে যাচ্ছে। তো সেই দেখলাম যে এত কষ্ট করলাম, আব্বা যাতে মনটা খারাপ না করে, সেই আব্বাটা মন খারাপ করলোই করলো। তো তারপরে আমি হাসতে হাসতে সব আমার থিংস ওয়েন্ট অল রাইট। তো এমনি আপনার সাথে কথা বলতে গিয়ে মনে হলো যে হ্যাঁ হ্যাঁ, মানে
0: আমার টেনশন না, তা আমার ওয়াইফ আমাকে বলে, আমার ওয়াইফ আমাকে বলে যে আমি দেখব যে তুমি তোমার মেয়েদের বিয়ের সময় কিভাবে কাঁদো, যে এই যে আমার তো তিন কন্যা আর একজন স্ত্রী মাত্র। হ্যাঁ, উপমা ইসলাম রূপা লিখেছেন যে হ্যাঁ কন্যা সম্প্রদায়। হ্যাঁ জি জি বলে।
1: হ্যাঁ, মানে লিবারেটেড ওমেন হওয়ার জন্য কিন্তু
0: সিস্টার
1: কোনো
0: আপনি কি যেন
1: পরীক্ষা,
0: বলছিলেন,
1: যে যে কোনো বই পুস্তক বা আইন না, লিবারেটেড হতে হলে আপনার নিজেকেই আসলে ওই রকম পর্যায়ের মানসিকতার অধিকারী হতে হবে, যে হ্যাঁ আমি আমার এই পছন্দের জায়গাটা বা আমার জন্য যেটা পছন্দ সেটা আমি যাতে ক্রিয়েট করে রাখতে পারি আমার আশেপাশে, খুব বেশি বিতর্কে না গিয়ে বা খুব বেশি সোশ্যাল টার্মোয়াল ক্রিয়েট না করে আমার জীবনটাকে আমি কিভাবে সাজাতে চাই সুন্দর করে, এইটাই আসলে।
0: এটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে আপনি এত অল্প সময়ের মধ্যে ইন্তেখাব মাহমুদ ভাইয়ের সঙ্গে আপনার এই আন্ডারস্ট্যান্ডিং হলো, এবং আপনি বলছেন যে আমার সম্প্রদান করাটা আমি পথ করবো না, এইভাবে হতে হবে, আমি বাবা মার করতে পারি না, সেই বিষয়টা এত দ্রুত আপনি জাজ করলেন কিভাবে, মানুষটাকে কিভাবে নির্বাচন করলেন এটা শুনবো। তার আগে একটু বলতে চাই, আমাদের সামনে সাথে সৌগত আলী সাগর ভাই যুক্ত হয়েছে, তিনি লিখেছেন যে নতুন উদ্যোগ ত্রিতাল বাংলা ইউএসএ বেশ টানছে, মেহরিনকে শুভেচ্ছা। সাগর ভাইয়ের কমেন্ট আমি পড়লাম এই কারণে, এই যে আবেদ ভাই আবেদ খান, তিনি কিন্তু ভোরে কাগজে একটা কলাম লিখতেন, কলামটার নাম হচ্ছে টক অব দ্য টাউন। কাগজে আমি সাগর ভাই আমরা একসাথে কাজ করতাম, সাগর ভাই আমাদের সিনিয়র, উনি অর্থনীতিবিদ করতেন আর আমরা ফিচারে সঞ্জীব দার সাথে, আমাদের সঙ্গে আরো অনেকে যুক্ত। বায়েজিদ বুস্তামি লিখেছেন খুব মন খোলা মানুষ মেহরিন আপু, লাকি আকান স্যারের ট্রিবিউট প্রোগ্রাম শিল্প আমরা অনুষ্ঠানে আমি ওনাদের সামনে লাকি আখান স্যারের ব্যান্ডের সাথে গান করেছিলাম, বাহ গুড, আপনি তিনি আমাদের এই অনুষ্ঠান ইয়েতেও গান করেছেন। তারপরে আপনার এখানে রাইট রাইট রাইট, আপনারা কিন্তু গানের অনুরোধ করলে এখন আমাদের মেহরিন আপু সেটা শোনাতে পারেন। আর আমরা এটা বললাম যে আবেদ খান ভাই কিন্তু আরো অনেকেরই ঘটকালি করেছেন আমি যতটুকু শুনেছি, তো আপনি এই মানুষটাকে কিভাবে নির্বাচন করবেন? আমরা আর 10-12 মিনিটের
1: হ্যাঁ ওটা হয়ে যায়, এগুলো আসলে কোথা থেকে যে বলে যায় এটা বলা মুশকিল। হুম হুম
0: ওকে, একজন বলেছেন আপনি বাচ্চু ভাইয়ের সাথে একটা গান করেছিলেন, নারী বা কোন একটা এই জাতীয়, ওই ওই আয়ুব বাচ্চুর সঙ্গে আপনার স্মৃতিটা একটু শুনতে চাই। কারণ আমরা যেরকম দেখেছি বাচ্চু ভাই একটা অসাধারণ মানুষ ছিলেন, এত বড় মাপের মানুষ, যিনি আজম খানকে গুরু সম্মান দিয়ে ফেলছেন, যিনি একটা ইয়াং জার্নালিস্টকে আমাদেরকে অত্যন্ত বুকে জড়িয়ে ধরে নিচ্ছেন অত্যন্ত খোলা মনে, তারপরে অনেককে উৎসাহ দিচ্ছেন, নতুন নতুন ছেলে মেয়েদেরকে বড় বড় জায়গা করে দিচ্ছেন যে এই প্ল্যাটফর্মে এসে গান করো। আপনার সাথে আয়ুব বাচ্চুর স্মৃতিটা একটু শুনতে চাই, এবং আপনি বাচ্চাটা করেছেন সেটা একটু শুনতে চাই, আপনি একটু স্মৃতিটা।
1: আমার মানে এই গান বাজনার জগতে বাংলাদেশে যেই আসবে না কেন, বাচ্চু ভাইয়ের মানে সামনে দিয়ে আসবে। তা আমি যখন শুরুতে অনেক আগে, সেটা আমার অ্যালবামের অনেক আগেই, আমরা একটা ব্যান্ড হান্ট প্রোগ্রামে গান গিয়েছিলাম, তখনও বাচ্চু ভাই যাচ্ছিল। তো তারপরে তখন আমরা সেকেন্ড হয়েছিলাম যে আমি, তো তারপরে আমার অ্যালবাম বেরোলো 2000-এ, তা ওটার সময়ও বাচ্চু ভাইয়ের একটা মানে মোট কথা, তারপর যে গান একবার একটা মানুষ গায়িকা হয়েছে, তারপরে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে, সেখানে বাচ্চু ভাই থাকছে যাচ্ছে, আমি একটু বড়দের আবার একটু ভয় পাই, আমি বড়দের থেকে একটু বেঁচে বেঁচেই চলি। তো তারপরে দেখা গেল যে আমি কিন্তু বাচ্চু ভাইয়ের সাথে মানে র্যাম্প করা, যেমন ফ্যাশন শোতে কিন্তু আমি গান গেয়েছি ওনার সাথে, আনন্দ ধারা এরকম একটা ম্যাগাজিনের একটা লঞ্চিং বা এরকম কিছুতে,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: তারপরে
0: হ্যাঁ
1: মানে
0: লাখ
1: এটা
0: সুন্দর
1: কিন্তু হ্যাঁ, আর
0: সাদা
1: ওই
0: চৌধুরীর
1: আমার
0: সম্পাদনায়।
1: হ্যাঁ আমার প্রথম কাভার স্টোরি জানেন আনন্দ ভুবন, ওই সারেগারে
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: পাতার প্রথম আমার কাভার স্টোরি হলো আমি বাচ্চু ভাই হাসান ভাই, এবং আমি আমার জন্য একটা মানে এত ছোট একটা মানুষ মাত্র এসছে, তাদের তার প্রথম কাভার স্টোরি এরকম এত বড় বড় মানুষদের সাথে। তো এইভাবে কিন্তু আমাকে অনেক সুযোগ আশকারা দেয়া হয়েছে। তারপরে গান খুব বেশি হয়নি ওনার সাথে আমার, তো তাও বলা যায় যে ধরেন একসাথে অ্যাপিয়ার করা একটা মানে, যদি ওই আনন্দ ভুবন বা যেটা আমি র্যাম্পের কথাটা বলছি, বিনোদন বিনোদন পত্রিকার, তো ওই যেটা বলছি আমি, ওটা যদি এই যুগে হতো তাহলে তো ফেসবুক তো ফাটিয়ে দি। হ্যাঁ বাচ্চু ভাইয়ের সাথে আমি র্যাম্পে ক্যারিয়ার আছি মানে সব লাইভ ক্রস হয়ে যেত একদম, তো ওই সব ওই আমলে চুপচাপ। তা আমি এখন মনে করি, তারপরে গান টুকটাক গাওয়া হয়েছে ওই সময় বাচ্চু ভাইয়ের সুরে, আর আমি তো এমনি গান একটু কমই গাই, তাও যা গাওয়া হয়েছে আমি মনে করি যে যথেষ্টই ওনার সাথে আমার। তারপরে কোথাও গেলে আমি একটু যে বললাম বেঁচে বেঁচে একটু চলতাম, তো উনি ডেকে কথা বলতেন, কি খবর তোমার, কি করছো, আর আমার সাহেবকে সবাই চিনতো, তো ওইটা একটা রিলেটেড ইয়ে ছিল। তারপরে বিডি আইডল ওয়াজ বিগ, হ্যাঁ ওইটার সময় আমাদের সবচেয়ে বেশি সখ্যতা 3 রাত, এবং তখন বাচ্চু ভাইয়ের শরীর বেশ খারাপ, এবং আমি মানে সারাক্ষণ ভয় লাগতো আসলে। তারপরে যখন আমরা আমাদের আনভেইলিং হচ্ছে বিডি আইডলের জাজেসদের, তখন বাচ্চু ভাইয়ের শরীর প্রচন্ড খারাপ, মানে এত খারাপ ওইটা সামনে উনি এই যে শিক্ষা বড় ভাইদের কাছ থেকে, যে সামনে কিন্তু কখনো উনি ওনার ব্যক্তিগত বা শারীরিক কোন রকমের দুঃখ দুর্দশা আনেন নাই, যখন বিডি আইডলের আনভেইলিং হয় বাচ্চু ভাই তখন মানে প্যারালিসিস এর মতন একটা সাইড, উনি কিন্তু গিটার ধরতে পারছেন না, এবং কেউ একজন এসে গিটারটা পড়িয়ে দিল, তখন উনি ছবি তুললেন, এবং মানে আনভেইলিং এর স্টেজটা ছিল এমন যে রিভলভিং স্টেজ, এবং উনি দাঁড়াতেই পারছে না ঠিক করে, তখন শামীম ভাই এলেন হেল্প করলেন। তো আমার সব সময় মনে হতো বাচ্চু ভাই ভালো আছেন, ঠিক আছেন, হ্যাঁ ঠিক আছি। তারপরে ওই সময় ওনার ফিজিওথেরাপি, এটা ফুড ফুড ওয়াজ অলওয়েজ সো ব্যাড, মানে বাচ্চু ভাইয়ের পছন্দ ছিল পিৎজা আর পিৎজা আর পিৎজা, তো এই আর কি, কুডন্ট ডু মাচ, ইউ নো, বললে মানে ভালো ভাবে যে খাবে একটা জিনিস, মানুষ এই খাওয়ার সময় তাকে কি আর বলা যায় যে না এটা খেও না বা এরকম করো না, তো ওই রকমই না হঠাৎ করে।
0: সেটাই
1: তবে আমি মনে
0: সেটাই
1: করি
0: সেটাই
1: যত এত বড় মানুষ যে হয়তো উনি নিজেকে বুড়ো দেখতে চান চাইতেন না, বা হয়তো বা এই যে এই লকডাউনের ভিতর থাকে যে বাচ্চা ভাই কি করতো, মানে আমি ভাবি যে আসলে আমি তো ভাবি যে আমি ভীষণ মিস করি লোকটাকে, ভীষণ মিস করি, আমার খুব রাগ যে উনি চলে গেল আমাদের ছেড়ে সবাই এভাবে এভাবে, খুব আমার অভিমান ব্যাপারটাতে অনেকের মতোই। কিন্তু আমি মনে করি যে হয়তো বা সে সৃষ্টিকর্তার কাছে কোনো সময় প্রার্থনা করেছিল যে আমাকে তুমি সেই সময় নিয়ে যাবে যেই সময় এলভিস প্রিসলিদের মতো আর কি, যে পিপল আর লাভিং মি টু দ্য টপ মোস্ট অ্যান্ড দেন আই এম গন, আই এম জাস্ট গন। তো হতে পারে যে ইটস আ ইটস আ ম্যাজিক্যাল ইটস আ কি বলে প্রিঅর্ডেইনড টান্ট অর সামথিং, বড় সঙ্গীত কর্মীদের বোধহয় এরকম একটা অশরীরী কোনো যোগাযোগ থাকে, যখন তারা সেটা চায় সেটা হয়ে যায়। আই ডোন্ট নো, ইটস রিয়েলি আই ডোন্ট নো। হ্যাঁ তো এই আর কি।
0: সেটাই,
1: তারপর
0: আয়ুষ
1: আমি
0: বাচ্চু একজন মানে আমাদের মানে ওনার সম্পর্কে বলে তো আসলে একবার শেষ করা যাবে না।
1: না
0: হ্যাঁ, এবং উনি আপনি
1: রিয়েলি
0: আমি আপনি বাচ্চু ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরেছেন, এইটা একটা বড় ব্যাপার যে আপনি আয়ুষ বাচ্চু ওনাকে পেয়েছেন, আপনার আপনি কাজ করতে পেরেছেন। আমরা যে কাজ কর আমরা যে ওনাকে পেয়েছি দেখেছি সেটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার। ডিজি ইসলাম দেখছেন, আমাদের হাবিবুর রহমান তিনি বলেছেন নিরন্তর ভালোবাসা রইল, আবু হানিফ বলেছেন যে আমার
1: ভাই
0: ঢাকা গ্রেট কনভার্সেশন এটা। আর আপনার 2006 এ একটা অ্যালবাম বেরোলো ডোন্ট ফরগেট মি, ইংরেজি নাম কেন ছিল?
1: ও এটা আসলে ভাইয়া কাজটাই করা হয়েছিল কলকাতায়, এটা ছিল তারা মিউজিক তখন প্রথম লঞ্চ, আমি কিন্তু তারা মিউজিকেরও লঞ্চিং আর্টিস্ট, আমি কিন্তু মানে বিভিন্ন রেডিও বাংলাদেশে বিভিন্ন টিভি চ্যানেল ছাড়াও তারা মিউজিকের আমি লঞ্চিং আর্টিস্ট। তো সেখানে রতিকান বাসু দা আমাকে খুব স্নেহ করতেন, তো রুবান আপাও ছিল তখন একজন সভা একজন পরিষদের আর কি, মানে সভাসদ আর কি তারা মিউজিকের। তো আমাকে বলা হলো যে তুমি তোমার একটা অ্যালবাম করতে চাই আমরা, অ্যালবামটা হলো কলকাতায় রকেটদার সুর সংযোজনা এবং লিরিক্স। তো তারপরে কি হলো সামহাও ওটা রিলিজ পাওয়ার ডিলে হচ্ছে, তো তখন আমি বললাম যে কেননা আমি বাংলাদেশ থেকে এটা তাহলে রিলিজ করি এত কষ্ট করে সুন্দর একটা অ্যালবাম, তখন সাগর ভাই চ্যানেল আই মিউজিক থেকে ওটা রিলিজ করে দিত। তো ওটার টাইটেল ট্র্যাক ছিল, একটা গান ছিল আর কি, ডোন্ট ফরগেট মি। তো আমরা মনে করলাম যে ঠিক আছে ওইটাই ওইটাই
0: শুনবো
1: হোক,
0: একটু গানটা কি শুনবো? কারণ এই যে বেশ
1: ডোন্ট ফরগেট
0: কয়েকজন
1: মি নাম হচ্ছে,
0: আপনার কণ্ঠে একটা ইংরেজি গান শুনতে।
1: হ্যাঁ ইংরেজি গান শোনাবো, বাট এই ডোন্ট ফরগেট মি খালি একটা লাইন ইংলিশ। আমি
0: ওকে
1: ওখানে
0: ওকে
1: একটা আমাদের যে গানটা আমরা খুব পপুলারলি করি আর কি তোমার জন্য, এটা একটা দেশের গান আমি শোনাই ওইটা।
0: ওকে ওকে ওকে শুনি তাহলে।

0: এখান থেকে আরেকটা গান আছে মাঝি, যেটা ছোট বাচ্চারা খুব
1: হ্যাঁ,
0: পছন্দ করে, কারণ সুমন ভাই
1: এই গানটা
0: গানটার
1: আমি
0: এত
1: বহুবার শুনেছি জানেন। আপনার এই গানটা আমার এত সুন্দর লাগতো, সুরটা এত এত রিদমিক, এত সুন্দর লাগতো, আমি বহুবার শুনেছি গানটা, আমার গাড়িতে এটার সিডি আছে। জি, তারপর আপনি যেটা
0: থ্যাংক ইউ
1: বলেছেন,
0: থ্যাংক ইউ। তো মাঝি গানটার অ্যানিমেটেড ছিল ওই সময় ভিডিওটা, তো আই জাস্ট সিং টু লাইন্স ফ্রম দেয়ার।
1: প্লিজ প্লিজ।

0: মনে কি করে,
1: বাহ বাহ, অসাধারণ অসাধারণ। আমরা আমরা দেখেছি, ধরেন আপনার আপনার গানের প্যাটার্নের মধ্যে একটা ডিফারেন্ট বিষয় থাকে, আপনার জীবনে আপনার চলন বলনে যেরকম চাঞ্চল্য, আপনার সিদ্ধান্তে যেমন চাঞ্চল্য, আপনি যেমন প্রতিটা মুহূর্ত এনজয় করার চেষ্টা করেন, আপনি যেরকম ভাবেন মানুষকে নিয়ে, সেরকম ভাবে আপনার গানগুলো কিন্তু খুব স্পিডি। আপনার ভেতর এই শক্তিটা আপনি কিভাবে পেলেন? আপনি কেন
0: হ্যাঁ
1: অন্য
0: ভাই,
1: আট
0: আমি
1: দশটা মেয়ের মতো একটা গম্ভীর মেয়ে বা মেয়ে হলেন না?
0: ও আমার বাসা আসলে হাসির ফোয়ারা। আমার আব্বা আম্মা সবাই হাসির পাগল আর কি, মানে আমার আব্বা ভীষণ জোরে জোরে হাসির, হাসিটা আমাদের একটা একটা বাই ডিফল্ট। আর আমি যে চাঞ্চল্য, আমার গানের ধারাটা আসলে পপ, সামহাও আমি চাই যে আনন্দটাই বিলাই মানুষের কাছে, কারণ সবার একটা পার্সোনাল জোন থাকে। এই জোনটা আসলে সব সময় এত হাস্যোজ্জ্বলতা হয় না, কারণ আমি মানুষ, শুধু মানুষ না, আমি একজনের মেয়ে, একজনের মা, একজনের স্ত্রী, আরো আরো বাসায় আরো হাউস হোল্ড হেল্প আছে, যাদের কাছে আমি ম্যাডাম, এবং এরকম তো বিভিন্ন রোল আমাকে পালন করতে হয়, এবং সবার সাথে যদি এরকম হাস্যোজ্জ্বল থাকি তাহলে তো ছেলে মেয়ে মানুষে করা যাবে না। তো এই জন্য আই এম নট এট অল, আই এম নট এট অল, মানে কি বলবো, যে যেভাবে পোট্রি করি আমার আমার যেটা স্ক্রিন সেলফ, ইট ইজ অ্যাকচুয়ালি কোয়াইট দ্য কন্ট্রারি। কারণ আমার, আমি ক্লাস 8 থেকে আমার বাবা তার মানে ইল, এবং একটা সময় প্রায় 6-7 বছর, আপনি জানেন ওই সময়গুলো, 6-7 বছর স্পেশালি যখন বিডি আইডল চলে, তখন আমার আব্বা ক্রিটিক্যালি ইল, এবং এখন আমার মা ক্রিটিক্যালি ইল। তো আমার জীবনটা আসলে কেটেইছে এইসব ডিসিশন মেকিং, এবং ওগুলো যদি ধীরস্থি ঠান্ডা মাথায় না করে, আমার ডাক্তাররা বলতে পারবে যে আমার রোল গুলো আইসিইউর বাইরে ভিতরে। তো ওই সময় যদি আমি ধীরস্থির না থাকি, বা প্রতি মুহূর্ত যদি আমি খুব ফোকাস না থাকি আমার সবকিছুতে, তাহলে তাহলে আসলে কঠিন, কারণ চাঞ্চল্য জীবনের ক্ষেত্রে প্রকাশ করাটা বোকামি। আর সিদ্ধান্ত যেটা আপনি বললেন, আমি কখনো সিদ্ধান্ত হুড়তুড় করে নেই না শামীম ভাই। আমার একটা সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগে যায়, যার কারণে আপনি দেখবেন আমার একটা গান তৈরি করতে হয় 2 বছর লেগেছে, একটা অ্যালবাম করতে অত বছর লেগেছে, মানে ইটস ভেরি ফানি, বাট আই টেক আ লং টাইম বিফোর আই ডিসাইড অন সামথিং। মানুষ বিরক্ত হয়ে যায়, আমার ফ্যানরা বিরক্ত হয়ে যায়, তাও আমি বলি ভাই রোশো, যখন সময় হবে, যখন একটা ভালো কিছু হবে, তখন পাবে, এবং ভালো কিছু হতে সময় লাগবেই, ধৈর্য ধরতে হবেই, এটা আমার বিশ্বাস। আই টেক আ লং টাইম টু ডু থিংস, লং টাইম, মানে যদি সারা
1: তাহলে
0: জীবনে
1: এই যে
0: যদি তুমি
1: তুমি আছো বলে, আমরা আমরা যদি মাঝখানে একটু চাই, তুমি আছো বলে 2008-এ বের হলো আপনার অ্যালবাম, এটাও কিন্তু প্রচন্ড জনপ্রিয় ছিল। তারপরে আপনার আমরা সেভেন 2017-এ বের হলো, সেভেন সেভেন নামটা কেন ছিল? আর তুমি আছো বলে আপনার প্রত্যেকটা অ্যালবামের নামে কিন্তু একটু রোম্যান্টিক, গানগুলো তাই। তো এখন ধরেন আপনি ওই সময়টাতে, এই যে আপনার যখন ওই অ্যালবামটা বেরো তুমি আছো বলে, ওইটা প্রচন্ড হিট হলো, তা আপনি প্রত্যেকটা জায়গাতে কিন্তু দেখছি আপনি একটু ধীরে ধীরে ধীরে সময় নিয়ে আপনি কাজটা করছেন, কাজটা অত্যন্ত সুন্দর হচ্ছে, প্রশংসিত হচ্ছে। তারপর আপনি এখন এলেন এমন একটা জায়গাতে যখন সিডি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার যুগ, এখন কিন্তু কোনো কপিরাইটের বালাই নাই, এদিকে নাই ওদিকে নাই, কে নিচ্ছে কপিরাইট, কোথায় অনিয়ার হচ্ছে, কোথায় যাচ্ছে, এই সময়টার পার্থক্যটা আপনি কিভাবে দেখেন, বা আমরা আসলে কোন দিকে যাচ্ছি?
0: তুমি আছো বলে, আপনি বলে সেভেন এর, হ্যাঁ তুমি আছো বলে ওয়াজ এ কমপ্লিটলি ডিফারেন্ট অ্যালবাম, কমপ্লিটলি ডিফারেন্ট ইন দ্য সেন্স যে আমার যে চটুলতা যেটা আপনি বললেন, ওটা কিন্তু তুমি আছো বলে তো অনেক কম। তুমি আছো বলে ইজ মোর সম্বার, মোর মোর মোর ম্যাচিওর্ড, মোর কি বলবো, মি অ্যালবাম বলবো আমি ওটাকে, যে ওখানে আমি প্রাধান্য দিয়েছি স্পিড, প্রাধান্য দিয়েছি আমার ভয়েসের রেঞ্জ এগুলোকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে যদি আপনি এর আগের রাজকুমার বলেন, সেটা থেকে অনেক মানে একদম একটা 360 ডিগ্রি টার্ন অ্যারাউন্ড। তা আমাকে অনেকেই বললেন যে তুমি হঠাৎ করে এটা কেন করলে, তোমার সবাই জানে তোমাকে একরকম, তুমি এটা এটা মানে দিস ইজ আ দিস কুড বি আ জিওপ্রেডি টু ইয়ার টু ইয়ার লুক টু ইয়ার যে পার্সোনা ইউ ওয়ান্ট টু পোর্ট্রে। না আমি বললাম যে না, আমার ভালো লাগার জায়গা থাকতে হবে আমার গানের মধ্যে। আমি দেখি তো যে আমার ভালো লাগার জায়গা থেকে আমার শ্রোতা দর্শক আমাকে ভালোবাসে কিনা। তো যেটা কিনা আপনি আদর করে করবেন, যেটা আপনি ভালোবেসে করবেন, গানটা তো ভালোবাসারই একটা ভেদ, তো সেটা সেভাবেই মানুষের কাছে পৌঁছবে। এবং আমি কোনো কার্পণ্য করি না, কোনো কসরত ছাড়ি না যে একটা গানকে যেভাবে সুন্দর করা যায়, যার হাতে জিনিসটা সুন্দর হবে, সেই কম্পোজারদের সাথে আমি মূলত কাজ করি এবং যাদের সাথে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি তাদের সাথে কাজ করেছি। এবং এইভাবে আমার যাযাবর এলো 2019-এ এবং ভিডিও এলো 2020-এ, এবং যাযাবরও সেরকমই অনেক ঘেটে ঘুটে কেটে ছেটে বুঝে শুনে করা একটি কাজ, জাহাঙ্গীর হাজার দীপন ফুয়াদ ইবনে রাব্বি। তো ওইটাও শ্রোতা প্রিয়তা পেয়েছে, দেখবেন আপনি আমার ভিডিওটা। তো এই তো। আর হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড পার্ট অফ ইয়ার কোয়েশ্চেন
1: একটা প্রশ্ন, ধরেন এই যে আপনার, আপনি যে যখন সিডি বেরোতো, আপনাদের সবার ক্যাসেটের সময় থেকে সিডির যুগে আমরা আসলাম, তারপরে এখন দেখেন আপনার সোশ্যাল মিডিয়ার যুগ। আমরা এই যে কথা বলছি, আমরা ফেসবুকে বসে কথা বলছি, সোশ্যাল আমরা এটা ইনস্টাগ্রাম ইউটিউব এবং আমাদের অন্যান্য সবকিছু কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে। আমি আসার আগে, আমি যখন বাংলাভিশনে কাজ করতাম, তখন আমরা একবার বিভিন্ন বড় বড় বিজ্ঞাপনী সংস্থাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এখনকার প্ল্যানিং কি, সামনে কি করছেন। তার বলেছে যে আমরা টেলিভিশন চ্যানেলের যে বাজেট, তার 60% বাজেট আমরা নিয়ে যাচ্ছি, সরিয়ে নিচ্ছি সোশ্যাল মিডিয়ার জন্য। এটা কিন্তু 1 থেকে 10 বছর আগে কল্পনাও করা যেত না, 15 বছর আগে ভাবতেই পারতো না কেউ যে এটা সম্ভব। তো এখন আপনি কেমন ফিল করছেন এই সময়টাতে? পজিটিভ দিক কি নেগেটিভ?
0: আই এম অলওয়েজ পজিটিভ শামিম ভাই, অলওয়েজ পজিটিভ অ্যাবাউট চেঞ্জেস। কারণ সেই বাদশাহ আকবরের দরবার থেকে কিন্তু চেঞ্জ হয়ে হয়ে এসেছে। ওই সময় কিন্তু মানুষ বৈঠকে গান করত, ওই সময় কিন্তু ইয়ে হতো, মানে দরবারি গান হতো। সেখান থেকে যখন খেয়াল আসলো না প্রথম, তখন সবাই বলল ছি খেয়াল কেউ গায়, হ্যাঁ দরবারি গান মানে ওই ওই আর কি। তো এখন তো এখন তাহলে কি ভাঙতে ভাঙতে গান কই এসছে না? আর সেই মিডিয়া মানে মানুষের জন্যই তো আপনার গান, ওই বাদশাহর দরবারেও তো 4টা মানুষ বসে গান শুনতো, তারপর সেটা ওপেন ওপেন হলো, তারপরে সেটা তো টেলিভিশন গত 1-2 বছরের ফেনোমেনা। কিন্তু আপনি দেখেন যে মানুষের জন্যই কিন্তু চেঞ্জ, আপনার শ্রোতার জন্যই গান, শ্রোতার জন্যই শিল্পী, এবং শ্রোতা পর্যন্ত বেশি বেশি পৌঁছানোর জন্য টেকনোলজি। তো এখন যে টেকনোলজিটা আছে সেটা কিন্তু বাউন্ডারি নাই কোনো, মানে আগে যে টিভির 4 দেয়ালের ভিতরে একটা চ্যানেল ছিল সেটা, হ্যাঁ ইম্প্যাক্ট আর অনেক বেশি ছিল, কিন্তু এখন যে টেকনোলজি শিফটের বিষয়টা মানুষের কাছে আরো বেশি বেশি পৌঁছে দেওয়ার জন্য। আর শিফট গুলো কিন্তু হয়ই যখন মানুষ ওই ব্যাপারগুলোকে অ্যাকসেপ্ট করতে থাকে, হুট করে কিন্তু চাপিয়ে দেয়া হলেও মানুষের অ্যাকসেপ্টেন্স যখন থাকে ওই ডিসিশন মেকিং গুলোতে, তখনই কিন্তু চেঞ্জ ওভারটা হয়ে যায়। যেমন সিডি থেকে যে কখনো একটা পেন ড্রাইভ বা ওইসবের মধ্যে যাবে এটা এটা কেউ ভাবে না, বা ক্যাসেট থেকে যে সিডিতে যেতে পারে, আরে নতুন টেকনোলজি, আরে আবার মেশিন কিনতে হবে, গেট হয়েছে, এখনো ওই পেন ড্রাইভ বলেন যাই বলেন হয়েছে, সেটাও শেষ। এখন MP3 লিঙ্ক সেন্ড করে দাও হোয়াটসঅ্যাপ অ্যান্ড দেন ফেসবুক মেসেঞ্জার, এই দিস ইজ ফেসবুক। দেন আগেন থিঙ্ক যে আপনার হাতে যে মোবাইলটা আছে আপনার কাছে, এটা সহজলভ্য করে দিচ্ছে। আপনি আইটিউনসে মেহরিন খুঁজবেন, পেয়ে যাবেন, পয়সা দিবেন, আপনার মোবাইলে মেহরিন বাসে থাকবে। তো এইরকম জিনিসগুলো ইজ এভরিওয়্যার। তো আমাদের আর্টিস্টদের এখন এন্ডেভার থাকে যে উইল বি অ্যাভেলেবল এভরিওয়্যার, আমাদের স্পটিফাইতে থাকতে হবে, আমাদের যেখানে যেখানে মানুষ আছে, মানুষের অ্যাক্সেস আছে, সেখানে সেখানে ভাই আমাকে থাকতেই হবে। তো এটা একটা কষ্ট, বা সেই কষ্ট লাঘবেরও আরো সিস্টেম আছে। কিন্তু আমি বলছি যেটা, যে শিফট গুলো ইজ অলওয়েজ ফর দ্য বেটার, এবং সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট আপনি শিল্পী হিসাবে আপনাকে সার্ভাইভ করতে হলে ইউ হ্যাভ টু বি ফিট টু দ্য চেঞ্জেস, ইউ হ্যাভ টু বি ফিট টু দ্য টাইম। তো এখন যে যত বেশি দ্রুত ফিট হয়ে যেতে পারবে সে তত বেশি সার্ভাইভ করে যাবে বা টাইমটাকে এনজয় করতে পারবে। আর ওই শিফটের জন্য একটু
1: রাইট
0: একটু তো চোখ কান খোলা, যেমন আমি এখনো আই এম ইয়েট টু লার্ন অ্যাবাউট দ্য নিটিগ্রিটিজ অফ অফ ডিজিটাল ওয়ার্ল্ড, বাট আই এম লার্নিং, আই হ্যাভ ফ্রেন্ডস, আই এম ট্রাইং টু বি এডুকেটেড এভরি মোমেন্ট। এবং কোভিড এর সাথেও আমাদের আমাদের কিন্তু পাল্লা দিয়ে চলতে হচ্ছে শামীম ভাই, আমাদের কিন্তু নিজেদের গ্যাজেট সব করতে হচ্ছে। সো একটু নেগেটিভ সাউন্ড হলেও আমি বলবো পজিটিভ, পজিটিভ সাইড, নাহলে আমার পুরো আমেরিকার একটা টিকিট কেটে গিয়ে আপনার স্টুডিওতে বসে ইন্টারভিউ দিতে হতো, আর এখন আমি জাস্ট ক্লিক অ্যাওয়ে। সো ইটস অলওয়েজ ইউ হ্যাভ টু লুক এট
1: একদম
0: দ্য বেটার
1: একদম একদম
0: সাইড অফ। ইয়া
1: তবে আপনি সুন্দর একটা ব্যাখ্যা দিলেন, যে ব্যাখ্যাটা ধরেন আমি আমি অতটা সহজ এত সহজ করে আমি কাউকে বলতে দেখি নাই। ধরেন যেখানে মানুষ আছে সেখানে আমাকে যেতে হবে। এখন সেটা যদি টেলিভিশনে থাকে আমি যাব, সেটা সোশ্যাল মিডিয়াতে থাকে আমি যাব, সেটা যদি সরাসরি হয় সেখানে আমি যাব, মানে আমার শ্রোতাদেরকে রিচ করতে হবে, এই হচ্ছে বিষয়। এখন আমরা একদম শেষ পর্যায়ে, আমাদের আর 3-4 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের অনুষ্ঠান, কিন্তু সবাই বলছে তুমি আছো বলে গানটা শুনতে চাই। তার আগে আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কাছে সবচেয়ে প্রিয় গান কোনটা?
0: আমার সবচেয়ে প্রিয় গান আমি আপনাকে শেষেই শোনাবো, আমি তুমি আছো বলে শুনিয়ে দিই।
1: আচ্ছা, ওকে।

0: শফিক তুহিন, হাবিব ওয়াহিদ, ধরত মিয়া, রাজকুমার, জাহাঙ্গীর আজাদ, দীপন, ফুয়াদ ইবনে রাব্বি, আর কি গান গেয়েছি, ডোন্ট ফরগেট মি বলেছি, আর কি গান, আনাড়ি, জাহাঙ্গীর আজাদ, দীপন, ফুয়াদ ইবনে রাব্বি অ্যান্ড মনিরুল আলম টিপু।
1: আমার কাছে প্রশ্ন, ধর আপনার সুরগুলো যে এরকম মেলোডিয়াস হচ্ছে, এরকম আপনার কোন কোন জায়গাতে আমরা দেখছি যে খুব চঞ্চল হচ্ছে, এটাতে আপনার প্রভাব কতটুকু, আপনার সুরকারের প্রভাব কতটুকু?
0: সুরকাররা তো অবশ্যই খুব বিরাট বিরাট মানুষ, আমার সুরকার গুলো লক্ষ্মী বন্ধু প্রবণ মানুষ তো আমাকে ভাইয়া। হ্যাঁ, এগুলো আসলে তখনকার একটা ফিলিং এর মতো, যেমন আনাড়ির প্রথম আনাড়ি যখন আমরা মাইক্রোফোনের সামনে যাব।

0: সত্যি বড় স্টুডিও, বড় মেশিন পত্র। ও মাই গড, তো আমি বললাম যে কি করব, কি গাব। তখন যাও দেখো, তো ওই জানারই গাওয়া হলো আর কি। তারপরে এই যে লাস্ট অব্দি যাযাবর গিয়েছি না 2019-এ, যাযাবরটাও যতক্ষণ না যাযাবর, যে আমি আমি যে যাযাবর ওয়ার্ডটা বলবো শাইম ভাই, এই ওয়ার্ডটার পিছে হতে হবে সেই রকম একটা পাঞ্চ, যেটা ইজ নট গোয়িং টু বি, ইট নট গোয়িং টু বি ইজি টু রেপ্লিকেট, ইউনো, যে আমার এটা সিগনেচার একটা কিছু হবে, যাযাবর বললে যেন মানে আপনি মানে ওই এনার্জিটা ফিল করেন যেটাতে, যেটা আমি চাইছি যে আপনি ফিল করেন, ওই রকম একটা আউটপুট যতক্ষণ না দিলাম দেওয়া হলো। অফকোর্স ইটস আ মোমেন্ট থিং, কোনো ফর্মুলা নাই, কোনো কোনো রিহার্সাল বলে কিছু, ইটস জাস্ট আই উডন্ট, আই ডোন্ট নো শাইম ভাই। তারপর তুমি আছো বলে হাবিব একদিন আমাদের হলো না গানটা, ভালো লাগছে না, হচ্ছে না, আমি বলো আজকে হইব না, বা আরেকদিন গিয়েই হয়ে গেল। মানে সেদিন হেডফোনটাও আমি মনে হচ্ছিল যে না, হেডফোনটা আজকে, আগের দিনটা ভালো ছিল, আজকে ভালো না। তো কিন্তু ওই দিনকার গানটাই সবার কাছে খুব খুব ভালো লাগার মতো হয়ে গেল। তো আসলে কিছুই বলা যায় না কখন কি হয়ে যায়, যে আপনাদের কাছে যে ভালো লাগে এটাই আমার আমার চেষ্টা, এটাই আমার মানে, এটা আমি আল্লাহর কাছে কিভাবে ধন্যবাদ দিব জানি না, যে একটা গান যখন মানুষের ভালো লাগে, এটা আসলে এটা সুরকার গীতিকার গায়ক গায়িকা কাউরি মনে হয় কখনো ওনার আগে থেকে রেডি থাকেন না, ওনারা জাস্ট চেষ্টা করেন যে আমাদের কাজটা দারুণ হয়। তো যখন কেউ ভালো বলে তখন ভাইয়া বলতে পারবো না কেমন লাগে। আর ইউনো শামিম ভাই, আমি আপনাকে একটা সিক্রেট বলি, আই নো আই এম ওভারল্যাপিং ইওর টাইম, সিক্রেট বলি, আমার সব
1: না না
0: গানই
1: না, নো
0: আমি
1: প্রবলেম, নো প্রবলেম, একটু বলে। হ্যাঁ
0: আমি সব বাকি যে আমার হিস্ট্রি ওখানে আমি কি আছি করে জানি, বাট যাযাবরটা শামিম ভাই আমার আমার ভীষণ প্রিয় একটা গান। আর আমি সত্যি ওইটার যে সাকসেস এনজয় করেছি, আমি প্রথম বুঝতে পেরেছি যে মানুষ আহা একটা গান পছন্দ করেছে, এবং এবং এটা আমার একটা বিরাট ইনপুট আছে এই গানটার ভিতরে। উই রিয়েলি স্ট্রাইভড টু ডু দ্যাট। আমি বিটিভির আনন্দমেলার এবারেও উপস্থাপনা করেছিলাম গত 2019 সম্ভবত, তো ওইটাতেও এটা টেলিকাস্ট হয়েছিল গানটা। তো ইট ওয়াজ আ বিগ থিং ফর মি, মানে আমি কত বড় গান গেয়ে ফেলেছি জানি না, বাট
1: আমরা
0: আমার
1: আমরা বুঝতেই পারছি যে আমরা বুঝতে
0: যে
1: পারছি যে আপনার
0: টাইটেল,
1: প্রিয় গান কোনটা এবং কোনটা আপনি,
0: না না না
1: তাই না?
0: না না না, এটা না, এটা প্রিয় ইন দ্য সেন্স ইয়া, বাট আমার আরেকটা গান আমি আপনাকে শেষে যাওয়ার সময় শোনাবো, ওটা ইজ ডিফারেন্ট।
1: তাহলে যাচাই গাইবেন না?
0: যাযাবর গাইবো, আপনি শুনতে চাইলে তো অবশ্যই গাইবো।
1: হ্যাঁ হ্যাঁ, আমরা তো চাইলে সবগুলো শুনতে চাই, কিন্তু এখন আপনার কাছে তো সব বেশি শুনতে চাওয়া তো একটু অভদ্রতার পর্যায়ে পড়ে যায়। আমি তো আবার একটু ভদ্রলোক।
0: ও শাইম ভাই কাম অন, ব্রাদার্স আর নেভার টু ভদ্র না, ব্রাদার্স নেভার
1: থ্যাংক ইউ
0: শুড বি ভেরি ভদ্র, ইউ শুড বি ডিমান্ড।
1: থ্যাংক ইউ থ্যাংক ইউ, তাহলে যা যা বল।
0: যা যা বল।

0: We see the video. Amrit, ওটার কয়েকটা জায়গা পিছে দেখ করেছি, তো প্লিজ লুক, প্লিজ সি দ্য ভিডিও, অলরেডি ভিডিও আছে এটার। তো
1: নাইস নাইস, আমরা এক পর্যায়ে। তা আমার প্রশ্ন যে আপনার এখন ড্রিম কি, আপনি সামনে আর কি অ্যাচিভ করতে চান, কোন কোন কাজটা আপনি মনে করছেন আপনার বাকি আছে বা সামনে পরিকল্পনায় আছে?
0: এখন ওয়েলবিংটা আমার ড্রিম, ওয়েলবিং, যেমন আমি সুস্থ থাকার ব্যাপারটা। তারপরে যেহেতু এখন অনেকটা অনেকটা নিজের জন্য সময়, নিজেকে

0: দেখারও একটা বিষয় আছে যে নিজের রেট্রোস্পেক্টিভ কিছু সময় আমরা সবাই পুরো পৃথিবী পার করছি, এবং পুরো পৃথিবীতে আমি দেখছি মানুষ একটু ওয়েল ফুড ওয়েল থট এই ব্যাপারগুলোর দিকে, যোগা, তারপরে আরো যে ওয়েল বিং এর যে অ্যাপারেটাস গুলো নিয়ে মানুষ অনেক ভাবছে, আমিও ঠিক তাই। আর কাজের স্বপ্ন হলো যে এখন যেটা আপনাকে বললাম যে প্রতি মুহূর্ত কে 5 গুণ করে না বাঁচলে হঠাৎ করে যে মরেটা যাব, তারপরে তো মানে ধরেন মৃত্যু কিন্তু মুসলমানের কাজই হলো যে আমার এখনই মৃত্যু এটা ভেবে পৃথিবীতে চলা, আমি সেভাবেই চলি। কিন্তু তাও COVID-19টা হলো আরো শিক্ষা দিয়ে যাচ্ছে যে আসলে কিন্তু এই কথাটা ঠিক, এটা বুঝে শুনে চল। তো যেই কারণে এখন কাজের বিষয়ে বা চিন্তা ধারা চিন্তা ভাবনা ব্যবহার সবকিছুর ভিতরে একটা টাইম লিমিটের একটা বিষয় আছে, তো ওই টাইম লিমিটের মধ্যে থেকে যতটা 5 গুণ 10 গুণ করে কাজ করা যায় সেটাই এখন এন্ডেভার। এবং থ্যাংকস টু ডিজিটাল ওয়ার্ল্ড যে আমরা খুব ভালো খুব ইজিলি কানেক্টেড, যার কারণে উই ক্যান ডু কোলাবোরেশন। যেমন আমার এই মুহূর্তে সামহাও আমি জানি হবে কিনা কাজটা, সামহাও বলাও ঠিক কিনা বলি যে যে নাও হতে পারে কাজটা, যে
1: বলো।
0: শেকেন
1: হ্যাঁ
0: স্টিভেন্স এর গান আছে যে বিকজ আই লাভ ইউ, ও আপনি আপনি শুনিয়ে দিতে পারি চাল্লাইন, তো
1: হ্যাঁ,
0: ওই
1: প্লিজ প্লিজ।
0: গানের লিরিসিস্ট ছিলেন গর্ডন ক্যাম্পবেল, তো ওনার সাথে যুক্তরাজ্যে একটা কোলাবোরেশনের কথাবার্তি হচ্ছে, তো এখন ওটা
1: আচ্ছা,
0: হবে কি না হবে এরকম কিছু কোনো ইয়ে নাই। তারপরে দেশের ভেতরেও কিছু আমি নতুন কাজ করছি, স্বপ্ন দেখছি, প্ল্যান করছি। তারপর যুক্তরাষ্ট্রে বেসিক্যালি আমার আমার ফ্লাইং কার্পেটস যে বম্বে বেসড যে অর্গানাইজেশনের সাথে কাজ করি, আশিস মানচান্দা, উনি খুব ফেমাস সাউন্ড ইঞ্জিনিয়ার, তো উনি ইউএসএ তে কাজ করছেন এই মুহূর্তে, তো সেখানে কিছু আমরা কোলাবোরেটিভ কাজ করছি, গান বানাচ্ছি। সো থিংস আর গোয়িং, থিংস আর ফ্লোয়িং। আর এখন তো এই সি এই এই র্যাবিট হোল এর লাইফ মনে হয় পার্মানেন্ট কিনা জানি না, যে বাইরে গেলেই অসুখ ধরবে, মানুষের সাথে ইন্টারাক্ট করতে গেলে অসুখ ধরবে, তো এইভাবে লাইফ মাস্ট গো অন, ইউ নো, সো উই হ্যাভ টু ওয়ার্ক, উই হ্যাভ টু সিং, উই হ্যাভ টু আর্ন, এর কথা জানি না হাউ থিংস আর গোয়িং বি, বাট উই হ্যাভ টু মুভ অন, উই হ্যাভ টু কিপ অন গোয়িং ফরওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড, সো এই তো লাইফ গোস অন অ্যাজ লং অ্যাজ
1: সেটাই
0: ইউ ব্রিথ।
1: সেটাই। আমরা সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আমরা জানি যে আসলে একটা আড্ডাতে আমরা মেহের মাহমুদ সম্পর্কে যা পুরোটা জানতে পারবো না। অনেক রহস্যময়ী এই আমাদের এই গায়িকা, এবং অনেক ইন্টারেস্টিং। আমি জানি যে আমরা দিনের পর দিন আমরা গল্প করতে পারবো, তার প্রতিটা দিন কিভাবে কাটে, প্রতিটা সময় কিভাবে কাটে, কোন বই পড়ছেন, কোন বন্ধুর সাথে উনি এনজয় করছেন টাইমটা, সন্তান ফ্যামিলি কিভাবে সময় দিচ্ছেন, কিভাবে সামলাচ্ছেন, অনেক কথা আমাদের বাকি। তো আজকে না, আমরা আরেকদিন একটা আড্ডায় বসবো। আমরা আজকে আপনার সেই শেষ গানটা শুনতে চাই। হ্যাঁ জি,
0: পার্ট 2,
1: পার্ট টু, পার্ট টু। তাহলে আমরা বলে নেই, আমরা আজকের মতো বিদায় জানাচ্ছি। আপনি আমরা সিস্টার গানটা শুনতে শুনতে আমরা বাড়ি চলে যাব। জি খালামনি,
0: আমি
1: ফেরদৌসী রহমান তো আপনি, তাই না? এই জি খালামণি বললাম, আমরা ফেরদৌসী রহমানের কাছ থেকে আমরা তো ছোটবেলায় গান শুনতাম, এবং ফেরদৌসী রহমান কিন্তু আপনার, আপনি ওনাকে কাছে থেকে দেখেছেন। হ্যাঁ, আপনি তাহলে একটুখানি ফেরদৌসী রহমান সম্পর্কে বলে দেন, এটা খুব ইন্টারেস্টিং,
0: ও খালা
1: আমি শুনতে
0: সম্বন্ধে
1: চাই।
0: কি বলবো, খালা সম্বন্ধে বলতে পারাটা তো আমার একটা সৌভাগ্য, তবে যেহেতু সময় কম আমরা শেষের দিকে এসে পড়েছি, খালার সাথে, খালা কিন্তু বেসিক্যালি আমার আমার আম্মার জুনিয়র ফ্রেন্ড, এবং আমি কিন্তু শ্রদ্ধেয় আব্বাসউদ্দিনের মানে খালার যে আম্মা তার সাথে আমি ছোটকালে দেখা করেছি, মানে আমি ওনার ওনাকে দেখেছি ইন পার্সন। তারপরে
1: ওকে,
0: তো খালার সাথে আমার যে আমার এখন যে স্ক্রিন টিন পরিচয়, আমার অনেক আগে থেকে খালাকে চিনি, খালার পরিবারকে চিনি, আব্বাসউদ্দিন মানে ভাই বলি, যেহেতু এমনকি আমি শিল্পকলা আব্বাসউদ্দিন ভাইয়ের সাথে বহু বছর কাজ করেছি, এবং ওনার তো বহু বছর বলতে, যে উনি যখন ডিজি ছিলেন তখন আমি কাজ
1: মানে
0: করেছি, তো বিভিন্ন
1: মোস্তফা
0: ইভেন্টে
1: মোস্তফা
0: ওনার কাছে
1: জামান
0: নাম,
1: আব্বাসি ভাইয়ের সাথে, মোস্তফা জামান আব্বাসি
0: বিভিন্ন,
1: ভাইয়ের সাথে,
0: জি জি
1: রাইট?
0: বিভিন্ন লেভেলে ওনাদের সাথে আমার সখ্যতা পরিচয়, তারপরে নাশিদ আপা
1: রাইট,
0: এরকম, তারপর শামিনী আপাদের সাথে, শামিনী আপা আমার সিনিয়র ছিলেন স্কুলে, তো এরকম আর কি। তারপর তো
1: নাইস,
0: আব্বাসউদ্দিন সঙ্গীত একাডেমির আমি প্রথম ব্যাচের স্টুডেন্ট, কারণ খালা আমাকে ফোন করে বলল যে আবু বু আমি এরকম খুলবো স্কুল, তুমি তোমার বাচ্চাটাকে পাঠিয়ে দাও। এই যে আম্মা তখন খুশি হলো যে হ্যাঁ আমার মেয়ে একবার এখানে যেতে পারে, যাক গান। খালার একটা কথা, খালাকে তো সবাই চেনেন, এত মিষ্টি মানুষ, এই ধরাধামের অভাব, এরকম মানুষ যদি আর দুটো হতো তাহলে হয়তো পৃথিবী আরো অনেক সুন্দর
1: কারেক্ট
0: হতো।
1: কারেক্ট,
0: তো খালার একটা কথা আমি পাথেয় হিসাবে মনে করি, যে এবং আমার বিশ্বাস যে আপনারা শোনার সঙ্গে সঙ্গে কথাটা আপনাদেরও পাথেয় করে নেবেন, যে যা পেলেন পৃথিবীতে তার জন্য তো আপনারা সব সময় শুকরানা করছেন, আল্লাহর কাছে ধন্যবাদ দিচ্ছেন, কিন্তু যেটা আল্লাহ দেয় নাই সেইটার জন্যও ধন্যবাদ দিবেন, সেটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন, কারণ হয়তো ওই জিনিসটা দিলে আপনার ক্ষতি হতো বা কোনো রকমে আপনি হয়তো বাধাগ্রস্ত হতেন, তো যেটা দেয়নি সেটার জন্য আরো বেশি বেশি আপনার। তো আমি এটাকে
1: একদম, খুবই
0: সবসময়
1: খুবই
0: বলি যে ওনার
1: সুন্দর একটা জায়গা বলেছেন, যে এই যে আমাদের অনুষ্ঠান যদি কেউ শুনে থাকেন, আমাদের অনেককে আমরা বলতে শুনি যে আমার জীবনে কিছু হচ্ছে না, আমি খুবই হতাশ, আমি হতাশ হয়ে যাচ্ছি, এরকম এরকম। তো আপনি যে জিনিসটা চেয়েছিলেন সেটা তো আপনার চাওয়া, আর যদি সৃষ্টিকর্তা সেটা আপনাকে না দিয়ে থাকেন তাহলে সেটা সৃষ্টিকর্তার চাওয়া। তো সৃষ্টিকর্তার চাওয়াটা নিঃসন্দেহে আপনার চাওয়া এতে বড় বেশি কাজের হবে, তার মানে সেই জন্য আমাদের ধন্যবাদ দিতে হবে। যে আপনি ফেরদৌসী রহমান আমাদের খালামণির কথা আপনি বললেন, খুব ইন্টারেস্টিং। জি, তো আমরা আপনার সেই গানটাতে যেতে চাই, আপনার প্রিয় গানটা।
0: সবাইকে আমার খোদা হাফেজ, আমার সবাইকে আল্লাহ হাফেজ, সবাইকে আমার যারা অন্য কি বলবো, গুড বাই, নমস্কার, এবং শামীম ভাইকে অনেক ধন্যবাদ। শামীম ভাই আমি কিন্তু এই অনেকদিন পরে লাইভ করলাম, এবং এটা আপনি বলেই আমার এত আনন্দ ঘন কিছু মুহূর্ত কাটলো। সবাইকে আমার রমজানুল মুবারক, এবং সামনে ঈদ আসছে, জানি না কার জীবনে কিভাবে আসবে, কিন্তু সবার যেভাবে আসুক না কেন সেটাকে আমরা যেভাবেই পারি সুন্দরভাবে হৃদয়ঙ্গম করবো, প্রতিটা দিন যেন সবার সুন্দর কাটে। আমি আমার শেষ গান দিয়ে আপনাদেরকে গুড বাই জানাচ্ছি।

যাও আমার।

0: With a little friend.
1: অসাধারণ অসাধারণ, সেই ওহে দয়া মায়ের পারে লয়ে যাওয়া মায়ের। সুপ্রিয় দর্শক, আমাদের আপনারা যারা শুনছেন রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে আমরা এখানে বিদায় নিতে চাই এক কথা। আমরা নিউ ইয়র্কে যেটা দেখেছি যে হাজার হাজার হাজার হাজার লাখ লাখ মানুষ মারা গেছে শুধু এই করোনার একটু সাবধানতা না অবলম্বন করার কারণে, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন একটু আপনারা হাত না ধুয়ে চোখ কান নাক মুখ একদমই হাত দেবেন না, আর মুখটা ঢেকে রাখুন, আপনার নিঃশ্বাসটা ঢেকে রাখুন, একটু সাবধানে একটু দ্রুত যদি আপনারা নিজেদেরকে আড়াল করে রাখতে পারেন আবার সেই সুন্দর সময়টা চলে আসবে। আমাদের অনেক প্রিয় মানুষকে আমরা হারাচ্ছি, আমরা এই পুনরাবৃত্তি আমাদের প্রিয় বাংলাদেশটাতে দেখতে চাই না, ফলে আমরা চাই যে আপনারা সবাই একটু সাবধান থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ স্যার আপনার এই অত্যন্ত মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায়।
0: থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি, থ্যাংক ইউ।

যখন বৃষ্টি পড়ে তখন গাছের নিচে দাঁড়াই একলা, দূরে মাঠের ওপারে মাঠ শূন্য ঝাপসা। বৃষ্টি থেকে বৃষ্টি আসে, ঢেউয়ের পর ঢেউয়ের বৃষ্টি, গাছের নিচে একলা দাঁড়িয়ে থাকার নিঃস্বতা কি বিষম নিঃস্ব।

0: ঋতুর দেশ বাংলাদেশ, এক একটি ঋতুতে এক এক রূপ, রূপ শুধু ঝরে ঝরে পড়ে মাটিতে মায়াবী শ্যামলতা।
1: আদিগন্ত সবুজে ছাওয়া, হলুদ শস্যের গান বাজে বাতাসে বাতাসে,
0: এত রং এত রূপ সকালে দুপুরে সন্ধ্যা ও রাতে।
1: ছয় ঋতু বারো মাসে শত রূপে কতবার সাজে অপরূপা রূপসী পল্লী আমার।

দুচোখে স্বপ্ন শুধু সৃষ্টির কলমুখরতা। এখানে দুঃখ নেই, শোক নেই, মৃত্যু নেই, কোনো নিভৃত পাখির নীড় যেন এই বৃষ্টির ধার।

কেঁদেও পাবে না তাকে বর্ষার অজস্র জলধারে। ফাল্গুন বিকেলে বৃষ্টি নামে শহরের পথে দ্রুত অন্ধকার, লুটোই পাথরে জল, হাওয়া তমস্বিনী, আকাশে বিদ্যুৎ জ্বলে বর্ষাহানি ইন্দ্রমেঘ, কালো দিন গলির রাস্তায়। কেঁদেও পাবে না তাকে অজস্র বর্ষার জলধারে।

বৃষ্টি এখন ঝড় হয়ে গেছে প্রিয়, দুজনে মৌন, মুখর দুচোখের দাবি, আলোক পীড়িত এখনো শয্যাখানি, কেন উদাসীন গৌরবে দেরি করো, আমার প্রদীপ যত্নে নিভাও তুমি।

0: সম্প্রতি চট্টগ্রামে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে যেসব তাজা প্রাণ অকালে ঝরে গেছে তাঁদের আত্মার শান্তি হোক, স্যান্ডোজের এই কামনা।
1: কেঁদেও পাবে না তারে, তবু বাজে কান্নার শানাই, বর্ষার অঝোর ধারা, তুমি আমি দেশবাসী কাঁদব সবাই।
0: উদাস নির্লিপ্ত বসে থাকব না শীতল পাটিতে, গণসমাধির দূরে কাছে মুহূর্তে নীরব হয়ে

Ya de amor la tierra.

0: মেঘের পাহাড় কেটে বৃষ্টিরা নেমে আসে, পাখির জানালা বেয়ে হিজলের হাত ধরে নদী আর মাছের দুয়ারে, মায়ের কোলে রোমে কাজলের চোখ ফোটে, কদম ফুলের রেণু ভিজে যায়, শুধু ভিজে যায়।
1: আকাশের পাড় ভাঙে মেঘের দুকুল ভাসে, বেদিনীর ডাগর শরীর ভিজে যায়, শুধু ভিজে যায়।

আকাশে তুলকালাম মেঘে যেন বাজি ফোটানোর আওয়াজে কাল তোমার জন্মদিন গেল। ঘরে বৃষ্টির ছাট এলো, জানালাগুলো বন্ধ করিনি, আলো নেভানো অন্ধকারে থেকে থেকে ছিলিক দেওয়া বিদ্যুতে আমি দেখতে পাচ্ছিলাম তোমার মুখ।

0: हेलो,
1: काके चाहिए?
2: तुमा के
1: आपने आपने के
2: से ही आमा

মনটি তোমার কেন দুরু দুরু কাঁপছে, মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে, তুমি কি তারে কাছে ডাকবে।

আমি নয়ন কি গো রাখবে ঢেকে, আয়নাতে ওই মুখ দেখবে যখন।

0: হ্যালো, আপনারা যারা শুনছেন, আপনারা যারা দেখছেন, তাদের সবাইকে শুভেচ্ছা, শুভকামনা। আমরা নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছি রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে। আপনি আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপ দুই জায়গাতে আপনি রেডিও ত্রিতাল বাংলাকে পাবেন, পাশাপাশি আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে পাচ্ছেন। আমরা আমাদের আজকের অতিথি একজন বিশেষ ব্যক্তিত্ব, বিশেষ রন্ধনশিল্পী, যার রান্না খুবই প্রশংসিত। শুধু মুখে খেয়ে প্রশংসিত না, আনুষ্ঠানিকভাবে প্রশংসিত। আপনারা যারা টেলিভিশন মিডিয়া দেখেন এখন, তারা প্রায় দেখবেন যে তিনি রান্না করছেন এবং অন্যরা সেটা প্রশংসা করছে। আমাদের আজকের অতিথি হাসিনা আনসার, কেমন আছেন সিস্টার, ভালো আছেন?
1: হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন?
0: জি, আমি ভালো আছি। আমার তো ভালো থাকার অর্ডার আছে, থাকতে হয় যে সবসময় ভালো থাকতে হবে।
1: আর আপনি যে ভাইয়া সিস্টার বলে ডাকেন, সত্যি ভালো না থেকে পারার কোনো উপায় নেই। আপনার এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যখনই আপনি সিস্টার বলে ডাকেন মনে হয় যে না, আমার একজন বড় ভাই আছেন, আমার একজন গার্জিয়ান আছেন।
0: না, অবশ্যই অবশ্যই। আপনাদের আপনারা এই যে বাংলাদেশে এত বড় বড় কাজ করছেন, আমাদের যেখানে আমরা একই সঙ্গে দেখি যে অনেকে পরাজিত হয়ে নিজের হাল ছেড়ে দেয়, সেখানে আপনারা একই সঙ্গে সাকসেস আনছেন একের পর এক। এই যে দেখেন, আমাদের বাঁধন, আমাদের অভিনেত্রী, আমাদের যে আবদুল্লাহ ইউসুফ সাদ, তাদের যে ফিল্মটা এখন ক্যানে পুরস্কৃত হচ্ছে বা ক্যানে প্রদর্শিত হচ্ছে, এইটা তো আমাদের একটা বিরাট অ্যাচিভমেন্ট। তারপরে এই যে আপনি রান্না করছেন, আপনার বই আছে, আপনার অ্যাচিভমেন্ট আছে, নানাবিধ বিষয় আমরা দেখতে পাচ্ছি। তারপর আরো অনেকে, আপনি ধরেন নিউ ইয়র্কে দুইজন নারী, তারা এখন আমাদের নিউ ইয়র্কে বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করবে, একদম একদমই তাদের আমাদের লোকাল লোকসভা এবং অন্যান্য জায়গাগুলোতে। তো এই যে অ্যাচিভমেন্ট, এইটা আমাদের জন্য একটা বড় ব্যাপার। আমাদের দেশব্যাপী এবং দেশের ভেতরে সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আমরা শুধু সাকসেস দেখতে পাচ্ছি চারদিকে। তো আপনি বলেন যে আপনি এই যে রন্ধন শিল্পী হলেন, আপনার একাধারে বই আছে, আপনি একটা বই বের করেছেন 100 নারী উদ্যোক্তাদের নিয়ে, বেহুলা বাংলা এটি বের করেছে, দাম হচ্ছে 260 টাকা। তারপরে ঐতিহ্যবাহী রান্না, তারপরে আপনি আপনার আপনার আপনার পরিবারটাও অনেক বড়। আপনার বাবা আনসারউদ্দিন আহমেদ রাজা, যিনি কুষ্টিয়াতে রাজা মেম্বারির নামে পরিচিত, ফলে তার কন্যা হিসেবে আপনার এই সাকসেস, আপনার কেমন লাগে?
1: শুরুতে বলি, আসলে আব্বু একজন সমাজ সেবক ছিলেন, রাজনীতিবিদ ছিলেন। আমরা দেখেছি যে সমাজের অসহায় দুস্থ মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয়, সেটা আব্বু থেকে আমরা শিখেছি। তখন থেকে ইচ্ছা ছিল যে সমাজ এবং সমাজ, পরিবেশ এবং মেয়েদের জন্য কিছু একটা করার। তো সেটার তাগিদে আমি তো একজন রন্ধনশিল্পী, আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কুকিং এর অ্যাসেসর হিসেবে কাজ করছি, আমি প্রশিক্ষক। কিন্তু তারপরে আমার মনে হলো এই করোনাকালীন টাইমে আসলে আমরা যারা নারী উদ্যোক্তারা ছিলাম, যারা রন্ধনশিল্পী ছিলাম, সবাই ঝিমিয়ে পড়েছিলাম, মানে কোনো উৎসাহ ছিল না, স্পিরিট ছিল না আমাদের মধ্যে। তখন আমার মনে হলো যে কিছু এমন কিছু করা উচিত যে আমাদের এই রন্ধনশিল্পীদের মধ্যে একটা স্পিরিট ফিরে আসবে। তখন আমি নাহার কুকিং ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী, তো সে আমি আমার পেজে একটি বিজ্ঞাপন দিই যে এরকম 100 নারী উদ্যোক্তার 100 রেসিপির একটি বই 64টা জেলা থেকে, বাংলাদেশের 64টা জেলা থেকে আপনারা যদি দিতে চান আমার পেজে আমাকে দিতে পারেন, আমার সম্পাদনায় এই বইটা বের হবে। এবং তখন ভাইয়া বিশ্বাস করবেন না, 7 দিনের মধ্যে রেসিপিতে ভরে গেল আমার মেসেঞ্জার, এবং বিভিন্ন গ্রুপগুলো আমাকে এত হেল্প করেছে, আমি 7 দিনে 100 রেসিপি পেয়ে গিয়েছি। মানে মেয়েদের মধ্যে একটা অন্যরকম স্পিরিট চলে আসলো। এবং তারপরে আমি আমার সম্পাদনায় এই বইটি বের করলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, 100 রেসিপি, ঐতিহ্যবাহী রান্না সেরা 100 রেসিপির 100টি বই। এখানে আমি 64টা জেলা কভার করতে পারিনি, এখানে 32টা জেলার রন্ধনশিল্পী রেসিপি দিয়েছেন। ইনশাআল্লাহ দ্বিতীয় তৃতীয় খণ্ডে আমার 64টা জেলা কভার হয়ে যাবে। এবং আমি ভাইয়া
0: একটা প্রশ্ন করি যে আপনার এটাতে আসলে কি কি ধরনের রান্না আছে, যে 100 রেসিপি, এই 100টা রেসিপির মধ্যে কি কি আছে? তার আগে একটু বলি, বগুড়া থেকে নুরশাদ জাহান দেখছেন, বগুড়া বাংলাদেশ থেকে দেখছেন নুরশাদ জাহান, আপনারা কে কোত্থেকে দেখছেন সেটা একটু আমাদের লিখে দেবেন। নুরশাদ জাহান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুরশাদ জাহান আমাদের বন্ধু, তিনি একটু অসুস্থ, আমরা দোয়া করছি তিনি যেন সুস্থ হয়ে ওঠেন। আপনারা কে কোত্থেকে দেখছেন সেটা একটু আপনারা আমাদের লিখে দেবেন। আমরা আপনাকে যে প্রশ্নটা করতে চাই সিস্টার, ধরেন আপনি তো এখন রান্না করছেন, আপনি কিভাবে বুঝতে পারেন যে কোন রান্নাটা মানুষের কাছে প্রশংসিত হবে, কোন রান্নাটা টেস্টি হবে, কোনটা হবে না? এবং আমি যেটা জেনেছি যে এক এক দিনের এক এক মুডের উপরও নির্ভর করে, যে আপনার মুডটা আজকে কেমন, আপনার মুড যদি আজকে ভালো হয় তাহলে রান্না ভালো হবে, মুড খারাপ হলে রান্না খারাপ হবে, আসলে কি তাই?
1: আসলে ভাইয়া সত্যি কথা বলতে, আপনি যে কাজটাই করেন না কেন, সেই কাজটাকে আপনাকে ভালোবাসতে হবে। আপনি যদি অনীহা অনিচ্ছা এগুলো নিয়ে যে কাজ করবেন সেই কাজ কিন্তু খারাপই হবে। রান্না, আমি যখন রন্ধনশিল্পী অবশ্যই আমার রান্নাকে ভালোবাসতে হবে, তারপরে আমাকে এই প্রফেশনে আসতে হবে। এটা যে কোনো প্রফেশনে গেলে তো রান্না যখন খারাপ হয়, আসলে কথাটা ঠিকই বলেছেন, ওই সময় অনেক সময় ভয় আপসেট থাকি আমরা, মন মানসিকতা ওই সময় যায় না আমাদের সাথে, যার কারণে উদাসীনতার কারণে অনেক সময় রান্নাটা কিন্তু খারাপ হয়। আর একটা বিষয় হচ্ছে ভাইয়া, 10টা যদি রেসিপি 10 জন, একই রেসিপি যদি 10 জনকে দিয়ে আপনি করান, 10 রকম কিন্তু টেস্ট আসবে, এক টেস্ট কিন্তু আসে না। হাতেরও একটা বিষয় আছে, একটা পারিবারিক ব্যাপার স্যাপার আছে, আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা। আপনি যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে আসেন সেক্টরে, তো অবশ্যই ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। যেমন ভাইয়া, আমি কিন্তু আমার পেজ দিয়ে শুরু করি নাহার কুকিং ওয়ার্ল্ড, ওইখানে আমার ক্যাটারিং বিজনেস দিয়ে আমি শুরু করি, কিন্তু আমার মনে হলো যে না, আমি এত ভালো সাড়া পাচ্ছি, আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা দরকার। আমি তখন কি করলাম, প্রফেশনাল শেফ কোর্সটা আমি করে নিলাম, মাস্টার শেফ ড্যানিয়েল সি গোমেজের আন্ডারে ICI কালিনারি ইনস্টিটিউট থেকে আমি প্রফেশনাল শেফ কোর্সটা করলাম। এটাতে আমার কিন্তু অনেক লাভ হলো, রেসিপি লেখার ক্ষেত্রে প্লাস রেসিপি তৈরি করার ক্ষেত্রে। প্রত্যেকটা দেশের কিন্তু আলাদা।
0: তাহলে আমি একটা প্রশ্ন করি মাঝখানে, ধরেন আপনার জীবনে প্রথম রান্না কবে আপনি রেঁধেছিলেন?
1: আমার জীবনের প্রথম রান্নাটা, আমি তো কুষ্টিয়ার মেয়ে, কুষ্টিয়ায় পড়ালেখা বড় হওয়া, তো আমার আসলে যখন আমার 4-5 বছর বয়স, আমার আম্মার থেকে শুনি, ওই সময় নাকি আমি আমার আম্মা যখন রান্না করতেন, আমি একটা মোড়া নিয়ে আমার আম্মার পাশে বসে যেতাম, এবং আমার আব্বু অনেক রাগ হতেন, বলতেন আমার মেয়ে কালো হয়ে যাবে, আমার মেয়ে ঘেমে যাচ্ছে, আমার মেয়েকে নিয়ে আসো, কিন্তু আমাকে ওখান থেকে সরা দিত। মানে আমি ওই আম্মার এটা দেখছি, মানে আমার খুব ভালো লাগতো। তো তখন থেকে তো আম্মাকে দেখে একটা ইচ্ছা ছিল ভেতরে। এরপরে যখন স্কুলে আমি প্রথম ক্লাস 5-এ যখন পড়ি, তখন আমি হচ্ছে নুডলস রান্না করি, আমার লাইফের প্রথম রান্না ছিল নুডলস, জি, এবং খেয়ে আর স্যুপ করেছিলাম, খেয়ে সবাই খুবই প্রশংসা করেছিল এবং বলেছিল যে রান্নার হাত খুব ভালো, আমার আব্বু বলেছিল যে রান্নার হাত খুব ভালো। তো ওই জিনিসটা আমার মাথায় ছিল যে হ্যাঁ, আব্বু বলেছে তার মানে আমি অনেক, মানে রান্না অনেক ভালো করতে পারবো। আব্বুকে আমরা ফ্রেন্ড হিসাবে পেয়েছি, প্লাস আব্বু সবসময় আমাদেরকে বলতেন যে তোমরা এমন কাজ করো যে একদিন হয়তো তুমি থাকবে না, কিন্তু তোমার কাজগুলো কথা বলবে।
0: আপনার কয় ভাই বোন? আপনার কয় ভাই বোন?
1: আমরা 5 ভাই বোন।
0: আপনি?
1: আমি সবার ছোট এবং খুব আদরে।
0: আচ্ছা, আপনি নুডলস রান্না করেছিলেন আর স্যুপ রান্না করেছিলেন, এটা কত সালের, কত সালের কথা
1: ভাইয়া? এখন তো তাহলে আমার জন্মসালটা বলতে হবে, আসলে ক্লাস 5-এ কত বছর ছিল জানি না, তবে হচ্ছে আমার SSC 95-তে আর আমার জন্মসাল 80, তো এখন বুঝেন কত বছর হতে পারে।
0: হ্যাঁ সেটাই, আপনি তো তাহলে বাচ্চা মেয়ে দেখা যাচ্ছে। আপনি যে রান্না করেছেন, তার আগে আমি একটু বলি, আমাদের MD মোস্তফা দেখছেন, তারপরে রিয়াদ মোহাম্মদ সেতু দেখছেন, নুশাজান লিখেছেন আমি রান্না করতে খুব পছন্দ করি কিন্তু এখন পারছি না, মা সব করে খাওয়াচ্ছেন। হ্যাঁ, আপনার মাকে সালাম। আর আমাদের

0: বান্ধবীরা, তাদেরকে নিয়ে প্রতি শুক্রবারে প্রতিটা বান্ধবীর বাসায় আমাদের বিকেলের নাস্তার দাওয়াতটা থাকবে, এবং প্রত্যেকটা বান্ধবী এক এক
1: এক একদিন এক এক বান্ধবীর বাসায়, এক একদিন এক এক বান্ধবীর বাসায়। ওকে
0: হতো, কিন্তু আমার বাসায় যখন হতো আমি বেশিরভাগ এই সুপার নুডলস দিয়ে চালাতাম, কারণ এই দিনটা আমার।
1: তো প্রথম যেদিন রান্না করলেন সেদিন আপনার কেমন টেনশন হচ্ছিল যে আপনি রান্না করছেন, খেয়ে লোকজন কি বলবে না বলবে?
0: আসলে ওই সময় না মানে মনের আনন্দে রান্না করেছি, আর কাঁচা হাতের রান্না সবাই তো বললো খুব ভালো, মানে খারাপ হয়নি, টেস্ট হয়েছে, আবারও খাওয়া যাবে, এবং সবাই নিল এবং ওটা শেষ হয়ে গেল, তার মানে আসলেই টেস্ট।
1: আচ্ছা আচ্ছা, তো তারপর আপনার কনফিডেন্সটা আপনার বাড়লো। তা এখন অনেকেই তো ধরেন এই ছোটখাটো করে রান্না করে, কিন্তু রন্ধনশিল্পী হওয়াটা তো একটা বিরাট ব্যাপার। আপনি কেন রন্ধনশিল্পী হলেন যে আপনি রাঁধবেন, রেঁধে খাওয়াবেন মানুষজনকে, সেই রান্না নিয়ে প্রশিক্ষিত করবেন, তাদেরকে টিচিং দেবেন, এইটা কেন আপনি করলেন?
0: হ্যাঁ, এটা হয়েছে আসলে আমার তো বিয়ে হয়ে যাবার পরে জিনিসটা আসলো আসলে সত্যিকার অর্থে ওইভাবে। প্রথমে তো মানে মনের আনন্দে রান্না করতাম, ইচ্ছা করলো করলাম, বান্ধবীদের খাওয়ালাম, ফ্যামিলিকে খাওয়ালাম, এইভাবে। কিন্তু বিয়ের পরে যেটা হলো সেটা কিন্তু একটা দায়িত্বের কাতারে পড়ে গেল, মানে আমাকে দায়িত্ব হিসাবে রান্নাটা করতেই হবে। এবং আমি চিন্তা করলাম যেসব খাবার আমার হাজবেন্ড বা আমার বাচ্চারা বাহিরে খায়, রেস্টুরেন্টে খায়, সেগুলো আমি কেন বাসায় করবো না। আমি হাইজিন হ্যাজার্ড মেনটেন করে সুন্দর করে এই খাবার গুলো করতাম এবং খুব প্রশংসা পেতাম। আমার হাজবেন্ড এর নিত্য নতুন খাবার খুব পছন্দ এবং উনি খুব উৎসাহ দিতেন, আর আমার বাচ্চাগুলো খুব ভালো বলতেন। আর আমার
1: উনি দু একবার সিক হন নাই আপনার রান্না খেয়ে, দু একবার অসুস্থ হন নাই?
0: না, আল্লাহর অশেষ মেহেরবানিতে এই পর্যন্ত হয়নি কেউ। পরে আমার এই যে রান্নার প্রতি এত আগ্রহ দেখে আমার শ্বশুর বাড়ি থেকেই ওরা ইয়ে করলো যে আমার আমার যাকে ট্রেন করাবে, বিভিন্ন রেস্টুরেন্টের শেফ যেমন জিনজিয়ান, পপাই, সিজলার, এই সব শেফদের বাসায় এনে আমাকে আর আমার মেজো যাকে ট্রেন করালো, এবং আমরা দুজন পর্যায়ক্রমে মানে কোনো অনুষ্ঠানে অথবা প্রতি শুক্রবারে এই রেস্টুরেন্টের খাবার গুলো তৈরি করতাম, এবং এত ভালো রিভিউ পেতাম পরিবার থেকে, তখন থেকে মানে আরো উৎসাহটা বেড়ে গেল। এবং আমার শ্বশুর বাড়ি থেকে আমার জায়ের মেয়ে, ননার সেন মেয়ে সবাই বললো যে চাচি আপনি একটা ইউটিউবের চ্যানেল খোলেন। আমার কিন্তু ইউটিউবে একটা চ্যানেল আছে, ওইভাবে ভিডিও দেয়া হচ্ছে না ব্যস্ততার কারণে। আর আমার ছেলেরাও আল্লাহর অশেষ মেহরবানিতে বড় হয়ে গিয়েছিল, তো ওরাও বললো কি আম্মু তুমি কিছু একটা করো, এখন তো আমরা বড় হয়ে গিয়েছি, এখন আমরা তোমাকে হেল্প করতে পারবো। তো ওরা আমাকে এই নাহার কুকিং ওয়ার্ল্ড নামে একটি পেজ খুলে দেয় ফেসবুকে, এবং ওরাই সবকিছু করে দেয়। তারপরে তো আমি খুবই সাড়া পেলাম সবার থেকে, যারা আমার খাবার গুলো নিত তারা এত ভালো ভালো রিভিউ দিত। তারপরে আমি সিদ্ধান্ত নিই যে না, আমি এটাকে 100% ভাবে শিখবো, আমি একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা নিব। এবং আমি যখন লেভেল 1 করি এর মধ্যে কিন্তু ভাইয়া আমার একটা লাইভ প্রোগ্রামের অফার আসে, হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া একটা ইংলিশ মিডিয়াম স্কুলে হোমশেপ থেকে আসে, যে বাচ্চাদের ইজি ওয়েতে টিফিন বানানোটা শেখানো। এবং আমি আমার কিন্তু কোর্স শেষও হয়নি, অনেকে বললো যে তুমি তোমার তো অনেক সাহস, তুমি রাজি হয়ে গেলে, তোমার তো কোর্সও শেষ হয়নি, এতগুলো মানুষের সামনে তুমি রান্না করে দেখাবা। তো আল্লাহ আল্লাহ পাক আমার ভিতরে একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে কনফিডেন্স। কনফিডেন্সের কোনো অভাব আমার নেই। তো আমি বললাম আচ্ছা দেখা যাবে, যাই আমি রান্না করব, অসুবিধা কি, আমি শেখাবো বাচ্চাদের। আর বাচ্চাদের আমার খুবই পছন্দ, মানে বাচ্চাদের সাথে আমি খুব স্বাচ্ছন্দ্য মিশতে পারি। তো আমি লাইভ প্রোগ্রামটা যখন করি আমি বিভিন্ন রকম খাবার শেখালাম যেটা পুষ্টিকর আর খুব দ্রুত টিফিনের আইটেম গুলো করা যায়, তখন ওই ওখান থেকে অভিভাবকরা এত পছন্দ করলো, তারা ওই হেডমিস্ট্রেস কে বললো আমার কাছে তারা শিখতে চাচ্ছে।
1: আসার পরে নাকি তখনো কুষ্টিয়াতে ছিলেন আপনি?
0: এটা আমার বিয়ের পরের ঘটনা।
1: বিয়ের পরের ঘটনা। আচ্ছা, এমনি কুষ্টিয়াতে কুষ্টিয়াতে আসলে রান্নার ধরন কিরকম? আপনি তো কুষ্টিয়ার মেয়ে তাই না? আর কুষ্টিয়ার মানুষের রান্নার ধরন কিরকম? ওরা কি ঝাল বেশি খায় নাকি আপনার ওই ধরনটা কিরকম, একটু একটু কি আলাদা নাকি একই রকম?
0: হ্যাঁ, মানে আমাদের পারিবারিক রান্না যেটা দেখেছি আমার দাদি বা আমার চাচি, আমার আম্মারা রিচ ফুডটা খুব বেশি পছন্দ করে আমাদের বাসার সবাই। ইন্ডিয়া যেহেতু আমাদের বাড়ির পাশেই বলতে গেলে, কুষ্টিয়া আর কলকাতা তো পাশাপাশি, তো যার কারণে ওই দিকের যে খাবার গুলো একটু বেশি চলে, যেমন নিহারি, পায়া, রোস্ট, কোরমা, এগুলা খুবই মানে পপুলার ওইখানে। তো এইগুলা রিচ ফুডটা বেশি আমরা পেয়েছি। আর তাছাড়া ওই যে মেথি গোস্ত

0: তারপরে মানে এই ধরনের রান্না আর কি খুব বেশি চলতো। আর ঝালটা খুব বেশি খায় না আমাদের এলাকায়, আমি ঝালটা খুব বেশি পাইনি, মিডিয়াম ঝাল, আর মশলা কম খায়, সবজিটা খায়, সবাই পছন্দ করে, ডাল জাতীয় খাবার খুবই
1: আচ্ছা,
0: চলে আমাদের
1: একটু আমি বলতে চাই যে আপনারা যারা দেখছেন তারা একটু লিখে দেন যে আপনাদের এলাকার রান্না কিরকম, ঝাল কেমন খান বা খান না। যেমন নুসরাত জাহান যদি বগুড়াটা লেখেন, ইয়াসিন সরকার তিনি দেখছেন বলেন যে নরসিংদী নবীপুর থেকে দেখছি। হ্যাঁ ইয়াসিন, শুভকামনা যে সবাই কিরকম রান্না খায় যারা দেখছেন তারা একটু লিখে দিতে পারেন যে কে কোত্থেকে দেখছেন। আমরা কথা বলছিলাম আমাদের প্রিয় শিল্পী, রন্ধন শিল্পী হাসিনা আনসারের সঙ্গে। হাসিনা আনসার কুকিং অ্যাসোসিয়েশন পিঠা প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেছিলেন। তারপর আপনার 11th ইন্টারন্যাশনাল পোলট্রি কুকিং কন্টেস্ট, সেখানে টপ টেনে ছিলেন। তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি বোধহয় আমার মনে হয় কিছুটা ডিসকানেক্টেড হয়েছেন, আমরা এর মধ্যে একটু জেনে নিই। তারপরে তিনি একজন নারী শিল্প উদ্যোক্তা, তিনি একই সঙ্গে আপনার ওই অন্যদেরকে নিয়েও, অন্য নারী উদ্যোক্তাদের নিয়েও তিনি কাজ করেন। একটা বই প্রকাশ করেছেন ঐতিহ্যবাহী রান্না হিসেবে, যেখানে 100 নারী উদ্যোক্তাকে নিয়ে, 100 নারী উদ্যোক্তার রেসিপি নিয়ে বইটি প্রকাশিত হয়েছে। দাম হচ্ছে আপনার 260 টাকা, বেহুলা বাংলা এটা প্রকাশ করেছে। তার বগুড়ার মানুষ ঝাল খায়, নুসরাত লিখেছেন। অন্যান্য এলাকা যারা দেখছেন তাদের রান্নাকে কিরকম ঝাল খান সেটা একটু লিখে দেন। আমরা আপনাকে হারিয়ে ফেলেছিলাম, আমরা আপনাকে আবার পেয়েছি। আমরা কথা বলছিলাম ঐতিহ্যবাহী রান্না নিয়ে। হাসিন আনসারের বাবা আনসারউদ্দিন আহমেদ রাজা মেম্বার নামে খুবই পরিচিত ছিলেন উনি কুষ্টিয়াতে। আর পাশাপাশি তার হাজবেন্ড উনি একজন হোমিও মেডিসিন ডক্টর। তো আপনার বাবা একজন পলিটিক্যাল লিডার, আপনার হাজবেন্ড একজন ডক্টর, আপনি রন্ধন শিল্পী, আপনার দুই সন্তান একজন হাসনাইন আর একজন হাসনাত, তারা কি হবে, তারা কি বলে?
0: হ্যাঁ, বড় ছেলে তো সিএসসি তে আছে, তো কম্পিউটার নিয়েই ওর পড়ালেখা, আর ও খুব পছন্দ করে এই বিষয়গুলা। আর ছোট জন যে আছেন উনি বিবিএতে আছেন।
1: এখন আপনাকে যদি আমি একদম স্ট্রেট প্রশ্ন করি, রান্না কেন মজা হয়, আপনার উত্তর কি হবে?
0: রান্না মজা হয় তার কারণ হচ্ছে, প্রথমে হচ্ছে আছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ভালোবাসা, মনের মাধুরী মিশিয়ে ভালোবেসে জিনিসটাকে করলে অবশ্যই ওটা টেস্টি হবে। এবং আপনি কার জন্য রান্না করছেন সেটার একটা বিষয় আছে, যে স্পেশাল কারোর জন্য রান্না, অটোমেটিক রান্নাটা একটু স্পেশালই হয়, কারণ তখন আমাদের ব্রেনে ওটা চলে যে হ্যাঁ এটা কিভাবে আরো স্পেশাল করা যায়। আমাদের ব্রেন যা বলে আমরা কিন্তু তাই করি। আমরা
1: যেমন দেখেন আপনার আপনার কোনদিনে রান্না
0: আপনার কোন বলে যে ওকে তোমার ভালো লেগেছে?
1: আচ্ছা, তাহলে আমি একটা প্রশ্ন করি, ধরেন আপনার কোন একদিন আপনি রান্না করে আমাদের খাওয়াচ্ছেন। হ্যাঁ, আমি তো কথা বলছি, আপনার এখানে বোধহয় মিউট হয়ে গেছে, আমি শুনতে পাচ্ছি। তো আমরা কথা বলছিলাম আমাদের আজকের অতিথি হাসিনা আনসারের সঙ্গে। হাসিনা আনসার হচ্ছেন আপনার একজন রন্ধন শিল্পী। তো আপনার এই যে রান্না, রান্না আসলে আপনারা কে কোন ধরনের রান্না পছন্দ করেন? যেমন আমি, হ্যাঁ নুসরাত জাহান, আমরা শুনতে পাচ্ছি আপনার কথাটা, আমরা শুনতে পাচ্ছি আপনার লেখাটা, শুনতে পাচ্ছি আপনার, ধরেন আমার পার্সোনালি আমার খুব পছন্দ হচ্ছে ঝাল রান্না, ঝাল রান্না। তো ঝাল রান্নাতে ক্ষেত্রে দেখা যায় যে খুবই আপনার খুবই আমার বাচ্চারাও খুব ঝাল রান্না পছন্দ করে, মিষ্টি আমার একটু কম পছন্দ। জায়দা সরকার, ইয়াসিন সরকার লিখেছেন, দুজনের কথা শুনতে পাচ্ছি, জায়দা সরকার লাকি লিখেছেন, দুজনের কথা শোনা যাচ্ছে, আপনার কথা শুনতে পাচ্ছিলাম আমরা তখন। তো এখন আপনি বলেন যে এই যে জায়দা সরকার লাকি, উনি আমার খালা, ওনার রান্না খুবই টেস্টি হয়। তো আপনি আমাদেরকে বলেন যে আপনার, আপনি যখন যদি আমাদেরকে রান্না করে খাওয়ান এবং সেই রান্না যদি টেস্টি না হয় তাহলে আমরা ধরে নিব যে আমরা স্পেশাল না, কারণ স্পেশাল হলে তো আপনি রান্না ভালোই হতো। এবং কোন রান্নাটা কিভাবে, একটা তো হচ্ছে যত্ন, যার রান্না ভালো হয় না সিনি তো যত্ন করেই রান্না করেন, কিন্তু আপনি কোনটা বুঝতে পারেন যে আজকের রান্নাটা মজা হবে, এটা কি আপনি ফিল করেন?
0: হ্যাঁ, ফিল তো করি যে আজকে খুব বেশি ভালো হচ্ছে রান্নাটা। আবার একটা মোটামুটি রান্না হয়, অনেক সময় কালার স্মেল দেখে কিন্তু অনেক কিছু আইডিয়া করা যায়। আর প্রতিটা রান্নারই কিন্তু একটা মেথড আছে ভাইয়া, প্রতিটা দেশের একটা কুকিং আছে, একটা মেথড আছে, ওই মেথডটা আপনাকে আসলে জানতে হবে। ওই জন্যই আমি বলি যে কিছু পড়ালেখা করে আসা উচিত। আপনি যখন মেথডটা পুরোপুরি জেনে যাবেন সেখানে আপনার ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ আপনি তো এটা একটা সূত্রের মতো, আপনি তো এটা বুঝেই করেই আসলেন, জেনে শুনে আসলেন। আমরা কিন্তু অনেকেই বাসায় বলি যে হচ্ছে আমরা কেন রান্না শিখবো, কেন এত টাকা খরচ করে এই কোর্স গুলো করবো, আমাদের নানি দাদি খালা মার থেকে তো আমরা অনেক রান্না শিখি, কিন্তু আসলে সেটা না। কারণ কি, প্রতিটা দেশেরই একটা কুইজিন আছে এবং একটা মেথড আছে, আপনি ইচ্ছা করলেই সেটাকে টিউশনের নাম দিয়ে যেমন তেমন করতে পারবেন না। যেমন রান্নারা কিন্তু একটা গ্রামার আছে, যেমন আমরা সরে ও সরে ABCD কিন্তু বাসায় যে শিখি, আমরা কিন্তু স্কুলে তাহলে তো আমাদের দরকার নেই যাওয়ার, আমরা তো বাসায় শিখছি, কিন্তু আমাদের এই প্রাতিষ্ঠানিক শিক্ষাটা দরকার জানার জন্য, শিক্ষা নেয়ার জন্য। তো ঠিক তেমনই রান্নারও তো একটা গ্রামার আছে, সেটা জানার জন্য আমাদের অবশ্যই কোর্সগুলো করতে হবে এবং করলে আমরা।
1: আপনি যে আপনাকে যদি প্রশ্ন করি যে আপনার প্রিয় রান্না কি, এটা আমরা শুনবো, আপনার কোন খাবারটা পছন্দ, তার আগে আমরা একটু বলতে চাই যে আমাদের জান্নাতুন নাইম দেখছেন নিউ জার্সি থেকে, তারপর শহীদ লস্কর ভাই দেখছেন মিডল ভিলেজ থেকে, আপনার দেখেন আপনার এই অনুষ্ঠানটা আজকে একই সঙ্গে নরসিংদী, বগুড়া, কুষ্টিয়া, নিউ জার্সি, নিউ ইয়র্ক, মিডল ভিলেজ, আপনার বোস্টন, তারপর আপনার ডালাস, সব জায়গা থেকে তারা দেখছেন আমাদের একই সঙ্গে, এখন 75 জন লোক দেখছেন আমাদের প্রত্যেকটা, আমাদের রেডিও এবং আমাদের পার্সোনাল যে পেজগুলো সেগুলোতে আমাদের এটা অন এয়ার হচ্ছে। আপনার প্রিয় রান্না কোনটা, আপনি কি খেতে পছন্দ করেন?
0: বেসিক্যালি আমি ভর্তা জাতীয় খাবার খুবই পছন্দ করি, আমাদের দেশীয় যে ভর্তা গুলো আছে আমার খুবই ভালো লাগে। আপনি যদি বিরিয়ানি এক সাইডে দেন আর ভর্তা দেন, আমি কিন্তু ভর্তাটাই বেশি বেশি ভাত খাওয়া যায় ভর্তা দিয়ে। আর একটা খাবার আমার ভালো লাগে, সেটা হচ্ছে চাইনিজ ফুড, আমার খুবই ভালো লাগে, মানে এই দুইটা খাবার পেলে আমার আর কিছু লাগে না।
1: ওকে ওকে, কিন্তু ধরেন আপনাকে যদি রান্না করে খাওয়াতে বলা হয়, আপনি কোনটা রান্না করে খাওয়াবেন?
0: আমি অবশ্যই রিচ ফুডটাই খাওয়াবো এবং চাইনিজ আইটেমই খাওয়াবো।
1: কেন কেন?
0: আসলে এটা আমার হাতে খুব ভালো আসে।
1: আচ্ছা, চাইনিজ রান্না।
0: ওকে, আর একটা ভালো হয় সেটা হচ্ছে কেক, এটা যদি কেউ যদি সুইট আইটেম, ডেজার্ট টাইপের বা সুইট আইটেম খেতে চায়, আমি অবশ্যই কেক তৈরি করব এবং চকলেট কেক।
1: ওকে ওকে, নাইস। আমাদের রিয়াদ আহমেদ সেতু তিনি দেখছেন বগুড়া থেকে, ইয়াসিন সরকার কেমন আছেন ভাই লিখছেন, উনি তো ওনারটা তো জানাই গেল, দুজনের কথা শুনতে পাচ্ছি আমরা। আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও ত্রিদাল বাংলা ইউএসএ থেকে ওয়ার্ল্ড রেমিটের সৌজন্যে। ওয়ার্ল্ড রেমিট হচ্ছে আপনার বেটার ওয়ে টু ট্রান্সফার মানি, সেন্ড মানি, আপনি যে কোনো জায়গা থেকে মানি ট্রান্সফার করতে গেলে ওয়ার্ল্ড রেমিটের হেল্প নিতে পারেন, ওয়ার্ল্ড রেমিটের অ্যাপটিও আপনি নামাতে পারেন। এখন আপনাকে যেটা বলছি, ধরেন আমাদের অনুষ্ঠান যারা দেখছেন বা আমাদের মতো যারা, তাদের জন্য আপনি একটা সহজ রান্না বলেন, কারণ আমি তো ধরেন আমার রান্না মানে হচ্ছে ডিম ভাজি করা আর হচ্ছে আপনার নর্মাল ভাত সিদ্ধ করা, ভাত আপনার মার্গালতে গিয়ে কিন্তু হাত টাত পুড়ে ফেলার মতো অবস্থা। ফলে আপনি আমাকে একটা সহজ রান্না দেন, যেই রান্নাটা বাসায় কেউ না থাকলে আমি একটু রান্না করে খেতে পারবো, বলেন।
0: হ্যাঁ, আমি খুব সহজ একটা রেসিপি আপনাকে বলি, খুব বেশি আপনাকে কষ্ট করা লাগবে না। আমি একটা চিকেনের আইটেম বলি, কারণ আমরা তো ভাতটা অনেক সময় ওটা গলতে একটু সময় লাগে, কিন্তু চিকেন তো আর ওইটা লাগে না। তো চিকেন যদি আমরা খুব সহজে ফ্রাই করতে চাই বিকেলের নাস্তা হিসেবে চায়ের সাথে, তো চিকেনটাকে ফার্স্টে আমরা সুন্দর করে ধুয়ে কেটে ধুয়ে কাটার পরে ধুয়ে এরপরে পানি ঝরিয়ে সেটার ভেতরে আমরা একটু আদা রসুন গুঁড়া দিতে পারেন অথবা ছেঁচা দিতে পারেন অথবা বাটাও ইউজ করতে পারেন, মানে পেস্টটা। আদা রসুন দিলেন আর একটু শুকনা মরিচের গুঁড়া, কাঁচা মরিচ একদম মিহি কুচি করে ওর মধ্যে দিলেন এবং একটু সয়া সস দিলেন আর একটুখানি লেবুর রস, লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন মোটামুটি সব চাইনিজ রান্নাতেই, তাহলে আলাদা একটা টেস্ট আসে। এবং ওর মধ্যে আমরা যেহেতু টেস্টিং সল্ট ইউজ করি না, এটা শরীরের জন্য খুবই খারাপ, তো আপনি সেক্ষেত্রে চিনি দিবেন আধা চামচ, বা অনুযায়ী হ্যাঁ চিনি দিলে একটা আলাদা বাকি টেস্ট আসে। তো চিনি দিলাম আর হচ্ছে ওটার ভেতরে আমি একটু গরম মশলা পাউডারটাও দিলাম আর সয়া সস তো বলেছি, আর একটা সস আছে সেটা হচ্ছে ওয়েস্টার সস, এটা দিলে বাচ্চারা খুবই লাইক করে, খুব সুন্দর একটা টেস্ট হয় এবং সফট হয় চিকেনটা। তো যখনই আমরা সস দিব, আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু সল্টটা মানে লবণটা একটু কম দিতে হবে, কারণ বিভিন্ন সসে কিন্তু লবণ দেয়া থাকে। তো এই সমস্ত এগুলা দিয়ে আমরা সুন্দর করে মাখিয়ে রাখবো, আপনি যতক্ষণ মাখিয়ে রাখতে পারেন আধা ঘন্টা রাখলে ভালো, আর যদি ইনস্ট্যান্ট করতে চান তাও সমস্যা নেই। আর আমরা আলাদা একটি বাটিতে ফ্লাওয়ার মানে ময়দাটা নিব, ময়দার মধ্যে আমরা একটু বেকিং পাউডার দিতে পারি আর না দিলেও সমস্যা নেই, ওইটার মধ্যে একটু লবণ একটু চিনি একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে আমরা ওই আদা রসুন যদি গুঁড়া থাকে তাহলে গুঁড়াটা দিবেন, দিয়ে জিনিসটাকে সুন্দর করে আমরা মিলিয়ে নিব। আর একদিকে আমি একটি পাত্রে পানি রাখবো আর ওই পানির মধ্যে আমি একটি ডিম ফেটিয়ে নিব। আমি ওই চিকেনটাকে ফার্স্টে ওই ময়দায় গড়িয়ে তারপর হচ্ছে ওই পানির মিশ্রণ যেটা ডিম দিয়ে আমি ফেটিয়ে রেখেছি সেটাতে আমি একটু দিলাম, আবার আমি ময়দায় গড়িয়ে আমি ওটাকে ডিপ ফ্রাই করব তেলে, এবং তেলে যখন আমি ফ্রাই করব ফার্স্ট তো তেলটা খুব জোরে আছে, আমি ওটাকে গরম করে নিব, এবং যখন ওটা দিব আমার আঁচটা কিন্তু মিডিয়াম লো হিটে থাকবে এবং সুন্দর
1: করে। তাহলে আমি যদি একটু রিকল করি, একটু যদি রিকল করি, মনে করেন আমি ফার্স্টে আপনার চিকেনটা কেটে পানিটা ছেড়ে নিলাম, তারপর তার মধ্যে একটু আদা ছেঁচা অথবা আদা বাটা দিলাম, দিয়ে তার মধ্যে আপনার একটুখানি আপনি বললেন লেবু যদি যদি দেওয়া যায়, মিহি করে কেটে যদি মরিচ দেওয়া, কাঁচামরিচ দেওয়া যায়, তারপর একটু হালকা হলুদ এবং হালকা মরিচ দিয়ে, তারপর সেটাকে আমরা একসাথে ডিম ফেটে নিচ্ছি, এক জায়গায় ময়দা রাখছি, একটু লবণটা কম দিতে হবে, একটু চিনি দিতে হবে, এই চিনিটা কেন?
0: গরম মশলা পাউডার সামান্য দিতে পারেন।
1: আচ্ছা,
0: গোলমরিচ পাউডারটা এটা আমি বলতে ভুলে গিয়েছি, গোলমরিচ শরীরের জন্য খুবই ভালো, আপনি গোলমরিচ পাউডারটা ইউজ করতে পারেন, এটা একটা সুন্দর স্মেলও আসবে।
1: আচ্ছা, তারপরে এটা আপনার আটার মধ্যে গুলে সেটা আটার মধ্যে ইয়ে করে তেলে ভাজতে হবে।
0: হ্যাঁ, আটার মধ্যে দিব, তারপরে ওই যে আপনার যে ডিমটা পানিতে ফেটিয়ে রেখেছিলাম,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: হবে, তারপরে আবার ময়দার মধ্যে গড়িয়ে তারপরে দেন আমরা ওটাকে ফ্রাই করব। আচ্ছা,
1: ডিমের মধ্যে ইয়ে করে ময়দার মধ্যে দিতাম, হ্যাঁ
0: হ্যাঁ, যখন ওটা সুন্দর একটা কালার চলে আসবে, এবং নামানোর আগে কিন্তু আমরা চুলার আঁচটা অনেক জোরে দিব। কেন দিব, যে ওই যে জোরে আছে ভেতরে যে অয়েল গুলো আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে চিকেন থেকে, এবং ওটা তখন আমরা তুলে একটা টিস্যুর উপরে রাখবো, মানে যা তেলটা জমা বাড়তি যদি থাকে ওটা টিস্যুতে সোক করবো, সো খুব একটা শরীরের ক্ষতি হবে না।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা আমার মনে হয় যে আমি পারবো। তবে একজন লিখেছেন যে বাসায় কেউ না থাকলে সবচেয়ে সহজ হচ্ছে আলু ভর্তা, আলু ভর্তা খাওয়া যায়। এমডি জালাল বেলি রোড থেকে দেখছেন, হাসিনা আক্তার মুন্না তিনি দেখছেন কেএসএ থেকে, ভালো খাবার মানে নরসিংদী, ইয়াসিন সরকার লিখেছেন ভালো খাবার মানে নরসিংদী, নুসরাত জাহান মুরগি ভাজা চিকেন ফ্রাই। হ্যাঁ, তো এখন ধরেন এই যে রান্নাটা আমি করলাম, কিন্তু এর মধ্যে ক্যালোরি কতটুকু, বা আমি খাওয়ার পরে আমার কতটুকু ক্যালোরি গেইন করছি বা কতটুকু আপনার গেইন করছি না?
0: এটার সাথে যেহেতু আমি লেবুর রস দিয়েছি তো এখানে তো অবশ্যই শরীরের জন্য ভালো হবে, এবং সাথে আপনি সালাদ রাখবেন, সালাদ রাখলে জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে।
1: ওকে ওকে, আচ্ছা আমরা আমরা কিন্তু 30 মিনিটের মতো কথা বলে ফেলেছি, আর 10-15 মিনিট আমরা সময় পাবো, তার আগে আপনি বলেন যে এই যে আমাদের যারা দর্শকদের মধ্যে আছেন, আমাদের শহীদ লস্কর ভাই উনি ভালো রান্না করেন, অনেকেই যারা দেখছেন তারা ভালো রান্না করেন, আপনি যদি রান্নার একটা টেকনিক বা একটা সবচেয়ে সহজ শর্ত হয় যে এই সূত্রটা জানা থাকলে রান্না ভালো হয়, সেটা আপনি একটু বলেন, কারণ আমি না হয় রান্না পারি না, কিন্তু যারা দেখছেন তারা কিন্তু প্রত্যেকে ভালো রান্না করেন আমি যাদের দেখতে পাচ্ছি।
0: হ্যাঁ, সূত্র বলতে রান্না হচ্ছে প্রথমেই হবে আপনার যে হাতটা আছে সেটা নিট অ্যান্ড ক্লিন, এবং এই যে নখ, নখ গুলো যে আমাদের বড় বড় থাকে এই জিনিসটা একটু বুঝতে হবে, নখ আমাদের একদমই ছোট রাখতে হবে, এবং হ্যান্ড ওয়াশটা সবচেয়ে বড় একটা জিনিস, এই জিনিসটা করার পরে আপনি মানে পরিষ্কার পরিচ্ছন্নতাকেই আমি বড় করে দেখছি এখানে। এরপরে আপনি যেই জিনিসটাই রান্না করেন সেটা অবশ্যই, যেমন সবজিগুলোর ব্যাপারে একটা টেকনিক বলি আমি, সবজিগুলো কখনোই আপনারা কাটার পরে ধুবেন না, ধুয়ে তারপরে কাটবেন, তাহলে ভিটামিনটা কিন্তু থাকে। হ্যাঁ, আবার অনেক সবজি আছে, শাক আছে, যেটা হচ্ছে ঢেকে রান্না করলে কিন্তু ওটার কালার নষ্ট হয়ে যায়, ওটা ঢেকে রান্না করা যাবে না, তো এরকম কিছু কিছু জিনিসগুলো আছে যেটাতে মানে রান্নাটা আরো ভালো হবে। আর একটা জিনিস হচ্ছে ঝালটা, যেটা মানে ঝালটা খুব বেশি যদি ঝাল দিয়ে ফেলেন তখন কিন্তু ঝাল কমানো যায় না, আর যদি ঝাল বেশি হয়ে যায় সেক্ষেত্রে ওর মধ্যে আপনি পেঁপে বা আলু দিয়ে দিতে পারেন, তাহলে ঝালটাও কমে যাবে। আর একটা জিনিস হচ্ছে লবণটা প্রথমেই খুব বেশি লবণ দিয়ে দিবেন না, কারণ লবণ পরে কমানো একটা মুশকিল থাকে, এই জন্য লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। আর যদি আপনি পোলাও রান্না করেন সেক্ষেত্রে আমি বলবো পোলাও এর সাথে কিন্তু হলুদ দেওয়া আইটেম গুলো যায় না, যেমন ঝাল মাংস যদি হলুদ আনা মাংস আপনি পোলাও এর সাথে পরিবেশন করেন ওটা কিন্তু ভালো দেখতে তো লাগবে না, টেস্ট ওইভাবে আসবে না, তো আমরা যখন পোলাও জাতীয় রিস্কুট জাতীয় খাবার করব তো চেষ্টা করব হলুদ জাতীয় জিনিসটা কমিয়ে দিতে, মানে সবজি রান্না করি না কেন পোলাও এর সাথে হলুদটা আমরা না দিই, তাহলে ওইটা খেতে সুস্বাদু লাগবে, ভালো লাগবে।
1: আচ্ছা, তাহলে আমি একটা 5 মিনিট প্রশ্ন করি, আমরা যাদেরকে জানি আমাদের আত্মীয় স্বজন ম্যাক্সিমাম দেখা যায় বিয়ের পরে তারা ভালো রাখতে শুরু করে, আপনি তো বিয়ের পরে ভালো রাঁধতে শুরু করেছেন, তা আপনার বিয়ের পর পর আপনি যখন প্রথম রাঁধলেন, আপনার আপনার হাজবেন্ড তখন খেয়ে কি বলেছিলেন আপনার প্রথম আপনি রান্না করলেন তাদের জন্য বিয়ের পর পর?
0: হ্যাঁ, আমি প্রথম রান্না করি, মানে পুরো সংসারের দায়িত্বই তো নিজের উপরে ছিল, কারণ আমার আলাদা সংসার ছিল, তো দৈনন্দিন রান্নাগুলোই করতাম এবং উনি অনেক উৎসাহ দিত। আসলে ওনার উৎসাহেই কিন্তু আজ আমি রন্ধনশিল্পী হতে পেরেছি। উনি যদি আমাকে
1: প্রথম দিনের এক্সপিরিয়েন্স বলেন, প্রথম দিন রান্না করার পরে, যেমন ধরেন আমি আমি আপনাকে বলি, আমার আমার বিয়ের পর পর আমার ওয়াইফ একদিন রান্না করে নিয়ে বসে আছে, তখন আমি প্রথম আলোতে কাজ করতাম, সাংবাদিকতা করতাম, এবং রাতে যখন আমি রাত্রে 1টা 1.5টার দিকে বাসায় ফিরেছি, দেখলাম যে তিনি আমার জন্য খাবার নিয়ে বসে আছেন, এবং খাবার দেওয়ার পর আমাকে দিয়ে বললেন যে ভালো মজা হয়েছে না? তা আমি খেয়ে বললাম হ্যাঁ অনেক মজা হয়েছে, কিন্তু মনে মনে ভাবলাম যে বাকি জীবন খাবো কিভাবে। আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা বলেন।
0: আল্লাহর অশেষ মেহেরবানিতে মানে এরকম না, আমারটা বেশ মোটামুটি ভালোই হয়েছিল বলে উনি মানে উনি এমনি সরাসরি প্রশংসা করে না কখনো, মানে আড়ালে করে আমার হাজবেন্ড। কিন্তু আমার প্রথম রান্না ছিল দুপুরের খাবার, যেটা আমি করেছিলাম সেটা ছিল মাছ, মাছ ডাল ভাত আর সবজি। তো মাছটা প্রথমে উনি নিল, সবজিটা নিল না, এবং মাছ খাওয়ার পরে আমাকে বললো যে না, আমি জিজ্ঞেস করলাম যে এটা চলবে কিনা, মানে ভালো ভালো হয়েছে? উনি বললো না চলবে, ভালো চলবে। এবং দেখলাম যে উনি বেশ অনেকটা তরকারি নিল, তার মানে আসলে ভালো হয়েছে। এরপরে উনি আমাকে উৎসাহ দিতেন, বলতেন যে হচ্ছে এই রান্নাটা আমার পছন্দ, ওই রান্নাটা পছন্দ, আমার মা এটা করতেন ওইটা, মানে ওনার মা খুব ভালো একজন রাঁধুনি ছিলেন, বোঝাতে তো উনার কথাতে। আমি আমার শাশুড়িকে পাইনি, আমার দুর্ভাগ্য, না হলে আমি আরো অনেক রান্না শিখতে পারতাম। তো ওইভাবে আমি বুঝতাম যে না, উনি আসলে একটু অন্যরকম রান্না পছন্দ করে। তো উনার ওই উৎসাহে আমি আসলে বিভিন্ন জায়গায় কোর্স করি এবং শিখি, আর ওই যে রেস্টুরেন্টের শেফ যে আমাদেরকে শিখালো,
1: এটাতে আমাদের ধরেন বাকি জীবন মানে আপনার রান্না খাওয়ার চাইতে আপনাকে ভালো মতো ট্রেন আপ করে নেওয়া কিন্তু ভালো, তাই না? অনেকগুলো, যেমন 11th ইন্টারন্যাশনাল আপনার পোল্ট্রি কুকিং কনটেস্টে আপনি টপ 10 ছিলেন, তারপর আপনি এজিইএফ এর নারী শিল্প উদ্যোক্তা হিসেবে আপনি আছেন, আবার পাশাপাশি আপনার দুই ছেলে তারা কাজ করছে, হাসনাইন এবং হাসনাত। আপনি আপনার সামনের পরিকল্পনা কি, আমরা এটা আলোচনা করতে চাই।
0: সামনে হচ্ছে আমার ইচ্ছা যে আমার এই নাহার কুকিং ওয়ার্ল্ডটা পুরো বাংলাদেশে শাখা প্রশাখা করা, ছড়িয়ে দেয়া, এবং আমি এই যে ঐতিহ্যবাহী রান্নার যে 100 রেসিপির একটা উদ্যোগটা নিয়েছি এবং মেয়েদের থেকে এত সাড়া পেয়েছি যে দ্বিতীয় বইটা আমার মোটামুটি 100 রেসিপি কমপ্লিট এবং ওটা প্রেসেও চলে গিয়েছে, এবং তৃতীয়টার রেসিপি 100 হতে আর 37টা মতো রেসিপি বাকি আছে। তো এটাকে আমার এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা যে আমি এটা তৃতীয় চতুর্থ পঞ্চম এরকম অনেক খণ্ড বের করি, যেন কেউ যখন রিসার্চ করে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না নিয়ে, তখন যেন আমার বইটাকেই সবাই আগে চুজ করে এবং দেখে যে কি রেসিপি আছে। তো ওইটাই ভাইয়া, এমন কিছু করতে চাই যে আমি না থাকি কিন্তু আমার কাজ যেন কথা বলে। আর একটা বিষয় হচ্ছে ভাইয়া, আমার খুব ইচ্ছা পথ শিশুদের নিয়ে কাজ করার, এবং সমাজে যারা অবহেলিত নারী, বিধবা, অসহায়, যারা নিজে কিছু করতে পারে না, তারা কে কোন কাজে পারদর্শী সেই কাজটাকেই আমি তাদেরকে ট্রেন আপ করিয়ে সেটার উপরেই তাদেরকে আমি একটা উদ্যোক্তা হিসাবে আমি একটা প্ল্যাটফর্মে আনতে চাই। আমার এটা খুব ইচ্ছা, আপনারা দোয়া করুন।
1: সেটাই অবশ্যই, আপনি আপনার সামনের দিনগুলো সুন্দর হোক এটা আমরা চাই। আর এখন তো বাংলাদেশে একটু করোনার প্রকোপ আছে, সবাইকে একটু সাবধানেই চলতে হবে, হাত হাত না ধুয়ে, চোখ কান নাক মুখ কোথাও হাত দেওয়া যাবে না, একটু ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে। তো আপনার আপনার সবকিছু মোটামুটি আমরা জানতে পারলাম, আপনার পরবর্তী সময়ে আপনি যেটা বললেন নাহার কুকিং, নাহার কি আপনার ডাক নাম?
0: নাহার আমার, হ্যাঁ আমার নিকনেম নাহার।
1: আচ্ছা আচ্ছা, তাহলে এখন যারা আপনার তার কুকিং বা তার শেফ তার রান্না করার রেসিপি আপনার এখানে দিতে চায়, তারা কি করবে? কেউ যদি আমাদের অনুষ্ঠান দেখে থাকে তারা কি করবে? আরেকজন বলছেন যে আমি বেকিং শিখতে চাই, আমাকে কিছু টিপস দেন।
0: সবচেয়ে বড় ইয়ে হচ্ছে আপনার ওভেন, ওভেনটা যদি আপনি খুব ভালো মানের একটা ওভেন থাকে আপনার, ইলেকট্রিক ওভেন দিয়ে বেকিংটা খুব বেশি ভালো হয়। তো ইলেকট্রিক ওভেনে তাপমাত্রাটা সঠিক থাকতে হবে। এবং অনেকেই কিন্তু বলে যে আমার কেকটা হার্ড হয়ে যায়, সফট থাকে না কেন, এরকম আমার অনেক ছাত্রীরা এরকম প্রশ্ন করে। তো আমি সেক্ষেত্রে একটা টিপস আপনাদের দিতে পারি, ওভেন থেকে যখন আপনি কেকটা বেক করার পর নামাবেন, নামানোর পরে আপনাকে অবশ্যই পিপি পলি, মানে ওই যে পাতলা যে পলিগুলো আছে সেটা দিয়ে পেঁচিয়ে খুব সুন্দর করে ওটাকে আপনাকে দুই একটা ফুটাও করতে হবে, যাতে বাষ্পটা বেরিয়ে যায়। ওই গরম অবস্থাতে আপনাকে ফ্রিজে কমপক্ষে 1 ঘন্টা রাখতে হবে, তখন কি হবে ওই ভেতর থেকে জিনিসটা সফট হয়ে যাবে। আর আপনি যদি বাতাসে খোলা রাখেন আপনার কিন্তু কেকটা হার্ড হয়ে যাবে, তখন ওই ইয়েটা আর আসবে না, ময়েশ্চারটা আর থাকবে না। তো এটা একটা টিপস আছে কেক ভালো হবার এবং সফট হবার এবং ময়েস্ট। আমার কেক গুলো যারাই নেয় তারাই বলে যে না খুব ময়েস্ট সফট, এটাই।
1: কিভাবে আপনার ঢাকা থেকে আমরা কিভাবে আপনার কেকের অর্ডার দিতে পারবো?
0: হ্যাঁ আপনি তো নিউ ইয়র্কে,
1: না ঢাকা থেকে যারা ঢাকায় থাকছেন যারা দেখছেন তারা কিভাবে আপনার আপনার কেকের অর্ডার করবে? কোন ফোন নাম্বার, কোন লিংক?
0: তারা আমার পেজে নক দিতে পারেন, নাহার কুকিং ওয়ার্ল্ড ফেসবুক পেজ, সেখানে আমার মেসেঞ্জার আছে এবং সেখানে আমার মোবাইল নাম্বারও আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আমার
1: মোবাইল নাম্বারটা একবার বলে দেন।
0: মোবাইল নাম্বার 01880893868, 01880893868।
1: ওকে, আমি এই যে আমাদের কমেন্ট বক্সে লিখে দিচ্ছি, তো ফলে আপনারা সেখান থেকে নাম্বারটা পেয়ে যেতে পারেন, যেভাবে আপনি যোগাযোগ করবেন আমাদের নাহার কুকিং ওয়ার্ল্ড এর আমাদের রন্ধন শিল্পী হাসিনা আনসারের সঙ্গে। তো আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? আমরা প্রায় 40 মিনিটের মতো কথা বলে ফেলেছি।
0: আছে, আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো এটাই যে এতক্ষণ যারা আমাদেরকে দেখছেন শুনছেন এবং কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের দিকে খেয়াল রাখবেন। এখন করোনা যেহেতু, তো আমাদের এখন অনেক কিছু বেছে চলতে হবে, যেমন যে খাবারগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমরা সেই খাবারগুলোই চুজ করব। খাবার চুজের ক্ষেত্রে অবশ্যই আমাদের অনেক সতর্ক হতে হবে, আর পরিষ্কার পরিচ্ছন্নতা তো আছে। আরো একটা কথা আমি বলতে চাই ভাইয়ার উদ্দেশ্যে, যে শামীম ভাইকে কিন্তু আমি অনেক আগে থেকে আমরা চিনি, কারণ উনি একজন খুব ভালো উপস্থাপক। আমরা যখন আমরা পুরো ফ্যামিলি নিয়ে যখন উনার অনুষ্ঠান গুলো দেখতাম, আমরা ভাইয়ার কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, তার বচন ভঙ্গি, মানে আমরা এতটাই মুগ্ধ হতাম যে আমরা একদম মূর্তির মতো তার কথাগুলো শুনতাম। এবং ভাইয়া কিন্তু আমাদের অনেক আগে থেকে খুব প্রিয় একজন মানুষ আমাদের কাছে, এবং শুধু আমার কাছেই না, আমার পুরো ফ্যামিলির কাছে। আমরা অনেক আগের থেকে ভাইয়ার অনুষ্ঠান গুলো দেখতাম এবং এখন খুব মিস করি। আমরা চাই ভাইয়া আবার আসুক আমাদের বাংলাদেশে, সেই
1: না? অবশ্যই অবশ্যই আসবো, আর আপনাকেও খাওয়াতে হবে, কারণ আপনি অনেক প্রশংসা করলেন।
0: ডাকটা আমার খুবই ভালো লাগে ভাইয়া, আসলে ভাইয়া, কারণ উনি কিন্তু ওখানে থেকেও আমাদেরকে হেল্প করেন এবং উনি প্রমাণও দিয়েছেন সেগুলোর। আমি চাই যে ভাইয়া এভাবে আমাদের পাশে থাকে।
1: সেটাই সেটাই, অবশ্যই ভালো থাকবেন সিস্টার, আবার দেখা হবে। সবার সবার জন্য শুভকামনা রইল, শুভরাত্রি, শুভ সকাল, শুভ দুপুর, কারণ কোথাও না কোথাও সকাল, দুপুর, রাত্রি, আবার দেখা হবে। বাই,
0: আল্লাহ হাফেজ।

0: অন্ধকার মধ্য দিনে বৃষ্টি ঝরে মনের মাটিতে,
1: বৃষ্টি ঝরে রুক্ষ মাটি, দিগন্ত পিয়াসী মাটি, স্তব্ধ মাটি,
0: মরুময় দীর্ঘ তিয়াসার মাঠে ঝরে বনতলে
1: ঘন শ্যাম রোমাঞ্চিত মাটির গভীর গ্রহ প্রাণী,
0: শিরায় শিরায় স্নানে বৃষ্টি ঝরে মনের মাটিতে,
1: অন্ধকার মধ্য দিনে বৃষ্টি ঝরে মনের মাটিতে।

0: বৃষ্টির কথা থাক, বিরহের কথা বলি।
1: শুনাই দুজনে বিদ্যাপতির বিষণ্ণ পদাবলী,
0: বর্ষার কথা থাক, বকুলের কথা বলি।
1: ছড়া বকুলে ভরে রাখি এই প্রশস্ত অঞ্জলি।

0: আকাশের কথা থাক, হৃদয়ের কথা শুনি।
1: যদিও বিরহ তবু মিলনের স্বপ্ন জালি বুনি।
0: অশ্রুর কথা থাক, আবেগের কথা শুনি।
1: সহস্র রাত কেটে যাক, দূর আকাশের তারাগুনি,
0: দূর আকাশের তারাগুনি।

আজ খুব বৃষ্টি নামবে, বৃষ্টির ভেতরে আমি আজ তোমার দুয়ারে যাব, আমি তোমার প্রণয়ে যাব বৃষ্টির ভেতরে, যেন দিন আবছা হয়, যেন রাত্রি জলের ধারায় ভাসি, যেন দিবাভাগে রৌদ্রের উদ্ভাস মুছে যায়, যেন আলোর কুচিত কান্তি নিশাকালে দৃষ্টিতে পড়ে না।

সকাল থেকে বৃষ্টির পালা শুরু, আকাশ হারানো আধার জড়ানো দিন। আজ কি যেন শ্রাবণ করেছে পণ, শোধ করে দেবে বৈশাখী সব ঋণ। রিমঝিম ঝড়ে অঝরে অন্ধধারা, ঘন বর্ষণে আপাত আত্মহারা। পৃথিবীতে যেন দিন নেই, রাত নেই, স্তম্ভিত কাল মেঘ মায়ালোকে লীন।